শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 এফএম রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। শেষে পাহাড় ছাড়িয়ে এসে নদী পড়ে বাহিরের দেশে, হেথা যেখানে চাহিয়া দেখে চোখে সকলই নূতন ঠেকে। হেথা চারিদিকে খোলা মাঠ, হেথা সমতল পথঘাট, কোথাও চাষিরা করিছে চাষ, কোথাও গরুতে খেতেছে ঘাস, কোথাও বৃহৎ অশথ গাছে পাখি শীষ দিয়ে দিয়ে নাচে, কোথাও রাখাল ছেলের দলে খেলা করিছে গাছের তলে, কোথাও নিকটে গ্রামের মাঝে লোকে ফিরিছে নানান কাজে, কোথাও বাধা কিছু নাহি পথে, নদী চলেছে আপন মতে, পথে বরষার জলধারা আসে চারিদিক হতে তারা, নদী দেখিতে দেখিতে বাড়ে এখন কে রাখে ধরিয়া তারে। তাহার দুই কূলে উঠে ঘাস, সেথায় যতেক বকের বাস, সেথা মহিষের দল থাকে, তারা লুটায় নদীর পাঁকে, যত বুনো বরা সেথা ফেরে, তারা দাঁত দিয়ে মাটি চেরে, সেথা শেয়াল লুকায় থাকে, রাতে হুয়া হুয়া করে ডাকে। শুনছেন নদী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা নদী। লেখাটির আরো কিছুটি অংশ বাকি রয়েছে, আরো কয়েকটি গান, তারপর আবার এই রচনার অংশে ফিরে আসব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অনুষ্ঠান শেষ হতে যদিও কিছু পথ বাকি রয়েছে। সকাল ছটা পর্যন্ত 107 FM রেনবো সৌম্যকান্তি রয়েছে।

কাছি বেড়াই ভাসি কে জানে গো কাহার হাসি আখির কাছি বেড়াই ভাসি কে জানে গো কাহার হাসি প্রতিপদ নয়ন সুদে রেখে

শুনছিলেন শিল্পী ঋতু গুহের একক কণ্ঠে গান। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, আর 11 মিনিটের পথ চলা বাকি, তাই একটু অগ্রিমী বিদায় চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। এতক্ষণ সঙ্গে ছিলাম সৌম্যকান্তি, যারা অনুষ্ঠানে সঙ্গে ছিলেন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত আজকে পরপর 3টি অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। যদিও সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। নদী কাব্যগ্রন্থের এই রচনাটির পুরো অংশটা হয়তো আজকে সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে, তবে এরপরের যেদিন অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকবে আমার, সেই দিন নিশ্চয়ই সম্পূর্ণ করে নেব। দেখে এই মতো কত দেশ কেবা গণিয়া করিবে শেষ, কোথাও কেবল

ফুল বালির ডাঙা, কোথাও মাটিগুলো রাঙা রাঙা, কোথাও ধারে ধারে উঠে বেত, কোথাও দুধারে গমের ক্ষেত, কোথাও ছোটোখাটো গ্রামখানি, কোথাও মাথা তোলে রাজধানী, সেথায় নবাবের বড় কোঠা, তারই পাথরের থাম মোটা, তারই ঘাটের সোপান যত, জলে নামিয়াছে শত শত, কোথাও সাদা পাথরের পুলে নদী বাঁধিয়াছে দুই কূলে, কোথাও লোহার সাঁকোয়ে গাড়ি চলে ধকধক ডাক ছাড়ি, নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথা যেথায় মোদের বাড়ি নদী আসিল দুয়ারে তারি, হেথায় নদী নালা উইল খালে দেশ ঘিরেছে জলের জালে, কত মেয়েরা নামিছে ঘাটে, কত ছেলেরা সাঁতার কাটে, কত জেলেরা ফেলিছে জাল, কত মাঝিরা ধরেছে হাল, সুখে সারি গান গায়ে দাঁড়ি, কত খেয়া তরি দেয় পাড়ি।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গানটি শুনছিলেন শিল্পী মান্নাদের কণ্ঠে। 107 FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 5:58। বাংলাদেশের সময় সকাল 6:29 হয়ে 21 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে আজ মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

আজকাল কর্ম বিষয়ে বেশি কথা বলা এবং চিন্তাকে উড়াইয়া দেওয়ার খুব ঝোঁক। কর্ম খুব ভালো বটে, কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত। শরীরের ভিতর দিয়া ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকেই কর্ম বলে। চিন্তা ব্যতীত কোনো কার্য হইতে পারে না। মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো, দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো, তাহা হইলেই বড় বড় কার্য হইবে। অপবিত্রতা সম্বন্ধে কোনো কথা বলিও না, কিন্তু মনকে বলো আমরা শুদ্ধ স্বরূপ, আমরা ক্ষুদ্র, আমরা জন্মিয়াছি, আমরা মরিব। এই চিন্তায় আমরা নিজেদের একেবারে অভিভূত করিয়া ফেলিয়াছি এবং সেজন্য সর্বদাই একরূপ ভয়ে জড়সড় হইয়া রহিয়াছি। একটি আসন্ন প্রসবাসিংহে একবার শিকার অন্বেষণে বাহির হইয়াছিল। সে দূরে একদল মেষ চরিতেছে দেখিয়া যেমন তাহাদিগকে আক্রমণ করিবার জন্য লাফ দিল, অমনি তাহার মৃত্যু হইল। একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করিল। মেষদল তাহাকে রক্ষণাবেক্ষণ করিতে লাগিল, সেও মেষগণের সহিত একত্র বড় হইতে লাগিল, মেষগণের ন্যায় ঘাস খাইয়া প্রাণ ধারণ করিতে লাগিল, মেষের ন্যায় চিৎকার করিতে লাগিল। যদিও সে রীতিমতো একটি সিংহ হইয়া দাঁড়াইল, তথাপি সে নিজেকে মেষ বলিয়া ভাবিতে লাগিল। এইরূপে দিন যায়। এমন সময় আরেকটি প্রকাণ্ডকায় সিংহ শিকার অন্বেষণে সেখানে উপস্থিত হইল। কিন্তু সে দেখিয়ায় আশ্চর্য হইল যে ওই মেষ দলের মধ্যে একটি সিংহ রহিয়াছে, আর সে মেষ ধর্মী হইয়া বিপদের সম্ভাবনা মাত্রেই পলাইয়া যাইতেছে। সিংহ উহার নিকট গিয়া বুঝাইয়া দেবার চেষ্টা করিল যে সে সিংহ মেষ নহে, কিন্তু যেমনই সে অগ্রসর হয় অমনি মেষপাল পলাইয়া যায়, তাহাদের সঙ্গে মেষ সিংহটিও পলায়। যাহা হোক, ওই সিংহ মেষ সিংহটিকে তাহার যথার্থ স্বরূপ বুঝাইয়া দিবার সংকল্প ত্যাগ করিল না। সে ওই মেষ সিংহটি কোথায় থাকে, কি করে লক্ষ্য করিতে লাগিল। একদিন দেখিল সে এক জায়গায় পড়িয়া ঘুমাইতেছে। দেখিয়াই সে তাহার উপর লাফাইয়া পড়িয়া বলিল, ওহে, তুমি মেষপালের সঙ্গে থাকিয়া আপন স্বভাব ভুলিলে কেন? তুমি তো মেষ নও, তুমি যে সিংহ। মেষ সিংহটি বলিয়া উঠিল, কি বলিতেছ, আমি যে মেষ, সিংহ হইব কিরূপে? সে কোনো মতে বিশ্বাস করিবে না যে সে সিংহ, বরং সে মেষের মতো চিৎকার করিতে লাগিল। সিংহ তাহাকে টানিয়া একটি হ্রদের দিকে লইয়া গেল, বলিল, এই দেখো তোমার প্রতিবিম্ব, এই দেখো আমার প্রতিবিম্ব। তখন সেই দুইটির তুলনা করিতে লাগিল। সে একবার সেই সিংহের দিকে, একবার নিজের প্রতিবিম্বের দিকে চাহিয়া দেখিতে লাগিল। মুহূর্তের মধ্যে তাহার এই জ্ঞানোদয় হইল, সত্যই তো আমি সিংহ। তখন সে সিংহ গর্জন করিতে লাগিল, তাহার মেষবৎ চিৎকার কোথায় চলিয়া গেল? তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা শুদ্ধ স্বরূপ, অনন্ত ও পূর্ণ, জগতের মহাশক্তি তোমাদের ভিতর।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সমরেশ চৌধুরী।

0: খেয়াল শুনলেন, এখন শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি।

অভিমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হরপাবানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। ভারতের বীর চাত্রানী ও ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। নেপালে হরপাবানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়, এরপরই হরপাবান নামে। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপরই বন্যা নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিত ওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপারাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধসহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সবদিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977-985-131-6800 এবং 977-981-032-6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি নিখোঁজ ব্যক্তিদের নিরাপদ ও দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন। উপরাষ্ট্রপতি বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপাল গঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহার সহ অন্যান্য জেলার শাসকদেরও পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলের পাশাপাশি এনডিআরএফকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। এদিকে নেপালে আটকে পড়া ভারতীয়দের সহায়তা প্রদানের জন্য উত্তরপ্রদেশ সরকার হেল্পলাইন নম্বর 1070 চালু করেছে।

0: নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হড়পা বানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উপলক্ষে মেরা যুব ভারতের উদ্যোগে আয়োজিত কর্মসূচি দেশজুড়ে পালন করা হচ্ছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাইডেন সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাইডেন সিটি রেলপথ রয়েছে, যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। তিনি বলেন, এই রেলপথগুলি সম্প্রসারণ ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করবে। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্যপণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।
1: India today stands as the fastest growing major economy in the world. India's transformation is structural. Rapid urbanization, a growing middle class and world-class digital infrastructure are creating new opportunities across virtually every sector of the economy.
0: সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভান্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে পেঁয়াজের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ 307 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থবর্ষে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভান্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রূপের জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সিসলেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রূপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। নেপাল ভারতের বীর চত্রানী ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে চত্রানী মিশরের মোহাম্মদ এল শেরবিনীকে 3-1 ব্যবধানে এবং ভেলাভাল সেন্থিল কুমার মালয়েশিয়ার এনইও এনজিকে 3-0 ব্যবধানে পরাজিত করেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর একবার। নেপালে হড়পা বানে 160 জনের মৃত্যু হয়েছে, 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। খবর শেষ হলো, পরের খবর 7:25।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
1: ১৮৬১ রবীন্দ্র জন্মবছর। আর সব পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ তাকে আশ্চর্য সঙ্গদান করত। স্কুলের পড়ায় মন বসত না, বৈষ্ণব পদাবলিতে আকণ্ঠ মগ্ন বালক রবীন্দ্রনাথ। 1869 সূচনা হল কাব্য রচনার। স্কুল ছাড়িয়ে দিয়ে অবশেষে গৃহ শিক্ষক নিযুক্ত করলেন পিতা দেবেন্দ্রনাথ জ্ঞানচন্দ্র ভট্টাচার্য, তৎকালীন গ্র্যাজুয়েট। মূল থেকে পড়াতে লাগলেন কালিদাসের কুমার সম্ভব ও শেক্সপিয়ারের ম্যাকবেথ। পঠিত অংশগুলি বাংলায় তর্জমা না করা পর্যন্ত বালক রবির নিস্তার ছিল না। জল পড়ে পাতা নড়ে যাঁর কাছ থেকে শিরোধার্য করেছিলেন, সেই বিদ্যাসাগরের কাছে গেলেন রামসর্বস্ব পণ্ডিতের সঙ্গে। ম্যাকবেথের বাংলা তর্জমা শুনছেন বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ লিখছেন, ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো কখনো পাই নাই, অতএব এখন হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল হইল। তাঁর খ্যাতি যে কোনো অটল পর্বতচূড়াকে স্পর্শ করেছিল, তাঁর পরিমাপ করা দুঃসাধ্য। একটা কথা ভেবে আজও বিস্মিত হতে হয় যে তিনি সর্বতোমুখী প্রতিভাসম্পন্ন এক মহীয়ান স্রষ্টা, যিনি জীবনের সমস্ত উপাদান সমস্ত উপকরণকে কি নিবিড়ভাবে ছুঁয়ে গেছেন। রবীন্দ্র রচনা প্রতিটি পাঠকের কাছে আত্ম আবিষ্কার, আত্ম উপলব্ধির এক স্মারক উপহার। ব্যক্তিগত জীবনে স্ত্রী মৃণালিনী ও সন্তান সন্ততিদের প্রতি প্রগাঢ় কর্তব্যবোধ, পৃথিবীর প্রতিটি স্তরের মানুষের সঙ্গে একাত্মতা স্থাপন, সংস্কারহীন দেশাত্মবোধ এবং বিশ্বচেতনা, ত্যাগ ঔদার্য স্নেহ তিতিক্ষা, গুণীজনের ঐকান্তিক পৃষ্ঠপোষকতা, একের পর এক স্বজন বিয়োগে স্তব্ধ অথচ জীবনের প্রতি অফুরান দায়বদ্ধ, সবটুকু নিয়েই গোটা রবীন্দ্রনাথ। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথের বিচরণ সাহিত্য সংস্কৃতির সমস্ত শাখা প্রশাখায়। 1913 ইংরাজিতে অনুদিত গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ সমগ্র এশিয়ায় প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর ব্যক্তিগত উচ্ছ্বাসের পরিবর্তে মনের রুদ্ধ বেদনাই প্রকাশ করেছেন তাঁর বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে। এই সময় সবুজের অভিযানে কবি লিখলেন, ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে পথে চলার বিধি বিধান যাচা, আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা। এমন করে বিশেষত ওই রকম একটা সময়ে নবীনদের এমন উজাড় করা সম্মান রবীন্দ্রনাথ বলেই দিতে পেরেছিলেন। সারা জীবন ধরে হিন্দু মুসলমানের মিলনকে অনিবার্য করতে চেয়েছেন কবি, তা না হলে ভারত মাতার অশ্রুমোচন যে চিরতরে অসম্ভব। কত সাহিত্যিককে তিনি গল্পের প্লট দিয়েছেন, কত লোকের রচনা পংক্তির পর পংক্তি দেখে দিয়েছেন, কত লোকের গ্রন্থের আদ্যন্ত পাঠ শুদ্ধ করেছেন, কত লোককে উৎসাহ দেবার জন্য তাঁদের গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন, তার গবেষণা এখনো তেমন হয়নি। শান্তিনিকেতন কবিস্পর্শে অমৃতের আস্বাদন পেয়েছে। 1918 বিশ্বভারতীর যে ভিত্তি স্থাপন করেছিলেন তাকে ঋদ্ধ করেছেন দিনে দিনে। দেহ আর চলছে না, অপারেশন ছাড়া উপায় নেই। জোড়াসাঁকোর বাড়িতে কবির অস্ত্রোপচার হল 30 জুলাই। ঠিক 7 দিন পর 22 শ্রাবণ রাখি পূর্ণিমার দিন মধ্যাহ্নে অমৃতধামে পাড়ি দিলেন কবি। কলকাতা মহানগরী তখন জনারণ্য, সবাই শোক ও সন্তপ্ত। ফুলে ফুলে ঢাকা দীর্ঘদেহী কবিকে নিয়ে তারা চলেছেন মহাযাত্রায়। কে বলে তিনি নেই? জীবন মরণের সীমানা ছাড়ায়ে আজও তিনি রয়েছেন জীবন্ত বিগ্রহের মতো। 1861 রবীন্দ্র জন্মবছর। আশৈশব পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ তাঁকে আশ্চর্য সঙ্গদান করত। স্কুলের পড়ায় মন বসত না, বৈষ্ণব

0: পদাবলীতে আকণ্ঠমগ্ন বালক রবীন্দ্রনাথ। 1869-এ সূচনা হল কাব্য রচনার। স্কুল ছাড়িয়ে দিয়ে অবশেষে গৃহশিক্ষক নিযুক্ত করলেন পিতা দেবেন্দ্রনাথ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। শেষ গানটি শুনলাম পীযূষকান্তি সরকারের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সবজি চাষে তরল সার, এ বিষয়ে বলছেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল।
1: সবজি চাষে আমরা প্রথাগতভাবে যে রাসায়নিক সার ব্যবহার করে আসছি, মাটিতে যে সার প্রয়োগের পদ্ধতি, তার অনেকগুলো সুবিধা অসুবিধার দিক রয়েছে। প্রথমত আমরা মাটিতে কি রকমের অবস্থা রয়েছে, মাটির পিএইচ বা অন্যান্য রাসায়নিক বিক্রিয়া কেমন রয়েছে, মাটিতে সেই সারটা কতটা নেবে না নেবে, এই সমস্ত বিষয়গুলো না জেনে আমরা দেখি যে চাষিরা সার প্রয়োগ করেন, তো সেক্ষেত্রে সেই সার সমস্তটা গাছ নিতে পারে না, বেশ কিছু সার মাটিতে রয়ে যায়। যে সমস্ত সারগুলো মাটিতে রয়ে যায় তার আবার কিছু খারাপ দিকও থাকে, তারা মাটির স্বাস্থ্য নষ্ট করে, মাটিতে অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো থাকে, অন্যান্য খাদ্য উপাদান থাকে সেগুলোকে আবদ্ধ করে ফেলে, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে আমরা এখন আধুনিক যে পদ্ধতি দেখছি সেটা হলো তরল সারের ব্যবহার। তরল সার মানে সেটাকে তরল হিসাবে পাওয়া যায় না, সেটাকে তরল হিসাবে ব্যবহার করতে হয়। এই সারগুলোকে বলা হয় 100% ওয়াটার সলিবল ফার্টিলাইজার বা পুরো 100% জলে গোলা সার। এই জলে গোলা সার আমরা এখন অনেকগুলো গ্রেডে পাই, যেগুলোকে আমরা 1 কেজির প্যাকেট হিসেবে আমরা পেয়ে থাকি। বেশি পরিমাণেও পাওয়া যায়, 5 কেজি 10 কেজিও পাওয়া যায়, কিন্তু এটা কখনোই বস্তা হিসাবে আসে না। এর মধ্যে আমরা যে সমস্ত গ্রেডগুলো পাই তা সেগুলো রয়েছে 12-61-0, 17-44-0, 19-19-19, 18-18-18, 20-20-20, 13-0-45, 0-0-50, 0-52-34। এই বিভিন্ন যে গ্রেড রয়েছে প্রত্যেকটা গ্রেডের আবার আলাদা আলাদা ব্যবহার রয়েছে, গাছের সময় অনুযায়ী এবং গাছের চেহারা অনুযায়ী এই সারগুলোকে ব্যবহার করা উচিত। তো আমরা একটু দেখে নিই যে কিভাবে কিভাবে আমরা এই সারগুলোকে ব্যবহার করব এবং তাতে কিভাবে গাছ উপকৃত হবে। প্রথমত আমরা যেটা বললাম 12-61-0 এবং 17-44-0, এই দুটো গ্রেডই রয়েছে ছোট চারা গাছের জন্য। যখন কোন গাছ বীজ থেকে বেরিয়ে প্রথম গাছ তৈরি হচ্ছে তার যে শিকড়, সেই শিকড়কে বৃদ্ধি করার জন্য গাছের প্রয়োজন হয় ফসফেট এবং তার সাথে অল্প পরিমাণ নাইট্রোজেন। ঠিক এই কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে 12-61-0 এবং 17-44-0। 12-61-0কে আমরা মনো অ্যামোনিয়াম ফসফেট নামেও জানি। তো এই 12-61-0 বা 17-44-0 যেটাই হোক, আমরা 5 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে সেই জলে দ্রবণটা, জলীয় দ্রবণটাকে গাছের উপরে স্প্রে করলে সেটা গাছের পাতা দিয়ে যেমন নেবে, গাছের শিকড়েও তেমন নেবে। আমরা যখন চারা বসাবো, টমেটো, কফি বা বেগুন, লঙ্কা ইত্যাদি যে সমস্ত ফসলের চারা রোপণ করা হয়, তাদের চারা রোপণের পরে মগে করে যদি গাছের গোড়ায় দেওয়া হয় কিংবা স্প্রেয়ারে গুলে নিয়ে নজলটা একটু ঢিলে করে দিয়ে গাছের গোড়ায় যদি বেশ খানিকটা পরিমাণ করে, অর্থাৎ গাছ পিছু প্রায় 20 ml বা 25 ml করে যদি এই সলিউশন ব্যবহার করা হয়, তাহলে যে চারাটা বসানো হলো তার শিকড়গুলো শক্ত হয় এবং খুব তাড়াতাড়ি সেখানে নতুন শিকড় তৈরি হয়। এর পরে যে গ্রেডটা রয়েছে সেটা হলো 19-19-19 কিংবা 18-18-18 কিংবা 20-20-20 কিংবা 24-24-0। এই ফার্টিলাইজার গ্রেডগুলোতে দেখা যায় যে সমস্ত খাদ্য উপাদানগুলো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সম পরিমাণে রয়েছে, এরা গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। তো এই সারগুলোকে একই রকম ভাবে 3-5 গ্রাম প্রতি লিটার হিসেবে জলে গুলে যদি গাছের সমস্ত শরীরের উপরে স্প্রে করা হয়, গাছের সর্বাঙ্গে যদি স্প্রে করা হয় তাহলে গাছের বৃদ্ধি ভালো হয়, গাছের ফলন ভালো হয়। এর পরের যে গ্রেড রয়েছে সেটা হলো 13-0-45 বা পটাশিয়াম নাইট্রেট। এই ফার্টিলাইজারটাকে আমরা ব্যবহার করতে বলি যে গাছের যখন একটু ফলনের কমতির দিকে আসছে, একটু ফলন কমতির দিকে গাছে একটু রোগ পোকা হচ্ছে কিংবা গাছের ফলন ঠিক মতো হচ্ছে না, তখন আমরা এই 13-0-45 ব্যবহার করতে বলব। এর পরে যেটা রয়েছে সেটা হলো 0-52-34 এবং 0-0-50, দুটোই একই রকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত গাছের অতিরিক্ত গ্রোথ বা শারীরবৃত্তীয় বৃদ্ধি হলে সেক্ষেত্রে আমরা এই 0-52-34 এবং 0-0-50 এই ফার্টিলাইজার দুটোকে ব্যবহার করতে বলি। যেমন উচ্ছে, ঝিঙে, শশা, এদের হয়তো অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে, তাদের ফুল ঠিক মতো হচ্ছে না, পাতার বৃদ্ধি বেশি হচ্ছে, পুরুষ ফুল বেশি হচ্ছে, সেক্ষেত্রে এই ফার্টিলাইজার গ্রেড দুটো ব্যবহার করা উচিত।
0: শুনছিলেন সবজি চাষে তরল সার, এ বিষয়ে বললেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময়ে সকাল 7:05 আজ আছে লোকগীতি, সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য লাক্ষাদ্বীপের কাভারাত্তি, উপস্থাপনায় শোভন সেন। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প। আজ এই অনুষ্ঠানে অন্নপূর্ণা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। ভারতীয় সময় সকাল 8:45 যুব মনে গানে গানে। অনুষ্ঠানটির সম্পাদনা রয়েছেন সুরজিৎ কর্মকার। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শুনবেন ভায়োলিন, পরিবেশনায় তরুণ চক্রবর্তী। আজ শুনবেন রাগ সিন্ধু ভৈরবী, তবলা সঙ্গতে সঞ্জীব রায়। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। সকাল 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক, শিল্পী মান্না দে। এরপরে রয়েছে লোকগীতি, শিল্পী প্রফুল্ল চন্দ্র দাস। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 11:15 অতুল প্রসাদের গান, শিল্পী তৃপ্তি সেন। 11:30 রম্যগীতি, বেলা 12:00 অল্প অল্প গল্পকথা। যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। দুপুর 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 বেতার নাটক উড়ো মেঘ, রচনা মৌসুমী চক্রবর্তী, প্রযোজনা আশিস গিরি। বেলা 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। ভারতীয় সময় দুপুর 3:30 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা। 3:35 থাকবে অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় সুরের ভুবনে, অতিথি অপরাজিতা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। আজ শুনবেন মুড়াগাছা গভর্নমেন্ট কলেজের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় জুথিকা নাজির। সন্ধ্যা 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টস বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বিকল্প চাষের সন্ধানে। আলাপচারিতায় থাকবেন সুদীপ্ত শেখর পাল, পবিত্র কুমার মণ্ডল এবং রামরঞ্জন দাস রায়। ভারতীয় সময় সন্ধ্যে 6:50 অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় সুগার থেকে চোখের ক্ষতি, বলবেন ডক্টর শাগনিক সূর্য দাস। সন্ধ্যে 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় অর্চনা চক্রবর্তী। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন সানাই, শিল্পী গওহর আলী খান ও সম্প্রদায়। শুনবেন রাগ মালকোষ ও মিশ্র কাফি ধুন। রাত 10:45 উপমহাদেশের খবর,

রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। ভারতীয় সময় রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি।

ওরে ঝড় আছে তো আসুক আমার।

এখন তুফান দেখা পড়ার নাতে পুনছে নায়ের পাল, এখন তুফান দেখা পড়ার নাতে পুনছে নায়ের পাল, তুই ঝড়ের মতো ভর্তি যাওয়ার পক্ষে টুকি তাল মারিবে, আজি ঝড় তুফানে চালাও তোর ফুটিয়া ফুটিয়া।

0: লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা।
1: লোকগীতির অনুষ্ঠানে এবারের শিল্পী গঙ্গাধর দাশ।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে।

হাওড়া থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে অবস্থিত কোচি বাংলার সীমানা পেরিয়ে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ভেদ করে কেরালা রাজ্যের পশ্চিম সীমান্তে অবস্থিত কোচি বন্দর। আর এখান থেকেই জাহাজ করে যাওয়া যায় লাক্ষাদ্বীপপুঞ্জে বা লক্ষদ্বীপপুঞ্জে। কোচি থেকে লাক্ষায় যাওয়ার বিরাট জাহাজের নামও এমভি কভারত্তি। কভারত্তি লাক্ষাদ্বীপেরই রাজধানী শহর, তা তারই নামে জাহাজের নাম। সচরাচর এই জাহাজ করেই মানুষ যান লাক্ষাদ্বীপে। বৃহৎ এই জাহাজটি যেন এক নিরীহ শ্বেত দানব, ইন্ডিয়ান টাইটানিকও বলতে পারেন। তার চলার আঘাতে ঢেউ ভেঙে বেরিয়ে আসে পুঞ্জীভূত তুষার সাদা ফেনা, মাথায় শঙ্খচিলের মন্থর ডানা, আর মাঝে মাঝেই শুশুকের ডুব স্নান দেখতে দেখতে আপনি যাচ্ছেন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ নাম হলেও এখানে আছে 36টি দ্বীপ, যার মধ্যে মাত্র 10টি দ্বীপে লোকজন বসবাস করে। তার মধ্যেও ট্যুরিস্টদের প্রবেশাধিকার আছে মাত্র 6টি দ্বীপে। কভারত্তি, কদমাত, কালপেনি, বঙ্গরাম, আগাত্তি আর মিনিকয়। বাকি নামগুলি হয়তো পরিচিত নয়, কিন্তু মিনিকয় আর কভারত্তি এ দুটি তো আপনারা শুনেইছেন। আরব সাগরের মাঝে ডুবো পাহাড়ের মাথায় অগণিত জলের লেগুনে প্রবালের মৃতদেহের ওপর ভর করে গড়ে উঠেছে এই সব দ্বীপভূমি। এই 10টি দ্বীপের লোকসংখ্যা সাকুল্যে 70,000-এর মতো। এ তত্ত্ব কিছুদিন আগের, হয়তো আরেকটু কম বেশি হবে, বেশিই হবে। অধিকাংশ মাওয়ালি, আর বাকিরা মলে সম্প্রদায়ভুক্ত। বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। 1956 সালে লাক্ষাদ্বীপ মালাবার জেলার থেকে আলাদা হয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়। দ্বীপগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বিত্রা। তবে আপনার ভ্রমণে আপনি প্রথমেই যাবেন, মানে যেতে পারেন না, যাবেন, কেননা ওই সচরাচর একটা যে প্যাকেজ হয় বিভিন্ন দ্বীপে, আপনাকে ওরাই নিয়ে যাবে। আপনি দ্বীপ পছন্দ করবেন যে 3টির বদলে 1টি যাব বা 4টির বদলে 2টি যাব, না, তারা যেরকম ট্যুর অপারেটররা বিভিন্ন দ্বীপে ঘোরায়, তাদের মতোই আমাদের যেতে হবে। তা প্রথমেই যাবেন মিনিকয় দ্বীপে। সারা রাত অবিরাম জলযাত্রার পর সকাল 7:30 নাগাদ দিগন্তে দেখা যাবে দীর্ঘ নারকেল কুঞ্জ শোভিত মিনিকয়। আকারে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। বিপুল দেহি জাহাজের তো নাব্যতা নেই সমুদ্রতটে, তাই ওই অ্যাঙ্কারেজ থেকেই স্পিড বোটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ছোট্ট হালকা বোট, ঢেউয়ের মাথায় যেন কাগজের নৌকো। তবে আপনার বিস্ফারিত চোখ, আতঙ্ক, বেপরোয়া বোকামি, চিৎকার সবকিছুই কিন্তু সামলে দেবে জাহাজ ও বোটের দক্ষ কর্মীরা। বোট থেকে নেমে গাড়িতে ওঠা, গাড়ি নিয়ে যাবে এই দ্বীপেই 10 তলা সমান উঁচু লাইট হাউসটি দেখতে। টিকিট কেটে 218টি সিঁড়ি বেয়ে উঠুন লাইট হাউসের ওপরে। পুরো দ্বীপটি দেখতে পেয়ে আপনার ক্লান্তি জুড়িয়ে যাবে। সমুদ্রের নীল জলের পরিষ্কার 3টি শেড আপনি দেখতেই পাবেন, হালকা, মাঝারি ও ঘন নীল। এই যে 3টি শেড, তাদের মিশ্রণ, এ আপনাকে

চমৎকৃত করবেই। তবে চোখে ধরা পড়া সৌন্দর্য কতটা মুঠি ফোন ধরবে তা আপনার মেগাপিক্সেলের ক্যারিশমার উপরই নির্ভর করবে। এখানে দ্বীপে দ্বীপে পর্যটকদের জন্য চাঁদোয়া খাটানো, আছোয়া হয়ে রোদ স্নান আর প্রকৃতির রূপসুধা পান করবার জন্য পাতা সান লাউন্সার, রয়েছে অনেক রকমের জনপ্রিয় জলক্রীড়াও, তার মধ্যে কায়াকিয়ার ও স্নোরকেলিং নামে দুটি বেশ জনপ্রিয়। কেউ কেউ আবার দেখবেন যাচ্ছে ছোট্ট নৌকোয় লেগুন ভ্রমণে, আর এখানে টুনা মাছের প্রিপারেশনের জুড়ি মেলা ভার, ওটা কিন্তু একটু চেখে দেখবেন। এরপর বেরিয়ে পড়ুন হেরিটেজ গ্রাম দেখতে। এখানে অন্য দ্বীপে মালায়ালাম ভাষা চললেও মিনিকয়ের লোকেরা মাহি ভাষায় কথা বলে, আর এই দ্বীপে 10টি গ্রাম, পঞ্চায়েত ব্যবস্থার নাম অথিরিস। আপনার পোশাকে খাদ্যাভাসে দ্বীপগুলিতে বেশ নিজস্বতা চোখে পড়বে। এরপরে আসতে হবে আপনাকে কাভারাত্তি দ্বীপে, লাক্ষাদ্বীপের সদর ও রাজধানী। প্রথমেই পাবেন ডাবের জল দিয়ে মিষ্টি অভ্যর্থনা, রঙিন ছাতা, চোখ ও মন জুড়ানো হলুদ তট, সমুদ্রতট, অপার সবুজ সাগর। হ্যাঁ, সবুজ সাগর। এখানেই লাক্ষাদ্বীপ অনন্য, অপরূপ। ব্যবস্থা আছে বোটে সমুদ্রতল পরিদর্শনের, আছে অগভীর লেগুনে ঘুরে ঘুরে জলের মধ্যে প্রবাল সামুদ্রিক প্রাণী আর মাছ দেখতে পাওয়ার ব্যবস্থাও। কাভারাত্তিতে অবশ্যই দেখবেন সায়েন্স মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম, 2011 সালে তৈরি হয় এই মিউজিয়াম। এছাড়াও যদি সময় সুযোগ হয়, এখানকার ছেলেমেয়েরা সুন্দরভাবে সেজে এই দ্বীপের আচার অনুষ্ঠান নৃত্যের মাধ্যমে পরিবেশন করে দেখায়, সেটা দেখতে পারলে এক আলাদা আনন্দ পাবেন। অফিস বাজার জনবসতি শহর গ্রাম সব নিয়েই এই কাভারাত্তি। তবে বাংলার ছোট জেলা সদরের থেকেও অনেক ছোট লাক্ষাদ্বীপের এই রাজধানী। আর এখান থেকে আপনাকে আসতে হবে কদমাত দ্বীপে। এই দ্বীপটি আবার সামুদ্রিক জীবজগৎ সংরক্ষণে বিশেষ মর্যাদা দিয়ে সুরক্ষার ব্যবস্থা করেছে। আর তবে ভারতের যে কোনো সমুদ্রতট ভ্রমণের থেকে এই লাক্ষাদ্বীপের ভ্রমণ নিঃসন্দেহে আলাদা, কেননা এখানে জলের ঘনত্ব, নীলের ঘনত্ব দেখে যেন মনে হবে পৌঁছে গেছেন ইউরোপীয় কোনো শহরে, যেই শহরে সচরাচর ওই বাণিজ্যিক ছবির শুটিং টুটিং হয় আর কি, গানের দৃশ্যের। আসলে ভারতের ভ্রমণ গ্রাফিতি তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সৌন্দর্যের এক অপরূপ ক্যালিডোস্কোপ। আমরা আজকের ঘুরতে গেলাম শ্রবণে শ্রবণে লাক্ষাদ্বীপ, এর নানা দ্বীপ। আসুন বেরিয়ে যান ভারতে। অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধসহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে।

0: সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসি বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। এরপরই হড়পাবান নামে নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপরই বন্যা নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপরাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাশুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনেদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977-985-131-6807 এবং 977-981-031-6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহীন ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি বলেছেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। এদিকে নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে, গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। ভ্রমণ সংস্থার তরফে দিব্যজ্যোতি বসু জানান, মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে ছিল, সেখান থেকে ছবি এবং ভিডিও তারা পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের নির্দেশে নেপালে হড়পাবানে ক্ষতিগ্রস্ত এরাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা দুটি হেল্পলাইন নম্বর হল 033-247-9-3311 এবং 9147-890-181। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামঢ়ী, শিবহর সহ অন্যান্য জেলার জেলাশাসকদেরও পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ কে সক্রিয় করা হচ্ছে।
1: হাই লেভেল টিম গঠন কর দিয়া গিয়া হ্যায়, চিফ সেক্রেটারি ডিজিপি ইসকো মনিটরিং কর রহে হ্যায় অর তুরন্ত মে ভি ইসকো বৈঠক কর রহা হুঁ, জরুরত পড়া তো মে স্বয়ং ভি বাল্মীকি কানে যাউঙ্গা।
0: অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শ্রী শাহ। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন

0: জরুরি পরিষেবা প্রদান করে দলের পাশাপাশি এনডিআরএফ কে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার নেপালে আটকে পড়া রাজ্যবাসীর জন্য 1070 হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। সে রাজ্যের আধিকারিকদের তেলেঙ্গানার বাসিন্দাদের সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রূপের জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালি নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সেসলেন অর্থমন্ত্রী সোনি মোয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রূপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ভারত তাৎক্ষণিকভাবে নেপাল সরকারকে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একইভাবে চীনও নেপালকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ মেরা যুব ভারতের উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাই ডেন্সিটি রেলপথ রয়েছে, যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণ রাখতে মজুদ ভান্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নাসিক থেকে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ আজ বিকেল বা আগামীকাল সকালে দিল্লি পৌঁছবে বলে জানা গেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে পেঁয়াজের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ 360 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থবছরে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভান্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রুবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরপ্রদেশ সরকার রাখীবন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধা আজ থেকে 29 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত উপলব্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় গতকাল একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন ও 3 জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহার শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন।

বন্ধুরা, গতকাল অর্থাৎ 26 আগস্ট যারা আকাশবাণীর নানা প্রচার তরঙ্গে কোনো না কোনো অনুষ্ঠান শুনেছেন, তারা তো জানেনি যে গতকাল 26 আগস্ট 2026 আকাশবাণী কলকাতা তার শতবর্ষে প্রবেশ করেছে। এমন একটা অসাধারণ ঘটনার রেশ আজ, মানে তার ঠিক পরের দিন সকালে তো রয়ে যাবেই। আর শততম বছরের আজই তো প্রথম দিন, তাই আজ আকাশবাণীর ঐতিহ্যের পরম্পরায় বাহিত ও সমকালীন আধুনিকতার বুননে অভিযোজিত গর্ব ও আনন্দের শ্রুতিপথের কিছু ঘটনা গল্পের মতন করেই রাখতে চেষ্টা করেছি সকালের আড্ডায়। তবে প্রতিদিনের মতোই সকাল 8টায় রয়েছে দৃষ্টিকোণ, আর 8:20 মিনিটে জানা অজানা। গল্প শুরুর প্রথমেই একটি গান।

0: মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধন বিল 2026 এই সম্পর্কে আরেকটু জানবো। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সীতানাথ মুখোপাধ্যায়, আইইডিএস উপ অধিকর্তা, এমএসএমই মন্ত্রণালয়, ভারত সরকার। এই সংশোধনী বিলের গুরুত্ব এবং এর সুদূরপ্রসারী প্রভাব, এই দুটোই আপনার কাছ থেকে জানতে চাই।
1: খুব ভালো প্রশ্ন। প্রথম কথা আমি আজকে শ্রোতাবন্ধুদের বলতে চাইছি, এমএসএমই যে আমাদের অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ, তাদের যে ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু অসীম, অপার। কৃষিভিত্তিক ছাড়া, যারা কৃষিজীবী তারা ছাড়া, তারপরে যে এমএসএমই রয়েছেন, তারা প্রায় ভারতবর্ষের 31% জাতীয় আয়ের জন্য তারা, আমি বলবো যে, কন্ট্রিবিউট করে রয়েছেন। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে রপ্তানি হয় তার 50% এমএসএমই থেকে যায়, এবং

1926 সালের 26শে আগস্ট ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে কলকাতা বেতারের পথচলা শুরু। বাঙালির সাংস্কৃতিক পথচলায় আকাশবাণী কলকাতার অসংখ্য মাইল ফলক, সুরের সাগরেও তার অগণিত বাতি স্তম্ভ। অনুষ্ঠান হিসেবে পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত শিক্ষার আসর, মহিলা মহল গল্পদাদুর আসর, শিশু মহল অনুরোধের আসর, নাটক, ফুটবল ও ক্রিকেটের নানা ম্যাচের ধারা বিবরণী আর আকাশবাণীর সিগনেচার প্রোগ্রাম, বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ত্রিবেণী সঙ্গমে তৈরি মহিষাসুর মর্দিনী দীর্ঘ কয়েক দশক ধরে শ্রোতাদের তুমুল জনপ্রিয়তা পেয়ে এসেছে। তবে সর্ববিদিত ইতিহাসের পাঠ নয়, আজ শ্রোতাবন্ধুদের সঙ্গে ভাগ করে নেব আকাশবাণীর সঙ্গে জড়িত কিছু স্বল্পশ্রুত ঘটনাই। যেমন প্রথমেই বলতে হয় স্টেপলটনের কথা, বিদেশি নাম, কিন্তু কলকাতা রেডিওর 100 বছরের গল্পে স্টেপলটনের কথা না বললে আলোচনা বলুক বা গল্প অসম্পূর্ণ থেকে যায়। ব্রিটিশ জাহাজে ওয়্যারলেস অপারেটর ছিলেন স্টেপলটন। জাহাজেই তার সঙ্গে আলাপ হয় সুগায়িকা মার্টেল নাটেল বোলান্ডের। 1917 সালে মার্টেল যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড, সেখানকার অপেরা হাউসগুলিতে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ পেয়ে। স্টেপলটনের প্রেমে পড়ে মার্টেলের যাত্রাপথ যায় বদলে, বিয়ে হয় দুজনের। 1918 সালে তারা পৌঁছন কলকাতায়। বিশ্বের নানা অংশে ছড়িয়ে থাকা মার্কনি কোম্পানি তখন কলকাতা শহরে পরীক্ষামূলকভাবে বেতার সম্প্রচার শুরু করেছে। 5 নং টেম্পল চেম্বার্সের একটি তলায় বসেছে সম্প্রচারের পরিকাঠামো। এখানেই স্টেপলটন তার ওয়্যারলেস অপারেশনের অভিজ্ঞতার নিরিখে স্টেশন ডিরেক্টর নির্বাচিত হন, আর তার স্ত্রী হলেন সম্প্রচারের প্রথম গায়িকা। ওপরের ঘরে সম্প্রচার আর নিচের ঘরে থাকতেন দম্পতি। এরপর 1927 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দায়িত্ব নেয়, আর 1927 সালের 26শে আগস্ট জন্ম নেয় কলকাতা বেতার। দ্বারোদ্ঘাটন করেন বাংলার গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন। আগেকার মানে স্টেপলটনের সময়ের যে বহতা সেই অনুযায়ী অনুষ্ঠান বিভাজিত হল দুটি ভাগে, ভারতীয় ও ইউরোপীয়। ভারতীয় প্রোগ্রামের ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, আরও ছিলেন বীরেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণচন্দ্র দে, আঙুরবালা দেবী। ঘোষণা ও সংবাদ পাঠ করেছিলেন 1911 সালের ঐতিহাসিক শিল্ডজয়ী মোহনবাগানের সেন্ট্রাল হাফব্যাক রাজেন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি প্রথম দিন থেকেই কলকাতা বেতারের ঘোষক ও সংবাদ পাঠক হিসেবে যুক্ত হয়েছিলেন। রায়চাঁদ বড়াল বাজিয়েছিলেন তবলা, আর উদ্বোধনী অনুষ্ঠানটি নাকি রেঙ্গুন থেকেও পরিষ্কার শোনা গিয়েছিল। আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে সকালের আড্ডায় আজ কলকাতা বেতারের শতবর্ষে পদার্পণকে উদযাপন করেই কিছু গল্পকথা, যেমন এ কথা বা প্রতিশ্রুতি দেওয়াই যায় যে সারা বছর জুড়েই কলকাতা বেতারের পক্ষ থেকে তার শততম বর্ষের উদযাপনে থাকবে অভিনব নানা অনুষ্ঠান। তবে এখন একটি গান।

যান্ত্রিক কারণে কিছুক্ষণ বন্ধ ছিল অনুষ্ঠান, আবার ফিরে এলাম সকালের আড্ডায়। আমরা বলেছিলাম আজকে নানা কথা, নানা গল্প শুনব আকাশবাণী সম্বন্ধে।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: হ্যালো হ্যালো হ্যালো,
0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি, আজকে কথাই বেশি বলছি, যে কলকাতা বেতারের যে দীর্ঘ ইতিহাস, গর্বের ইতিহাস, তারই কিছু গল্পের কথা। গল্প হলেও সত্যি যে 1930 সালে লোকসানের জন্য আকাশবাণী বন্ধ করে দেওয়ার উপক্রম হয়। ভারত সরকার বেতারের দায়িত্ব ছাড়ার কথা ভাবতে শুরু করেন। তোলপাড় পড়ে যায় কর্মীদের ওপর এবং শ্রোতাদের মধ্যেও। 1931 সালে বেতার জগতে লেখা হচ্ছে, বেতারের ভবিষ্যৎ ঘন সমাচ্ছন্ন হয়ে রয়েছে। প্রত্যহ শত শত চিঠিপত্র লিখে টেলিফোন যোগে এ সম্বন্ধে প্রশ্নের পর প্রশ্ন করে শ্রোতারা আমাদের কাছ থেকে শেষ কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, কিন্তু আমরা এ সম্বন্ধে সঠিক কোনো সংবাদ কাউকে দিতে পারছি না, কারণ ভারত সরকার শেষ জবাবের তারিখ ঘোষণা করার আদেশ

আমাদের এখনও দেয়নি। শুধু এটুকু বলতে পারি, হয়তো আপনাদের দ্বারপ্রান্তে শেষ মুহূর্তে গিয়ে আমাদের দাঁড়াতে হবে, এইটুকু আশা আমরা এখনও করছি। তারপরে কি হল? সত্যিই কি বেতার বন্ধ থাকল? না, 1930 সালে বেতারকে বাঁচানোর জন্য তখন মনীন্দ্র চট্টোপাধ্যায় নামে কলেজ স্ট্রিটের এক রেডিও ব্যবসায়ী এগিয়ে এলেন। তিনি বললেন, কলকাতার বেতার স্টুডিও, ট্রান্সমিটার সব কিছু তিনি কিনে নেবেন। এই কথা পৌঁছল বেতার পরিচালনায় ভারপ্রাপ্ত ব্যক্তি স্যার জোসেফ ভোরের কাছে। সাহেব বুঝলেন, বেতারের মতো একটা শক্তিশালী প্রচার মাধ্যম ভারতীয়দের হাতে ছেড়ে দিলে মুশকিল আছে। তিনি সে কথা বোঝালেন লাট সাহেবকে। অবশেষে বেতার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সরকার। বেঁচে গেল আকাশবাণী কলকাতা। এরপর বেতার জগৎ পত্রিকার মাধ্যমে আকাশবাণী কর্তৃপক্ষ কি জানালো একটু পড়ে শোনাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বেতারের শ্রোতৃবর্গকে জানাচ্ছি যে বেতার ঘোষণা বন্ধ হবে না। যারা পত্র দ্বারা আমাদের কাছে অর্থ, সামর্থ্য ও নানাভাবে সাহায্য করার প্রস্তাব জানিয়েছেন, আমরা এই সুযোগে তাদের ধন্যবাদ জানাচ্ছি। যে সকল শ্রোতৃবর্গর, এই অংশটুকু খেয়াল করবেন বন্ধুরা, যে সকল শ্রোতৃবর্গের লাইসেন্সের সময়কাল উত্তীর্ণ হয়ে গেছে, তারা নতুন লাইসেন্স গ্রহণ করলে এবং বন্ধুবান্ধবদের মধ্যে গ্রাহকের সংখ্যা বাড়ালে আমরা বিশেষভাবে উপকৃত হব। খেয়াল করতে বললাম, কারণ তখন শ্রোতাদের মধ্যে লাইসেন্স গ্রহণের একটি পদ্ধতি ছিল। আর এখনও দেখুন, আমাদের শ্রদ্ধেয় প্রিয় শ্রোতাদের মাধ্যমেই, তাদের পরিচিতদের মাধ্যমে নানা অনুষ্ঠানে শ্রোতাদের সংখ্যা বেড়ে চলে। বহুজন হিতায় বহুজন সুখায় সমাজের নানা বর্গের নানা পেশার নানা বয়সের জন্য তৈরি বিভিন্ন অনুষ্ঠানের সমৃদ্ধ শ্রোতাবর্গের ঐতিহ্য ও পরম্পরা আজও বহমান। তেমনি বহমান সুরের ধারা। শুনে নেব আরো একটি গান। উৎপলা সেন

0: আকাশবাণী কলকাতার শততম জন্মদিন গেল গতকাল, কেমন ছিল শুরুর দিনগুলি, সেই সব কথা আমরা আজ শুনব দৃষ্টিকোণ অনুষ্ঠানে। বলেছেন ভবেশ দাস।
1: বাংলা গদ্য ভাষার ছাঁচ তৈরি হয়ে উঠেছে বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ ত্রয়ীর হাতে।

0: আজকের দৃষ্টিকোণে আমরা শুনছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা।
1: নিজের মতো করে গড়ে নিতে পারি। বঙ্কিমচন্দ্র বেশ রহস্যময়। তিনি অতিরক্ষণশীল না অতি প্রগতিশীল তা নিয়েই দীর্ঘ বিতর্ক চলতে পারে। তাঁর শব্দচয়ন কিছু ক্ষেত্রে এখনকার পাঠকের কাছে আপত্তিকর ঠেকতেই পারে। এখানে একটা কথা মনে রাখা দরকার, বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা বাংলা গদ্য ভাষার ছাঁদ তৈরি হয়ে উঠেছে বিদ্যাসাগর বঙ্কিম রবীন্দ্রনাথ ত্রয়ীর হাতে। এই নিয়ে হয়তো খুব বেশি মতান্তর নেই। বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা এবং দর্শনের একটা আবছা অবয়ব আমরা নিজের নিজের মতো করে গড়ে নিতে পারি। বঙ্কিমচন্দ্র বেশ রহস্যময়। তিনি অতিরক্ষণশীল না অতি প্রগতিশীল তা নিয়েই দীর্ঘ
2: আজ কলকাতা বেতার বা আকাশবাণী কলকাতা আমার প্রণাম জানাতে ইচ্ছা করছে সেই সমস্ত প্রতিভাদীপ্ত অসামান্য গুণী মানুষদের, যারা গত 100 বছরে দেশের সম্প্রচারের ইতিহাসে উজ্জ্বল চিহ্ন রেখে গেছেন। আজ যেমন আকাশবাণী কলকাতা কেন্দ্রের 100তম জন্মদিন, তেমনি আমরা এই কথাও নিশ্চয়ই ভুলতে চাইব না, এই বছরটা ভারতীয় সম্প্রচারের 100বর্ষেরও সূচনা। কারণ আমাদের কলকাতা কেন্দ্রের 33 দিন আগে 23 জুলাইয়ে মুম্বাইয়ে দেশের প্রথম বেতার কেন্দ্রের যাত্রা শুরু। পরাধীন ভারতে সেই আমাদের এগিয়ে চলা। হতে পারে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি শুরুতে ছিল চালকের আসনে, কিন্তু তার অনুমোদন তো দিয়েছিল ব্রিটিশ সরকার, নিয়ন্ত্রণও ছিল অনেকটাই। আবার বছর তিনেকের মধ্যেই প্রবল অর্থ সংকটে রেডিও প্রায় উঠে যাবার দশা হয়েছিল। তারপর সরকারি অধিগ্রহণে বেতারের সঙ্গে যুক্ত গুণী মানুষদের প্রবল আগ্রহে, আর যত কম সংখ্যাই হোক শ্রোতাদের অকৃপণ ভালোবাসায়, এই বেতারের ধ্বনি বিরতিহীন একদিনের জন্য ছেদ পড়েনি। সেই বেতারের ধ্বনি আজও বহমান। আজও ভাবি 1927-এর সেই 26শে অগস্ট 1 নম্বর গাস্টিন প্রেসের ভাড়া বাড়িতে এই কলকাতা বেতারের উদ্বোধন।

ধ্বনি দিনে দীনেন্দ্রনাথ ঠাকুর যে গান ধরেছিলেন, আমারে কে নিবি ভাই শোভিতে চাই আপনারে, কেন বেছে নিয়েছিলেন এই গানখানা জানি না। সেই যে রেডিও নিজেই নিজেকে আমাদের হাতে সঁপে দিল, সেই গুণীজনের পুণ্য দানে ধন্য হয়েছে এই মাধ্যমটি। এত বছর বহু স্বর বহু কণ্ঠ বহু ভাষার বিচিত্র সঙ্গীতের বাদ্যের শ্রোতাদের সাংস্কৃতিক রুচি তৈরি করেছে, দেশের বৈচিত্র্য আর ঐতিহ্যকে চিনিয়েছে, ঘটনাবহুল বিশ্বকে নিরন্তর আমাদের সামনে এনেছে। বেতার যখন কলকাতায় এলো তখন এর সঙ্গে যুক্ত সকলেরই প্রধান চ্যালেঞ্জ ছিল এই মাধ্যমটিকে জনপ্রিয় করে তোলা, আর তার জন্য প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম উদ্ভাবন আর সৃষ্টির নেশায় নিজেদের মাতিয়ে তুলেছেন। লক্ষ্য ছিল সেরা শিল্পী সেরা চিন্তাবিদ সেরা গাইয়ে বাজিয়ে অভিনেতাদের এই বেতারের আঙিনায় নিয়ে আসা। শিল্পের সপক্ষে দেশের সংস্কৃতির সপক্ষে এটা কম লড়াই নয়। যেমন ধরা যাক হীরেন বসু, বলতে গেলে তিনি তো আরো অনেক বেতার ব্যক্তিত্বের মতোই বহু গুণের আধার, সঙ্গীত ও চলচ্চিত্র জগতের গীতিকার সুরকার গায়ক অভিনেতা পরিচালক কোনটা নন। কলকাতা বেতার শুরু হওয়ারও আগে কলকাতা হাইকোর্টের কাছে টেম্পল চেম্বারে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির যে বেতার প্রেরণ কেন্দ্র, সেখানেও গান গিয়েছেন তিনি, নানা অনুষ্ঠান করেছেন। আবার 1925 সায়েন্স কলেজে যখন পদার্থবিদ ডক্টর শিশির মিত্র সাময়িকভাবে বেতারের মাধ্যমে গান আবৃত্তি প্রচারের ব্যবস্থা করেছিলেন, সেখানেও হীরেন বসু গান গিয়েছিলেন, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। সেই মানুষটি কলকাতা বেতারে যাত্রা শুরুর সময় এখানে যোগ দিলেন। বেতারের ছিল তখন দুটি বিভাগ, একটি ভারতীয় আর একটি ইউরোপীয় অনুষ্ঠানের বিভাগ। ইউরোপীয় অনুষ্ঠান সবই ইংরেজিতে, কিন্তু ভারতীয় অনুষ্ঠান হতো বাংলায়। ভুল বললাম, বাংলা প্রাধান্য পেয়ে এসেছি ঠিকই, কিন্তু হিন্দি উর্দু সংস্কৃত নানা ভাষাতেই অনুষ্ঠান হয়েছে, নাটক তো বটেই। গুণীজনেরা যারাই যে অনুষ্ঠানের সঙ্গে জড়িয়েছিলেন তারাই যেন এই অনুষ্ঠানের চরিত্র গড়ে দেওয়ার পথিকৃৎ। ভারতীয় অনুষ্ঠানের প্রধান নৃপেন্দ্রনাথ মজুমদারের ছিল অনুসন্ধানী মন আর জহুরির চোখ। তিনি নিয়ে এলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট যোগেশচন্দ্র বসুকে, ছোটদের সঙ্গে নিয়ে বৈঠক কেমন হওয়া উচিত বেতারে তার আদল গড়ে দিলেন যোগেশচন্দ্র। সেই আসরেই হাসি হাসি মুখ করে এসেছিলেন ইন্দিরা দেবী। পরবর্তীকালে শিশুমহল পরিচালনার সময় তিনিই তো এই আসরকে নতুন রূপ দেন, সেখানেই মিশে থাকে যোগেশচন্দ্রের ঐতিহ্য। আবার ইন্দিরা দেবী হলেন বাংলায় প্রথম মহিলা বেতার ঘোষক। যোগেশচন্দ্র মাত্র 6 বছর আসর পরিচালনা করে খুবই কম বয়সে অকালেই বিদায় নিলেন, অথচ মানুষটি একসময়ে কংগ্রেস নেতা দাদাভাই নওরোজির একান্ত সচিব ছিলেন। তিনি আবার পরে বেতারে ছোটদের জন্য গল্পের রসদ যোগানোর জন্য ছুটতেন ইম্পেরিয়াল লাইব্রেরিতে। রায়চাঁদ বড়াল শুরু থেকে যোগ দিয়েছেন কলকাতা বেতারে, তিনি কত গুণী শিল্পীকে নিয়ে এসেছেন। বেতারে গাওয়া বাজানোর ব্যাপারে অনেক পরিবারই ছিল রক্ষণশীল, বেতারের অনেক কর্মী তাদের বাড়ির দরজায় গিয়ে তাদের আড় ভেঙেছেন। সুরেশ চক্রবর্তী নলিনীকান্ত সরকারের মতো সঙ্গীত রসজ্ঞরা কত গুণী শিল্পীকে সসম্মানে বেতারের শ্রোতাদের কাছে হাজির করেছেন। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় শুধু কি বিদ্যার্থী মন্ডল পরিচালনা করেছেন? না, তিনি কখনো পল্লীমঙ্গল আসর পরিচালনা করেছেন, কখনো আমাদের বহুশ্রুত সংবাদ পাঠক বিজন বসুকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন পুরী থেকে রথযাত্রার ধারাভাষ্য প্রচারের জন্য। তিনি আবার বেতার আলেখ্য লিখছেন, ছোটদের আসরে দেশ বিদেশের ক্লাসিক গল্প শোনাচ্ছেন। নীলিমা সান্যালকে আমরা সংবাদ পাঠিকা হিসেবে জানি, কিন্তু তার আগে কলকাতা কেন্দ্রে গান আবৃত্তি অভিনয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাণীকুমার পঙ্কজ কুমার মল্লিকের মহিষাসুর মর্দিনী নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু তারা এক একজন ছিলেন এতই বড় মাপের যে তাদের কাজের বৈচিত্র্যে বিস্মিত হতে হয়। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুধু ফিলার না বাজিয়ে বীরেন্দ্রকৃষ্ণ কখনো ছুটে গিয়ে স্টুডিওতে গান গিয়ে দিচ্ছেন, কখনো আবার পিয়ানো বাজাচ্ছেন, আবার কখনো গুরুগম্ভীর বা সরস বিষয়ে টানা 10 মিনিট কথিকা বলে যাচ্ছেন। মেয়েদের আসর মহিলা মজলিশ পরিচালনায় বিতর্কের মধ্যেও একটা ঘরানা তৈরি করে দিচ্ছেন তিনি। পরবর্তীকালে মহিলা মহলে বেলা দেখে তো তিনি নিয়ে এসেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণের নাট্য রচনা পরিচালনা অভিনয়ের কথা তো বাদই দিলাম। বাণীকুমার নিজে তো বেতার নাটক লেখা বেতার নাট্যরূপের কাজ করছেনই, তার সঙ্গে কি করে বেতার নাটক লিখতে হয় তার জন্য সম্ভাবনাময় বেতার নাট্যকার তৈরি করছেন, বেতার বিচিত্র লিখছেন, নানা বিষয়ে গান লিখছেন, তাতে পঙ্কজ মল্লিক সুর দিচ্ছেন, তার ছড়ানো কাজের অন্ত নেই। পঙ্কজ মল্লিক বেতারে অসামান্য সঙ্গীত শিক্ষক তো বটেই, কিন্তু বাণীকুমার অজয় ভট্টাচার্য থেকে কত গীতিকারের গানে সুর দেওয়া তার হিসেবও কি আছে? আর বেতারের বাইরেও তাদের কাজের পরিধি অনেক বিস্তৃত, এত সময় কি করে পেতেন কে জানে। কাজী নজরুল তো বেতারে কত শিল্পীর গলায় তার গান তুলে দিয়েছেন,

আবৃত্তি গান তো করেইছেন, সঙ্গীত পরিচালনা করেছেন নানা অনুষ্ঠানে, হারিয়ে যাওয়া রাগ ফিরিয়ে এনেছেন তার গানে। বেতারে রবীন্দ্র প্রসঙ্গ তো বললামই না, 56 বছর ধরে বেতার জগৎ পত্রিকার সম্পাদনের কথাও কিছু বলা হলো না। গত শতাব্দীর 50-এর দশকে তো আরো গুণী মানুষের মেলা, জ্ঞানপ্রকাশ ঘোষ, ভিজি যোগ, দীপালী নাগ, লীলা মজুমদার, কেরামতুল্লাহ খাঁ, আরো কত গুণী মানুষের উপস্থিতি ছিল এই বেতার কেন্দ্রে। ধারাভাষ্যের মধ্যে দিয়ে আমাদের প্রতিবেদকরাই তো মাঠ থেকে খেলাকে ছবির মতো জীবন্ত করে তুলেছেন শ্রোতাদের কাছে, নতুন ভাষ্য তৈরি হয়েছে। রবীন্দ্র জন্ম শতবর্ষে দেশব্যাপী সমস্ত বেতার যন্ত্রের জন্য বর্ষব্যাপী অনুষ্ঠান সাজানো হয়েছিল। প্রথমে দায়িত্বে ছিলেন অমল হোম, হঠাৎই তার মৃত্যুতে সেই দায়িত্ব নিতে হয় লীলা মজুমদারকে। সেই সময় সমস্ত ভারতীয় ভাষায় রবীন্দ্রনাথকে বেতারে হাজির করা হয়েছে। কলকাতা বেতারের জন্য বহু রবীন্দ্র গান অনুবাদ করেছেন দীপনারায়ণ মিঠলিয়া। হিন্দি অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি ছিলেন দিকপাল মানুষ। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী কলকাতাই তো ছিল যোদ্ধাদের পাশে শব্দ সৈনিকের ভূমিকায়, সে তো বেতারের এক বিজয় ইতিহাস। অনেক কাহিনী, 100 বছরের কথা, 1 লক্ষ শব্দেও কি ফুরোয়, যতই বলি ততই যেন না বলা বেড়ে যায়। আর জন্মদিনে শুধু প্রার্থনা, বহুজনের হিতে বহুজনের সুখে বেতার যেন দেশের বহু স্বর আর সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আমাদের সম্প্রীতির বাঁধনকে শক্ত হাতে বেঁধে পথ চলতে পারে।

আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় শুনলাম দৃষ্টিকোণ। আকাশবাণী কলকাতার শততম জন্মদিন উপলক্ষে কেমন ছিল শুরুর দিনগুলি, সেই সব কথা আমরা শুনলাম এই বিভাগে। বলেছেন ভবেশ দাশ।

যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন।

0: শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনলাম। এখন শুনে নেব আজকের আবহাওয়ার খবরাখবর। আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 75%। আমরা রয়েছি সকালের আড্ডায়। সকালের আড্ডায় আজ শোনাচ্ছি আকাশবাণীর কিছু গল্প। এই 100 বছর বা 99 বছর যাই বলেন না কেন, তার পথ চলায় গতকাল আমরা জানি যারা কোনো না কোনো সময়ে রেডিও কোনো না কোনো চ্যানেলে কান পেতেছি, যে গতকাল ছিল 100 বছরে আকাশবাণী কলকাতার পদার্পণের দিন। আনন্দের, গর্বের, উল্লাসের, আমাদের এবং শ্রোতাদের। আজ সকালের আড্ডাতেও রয়েছে তারই কিছু কথা। এবারে আসি আরেকটি ঘটনায়। আমরা গানের সঙ্গে যারা পরিচিত, মানে শ্রোতা, সমৃদ্ধ শ্রোতা, বেতারের নিয়মিত শ্রোতা, বিমান মুখোপাধ্যায়ের নাম তাদের প্রত্যেকেরই জানা, এক প্রবাদ প্রতিম কিংবদন্তি। কিন্তু বেতারে তার নিজস্ব অভিজ্ঞতায় রয়েছে কিছু খেদ। সেই খেদ আবার শ্রোতার কাছে বেশ মজার ব্যাপার হতে পারে। শুনে নেওয়া যাক তারই জবানিতে। আমার প্রথম প্রোগ্রামের পর আর ডাক আসে না, অপেক্ষা করে করে অধৈর্য হয়ে শেষে রেডিও অফিসে গেছি। তারা সরাসরি বলে দিল, তুমি আর এখানে এসো না, তোমার বাবা এখানে এসে তোমার সব কাজ টাজ ক্যান্সেল করে দিয়ে চলে গেছে। এখানে অডিশনে পাশ করলে যে কার্ড পাওয়া যায় সেই কার্ড দিতে তোমার বাবা তোমাকে বারণ করেছে, তাই তুমি আর প্রোগ্রাম পাচ্ছ না, এই জন্য তুমি আর এখানে আসবে না। আমি তো অবাক। আমি বাড়িতে গিয়ে বাবাকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম। বাবা বললেন, এখনো তুমি রেডিওতে গান গাওয়ার উপযুক্ত হওনি, তুমি তো গান সিলেকশনই করতে শেখোনি, দুপুরবেলায় তুমি গাইছ জ্যোৎস্না হাসে আকাশে, তুমি আগে শিক্ষা লাভ করো, মন দিয়ে লেখাপড়া করো, আর তোমার গান শুনে দেখলাম তোমার উচ্চারণে দোষ ছিল, নিঃশ্বাস নেওয়ার গণ্ডগোল ছিল, আসলে তোমার গানের এখনো কোনো ম্যাচিউরিটি আসেনি। বিমান মুখোপাধ্যায়ের বাবা তাকে আর গাইতে দিলেন না, কি দুঃখের ব্যাপার বলুন তো। কিন্তু বাবার ওপর সেদিন রেগে গেলেও বাবার যথার্থ পরিচর্যা ও নিজস্ব অধ্যাবসায় পরবর্তী সময়ে তিনি বাংলার এবং বেতার বিভাগের এক অন্যতম কিংবদন্তী শিল্পী ও সঙ্গীত বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এ তো আমরা জানি। আমরা আছি সকালের আড্ডায়। এখন শুনব জানা অজানা।
1: জানা অজানায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক খেলাধুলোয় ডেটা সায়েন্স। আজ প্রথম পর্ব, বলছেন পল্লব রায়গুপ্ত।
2: কিছুদিন আগেই হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। মাসখানেক ধরে গোটা বিশ্ব যেন ফুটবল জ্বরে ভুগছিল। মাঠের সব দুরন্ত খেলা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাইরেও মাঠের বাইরে চলে আরেকটা খেলা, সে খেলা অঙ্কের।

0: কিংবা বলা ভালো তথ্য বা ডেটার খেলা। খেলাধুলোই ডেটা সায়েন্স এই ধারাবাহিক গল্পের আসরে আমরা দেখব ডেটা সায়েন্স কিভাবে খেলাধুলোর জগৎকে আমূল বদলে দিচ্ছে। দল তৈরি থেকে শুরু করে কৌশল, অপরপক্ষের দুর্বলতা কিংবা ধারাবাহিক বিশ্লেষণ, সব তথ্য এখন বিশ্লেষকদের নখদর্পণে। আর তাই মাঠের খেলার আগেই কম্পিউটারেই তথ্যের খেলা শুরু হয়ে যায়। তথ্য বা ডেটা এখন গোটা পৃথিবী চালাচ্ছে। তথ্যের পাহাড় থেকে দরকারি ও কার্যকরী জিনিস বেছে নিয়ে তার উপযুক্ত ব্যবহার নিয়ে তৈরি হয়েছে ডেটা সায়েন্স। দেশে বিদেশে এহেন বিষয়ের এক্সপার্টদের চাহিদা ঊর্ধ্বগামী। খেলাধুলোর জগৎ তার মধ্যে অন্যতম। শুনতে একটু অদ্ভুত শোনালেও ডেটা সায়েন্স খেলাধুলোকে অন্য এক মাত্রা দিয়েছে। মাঠ ছাপিয়ে এসব এখন অন্যতম বড় বিনোদন ব্যবসা। সবাই চায় জিততে, আর তাই দরকার মজবুত পরিকল্পনা, আর সেখানেই ঢুকে পড়ে ডেটা সায়েন্স। ভারতে ক্রিকেটের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। 8 থেকে 80 সবাই এখন মজে 22 গজের ব্যাট বলের লড়াইয়ে। তাই যে গল্পটা দিয়ে শুরু করব সেটা ক্রিকেট থেকেই। ছোট একটা তথ্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, একটা খেলা কিংবা একটা খেলোয়াড়ের জীবন কেমনভাবে বদলে দিতে পারে তার একটা উদাহরণ দিই। সালটা ছিল 2004। ভারতীয় পুরুষ ক্রিকেট দল একটা টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। তার আগের বছরেই দলে ডেটা অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন রামকৃষ্ণন সুব্রমণিয়ান ওরফে রামকি। পাকিস্তান সিরিজের আগে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান বীরেন্দর সেহওয়াগ একেবারে আউট অফ ফর্ম ছিলেন, আর তাই নিয়ে তিনি ও গোটা টিম চিন্তিত ছিল। একদিন দুপুরে খাওয়ার পর রামকি সেহওয়াগকে ডেকে বললেন, আমার ঘরে এসো, তোমার সঙ্গে কথা আছে। সেহওয়াগকে তার ভিডিও রেকর্ডিং ও সেগুলোর বিশ্লেষণ করে রামকি দেখান, শট মারার আগে তাঁর ব্যাট যদি ক্রিজের সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে তাহলে তিনি ভালো রান পান, কিন্তু শেষ কয়েকটা ম্যাচে শট মারার সময় সেহওয়াগের ব্যাট 45 ডিগ্রি কোণে ছিল না, বরং 30 ডিগ্রিতে নেমে গিয়েছিল, আর তাই তিনি বারবার কম রানেই আউট হয়ে গিয়েছিলেন। এরপর বেশ কয়েক ঘন্টা ধরে সেহওয়াগ ও রামকি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। ওই সূক্ষ্ম পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারেন সেহওয়াগ। পরের ইতিহাসটা বোধহয় সবার জানা। পাকিস্তানের মুলতানে প্রথম টেস্টে সেহওয়াগ করলেন 309 রান। ভারত সেই ম্যাচ এক ইনিংস বাকি থাকতেই জিতে যায়। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে সেহওয়াগ তার ঐতিহাসিক ইনিংস রামকিকে উৎসর্গ করেন। আজ থেকে 2 দশকেরও বেশি সময় আগে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ জন রাইট অনুভব করেছিলেন দলে একজন ডেটা অ্যানালিস্টের দরকার। কিন্তু প্রথম দিকে খেলোয়াড়রা রামকিকে তত গুরুত্ব দিতেন না। সময়ের সঙ্গে সঙ্গে তারাও বুঝতে শুরু করেছিলেন তথ্যের জোর কতটা হতে পারে। চাকরির পাশাপাশি চেন্নাইয়ের একটা স্কুল দলের কোচিং করতে শুরু করেছিলেন রামকি, আর তখন থেকেই প্লেয়ারদের প্র্যাকটিসের ভিডিও তুলে রাখতেন নিজের কেনা একটি হ্যান্ডি ক্যামেরাতে। তারপর সেগুলো বিশ্লেষণ করে বের করতেন প্লেয়ারদের খুঁটিনাটি, ভুল ত্রুটি থেকে শুরু করে তাদের শক্তিশালী জায়গাগুলো ধরে ধরে বুঝিয়ে দিতেন, আর ফলাফলও পেতেন চমকপ্রদ। সেই খবরই পৌঁছেছিল জন রাইটের কাছে। এরপর রামকিকেও আর ফিরে তাকাতে হয়নি। 2006 সালে রামকি স্পোর্টস মেকানিক্স নামে একটি সংস্থা তৈরি করেন। এই সংস্থা এখন ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলারও ডেটা অ্যানালিসিসের কাজ করে। ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলেও রামকির সংস্থা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও এআই বা কৃত্রিম মেধার প্রয়োগ খেলার ডেটা সায়েন্সকে আরও অনেক শক্তিশালী ও সমৃদ্ধ করেছে। আমরা পরের পর্বে সেসব আরও বিশদে আলোচনা করব।
1: খেলাধুলোয় ডেটা সায়েন্স প্রথম পর্ব শুনলেন, জানাও জানায় বললেন পল্লব রায়গুপ্ত।

যারা আজ একটু পরে রেডিও সেট খুলেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আজ সকালের আড্ডায় আমরা আকাশবাণীর 100 বছরের পদার্পণকে মনে রেখে শুনছি আকাশবাণীর এই দীর্ঘ গর্বের চড়ৈবতীর কিছু ঘটনা। সময়টা 60-এর দশক, খাদ্যশস্যের অভাব নিয়ে চিন্তিত গোটা দেশ। সেই সময়ে তামিলনাড়ুর তাঞ্জাভুর অঞ্চলে চেষ্টা চলছিল বছরে 2 বার ধান উৎপাদনের। নতুন শঙ্কর প্রজাতির একটি বীজ ব্যবহার করা হয়েছিল, নাম ADT-27। চাষিরা যাতে এই বীজ বোনায় উদ্যোগী হয় তাই নিয়মিত প্রচার চলল অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। ফসল ভালো হল, এত কাজ দিল প্রচারের ব্যাপারটি যে ADT-27 পেয়ে গেল তার নতুন নাম, রেডিও রাইস। শস্য শ্যামলা থাকুক আমাদের দেশ, আমাদের সৃজনভূমিও, সেই সৃজনের মানব জমিনে সার বা অনুঘটক হিসেবে কাজ করুক আকাশবাণীর নানা অনুষ্ঠান। সারা দিন ধরে 100 বছরের প্রত্যেক দিনে, প্রত্যেক ঘন্টায়, সারা বছর ধরে, আরও 100 বছর ধরে। সকালের আড্ডা আজ এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম আমি, শোভন সেন।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প। এই অনুষ্ঠানে অন্নপূর্ণা মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প।

0: আকাশবাণী মৈত্রীর ঘুরে দাঁড়ানোর গল্পে আজ আমাদের অতিথি অন্নপূর্ণা মজুমদার। অন্নপূর্ণা দিকে আমরা ডেকেছি তার গল্প শোনার জন্যে, যে গল্প হয়তো গল্পের মতো সত্যি বলা ভালো। অন্নপূর্ণা দি নিজের মুখেই আমরা শুনব কিভাবে এই তার জীবনের ঘুরে দাঁড়ানো, কোন অবস্থা থেকে কিভাবে কোন পরিস্থিতিতে উত্তরণ। বলুন অন্নপূর্ণাদি।
1: 3.5 বছর বয়সে আমার রক্তামাশা হয়েছিল এবং সেই রক্তামাশা এত বেশি হয়েছিল, তখন আমরা ছিলাম পূর্ববঙ্গে, তখন আমার বাবা ছিলেন কলকাতায়। বাবাকে টেলিগ্রাম করা হলো, বাবা তখন প্রচণ্ড অসুস্থ হয়ে বাড়ি গেলেন। তখন বাবাকে নিয়েই টানাটানি, বাবার মানে এত অবস্থা খারাপ, তখন আমার দিকে দেখার কারোর সময় ছিল না। যাই হোক, বাবা এতটুকু সুস্থ হওয়া মাত্র আমাকে নিয়ে কলকাতায় চলেন, আমি মা দিদি।
0: আপনাদের বাড়ি কি পূর্ববঙ্গে?
1: আমাদের পূর্ববঙ্গে ঢাকা বিক্রমপুরে।
0: আচ্ছা, বাবা কি এখানে চাকরি করতেন?
1: বাবা কলকাতায় চাকরি করতেন। তারপরে আমাকে নিয়ে এলেন কলকাতায়। তখন মানে তখনকার দিনে কলকাতায় যত বড় বড় চোখের ডাক্তার ছিল প্রত্যেককে দেখিয়েছেন, এবং প্রত্যেক কারো কোনো ডাক্তারের কথা কোনো ডাক্তারের কাছে বলেননি, এবং প্রত্যেকেই বলেছেন অপটিক নার্ভ শুকিয়ে গেছে, চিকিৎসা হতে দেরি হয়ে গেছে, কাজেই এর দৃষ্টি ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

0: বাবা তো হতাশ হয়ে তখন ব্রাইনি স্কুল খুঁজতে শুরু করলেন যে কোথায় এখানে লেখাপড়া শেখানো হয়।
1: আপনার তখন 3-3.5 বছর বয়স?
0: না, তখন আমার বয়সটা বেড়েছে, তখন আমার 5 বছর।
1: যখন আপনার অসুখ করে?
0: হ্যাঁ হ্যাঁ, 3-3.5 হবে। তারপরে যাই হোক, একটা ব্লাইন্ড স্কুলে যোগাযোগ হলো, লাইট হাউস ফর দি ব্লাইন্ডে। সেখানে
1: দৃষ্টি হারাবার আগে আপনার অক্ষর পরিচয় হয়নি? তার মানে
0: না না, অক্ষর পরিচয়
1: সবটাই শুনে শুনে
0: শুনে শুনে আমি প্রচুর শিখেছিলাম। পিকচার ওয়ার্ড বুক প্রায় মানে সব জীব জন্তু মানুষ সব ইংরেজি জানতাম। তারপরে নামতাম, অঙ্ক, যোগ, এগুলো সব মৌখিক পরিচয় সব আমি পারতাম। তারপরে লাইট হাউস ফর দি ব্লাইন্ডে বললেন যে এখানে ছোট মেয়ে এত রাখা হয় না, ক্যালকাটা ব্রাইনি স্কুল বেহালার নম্বর দিয়ে দিলেন। তারপরে ওখানে গেলাম, এতটুকু মেয়ে সবাইকে ছেড়ে গেছি, এটা আমি ভাবতে পারিনি যে স্কুলে গেলে সবাইকে ছেড়ে যেতে হবে, এতগুলো ভাই বোন হোস্টেলে থাকতে হয়েছে। তারপরে খুব কান্নাকাটি করতাম, খেতাম না, মন ভীষণ খারাপ হয়েছিল, কারণ মাকে ছেড়ে কখনোই থাকি। তারপরে আমাদের প্রিন্সিপাল বলেছিলেন ওকে নিয়ে যান, আর একটু বড় হলে দেবেন, কিন্তু বাবা জানতেন যে না, এখন চান্স পেয়েছি, কোনো মতেই আমি নিয়ে যাব না। তখন বলেছে না, নাকি মরে গিয়ে যদি যায় যাক, আপনাদের কোনো দায় নেই।

0: কিন্তু আজকে করেছিলেন বলে বাবা,
1: হ্যাঁ বাবা বুঝতে পেরেছেন যে
0: বাবা বুঝতে পেরেছেন যে এটা করতেই হবে। রেল শিখলাম, সবকিছু শিখলাম।
1: ছোটবেলা থেকে ভাই বোনেদের মধ্যে বড় হচ্ছেন, তারা কিন্তু সবাই দৃষ্টিমান,
0: বাড়িতে
1: আপনি ছাড়া সকলেই
0: সবাই
1: দেখতে পায়।
0: যখন স্কুলতে আসতাম শনিবার শনিবারে বাবা নিয়ে আসতেন, তখন আমি সবার সঙ্গে খেলা ঠেলা করতাম। যাই হোক, এইভাবে তো 1 থেকে 3 আবার 7 থেকে 9 দুবার ডবল প্রমোশন পেয়েছিলাম। তারপরে তুই স্কুল ফাইনাল খুব ভালো রেজাল্ট করে বেরোলাম, কিন্তু কলেজে ভর্তি করতে গেলে কিছুতেই আমাকে ভর্তি নেবেন না, যে 2000 মেয়ে আছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, তখনকার প্রিন্সিপাল ছিলেন মীরা দত্তগুপ্ত, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য কে দায়ী হবে। বাবা বললেন ঠিক আছে, আমি বন্ধই করে দিচ্ছি, কোনো অসুবিধা হলে কেউ দায়ী থাকবে না। বলে না, তা বললে হয় না। তারপরে আমি সুরেন্দ্রনাথ কলেজে আমি ভর্তি হতে গেছিলাম। সুরেন্দ্রনাথ স্কুলের একজন মাস্টারমশাই ছিলেন, বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। তখন বললেন যে সুরেন্দ্রনাথের নাচামায় বিজ্ঞানী ডক্টর জ্ঞান মুখার্জি এখানকার রেক্টর, ওনার হাতেই সব, উনি যদি লিখে দেন তাহলে আর কখনো নাকচ করতে পারবেন না। তারপর পরের দিন গেলাম, যাই হোক লিখে দিলেন, লিখে দিলে তারপরে তো আর কোনো রকমেই সেটাকে অগ্রাহ্য করতে পারেন না। যেদিন প্রথম কলেজ শুরু হলো সেদিন এসে আমাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সবাইকে দেখালেন যে এই যে একটি ব্লাইন্ড মেয়ে ভর্তি হয়েছে, ওকে তোমরা কে ক্লাসে ক্লাসে নিয়ে যাবে, দুজনেরও আমি চাই। তা দুজন এগিয়ে এলো, একটা ক্লাস থার্ড ফ্লোর, কোনো ক্লাস সেকেন্ড ফ্লোর, এরকম তো ছিল। তারপরে অবশ্য সবাই নিয়ে যেত, সবাই তখন আর কেউ
1: আমারও
0: চেনা হয়ে গেল, সবাইকে চেনা হয়ে গেল, ভালো রেজাল্ট হলো। তারপরে প্রিন্সিপাল বললেন আমি যাতে এই কলেজেই পড়ি, খুব খুশি।
1: কি নিয়ে পড়লেন আপনি গ্রাজুয়েশনে?
0: আমি প্রথমে তো প্রিন্ট ভার্সিটি পড়েছিলাম, আর গ্রাজুয়েশনে ছিল হিস্ট্রি অনার্স, আর ছিল পলিটিক্যাল সায়েন্স, আর ইংলিশ বাংলা কম্পালসারি। তারপরে এম এ তেও চান্স পেয়েছিলাম, খুব ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু কিছুদিন ক্লাস করার পর রা করতে পারলাম না, কারণ
1: ইতিহাসে এম এ
0: মডার্ন হিস্ট্রিতে যাতায়াতের একটা বিরাট সমস্যা অসুবিধা হয়ে গেল। আমরা 81B পটলডাঙ্গা স্ট্রিটে থাকতাম,
1: কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন হলো তখন
0: তখন আমি বিরাটই চলে এসেছি, বিরাটপুর থেকে যাতায়াত করা খুব অসুবিধা ছিল। বাবা মারা গেছেন, এর মধ্যে আর্থিক সংকটও খুব বেশি ছিল, সেরকম কেউ ভালো চাকরি করে না, আমি যে স্টাইপেন্ড পেয়েছিলাম সেই দিয়েই চলছে আর কি কোনোমতে। তারপরে বিএ পাশ করার পর এমএ পাশ যখন হলো না, তখন আমি সাগর সেনের কাছে ভর্তি হলাম গানে। এর আগে স্কুল থেকে আমি গান শিখেছিলাম। সাগর সেনকে জিজ্ঞেস করলাম মাস্টারমশাই কোনো কোর্স নিয়ে পরীক্ষা দিতে পারবো, বলে না আর সেরকম কোর্স নিয়ে তো আমার কাছে শেখানোর কোনো ব্যবস্থা নেই, যে তুমি দেখো অন্য কোথাও। তা ওনার কাছেও গান শিখতাম, নিউ ব্যারাকপুর মিউজিক কলেজ থেকে, আমি এলাহাবাদ ইউনিভার্সিটির প্রয়াগ থেকে সঙ্গীত প্রভাকর করেছি রবীন্দ্রসঙ্গীতে, আর চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে প্রাচীন কলা কেন্দ্রের বিশারদ, দুটো ডিগ্রি নিয়েছি। তারপরে টিউশনি করতে শুরু করলাম, অনেকে আমাকে টিউশনি দিল গানে, সাগর সেনের কাছে গান শেখা চলছেই। তারপরে তখন প্রচুর হাতের কাজও করতাম, সোয়েটার করতাম, মাফলার করতাম, চাদর করতাম, অনেক কিছু করেছি। সেগুলো আমি নিজের আগ্রহেই শিখেছিলাম বাড়িতে, স্কুলে একটু একটু শিখেছিলাম অল্প স্বল্প। তারপরে এর মধ্যে একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দি ব্লাইন্ডের তরফ থেকে একটা স্কুল খোলা হলো, ব্লাইন্ড স্কুল, ওই সরোজনলিনী মাতৃমঙ্গল আছে বালিগঞ্জ স্টেশনের কাছে। যারা স্কুলে চান্স পায়নি, যারা কোথাও পড়তে সুযোগ পাচ্ছে না ব্লাইন্ড, তাদের জন্য, তাতে বেশ কিছু ছাত্রছাত্রী জোগাড় হলো, আমিও করেছিলাম। যারা ঘুরে বেড়াচ্ছে কিছু পথ পাচ্ছে না, সেখানকার আমি হেড টিচার হয়েছিলাম, পড়াতাম শুক্রবার, আবার গানও শেখাতাম, সব রকমই শেখাতাম, তবে রবীন্দ্রসঙ্গীত।

0: যেটা কোন শব্দ নেই, স্পর্শ নেই, খালি লাইটই, সেটা তো আমার পক্ষে অসম্ভব। তারপরে আমি গেলাম টেলিফোন অফিসে, গিয়ে বুঝিয়ে বললাম, তারপর সুইচ বোর্ড দিল। এবং তারপরে তো পুরো দমে কাজ শুরু হলো, সবাই খুশি।
1: সেটা একটু দেরি হলো জয়েন করতে আপনার?
0: দেরি হলো, 3 বছর দেরি হয়ে গেল।
1: আচ্ছা,
0: 8 নম্বর কাউন্সিলর হাউস স্ট্রিটে করতাম ভীষণ সুনামের সঙ্গে। তারপরে আবার রেনোভেশনের জন্য ওই বাড়িটা ভাঙা চোরা হবে, সংস্কার হবে, সেই জন্য আমি ডালুসি মেন বিল্ডিং এলাম। মেন বিল্ডিং এসে ইলেকট্রনিক বোর্ড তো জানি না কি করি, কেউ আমাকে বসতেও দিতে চাইছে না, একজনকে ডিপার্টমেন্টে চলে যেতে হবে আমি বসলে। তারপরে একজন ওখানকার ম্যানেজার, উনি শিখিয়ে দিলেন, আমি 2 মিনিটে শিখে নিয়েছি।
1: এর আগে আপনি যে ট্রেনিং নিয়েছিলেন সেটা ওই সুইচ বোর্ডে?
0: সুইচ বোর্ডে ওটাও নিয়েছিলাম, ডেড বোর্ডে, কিন্তু ইলেকট্রনিক বোর্ডে ওই রকম নিইনি। আর ওই এখানে তো ট্রাঙ্কল বুক করতে হতো আমাদের।
1: হ্যাঁ, তখন ট্রাঙ্কল ছিল।
0: হ্যাঁ, ট্রাঙ্কল বুক করতে হতো, আবার ক্যান্সেল করে কি না সেটার জন্য ওয়েট করতে হতো, বা ট্রাঙ্কল যে কখন আসবে সেটা জানি না, সেটা আবার দেওয়ার জন্য বোর্ড অন করে বসে থাকতে হতো। এবার আমি করতাম বেশিরভাগ, এবার সকলে জিজ্ঞাসা করতো আপনি কখন বসবেন। বিরাটি থেকে আসতাম, কিন্তু তার 10 বছর পরে আর পারছি না ওখান থেকে আসতে, এত কষ্ট হতো ওই ট্রেনে যাতায়াত
1: করতে।
0: ফিক্স টাইমে খুব কষ্ট হতো, অনেক তাড়াতাড়ি বেরোতে হতো। তারপরে আমি আরবিআই কোয়ার্টার নিলাম দমদমে, সেটা খুব কাছে ছিল। সেখান থেকে আমি সার্কুলার ট্রেনে আসতাম প্রথমে, তারপরে আমি চার্টার বাসে আসতাম, অনেকেই আসতো। একেবারে কোয়ার্টার থেকে ওঠা, অফিসের সামনে নামা।
1: কোয়ার্টারে একা থাকলেন?
0: না, আমার বোন সঙ্গে থাকতো।
1: আচ্ছা আচ্ছা।
0: তারপরে ওই এর মধ্যে 92 আমি আবার সিলেক্টেড হয়েছি এফিসিয়েন্ট হ্যান্ডিক্যাপ অপারেটার হিসেবে। ওরা ওই প্রতি বছর প্রতিবন্ধী বর্ষে যারা যারা স্টাফ ভালো কাজ করে তাদের পুরস্কৃত করত, রাজ্যপাল করতেন। তারপরে তো আমি রিটায়ার করেছি। রেডিও অবসর বলে না, আমি যখন চাকরি করতাম তখনও আমার রেডিও, রেডিও ছাড়া আমার তো মনে হয় পৃথিবীতে দৃষ্টিহীনদের জন্য একটাই মিডিয়া তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রেডিও। ওর মধ্যে সব কিছু পাই, মানে রেডিওটা হচ্ছে আমার পৃথিবী, আমার শিক্ষক, বন্ধু। যখন শুই বা বসি, রেডিও আমার পাশে না থাকলে আমার ভালো লাগে না, আমার যেন ফাঁকা ফাঁকা লাগে। রেডিওতে আসতে, রেডিও আমি কখনো জোরে শুনি না, খুব আসতে। আর রেডিওতে যারা প্রোগ্রাম করায় বা করে বা পরিচালনা করে, প্রত্যেককে মনে হয় আমার খুব পরিচিত, আমার খুব চেনা। এই জন্য আমার আজকে মৈত্রীতে আসতে পেরে আমার এত আনন্দ হচ্ছে, সে কথা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না, খুব ভালো লাগছে। এবং রেডিও মারফত প্রচুর বন্ধু পেয়েছি এবং তাদের অকুণ্ঠ ভালোবাসা, সহযোগিতা, তারপরে আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করে। মানে এটাই হচ্ছে বেঁচে থাকার অক্সিজেন আমার।
1: এই যে লেখাপড়া করার সময়, আপনার সময় যে সময় আপনি ব্রেলে পড়েছেন বা তারপরেও পড়াশোনা করেছেন, আপনাকে আগাগোড়া এই যে লেখার জন্য বা পড়ার জন্য, এখন যারা পড়ছেন তারা অনেকেই শুনেছি যারা রেকর্ড করে নেন, রেকর্ড করে নিয়ে সেটা, মানে আমরা যেরকম বইটা বারবার উল্টে পড়তে পারি সেটা রিডার দিয়ে পড়ানো বা রেকর্ড করে নিয়ে শোনা, সেই সুবিধে তো আপনাদের সময় ছিল
0: না? আমাদের রিডার ছিল, টকিং ছিল না। হয় ব্রেলে লিখে নিয়ে পড়া, অত বই তো লেখা সম্ভব না, নিজেদের লিখতে হতো, সেটা রিডার রেখে শোনা, অথবা বাড়ির কেউ থাকলে তার থ্রুতে শোনা, সে হয়তো পড়ে দিল, বোন পড়ে দিল, বাবা যতদিন ছিল বাবা পড়ে একবার আমার এত ভালো করে পড়ে দিতেন, আমার মুখস্থ হয়ে যেত।
1: গল্পের বই বা অন্য কোনো বই কেউ পড়ে দিচ্ছেন আপনি শুনছেন, খুবই ভালো লাগে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কি ধরনের?

0: লেখা ভালো লাগে?
1: আমার যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে রবীন্দ্রনাথ, অতীন বন্দ্যোপাধ্যায়, তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে প্রত্যেক সাহিত্যিকের লেখাই আমার ভালো লাগে। আমার ঘরে 4টে রেডিও আছে, সব চালু, সব। একটা যদি কিছু খারাপ হয় তাহলে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, ওইটাকে আমি ঠিক না করা পর্যন্ত আমার স্বস্তি নেই।
0: আর বাড়ির কথা আপনি অনেকবারই বলেছেন, আপনার ভাই বোন বাবা মা, কাজেই বোঝা যাচ্ছে যে আপনার এই এতটা অসুবিধে থাকা সত্ত্বেও আপনি যে এতটা এসেছেন তার পিছনে একটা বড় ভূমিকা আপনার পরিবারের। পরিবার আপনাকে সবসময় ঘিরে থেকেছে, ভাই বোনেরা ঘিরে থেকেছেন, পুরো পরিবারও যেমন আপনাকে সাহায্য করেছে, আপনি পুরো পরিবারটাকে আজও দেখে যাচ্ছেন।
1: আর্থিক দিক দিয়ে, কথার দিক দিয়ে সবাই আমার কথা শুনেছে,
0: কিন্তু এত দায়িত্বের মধ্যে আপনার নিজের আলাদা করে সংসার করা হয়নি,
1: না?
0: তার জন্য আপনার কোনো আফসোস?
1: না না, একেবারেই না। আমি একটু মিষ্টি কথা ভালোবাসি, একটু ভালোবাসা পেলেই হলো, সেটা আমি রেডিও মারফত পাই।

0: আমরা আশা করি আপনার জীবনের এই গল্প সত্যি গল্প, এই গল্প হয়তো অনেককে উৎসাহ দেবে, যারা বুঝতে পারবেন, ভাবতে পারবেন আজ থেকে বহু বছর আগে এইরকম একটা অসুবিধে নিয়ে চলতে শুরু করেও এতটা রাস্তা আপনি এসেছেন, আপনার এই চলার রাস্তা নিশ্চয়ই আরো অনেককে পথ দেখাবে। আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ।
1: আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
2: ঘুরে দাঁড়ানোর গল্প আজ এ পর্যন্তই। সাক্ষাৎকার গ্রহণ কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, সম্পাদনা পিউ দাশগুপ্ত।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প। আকাশবাণী মৈত্রী পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী স্বরলিপি ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের আসর এখন শুনবেন। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ শুনবেন সিন্ধু ভৈরবী রাগে ভায়োলিন, পরিবেশনায় শিল্পী তরুণ চক্রবর্তী, তবলা সঙ্গতে সঞ্জীব রায়, ভায়োলিন শিল্পী তরুণ চক্রবর্তী।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সিন্ধু ভৈরবী রাগে শুনলেন বেহালা বাদন। শিল্পী ছিলেন তরুণ চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জীব রায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুরু হচ্ছে মনের মতন গান, অনুষ্ঠান উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

মনের মতো গানের অনুষ্ঠানে আজকে আমাদের শ্রবণ শিল্পীদের সঙ্গে মৈত্রীর স্টুডিওর এই প্রান্তে রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু পঙ্কজ। মনের মতো গান মানেই আসলে আমাদের মনে থাকা নানান গান, যে গানকে আমরা কখনো মন থেকে মুছে ফেলতে পারি না। মনের কথা যখন হয়, মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে আবেগ, যে অনুভূতি, তার অন্যতম একটা শব্দ হচ্ছে বন্ধু বা বন্ধুত্ব। ছোট্ট একটা শব্দ, কিন্তু তার অভিঘাত, তার ব্যাপ্তি অনেক অনেক বড়। আর তার চেয়েও বড় বোধহয় তার গভীরতা। আসলে বন্ধু বিনে আমাদের কারোরই বোধহয় প্রাণ বাঁচতে পারে না। আবার বন্ধু সত্যি সত্যি প্রাণের কি না, মন জুড়ে তার বাস কতখানি, এ নিয়ে আমাদের টানাপোড়েন যেন নিরন্তর জীবনভর। আজকের মনের মতো গানের অনুষ্ঠানে আমরা সেই বন্ধুর কথা, বন্ধুত্বের কথা এবং তার কাছে নিজেদেরকে সমর্পণ করে দেব এই একটা ঘন্টা প্রায়। খুঁজব তার সুরের গীতিকাব্যের নানান ব্যঞ্জনা। কখনো সেই বন্ধুত্ব ভীষণ একাকি নির্জন, আবার কখনো তার ব্যক্তি বিশালতা আরো অনেক বড়। তার সঙ্গে জুড়ে রয়েছে কোনো সামাজিক একাত্মতা বা মূল্যবোধ, সেই সমস্ত কিছুর সন্ধান করব আজকের মনের মতো গানের এই পর্বে।

আসলে বন্ধুত্ব একটা আশ্চর্য শব্দ। বন্ধুত্বকে ঘিরে অনন্ত ঘনিষ্ঠতা, বিশ্বাস, আবার তাল কাটলে সেই ঘনিষ্ঠতাকেই ঘিরে ধরে তিক্ততা। আমাদের বিশ্বাসের স্থাপত্য সামান্য আঁচড় লাগলেই মনে হয় প্রতারিত হলাম। বন্ধুত্বের অধিকার কখনো অগাধ, কখনো বা সেই অধিকারই ব্যক্তিগতর সীমারেখাকে পেরিয়ে যায়। কোথায় আর কতটুকু যে সীমারেখা তা বোঝাও কঠিন হয়ে পড়ে আমাদের। বন্ধুর সংসর্গ যতটা উষ্ণ, বিচ্ছেদ কিন্তু ততটাই সর্বগ্রাসী। শুনব শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে "যদি বন্ধু হও" গানটি।

হ্যাঁ বন্ধুরা, আসলে বন্ধুত্ব নিয়ে যখন আজকের মনের মতো গানের এই অনুষ্ঠানের পর্বটা সাজাচ্ছি, তখন কেবলই মনে হচ্ছে আকাশবাণী একশে পদার্পণ করেছে আর আপনাদের সঙ্গে আমাদের সেই চিরন্তন বন্ধুত্ব, নানান অনুষ্ঠানের সঙ্গে আমাদের সঙ্গে আপনাদের লেগে থাকা, জুড়ে থাকা, সঙ্গযাপন, সেই সমস্ত কিছুতে একটা বৃহত্তর বন্ধুতার ক্ষেত্র রচনা করে, প্রেক্ষিত তৈরি করে, যা দিয়ে আমরা প্রত্যেক দিন প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনাদের সঙ্গে এরকমভাবেই জুড়ে আছি, এক অজানা অচেনা কিন্তু নিবিড় এক বন্ধুত্বে। আসলে বন্ধুত্বের কথা যখন আসে, তখন বন্ধু কি প্রেম ভালোবাসার অধিক কিছু অনুভূতি, এই কথাটা বারবার মনের কোনায় উকি দেয়। আর তার উপস্থিতি কি কোনো ফর্মাল বা প্রতিষ্ঠান দিয়ে বোঝা যায়? মানে সোজা কথায় বলতে গেলে, বন্ধুত্ব কি কোনো খুঁপে ফেলা যায় বা সংজ্ঞায়িত করা যায়? না হলে বন্ধুর প্রতি ব্যাকুল এই আকুতি আসে কোথা থেকে, যেখানে তুচ্ছ সকল মালা কিংবা সকল পরিচিত আলোর বলয়। আসুন বন্ধুত্ব নিয়ে, বন্ধু নিয়ে, বন্ধুতা নিয়ে আরও কিছু গান আপনাদের জন্য।

আপনাদের সঙ্গে মনের মতো গান অনুষ্ঠান করতে করতে, গান শোনাতে শোনাতে একটা কবিতার কথা মনে পড়ল। সাঁকোটা দুলছে বন্ধু, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি। সেই কবিতার বেশ কিছু লাইন আপনাদের সঙ্গে একটু ভাগ করি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দুচোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নিরাবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, ডাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বাদলের খেলা, আমাদের দুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের দুটি হাসি কান্নার বেলা, আমাদের দুটি ইঙ্গিতে বোঝাবুঝি। বন্ধু হারালে দুনিয়াটা খাঁকা করে, ভেঙে যায় গ্রাম নদীও শুকনো ধুতু, খেলার বয়স পেরেলেও একা ঘরে, বারবার দেখি বন্ধু।

প্রেমক শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা তুলছে এই আমি তোর কাছে।

আসলে আমরা বাঙালিরা যখনই কোনো বিষয় নিয়ে কথা বলি তখনই যেমন আমাদের মাথার উপরে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ। মানে আমাদের ভাবনার পরতে পরতে, আমাদের চলার পরতে পরতে তার সঙ্গ বা তার বন্ধুত্ব আমরা কোনো সময়ই অস্বীকার করতে পারি না, এমনটাই জুড়ে থাকেন তিনি আমাদের সঙ্গে। কিন্তু তার সঙ্গে বহু মানুষ যেমন জুড়েছিলেন, তিনিও জুড়েছিলেন এমন কিছু মানুষের সঙ্গে যাকে আমরা পরিভাষায় বলি আমাদের ক্লোজ ফ্রেন্ড, মানে খুব কাছের একজন বন্ধু, প্রিয় বন্ধু বলা যায়। আমি তার নামটা বলবো, কিন্তু তার আগে খাঁটি বন্ধুত্ব সম্পর্কে আরও দু একটা কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করি। খাঁটি বন্ধুত্ব একটা বিরল জিনিস, ঠিকঠাক বন্ধু পাওয়া আসলে আমরা সকলেই কথায় কথায় বলি না, একটা ভাগ্যের ব্যাপার বলা যায়। যার বিচ্ছেদ সহ্য করা যায় না তাকেই বন্ধু বলা যায়। রবীন্দ্রনাথের মতো জীবনরসিক মানুষের বন্ধু থাকবে।

না তা কি করে হয়। তবে এটাও স্বীকার করতে হবে, তার মনন চিন্তন যাপন প্রণালীর সঙ্গে গুণগত মিল না থাকলে তো যে কেউ রবীন্দ্রনাথের বন্ধু হয়ে উঠতে পারতেন না। মানুষের জীবনে বন্ধু আর বন্ধুত্ব নিয়ে একটা বিশেষ অধ্যায় থাকে বই কি, রবীন্দ্রনাথের জীবনেও ছিল। হ্যাঁ, সেই বন্ধুর নাম কি জানেন? প্রিয়নাথবাবু, প্রিয়নাথ সেন। প্রিয়নাথবাবু থেকে 7 বছরের বড় ছিলেন রবীন্দ্রনাথ। প্রিয়নাথবাবু রবীন্দ্রনাথের থেকে 7 বছরের বড় ছিলেন, কিন্তু তাতে তাদের সখ্যে কোনো বাধা হয়নি, কারণ দুজনেরই মনের কলসটি ভর্তি হয়ে থাকত একান্ত তাদের কাব্য রসে। রবীন্দ্রনাথকে জানতে গেলে, গোটা মানুষটাকে জানতে গেলে এই প্রিয়নাথ সেনের বন্ধুত্বের কথা আমাদের বারবার জানতে হয়। সেই দিনগুলোতে, বন্ধুত্বের দিনগুলোতে তাদের গড়িয়ে যাওয়ার কথাও জানতে হয়, যার জন্য জীবন স্মৃতিতে একটা পুরো অধ্যায় তিনি রচনা করেছিলেন।

আসলে বন্ধুত্ব কেবল কি কমফোর্ট জোন আমাদের, যেটা নির্মাণ এবং আমাদের যাবতীয় ভালো মন্দ প্রশ্নাতীতভাবে উপুর করার জায়গা, নাকি বন্ধুত্বে ভৎসনা থাকে, বাধা বারণ স্বাভাবিক নিয়মেই থাকে? বন্ধুত্ব শব্দটা কি বয়স নিরপেক্ষ, মানে বয়সের ধার ধারে না, লিঙ্গ নিরপেক্ষ, যৌনতা নিরপেক্ষ, শ্রেণী ধর্মচিহ্ন নিরপেক্ষ শব্দ আদেও সত্যি যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো মানুষের পরস্পরের বন্ধু তারা দীর্ঘস্থায়ীভাবে হতে পারেন? এই যে দীর্ঘস্থায়িতার কথা যখন আসছে বা যখন বলছি, তখন একটা গান যেন চিরকালীন গান হয়ে উঠেছে বাঙালির কাছে। সেই গানটাই কিন্তু আমরা এই দীর্ঘদিনের বন্ধুত্বের একটা নস্টালজিয়া বা রেশ বলতে পারেন, সেই রেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি এবং সময় সময় এই গান আমাদের কাছে যুগে যুগে প্রজন্মে প্রজন্মে বারবার নিজের মনের মতো করে ফিরে এসেছে মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা। আসলে এতেও তো একটা বন্ধুত্বের টানাপোড়েনের, নিবিড় সঙ্গদানের গল্প জুড়ে রয়েছে।

আপনারা মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান, আর আপনাদের সাথে রয়েছি, মানে আপনারা যারা আমাদের শ্রবণ শিল্পী তাদের সঙ্গে মৈত্রী বন্ধু পঙ্কজ রয়েছি। শোনাচ্ছি আপনাদেরকে গান, এবং অবশ্যই বেশ কিছু বিষয় যেটা বন্ধুত্বের সঙ্গে জুড়ে রয়েছে। আচ্ছা, বন্ধুত্বের কি কোনো বেলা, সময় বা বয়স হয়, নাকি কোনো কোনো সময়ে, কোনো কোনো বেলায়, কোনো কোনো সামাজিক পরিসরে এই বন্ধুত্ব আমাদের মধ্যে অনেক গাঢ় থাকে, নিবিড় থাকে বা আটোসাটো থাকে বলা যায়? মনে পড়ছে ছোট্টবেলার পিট্টু, গোল্লাছুট কিংবা বুড়ি বসন্ত, বাংলার চিরায়ত এই খেলাগুলোর সঙ্গে বা এই লোক সংস্কৃতিগুলোর সঙ্গে কেমন যেন জুড়ে রয়েছে আমাদের সেই ছোট্টবেলার ফেলে আসা বন্ধুত্বের অনেক অনেক গল্প, যে গল্পগুলো আমরা সকলেই ভীষণভাবে মনে করতে চাই আমাদের সারাটি জীবন জুড়ে। আসলে বাঙালিয়ানার রং পাল্টে পাল্টে যেমন গেছে সময়ে সময়ে, তেমনিতে বন্ধুত্বর রঙও পাল্টেছে। কিন্তু পুরনো দিকে, পিছনের দিকে ফিরে তাকালে এই যে ছোটবেলার রঙগুলো আমরা মেখে রয়েছি আমাদের মনে, সেই রঙগুলো আদেও ফিকে হয়ে যায়নি। কিন্তু আসুন শুনে নি অনুপম রায়ের কণ্ঠে একটি গান।

0: পাশে।
1: আসলে কি জানেন, আমাদের সমাজে রোমান্টিক সম্পর্ক ভাঙা নিয়ে যতটা আমরা সংবেদনশীল, কোনো বন্ধুত্বের বা বন্ধুতার অবসান বা ফিকে হয়ে যাওয়া নিয়ে বোধ করি তার কানাকড়ি সংবেদনশীলতাও আমাদের মধ্যে নেই। আসলে বন্ধু বিচ্ছেদ আমাদের সংস্কৃতিতে তেমন হয়তো বড় ঘটনা হিসেবে আজও স্বীকৃতি পায়নি। কিন্তু সত্যি কথা বলুন তো, কোনো কাছের বন্ধু আমাদের যদি হঠাৎ করে হাতছাড়া হয়ে যায়, বা তার সঙ্গে ঝগড়াঝাটি হলো, মনোমালিন্য হলো, কিংবা তিনি অনেক দূরে কোথাও ট্রান্সফার হয়ে গেলেন, কিংবা তার অসময় এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো, বিদায় জানাতে হলো, এই সমস্ত কিছুই কি আমাদের মনে গভীর ছাপ ফেলে না? আবার হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে রাজপথে কখনো যদি দেখা হয়ে যায় আমাদের, তাহলে কি আমাদের সেই বন্ধুত্বের দিনগুলোর স্মৃতি আমাদের মধ্যে নতুন করে সঞ্চারিত হয় না, যেখান থেকে আমরা একটু মনের কোণে নিজেরা ডুব দিতে পারি এবং সেই বন্ধুত্বের দিনের কথা, যাপনের কথা মনে করে আমাদের প্রাণটাকে একটু জুড়িয়ে নিতে পারি, একটু এনার্জাইজ করে নিতে পারি?

আমরা যেন সকলে সকলকে এই কথাটা বলতে পারি কবির সুমনের মতো করে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি। এই না দেখার আক্ষেপ যেন আমাদের চিরকালীন হয়, তাহলেই বোধহয় আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠব। আসলে এই মানুষের কথা, জীবনের কথা, বন্ধুত্বের কথা সবটা নিয়ে যখন আপনাদের সঙ্গে মনের মতো গানের অনুষ্ঠান ভাগ করছি, তখন আজকের দিনটা, রাখি বন্ধনের এই সময়ে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক। আসলে রবীন্দ্রনাথের এই রাখি বন্ধন উৎসবও ছিল সম্প্রীতির, ভ্রাতৃত্বের এক অমুক বন্ধুত্ব রচনা। বঙ্গভঙ্গ আইনে যখন ভাগ হচ্ছে দুই বাংলা, সেই অশান্ত মুহূর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই, রাখিবন্ধন উৎসব আজ ভাই কিংবা বোনের মিলন উৎসব, বন্ধুত্বের উৎসব হিসেবেই আমাদের কাছে পরিচিত নয়, বাংলা বাঙালির ইতিহাসে জড়িয়ে রয়েছে তার বৃহত্তর একটা প্রেক্ষিত বা আঙ্গিক, যেখানে ধর্ম যেমন রয়েছে, আছে ইতিহাসের ছোঁয়া, আছে অনেক আবেগ। আজকের অনুষ্ঠান শেষ করব বাংলার মাটি বাংলার জল, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে এই গানটি দিয়ে।

এতক্ষণ শুনছিলেন মনের মতন গান। আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু পঙ্কজ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজকে প্রথমেই শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

0: এতক্ষণ শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন মান্না দে, এবং শেষে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন প্রফুল্ল চন্দ্র দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্ম

ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন শুনবেন মহানায়কের গল্প, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। আজকে এমন একটা মানুষের জন্মদিন যাকে প্রায় সমস্ত বয়সের মানুষ, সমস্ত প্রজন্মের মানুষ ভীষণ ভালোবাসেন এবং এক ডাকে যাকে চেনেন, তার আজকে জন্মদিন। আর মহানায়কের গল্পে আজকে তার কথা কিন্তু না বললেই নয়, তিনি আর কেউ নন, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান আজকে আমাদের মহানায়কের গল্পের মহানায়ক, যার নাম, বা আরেকটা নাম বলতে পারেন, ডন ব্র্যাডম্যান, যে নামে তিনি সর্বাধিক পরিচিত। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট জগৎকে শাসন করেছেন। তার অবিশ্বাস্য টেস্ট ব্যাটিং গড় 99.94 রেকর্ড আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যানই চূর্ণ করতে সমর্থ হয়নি। অস্ট্রেলিয়াতে এমন কাহিনী প্রচলিত আছে যে তিনি ছোটবেলায় ক্রিকেটের একটি স্টাম্প এবং একটি গলফ বল নিয়ে অনুশীলন করতেন। তার জন্মদিনের আগেই তিনি সর্বোচ্চ স্কোর সহ আরও বেশ কিছু রেকর্ড করে ফেলেছিলেন, যার মধ্যে কিছু রেকর্ড আজও কেউ ছুঁতে পারেননি। দীর্ঘ সময় ক্রিকেট জগতের সঙ্গে যুক্ত থাকার পরে প্রায় 3 দশক ধরে তিনি প্রশাসক, নির্বাচক এবং লেখক হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলেন। 1908 সালের 27শে আগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোটামুন্ডাতে একটি ইংরেজ পরিবারে ডন ব্র্যাডম্যানের জন্ম হয়েছিল। তার বাবার নাম ছিল জর্জ ব্র্যাডম্যান এবং মায়ের নাম ছিল এমিলি ব্র্যাডম্যান। পরবর্তীকালে তারা মিটাগাংয়ের কাছে বাউরালে চলে যান। তিনি বাউরাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

ছিলেন এই বিদ্যালয়ের হয়ে মিটাগং উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে 115 রানে অপরাজিত থেকে তিনি জীবনের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। ব্র্যাডম্যান অমানসিক অধ্যাবসায়ের নিয়ে ব্যাটিং অনুশীলন করতেন কিশোর বয়স থেকেই। তিনি একা একা কারো সঙ্গ ছাড়াই ক্রিকেট খেলার নতুন পদ্ধতি আবিষ্কার করে নিয়েছিলেন। তিনি ক্রিকেট স্টাম্পকে ব্যাট হিসেবে এবং গল্ফ বলকে ক্রিকেট বল হিসেবে ধরে তার বাড়ির সামনে রাখা জলের ট্যাঙ্কে রাখা স্ট্যান্ডে বলটি ছুঁড়ে দিতেন। সেই বল যখন স্ট্যান্ডে লেগে বিভিন্ন গতির সাথে বিভিন্ন দিকে বেঁকে তার দিকে আসত, তিনি সেই হাতে ধরা স্ট্যাম্পের মাধ্যমে বলটিকে মারতেন। তার এই স্বতন্ত্র ব্যাটিং অনুশীলন পদ্ধতি পরবর্তীকালে তার ব্যাটিং দক্ষতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। 1920-21 এই সময়ে বা এই সিজনে বলা যায় তিনি স্থানীয় বাউড়াল দলের হয়ে খেলতেন। এই সময় তার বাবা তাকে নিয়ে পঞ্চম অ্যাশেজ টেস্ট ম্যাচ দেখতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেতেন। সেদিনই ব্র্যাডম্যান নিজের কাছে প্রতিজ্ঞা করেন, এই মাঠে না খেলা অবধি আমি কখনো তৃপ্ত হব না। 1922 সালে স্কুল ছেড়ে তিনি স্থানীয় একটি রিয়েল এস্টেট এজেন্টের কাছে কাজ শুরু করেন, যিনি তাকে খেলাতে উৎসাহ দিতেন। টেনিসের জন্য তিনি 2 বছর ক্রিকেট খেলা বন্ধ রাখেন, কিন্তু 1925-26 সাল নাগাদ তিনি আবার ক্রিকেট দুনিয়াতে ফিরে আসেন।

স্থানীয় বাউড়াল দলে ধারাবাহিকভাবে তিনি ভালো ফল করতে থাকেন। অল্পদিনের মধ্যেই ডন ব্র্যাডম্যান নিউ সাউথ ওয়েলস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের চোখে পড়ে যান। তাদের হয়ে খেলতে গিয়ে 1926-27 সাল নাগাদ তিনি সিডনিতে সেন্ট জর্জের হয়ে গ্রেট ক্রিকেট খেলার ডাক পান। পরবর্তী সিজনে ব্র্যাডম্যান ক্রমশ উন্নতি করতেই থাকেন এবং ক্রিকেট জগতে নিজের পরিচয় তৈরি করে নিতে থাকেন। মাত্র 19 বছর বয়সে অ্যাডিলেড ওভালে ডন ব্র্যাডম্যান ফার্স্ট ক্লাস খেলায় আত্মপ্রকাশ করেছিলেন। প্রথম দিনেই 118 রান করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে ভবিষ্যতে পায়ের দ্রুত কাজ, ধীর স্থির মানসিকতা এবং দ্রুত রান করার ক্ষমতা তার অন্যতম বৈশিষ্ট্য হতে চলেছে। ফার্স্ট ক্লাস খেলায় সাফল্যের পরে তাকে টেস্ট খেলাতেও সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম টেস্টে বিশেষ সুবিধা করতে না পারায় দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাননি। তৃতীয় টেস্টে আবার সুযোগ পেলে তিনি 2টি ইনিংসে যথাক্রমে 79 এবং 112 রান করেন এবং সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। গোটা সিজনে তার সঞ্চয় ছিল 1690 ফার্স্ট ক্লাস রান, সঙ্গে গড়ে 93.88 রান।

শেফিল্ড শিল্ড খেলায় তার একাধিক সেঞ্চুরি এবং ভিক্টোরিয়ার বিরুদ্ধে অপরাজিত 340 রান সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নতুন রেকর্ড তৈরি করে। এই মাঠেই কুইন্সল্যান্ডের বিরুদ্ধে 415 মিনিটে অপরাজিত 452 রান করে আরও একটি রেকর্ড করেন তিনি। ওরচেস্টারে 236 রানের মাধ্যমে তিনি 1930 সালের যে ইংল্যান্ড সফর শুরু করেন এবং মে মাসের শেষে তা 1000 ফার্স্ট ক্লাস রানে তাকে পৌঁছে দেয়। বিশ্বের পঞ্চম ক্রিকেটার এবং প্রথম অস্ট্রেলীয় হিসেবে এটি তার একটি অন্যতম রেকর্ড। এই সফরেই একদিনে তিনি 334 রান করেন, যা অ্যান্ডি সান্দামের 325 রানের রেকর্ডকে

ভেঙে দেয়। তার সাথেই তিনি একদিনের ক্রিকেটে 300 রান করা একমাত্র টেস্ট ক্রিকেটার হওয়ার রেকর্ডটিও গড়ে ফেলেন। সেভাবে ক্রিকেটের কোনো প্রশিক্ষণ না থাকা 22 বছরের তরুণ ডন ব্র্যাডম্যান এইভাবে একের পর এক রেকর্ড করে ক্রিকেটের জগতে নিজের জায়গাটি সুনিশ্চিত করে তুলতে থাকেন।

আসলে যত সময় এগিয়েছে, ডন ব্র্যাডম্যান তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার ক্রিকেটীয় দক্ষতাকে আরও পরিশীলিত এবং তীক্ষ্ণ করে তুলেছিলেন। তাকে আটকে রাখা কার্যত অসম্ভবের সমান হয়ে গিয়েছিল। বাউন্সারের সামনে ব্র্যাডম্যান সমস্যায় পড়েন, একথা মাথায় রেখে তাকে আউট করতে 1932-1933 সালে ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের সময় ইংল্যান্ডের অধিনায়ক ডগলাস জার্ডিন শর্ট পিচ বোলিংয়ের সঙ্গে চিরপরিচিত লেগ থিওরিকে মিশিয়ে একটি বিশেষ পদ্ধতির বোলিং কৌশল হাজির করেছিলেন। এই কৌশলটি ক্রিকেটীয় পরিভাষায় বডি লাইন নামে পরিচিত হয়ে গিয়েছিল। প্রথমে ব্র্যাডম্যান কিছুটা সমস্যার সম্মুখীন হলেও পরে তিনি নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করেছিলেন। তিনি তার জীবনের সবথেকে ধারাবাহিক ক্রিকেট খেলেছেন 1938 সালের ইংল্যান্ড সফরের সময়। অধিনায়কত্বের চাপ থাকা সত্ত্বেও তার খেলায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। একজন অভিজ্ঞ, দায়িত্ববান এবং সর্বোপরি একজন চরম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ততদিনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। একচেটিয়া মাঠ শাসনের জন্য তখন তার নাম হয়ে উঠেছে ডন ব্র্যাডম্যান। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তার 1939-1940 সালের সিজনটি অত্যন্ত সফল বছর হয়ে থেকেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমস্ত রকমের ক্রিকেটের সফর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলে এই কিংবদন্তির ক্রিকেটীয় স্বর্ণযুগের অবসান হয়েছিল।

1940 সালের 28 জুন তিনি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে যুক্ত হন এবং এয়ার ক্রিউ ডিউটিতে যোগদান করার জন্য উপযুক্ত নির্বাচিত হন। পরে ভিক্টোরিয়ার ফ্র্যাঙ্কস্টোনের সামরিক বিদ্যালয়ে শারীরিক প্রশিক্ষণের বিভাগীয় তত্ত্বাবধায়ক হিসেবে তার পদোন্নতি হয়। তিনি কিছুদিনের মধ্যেই তার ফাইব্রোটাইটিস ধরা পড়ে, যার ফলে তিনি 1941 সালে তাকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে নিতে হয়। এরপরে তিনি স্টক ব্রোকিংয়ের ব্যবসা শুরু করেছিলেন, যা থেকে 1954 সালে তিনি অবসর নেন। আসলে এই মহানায়কের গল্প যখন বলছি, তখন এই ব্র্যাডম্যান আসলে সত্যিকারের একজন মহানায়ক সারা বিশ্ব জুড়ে একথা বলার আর অপেক্ষা রাখে না। 1950 সালে তার একটি স্মৃতিকথা প্রকাশিত হয় যার নাম ফেয়ারওয়েল টু ক্রিকেট। 1958 সালে প্রকাশিত হয় তার অন্তিম বই দ্য আর্ট অফ ক্রিকেট। এই বইটিকে যে কোনো ক্রিকেটের নির্দেশমূলক সার গ্রন্থ হিসেবে বলা যেতে পারে। 1932 সালের এপ্রিল মাসে জেসি মেঞ্জিসের সঙ্গে তার বিয়ে হয়। 1949 সালে ক্রীড়া জগতে তার অবদানের জন্য প্রথম অস্ট্রেলীয় হিসেবে তিনি নাইট ব্যাচেলার উপাধি পান। আন্তর্জাতিক স্তরে ক্রীড়া জগতের একাধিক সম্মান তিনি পেয়েছিলেন। তার প্রতি সম্মান জানাতে তার ছবিসহ কিছু ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করা হয়। 2009 সালে মরণোত্তরকালে তাকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2000 সালে ডিসেম্বরে তার নিউমোনিয়ার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু নতুন বছরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। 2001 সালের 25 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণ পুরুষ যাকে বলা হয়, সেই ডন ব্র্যাডম্যানের মৃত্যু হয়। যদিও আজকে তার জন্মদিনে আমরা তাকে বিশেষ করে স্মরণ করলাম এই মহানায়কের গল্প অনুষ্ঠানে। আন্তর্জাতিক ক্রিকেট

ম্যাচের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান সকলের কাছে পরিচিত স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান হিসেবে, বা সংক্ষেপে ডন ব্র্যাডম্যান হিসেবে।

এতক্ষণ শুনছিলেন মহানায়কের গল্প, উপস্থাপনায় ছিলাম পঙ্কজ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

এখন শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত রম্যগীতির অনুষ্ঠান। রম্যগীতির অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী শিপ্রা বসু এবং আরতি মুখোপাধ্যায়। এই গানটির গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার অলোকনাথ দে।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠানে। অনুষ্ঠান এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অন্যান্য। এই গানটির গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার জ্ঞান প্রকাশ ঘোষ।

শুনছেন রম্য গীতি। এবারে শুনবেন একটি সমবেত কণ্ঠে গান। এই গানটির গীতিকার প্রণব রায় এবং সুরকার কালীপদ সেন।

রম্যগীতির অনুষ্ঠানে আজকের শেষ গানটির শিল্পী রিনি চৌধুরী। এই গানটির গীতিকার মিল্টু ঘোষ, সুরকার ভি বালসারা।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র

0: সোম থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে ৩১ আগস্ট ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর ১১টা থেকে বিকেল ৪টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় সুইটি প্রামাণিক।

বাইরে ভাদ্র মাসের গনগনে রোদ, ভ্যাপসা গরম, চারপাশের চেনা ব্যস্ততা। আর ঠিক এই সময়ে যদি তোমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে মিষ্টি নোটিফিকেশন আসে, আজ কোনো কারণ নেই, এমনি এমনি তোমাকে জানাই আজকের দিনটা তোমার খুব খুব ভালো কাটুক। কেমন লাগবে বলো তো? এখন তুমি শুনছো অল্প অল্প গল্প কথা, আর এই তপ্ত দুপুরটায় তোমার মন ভালো করে দিতে স্টুডিও রিপারে যথারীতি হাজির আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি। যদি জিজ্ঞেস করো আজ কি নিয়ে কথা বলবো, এই জিজ্ঞাসার পেছনে তোমার মনে মনে বোধ হয় উত্তরও তৈরি হচ্ছে যে আজ নিশ্চয়ই কোনো বিশেষ দিন থাকবে, আর সেই বিশেষ দিনের বিশেষত্ব নিয়েই হয়তো কথা বলবো। আসলে জানো তো, আমরা সব কিছুতেই আজকাল বড্ড বেশি কারণ খুঁজি। কাউকে উপহার দিতে হলে উপলক্ষ লাগে, কাউকে মনে করতে গেলে কোনো বিশেষ দিন লাগে, এমনকি ছোট্ট মেসেজ বা একটা ফোন করতে গেলেও আমরা ভাবি আজ কেন করব, কোনো বিশেষ দিনে করব। এমনকি ভালো আছি বলতে গেলেও একটা কৈফিয়ত দিতে হয়, সুন্দর করে সাজতে গেলেও কারণ লাগে, বা যদি অকারণেও সেজে ফেলো তাহলে ওই যে কৈফিয়ত দিতে হয়। কি রে হঠাৎ আজ এত সুন্দর করে সেজে এলি কেন, আজ কি কোনো বিশেষ দিন? হ্যাঁ, এই যে একটা কারণ, এই যে একটা উপলক্ষ সব সময় আমাদের পিছনে যেন তাড়া করে বেড়াচ্ছে। আজ যদি বলি কোনো কারণ ছাড়াই কাউকে খুশি করার কথা, কোনো স্বার্থ ছাড়া, কোনো হিসেব ছাড়া, ঠিক ধরেছ, এই সময়টুকু আমাদের কাটবে একটু অদ্ভুত কিন্তু সুন্দর ভাবনাকে ঘিরে, জাস্ট বিকজ ডে। তবে চলো গল্পের ঝুলি খোলা যাক, আর এই গল্পের ঝুলি খুলতে খুলতে মনটাকেও একটু ভালো করে নেওয়া যাক, কারণ আমাদের মন ঠিক আকাশের মতো। আকাশ যেমন এই রোদ এই মেঘ, আমাদের মনও তো এই ভালো এই খারাপ।

ভালো মনটাকে আরো একটু বেশি করে ভালো করে দিতে আর খারাপ মনকে অবশ্যই ভালো করে দিতে আজকের অল্প অল্প গল্প কথা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান যার নাম জাস্ট বিকজ ডে, অর্থাৎ এমনি এমনি। হ্যাঁ, এমনি এমনি আমরা অনেক কিছু করতে পারি, আর সেই সব কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্য একটাই, মন ভালো করা, হতে পারে নিজের কিংবা অন্যের। এই মন ভালো করা একটা ঘটনা তোমাদের সঙ্গে আজ অনুষ্ঠানের এই শুরুর দিকে ভাগ করে নি। জানো তো, সেদিন এই স্টুডিওতেই আসছি তোমাদের সঙ্গে আড্ডা দেব বলে হঠাৎ শহরের এক ব্যস্ত রাস্তার মোড়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে গেলাম একটা সুন্দর দৃশ্য দেখে। সেদিন ট্রাফিকে গাড়ির মধ্যে বসেছিল পৌলমী, বেশ অনেকক্ষণ ট্রাফিকে আটকে ছিল। বাইরে চড়া রোদ, গাড়ির হর্ন, অফিস পৌঁছানোর চিন্তা, হয়তো এই সব কিছু মিলিয়ে ওর মেজাজটা বেশ চড়াই ছিল। ঠিক সেই সময় হঠাৎ জানলার পাশে এসে দাঁড়ালো

আট কি 10 বছরের এক ফুল বিক্রেতা ছেলে, তার হাতে এক গোছা তাজা ফুল। প্রতিদিনের মতো পৌলমি হয়তো কাঁচ তুলে মুখ ফিরিয়ে নিতে পারত, কিন্তু কি জানো, সেদিন কি ভেবে পার্স খুলে গোটা এক গোছা ফুল সে কিনে নিল ছেলেটির থেকে। তারপর সেই ফুলটা নিজের কাছে না রেখে গাড়ি থেকে নেমে পাশে বসে থাকা রাস্তার ধারে এক ক্লান্ত ঘর্মাক্ত বয়স্কা মহিলার দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা আপনার জন্য। সেই মহিলা অবাক চোখে তাকালেন, তারপর তার মুখে যে অনাবিল হাসিটা ফুটে উঠল, তা যেন এই যে একটু আগেই বলছিলাম গাড়ির হর্ন, অফিসে পৌঁছানোর তাড়া, অফিসের চাপ, চড়া রোদ, এই সমস্ত কিছুকে এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দিল। না, কোনো কারণ ছিল না, স্রেফ এক টুকরো অকারণ, ওই এমনি এমনি ভালো লাগা। আচ্ছা, কখনো কি তুমি ভেবে দেখেছো, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আসে। যেমন ধরো, এই ভর দুপুরে হঠাৎ যদি অনেক দিন না বলা, অনেক দিন না শোনা কোনো গান গুনগুন করে ওঠে মনে, কিংবা বারান্দার কোণে অযত্নে পড়ে থাকা বহুদিন ধরে ফুল না আসা একটা ফুল গাছে ফুল দেখতে পাও, তখন বুকের ভেতরটা কেমন অদ্ভুত ভালো লাগাই ভরে ওঠে, তাই না? তবে এর পেছনে কিন্তু কোনো কারণ থাকে না। আমরা সারাটা দিন, শুধু সারাটা দিন বলবো না, আমরা সারাটা জীবন জুড়ে বড় বড় উৎসবের অপেক্ষায় কাটিয়ে দিই, অথচ একটু খেয়াল করলেই দেখা যায় আসল জাদুটা লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট্ট ছোট্ট উদযাপনের মধ্যে। আজ এই দুপুরের রোদে দাঁড়িয়ে যদি তুমি কাউকে কোনো কারণ ছাড়াই বলে ওঠো, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে, দেখবে সেই মানুষটার মুখের হাসিতে তোমার চারপাশের দুনিয়াটা ঝলমল করে উঠবে। কখনো ভেবে দেখেছ, আমাদের প্রতিদিনের এই চেনা রাস্তাঘাট, বাসের ভিড়, ট্রাফিকের ক্লান্তি, সব কিছুর ভেতরেও কত শত ভালো লাগা লুকিয়ে থাকে। আমরা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এতটাই হিসেবি হয়ে যায় যে মন খুলে কাউকে এক ফালি হাসি উপহার দিতেও যেন আমরা বারবার ভাবি, দ্বিধায় পড়ি। অথচ ভাবো তো, আর যদি বাড়ি ফেরার পথে অচেনা কোনো পথ চলতি মুখ দেখে মিষ্টি করে একটু হাসো, বা রাস্তার ধারের চায়ের দোকানে দাঁড়িয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত চা বানিয়ে দেওয়া মানুষটাকে স্রেফ বলো, চাটা আজ দারুণ হয়েছে দাদা, সেই মানুষটার খাটনি হয়তো তোমার বলা সেই কথাই এক নিমেষে কর্পূরের মতো খানিকটা উবে যেতে পারে। এই ছোট্ট ছোট্ট ভালো লাগাই তো ঘুরে ফিরে এক মায়াবী বৃত্ত তৈরি করে। আর এই সব কিছুর পেছনে কিন্তু কোনো কারণ, কোনো যুক্তি থাকে না, শুধু এইসব হয়ে যেতেই পারে জাস্ট বিকজ ডে, এমনি এমনি। আসলে আমরা আকাশের ওই বাউন্ডুলে ঘুড়িটার মতো, জানো তো, যারা আমাদের ভালোবাসে আমরা তাদের আকাশেই উঠতে চাই। তবে এই ভালোবাসা দেওয়ার কোনো সীমাবদ্ধতা বা এই ভালোবাসা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিন মুহূর্ত বোধহয় থাকা উচিত নয়, কারণ ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, আনন্দ ভাগ করে নিলে আনন্দ সব সময় বাড়ে।

আজ অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়াই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, সেই বিষয়গুলো আমাদের নিজেদের ভালো থাকতে এবং অন্যদের ভালো রাখতে পারবে বলেই মনে হয়। তবে এসবের পেছনে কোনো কারণ নেই, কারণ আজ অনুষ্ঠানের নামটাই তো এমনি এমনি। আসলে আমাদের জীবনের সেরা উপহারগুলো কোনো মোড়কে বন্দী হয়ে আসে না, সেগুলো আসে খুব সাধারণ রূপে। জানো তো, হয়তো হঠাৎ কাউকে একটা প্রিয় গানের লিংক পাঠালে, কিংবা মায়ের হাতের রান্না তো সব সময় সেরা, তবে কোনো একদিন মায়ের রান্নার পর কোনো কারণ ছাড়াই মাকে জড়িয়ে ধরে যদি প্রশংসা করো, কিংবা অনেকদিন যোগাযোগ না থাকা স্কুলের বন্ধুটাকে স্রেফ টেক্সট করা, তোর কথা হঠাৎ মনে পড়লো, জানিস কিরে কেমন আছিস, কোনো লেনদেন নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু ভালোবাসাটুকু বাতাসে ছড়িয়ে দেওয়া আর কি। এই দুপুরবেলার নিস্তব্ধতা তোমায় সেই কথাই মনে করিয়ে দিক। সত্যি করে বলতো, তুমি কি কখনো এইভাবে কাউকে চমকে দিয়েছো? তোমার এই চমকে কারোর দিনটা কি ভালো হয়ে গেছে এমনি এমনি? সেই স্মৃতি তুমি মনে করতে পারো, আমাদের সঙ্গে ভাগও করে নিতে পারো। আজকের অনুষ্ঠানের যে পোস্টার আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজে পোস্ট হয়েছে, তার নিচে কমেন্ট করে। আসলে বিষয়টা কাউকে খুশি করার, আর কাউকে খুশি করার জন্য কোটি কোটি টাকার উপহারের প্রয়োজন মোটেই হয় না। কখনো বাড়ির সবচেয়ে গম্ভীর মানুষটার মুখেও এক চিলতে হাসি এমনি এমনি ফুটিয়ে তোলা যায় স্রেফ এক কাপ চায়ের পরিবর্তে। প্রতিদিন যে মানুষগুলো আমাদের জীবনটাকে সহজ করে দেন, হতে পারে রাস্তায় ট্রাফিকের মাঝে দাঁড়িয়ে থাকা সেই পুলিশ কাকু যাকে প্রতিদিন যাতায়াতের পথে তুমি দেখতে পাও, কিংবা রোজ সকালে তোমার ঘুম থেকে ওঠার আগেই যে কাগজওয়ালা দাদা তোমার বাড়িতে এসে ডাক দিয়ে কাগজ পৌঁছে দেয়, তাদের দিকে তাকিয়ে যদি শুধু একটা

ধন্যবাদ দেওয়া যায় এমনি এমনি, কোনো কারণ ছাড়া অবশ্যই। তবে সেই মানুষগুলোর সারাটা দিনের ক্লান্তি কিন্তু এক নিমেষে উধাও হয়ে যেতে পারে। খুশি হলো এমন একটা জিনিস যা তুমি যত বিলাবে তত তোমার নিজের ভাড়ার উপচে পড়বে। কাউকে খুশি করার পাশাপাশি আরেকটা কথা কিন্তু একদম ভুললে চলবে না। আজকের এই দিনে অকারণ ভালোবাসার প্রথম ভাগিদার কিন্তু তুমি নিজে। হ্যাঁ, ঠিকই শুনছ, প্রতিদিনের দায়িত্ব কাজ হিসেব নিকেশের বাইরে গিয়েও নিজের জন্য কতটুকু সময় তুমি রাখছ এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নিজেকেও কিন্তু এমনি এমনি ভালোবাসতে হবে, হিসেব কষে তো গোটা জীবনটাই কেটে যায়। আজ না হয় কয়েকটা মুহূর্ত কাটুক সম্পূর্ণ বেহিসেবি আনন্দে, মন যা চায় তাই করতে পারো আজ, জাস্ট বিকজ ডে। আর এই মুহূর্তে মন চাওয়ার কথা বলতে বলতেই আমার সেই গানটা শুনতে ইচ্ছে করলো, মানে আমার মনটা চাইলো এই গানটা শুনতে, আর অবশ্যই তোমাদেরও শোনাতে।

তাহলে মন যা চায় সে কাজ করে ফেলো খুব তাড়াতাড়ি, আর নিজেকে বলে ফেলো যে হ্যাঁ মন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নিজেকে ভালোবাসো তাহলেই অন্যকে ভালোবাসতে পারবে খুব সহজে। ভালোবাসাটা এখানে আজকের অনুষ্ঠানে বিশেষভাবে বলছি না, বলছি মুহূর্তে বাঁচার কথা। প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে কাটানো, শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও সেই মুহূর্তটাকে ভালো করে দিতে পারা, এবং তার পেছনে কোনো প্রত্যাশা না থাকা, কোনো যুক্তি না থাকা, কোনো কারণ না থাকা, জাস্ট এমনি এমনি। আজ এই দুপুরে নিজেকে একটু ছুটি দাও, প্রিয় একটা বইয়ের পাতা উল্টাও, বা পছন্দের একটা গান শোনো হেডফোনে, কিংবা স্রেফ চোখ বন্ধ করে দুপুরের এই নীরবতাটাকে উপভোগ করো। জীবনটা জটিল অঙ্কের খাতা নয়, একে ভালোবাসতে কোনো ফর্মুলা লাগে না। কোনো কারণ ছাড়াই বাঁচো, কোনো কারণ ছাড়াই ভালোবাসো, জাস্ট বিকজ। আসলে সম্পর্কগুলো তো কাঁচের বয়ামে রাখা পুরনো আচারের মতো, একটু রোদের ওম না পেলে তাদের স্বাদ কেমন ফিকে হয়ে যায়। কতদিন হলো বলো তো কাঁচের মানুষটাকে জড়িয়ে ধরে হয়তো বলা হয়নি তুই আছিস বলেই আমার পৃথিবীটা এত নিশ্চিন্ত। ক্যালেন্ডারের পাতা উল্টানোর তাগিদে আমরা ভুলে যাই ভালোবাসার প্রকাশ কোনো কৃপণতা মানে না, কোনো দিনের সীমাবদ্ধতায় আটকে থাকে না। আজ কোনো বার্ষিকী নাই বা হলো, নাই বা হলো কারোর জন্মদিন, আজকের দিনটা শুধুই আজকের দিনটা। আজকের দিনটা চলে গেলে তো আর আজকের দিনটাকে আমরা ফিরে পাবো না, শুধু এই কথা ভেবেই কোনো কারণ ছাড়াই এমনি এমনি ভালোবেসে কাছে টেনে নেওয়া যেতেই পারে। আর সম্পর্কের বাইরেও পৃথিবীটা তো কম সুন্দর নয়, ঘরের বারান্দায় এক বাটি জল রেখে দিয়ে দেখো না দুটো চড়ুই এসে কেমন কিচিরমিচির করে স্নান সারে, কিংবা পাশের বাড়ির সেই একলা থাকা ঠাকুমার কাছে গিয়ে হঠাৎ করে বলো না কি গো কেমন আছো, কি করছো, কি খেলে, কিংবা চলে এলাম তোমার সঙ্গে গল্প করতে। দেখবে তার মুখের সেই নরম কুচকে যাওয়া চামড়ার ভিতর এক ফালি অনাবিল আলো ঠিকরে বেরোবে। এই ছোট ছোট প্রাপ্তিগুলোই তো দিন শেষে আমাদের বাঁচিয়ে রাখে, গানের সুরে কথায় গল্পে। আজকের দুপুরটা বেশ কিছুক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম, আর প্রতিদিনের মতো আজও বুঝতে পারলাম না কিভাবে সময়টা কেটে গেল। তবে ঘড়ির কাটা বলছে আজকের মতো অল্প অল্প গল্প কথার ঝুলি এখানেই বন্ধ করার সময় হয়েছে। তবে এই অনুষ্ঠান শেষ করার আগে তোমাকে আজকের জন্য একটা কাজ দিয়ে যাই, যার কথা তোমার মনের কোণে বারবার উঁকি দিচ্ছে তাকে এখনই কোনো কারণ ছাড়া হ্যাঁ এমনি এমনি একটা মেসেজ পাঠিয়ে দাও। দেখবে তার খুশির আলোয় তোমার আজকের দিনটা সুন্দর হয়ে উঠবে। দেখো দেখতে দেখতে রেডিওর এপার থেকে আমার বিদায় নেওয়ার সময় হলো আজকের মতো। তবে রেডিওর ওপারে তোমাদের জন্য রেখে গেলাম আজকের গোটা দিনটা দারুণভাবে কাটানোর কিছু পরিকল্পনা। অকারণ হাসিতে ভরে উঠুক তোমার গোটা পৃথিবী, আর কোনো কারণ ছাড়াই এমনি এমনি প্রতিটা মুহূর্তে খুব ভালো থেকো তুমি। অনুষ্ঠানের শেষে গীতবিতানের দিব্যি দিয়ে বলে যেতে পারি হ্যাঁ বন্ধু, ভালোবাসি সবাইকে, আর সবাইকে ভালোবাসলে নিজেকেও ভালোবাসা যাবে।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন সুইটি প্রামাণিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী রূপঙ্কর বাগচী।

মৈত্রী প্রচারণে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী শান্তনু রায়চৌধুরীর পর এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্র।

মৈত্রী পূজা তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত ও সহশিল্পীরা।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শেষ গানটি একটি দ্বৈত সঙ্গীত, শিল্পী মনোজ মনীষা নায়ার।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে নাটক।

আজকের নাটক উড়ো মেঘ, রচনা মৌসুমী চক্রবর্তী, প্রযোজনা আশিস গিরি, নাটক

0: এই যে কুম্ভকর্ণ, এই আকাশ, আর কতক্ষণ এভাবে ঘুমাবে বলো তো? ওঠো না, এই প্লিজ,
1: আর 5 মিনিট চাটা দাও না বুঝি।
0: অর্চনা দি চা। এই উঠো তো, কখন সকাল হয়ে গেছে বলো তো?
1: সে তো তোমার গান শুনেই বুঝতে পারছি।
0: বুঝেছো তো, ঘাপটি মেরে শুয়ে আছো কেন? ওঠো ওঠো বলছি, ওঠো ওঠো, ওঠো না, ওঠো না, দাঁড়াও, এবার না উঠলে কিন্তু গায়ে জল ঢেলে দেবো, দেবো বলছি, দেবো না, এই দিলাম দিলাম দিলাম।
1: এত উৎপাত করো না, এমন জানলে কে বিয়ে করতো?
0: মা তাই নাকি? আমি যেন হতে দিয়ে বসেছিলাম, প্রতি রাতে টেলিফোনে কান্নাকাটি, আর পাচ্ছি না, এবার আমার কাছে এসো প্লিজ।
1: যত ফালতু কথা, এই শর্মা গিয়ে উদ্ধার না করলে তো?
0: তাই বুঝি, মোবাইলে সব রেকর্ড করা আছে, কিন্তু একেবারে জল জ্যান্ত প্রমাণ, বুঝলে চাঁদু?
2: দিদি, হ্যাঁ তুমি বমি করছো নাকি গো? হ্যাঁ ও দিদি,
0: একটু কাশি হয়েছে তো, তোমার দাদাকে দেখো পেপার পড়তেই মগ্ন।
1: কি কাশিবাস কমপ্লিট?
0: যা বলেছ কাশিবাস, তবে জানো কাশিটা না বড্ড ভোগাচ্ছে, গানটা না গাইতে পারছি না ঠিক মতো।
1: আরে কি দুঃখ, কিন্তু ম্যাডাম এই অক্টোবরে দিনে রাতে এভাবে এসি চললে গলা তো কাকের মতো হবেই।
0: ও আচ্ছা, আমি কাক তাই না? আর তোমার অফিসের ওই চন্দ্রিমা, চন্দ্রাননা, জিনিয়া, এরা সব কোকিল কণ্ঠিত।
1: শুরু হলো রে।
0: ওই ওই বুঝি বাঁশি বাজে, বন মাঝে কি মন মাঝে।
1: বাবা সব সাথে তোমার সাহায্য, আমি একটা জরুরি ফোন আসার কথা আছে আমার। দেখি দেখি দেখি, হ্যালো
0: অর্চনাদি, তোমার দাদা বেরোবে, সব রেডি তো?
2: হ্যাঁ গো হ্যাঁ, সব রেডি।
1: তোমরা বলো, শোনো,
2: খালি টমেটোর চাটনিটা ফ্রিজ থেকে বার করলেই ব্যাস। কিন্তু তুমি যে এখনো তৈরি হওনি, কি ব্যাপার, জানে যাবে না?
0: আজ আমি কলে ডুব মারবো ভাবছি, বুঝেছো?
1: নন্দিনী, আমার শার্টটা কোথায় বলো তো?
0: এই কোন শার্টটা দেবো বলো তো? শোনো না, ওই প্রথম বিবাহ বার্ষিকীর হোয়াইট শার্টটা বের করে দেবো।
1: তোমরা তো প্রথম বিবাহ বার্ষিকী দেখাচ্ছি, মজা, প্রথম বিবাহ বার্ষিকী। নন্দিনী নন্দিনী, আমি এসে গেছি, দেখা দাও প্রিয়ে।
0: উফ বাবা, এসে একেবারে হাঁক ডাক, কিন্তু তুমি এখন পট ভুলে নাকি জিনিয়ার বরে আজ বউকে নিয়ে ক্যাচ কাট কাট?
1: জিনিয়া হইছে? বরং আমার তো মনে হচ্ছে মলয়ের সঙ্গেই তোমার ঝগড়াঝাটি হয়েছে, তা মানভঞ্জন এখনো হয়নি বুঝি, কেঁদে কেটে চোখ মুখ ফোলা।
2: না গো দাদা, দিদির খুব শরীর খারাপ, কাশতে কাশতে জ্বর এসেছিল।

0: ঠান্ডা লাগা কাশি দিদি কতদিন তোমার থাকবে বলো তো?
1: দাদা তো সেই সকাল বেলা বেরোয় আর রাত করে ফেরে, আমি কি দেখি না ভেবেছ?
0: অর্চনা দি,
1: তুমি মাঝে মাঝে গলার বাঁ পাশ টিপে ধরে বসে থাকো। হ্যাঁ, আর আমাকে তারপর গরম জল করে দিতে
0: পারে? না না অর্চনা দি, চুপ করো না, তুমি খেতে খুঁটে লোকটা বাড়ি ফিরল আর তুমি শুরু করে দিবে না গো। আসলে ওই কলেজে যেদিন একটু স্ট্রেন পড়ে।
2: স্টপ ইট, স্টপ ইট, কোনো কথা নয়, এক্ষুনি তৈরি হও, আজকে যাবো অরুণের কাছে। এতদিন ধরে গলায় ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু বলোনি।
0: আরে
2: আচ্ছা নন্দিনী, অরুণাবু তো তোমারও বন্ধু, ওরা নাম করা ইএনটি, একবারও মনে পড়েনি ওর কাছে যাই নাকি? স্বামী ছাড়া যাওয়া যায় না, তাহলে তোমার স্বামীর অবহেলাকে স্পষ্ট করে দেখানো যায় না।
0: আরে বাবা না, তা নয়, তুমি শোনো, মানে আমি ভেবেছিলাম যে ওই তোমার কোন একটা ছুটির দিনে একদিন এমনি গল্প করতেই যাব।
2: একদম চুপ, জাস্ট গেট রেডি, এক্ষুনি অরুণাবুর কাছে যাবো, আমি ফোন করছি ওকে। হ্যালো অরুণাবু, আমি আকাশ বলছি রে।

0: করোনা বোঝাটা যেন কি, দিব্যি তো অ্যান্টিবায়োটিক দিল, গলার ব্যথাও কমে গেল, তবু কলেজে যাওয়া বারণ, হি করে হাসা বারণ, চিৎকার করে কথা বলা বারণ, বেউবেউ করে কান্নাও কি চলবে না? যা, সেটাই তো জিজ্ঞেস করা হয়নি। অথচ আমার যে এখন খুব কাঁদতে ইচ্ছে করছে। আজ আমার এক গাদা টেস্টের রিপোর্ট নিয়ে আমার পতিদেবতা দিয়ে বাড়ি ফিরবেন। ওই এলো বোধহয়, যাই দরজাটা খুলি।
1: আমি একা নই, আকাশও আছে সঙ্গে। কিন্তু ম্যাডাম, ডাক্তারকে দেখে তুমি ঘাবড়ে গেলে নাকি? হ্যাঁ, দেহি পদ পল্লব মুদারম, কই কই শোনা গেল না তো? অথচ এইসবের টানেই তো এই শর্মার আশা।
2: অরুণাবু তুই বসে, আমি আসছি।
1: আচ্ছা আচ্ছা
0: অরুণাবুদা, আকাশ আমার পালিয়ে গেল কেন?
1: আরে ও তো বরাবর এসকেপিস্ট, এই প্রথমে যেমন আমার বাহু বল্লরী থেকে তোমায় নিয়ে পালালো, আর তারপরে
0: প্লিজ অরুণাবুদা, আপনি বলুন তো আমাকে, আমার কি হয়েছে, মানে কেন আমার গলা ভেঙে যাচ্ছে, কেন আমি গান গাইতে পারছি না, কেন কলেজে যেতে পারছি না? অরুণাবুদা প্লিজ প্লিজ বলুন আমার কি হয়েছে, আপনার হাতের ওই রিপোর্টগুলোতে কি আছে?
1: নন্দিনী প্লিজ প্লিজ, নন্দিনী শান্ত হও, নন্দিনী তুমি তো শিক্ষিত মেয়ে, কত ভালো পড়াও, গান গাও, তবে এই গলায় একটু বেশি চাপ দিয়ে ফেলো গান গাওয়ার সময়। না না, এটা তোমার দোষ নয়, বরং ছোটবেলার অভ্যেস। এই তো তোমার বর এসেছে, ওকে জিজ্ঞেস করি। আকাশ এদিকে শোন, এই ঝগড়ার সময় গলার জোরে কে যেতে রে, কে? নন্দিনী, তোমার লেফট টনসিলে একটা ছোট্ট ঘা হয়েছে, হয়তো কিছুই নয়, তবু শিওর হওয়ার জন্য আমরা কাল ওই আলসারটা থেকে একটু রস নেব। না না, নো পেন, একটুও ব্যথা লাগবে না, নো টেনশন।
0: নিডল বাজছে।
1: এই তো তোমাদের নিয়ে মুশকিল, সবকিছু জেনে ফেলো তোমরা। নন্দিনী, বায়োপসি মানেই ক্যান্সার নয়, 99% বায়োপসি রিপোর্টই নেগেটিভ আসে, আর গলার ক্যান্সার ঠিকমতো ট্রিটমেন্ট করলে 80% ভালো হয়ে যায়। তোমার ছেলের বিয়ে না দেখে তুমি মরছো না ম্যাডাম, চিয়ার আপ নন্দিনী, চিয়ার আপ। নন্দিনী, কিরে আকাশ, অমন হাঁদার মতো দাঁড়িয়ে না থেকে বউটাকে চলে। নন্দিনী,
2: অরুণাবু, হোয়াট টু ডু নাও?
1: ডক্টর দাশগুপ্তের কথা তো শুনলি, ইনফিলট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা, ফোর্থ স্টেজ, ছড়াচ্ছে খুব তাড়াতাড়ি, চেস্ট রিপোর্টও দেখলি, ক্যারাইনা মানে বাঁদিকের ফুসফুসও অ্যাফেক্টেড, তার মানে ইমিডিয়েট রেডিয়েশন, তারপর কেমোথেরাপি, 26টা রেডিয়েশন, সপ্তাহে 5 দিন, মানে ধর অন্তত 1.5 মাসের ধাক্কা, বাড়িতে রাখা তো সম্ভবই নয়। আকাশ, কিছু ভাবছিস?
2: না ভাবতে পারছি।

0: কি ম্যাডাম, কি ভাবছো?
1: ও রুনাবুদা, চমকে দিয়েছিলাম।
0: আমি কোথায় ভাবলাম আমি এলেই তুমি বলবে এতদিন পরে মধুয়া এলে, দেখা না হই তো পরাণ গেলে।
1: আর আপনি কি বলতেন?
0: আমি আমি আমি কি বলতাম কি বলতাম এই আমার আবার এইসব কাব্যি টাব্যি তেমন আসে না। বলতাম, বন্ধুর ডাক হৃদয়ে গেল, বান্দা এসে হাজির হলো। নন্দিনী নন্দিনী, আমি উঠি, অনেক রোগী বসে আছে বুঝলে, তারই ফাঁকে তোমার চাঁদ মুখটা দর্শন করে গেলাম।
2: ডাক্তারবাবু,
0: কি অর্চনা দি?
2: দিদি এমন দিন দিন পুরা কাঠের মতো হয়ে যাচ্ছে কেন গো ডাক্তারবাবু? আর পাঁচটা সব বেড়ে গেছে, একটা ভালো ওষুধ দিন না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। আর ওই কালো কালো দাগগুলোর কথা বলছো যে লোশনটা মাখাচ্ছো, তাতেই ওগুলো মিলিয়ে যাবে, ব্যাস তোমার দিদি আবার ডানা কাটা পড়ি।
2: যাই দিদি, খাবারটা নিয়ে আসি।
0: হ্যাঁ নন্দিনী, আমিও আসি, খাওয়া দাওয়া করে এবার চটপট ফিট হয়ে যাও দেখি।
1: আসুন অরুণাবুদা, সাবধানে যাবেন।
0: চলি।
1: অরুণাবুদা এখন আমার সান্ত্বনা দিচ্ছে, ও আকাশ ওরা কেউই জানে না, রিপোর্ট গুলো আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, কিন্তু কিন্তু আমার আকাশের কি হবে, আমি ছাড়া আর কেউ নেই।
2: দিদি, ও দিদি, তোমার পালের রস নাও, এবার একটু খেয়ে নাও দেখি।
1: কি ওটা অটনাদি, কি এনেছ? বেদানা, কলা জ্বালা করে আমায়, আমার টক ফল দিও না কেমন।
2: খাবে না? তাহলে কি, তাহলে কি তোমার জন্য একটু চিকেন স্যুপ তৈরি করে এনে দাও? সকাল থেকে তো কিছু খাওনি, আমি এক্ষুনি করে আনছি।
1: একটু দাঁড়াও না অর্চনাদি, দাঁড়াও না একটু। তোমার দাদা কখন অফিস থেকে ফিরবে বলে গেছে অর্চনাদি?
2: দাদা তো আজকে অফিস যায়নি গো, তোমার ডাক্তারের কাছে গেছে, সামনের সপ্তাহে তোমার হাসপাতালে ভর্তির কথা না।
1: সামনের সপ্তাহে? ও, কেমোথেরাপির জন্য?
2: তা তো জানি না দিদি, তবে ওই মেয়েটার মুখে শুনলুম, জিনিয়া বলে একজন আছে না দাদার অফিসে, মাঝে মাঝে ফোন করে, তার কাছ থেকেই তো জানলুম।
1: তার কাছ থেকে কি কথা জানলে?
2: ওই যে দাদা কেন অফিসে যায়নি, আর সামনের সপ্তাহে বৌদি কোথায় ভর্তি হবে, সেই সব কথা। এই তুমি খেতে খেতে পারছো কিনা তাও জিজ্ঞেস করলো, বারবার বলল দাদা কিন্তু খুব ভেঙে পড়েছে, তুমি দাদার ভালো করে যত্ন নিও।
1: যত্ন নিও?
2: বাড়ির লোক ভাবে না, আর তুই কোথাকার কে জ্ঞান দিতে আসবি, ভেবো না তো দিদি, ওসব আমি অনেক দেখেছি। ওই করেই না মিন্টিটা তুলে নিয়ে গেল আমার বরকে, সেইটা কিন্তু পরের বাড়ি পড়ে থাকা।
1: অর্চনা দি, তুমি যাও।
2: যাচ্ছি। ও মা, দাদা তো এসে গেছে গো।
3: কি হয়েছে, মুখটা এমন ধমধমে কেন, মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাওনি।
1: আকাশ, তোমাকে বড্ড রোগা দেখাচ্ছে জানো তো, বড্ড রোগা দেখাচ্ছে গো। আমার জন্য এত খাচ্ছ কেন তুমি, কেন বলো তো, কেন খাচ্ছ আমার জন্য, এটা ঝরে যাওয়া পড়ে যাওয়া ফুলের জন্য? আমি যখন থাকবো না তখন তুমি, তখন তুমি
3: কি কি আবলতা বলবো ছুকি, কি আবলতা বলবো ছুরানি, আমি আছি না, আমার বুক থেকে কেউ কেউ তোমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না, আমরা চিরকাল একরকমই থাকবো। আর সত্যি যদি তুমি না থাকো তাহলে,
1: তাহলে তাহলে কি আকাশ, তাহলে কি জিনিয়াকে নিয়ে নতুন ঘর বাঁধবে তুমি, তাই না? জিনিয়াকে নিয়ে নতুন ঘর বাঁধবে, আমি জানি, আমি জানি, আমি সব জানি।
3: হ্যালো হ্যালো ডক্টর দাশগুপ্ত, নন্দিনী আমার স্ত্রী হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি এইমাত্র ফিরেছি বাড়িতে, সারাদিন দেখায় বলে খুব কষ্ট পেয়েছে ডাক্তারবাবু, ওর মুখে ব্লাড আসছে ডাক্তারবাবু, আপনি প্লিজ এক্ষুনি আসুন, প্লিজ এক্ষুনি আসুন। কি করবো, ঘুমের

0: ওষুধ আর পেইন কিলার। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আপনি এক্ষুনি আসুন প্লিজ প্লিজ।
1: কত তাড়াতাড়ি সব কিছু ফুরিয়ে গেল। ইউনিভার্সিটি সেই দিনগুলো, আকাশের সঙ্গে প্রথম দেখা, তারপর শুধু ওর জন্য সব কিছু ছেড়ে আমার বেরিয়ে আসা। আজ হঠাৎ বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব। কিন্তু আকাশ কষ্ট পাবেছে? আকাশ তো, আকাশ কি কারোর সঙ্গে ফোনে কথা বলছে? নিশ্চয়ই ওই মেয়েটা। হ্যাঁ ওই মেয়েটা, আমি জানি আমি জানি। শুনি তো কি বলছে দরজার কাছ থেকে।
2: আমি জানি, আমি জানি যে একদিন হয়তো আমি টায়ার্ড হয়ে যাবো, একদিন হয়তো, কিন্তু আজ এই মুহূর্তটাও যে আমার কাছে বড্ড সত্যি চিনিয়া। রিল্যাক্স করতে পার্ক স্ট্রিটে কোথাও লাঞ্চে। কিন্তু নন্দিনী, ওকে ওকে ওকে ঠিক আছে, আমি তোমায় তুলে নেব, রেডি থাকো, টট 12:30 ছাড়ছি। কেমন ঘরে নন্দিনী একা রয়েছে, কি করছে দেখি। বাই। আরে কি এই দেখো, তুমি বিছানা থেকে উঠেছো কেন? আরে চলো চলো চলো চলো, শুভে চলো শুভে চলো। শোনো না, এখানে আমি বালিশটা দিয়ে একটু উঁচু হয়ে বরং জানলা দিয়ে বাইরেটা দেখো, ভালো লাগবে। বাহ গুড গার্ল। রানী আজ আমি একটু বেরোবো, এই তো অর্চনা দিয়ে আছে, খুব বেশি ব্যথা হলে একটু পেন কিলার দিয়ে দিতে বলবে, আর আমি তো চলেই আসছি ধরো ঘন্টা দুয়েক। শোনো, পরশু কিন্তু তোমার হসপিটালে ভর্তি, এর মধ্যে আর অসুস্থ হলে কিন্তু চলবে না।
3: দিদি তোমার স্যুপ নিয়ে এসেছি, ওঠো তোমার খাবার এনেছি।
2: থাক থাক থাক, অর্চনা
3: আমি খাইয়ে দিই।
2: না না না, আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি। শোনো না, আমি তো একটু পরে বেরোবো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি বরং এ ফাঁকে তোমার স্নানটা সেরে দাও।
3: আচ্ছা
2: দেখি তো, সোনা একটু একটু হা করো, স্যুপটুকু খাইয়ে দিই। কি হলো? এই দেখো দুষ্টুমি করে ঠোঁট টিপে বসে আছে, এটুকু না খেলে। আচ্ছা তুমি যদি এরকম করো আমি কি নিয়ে লড়াই করবো বলো তো?
1: তুমি আমায় খুব ভালোবাসো আকাশ।
2: হ্যাঁ খুব।
1: কেন?
2: আমার যে আর কেউ নেই নন্দিনী, সেই ছোটবেলায় বাবা আমাকে হারিয়েছি, তুমি আমার বাবা মা ভাই বোন বন্ধু স্ত্রী সব সব নন্দিনী।
1: আর ললিতে গলা বিধেই সেটা বললে না তো?
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। এবারে কি দেবীর একটু ভোগ গ্রহণের সময় হবে?
1: আর একটু প্লিজ, আমি না একটা অপদার্থ জানো তো?
2: কেন কি হলো?
1: সারা জীবন ভুগে ভুগে তোমাকে কষ্ট দিলাম,
2: এই রে
1: এর মধ্যে একটা বাচ্চাও।
2: রানী
1: এই আকাশ একটু এদিকে এসো, এসো না।
2: বলো,
1: ওই দেখো দেখো ওই ডালিম গাছটায় দুটো বুলবুলি পাখি বাসা বেঁধেছিল না, আজ ওদের ছানা দুটোকে নিয়ে বেরিয়েছে, কি কিউট, কি তুল তুলে। আর কি আমি ওদের দেখতে পাবো আকাশ?
2: চুপ, আর একদম কথা না, আগে একটু খাও দেখি দেখি দেখি, হা করো একটু খাও, গুড, আর একটু আর একটু আর একটু একটু। আচ্ছা
1: আকাশ, আকাশ আমার একটা কথা রাখবে?
2: রানী প্লিজ এত কথা বলো না, তুমি বড্ড বেশি কথা বলছো
1: আজকের দিনটা তো, প্লিজ প্লিজ আকাশ ভালো রাখবে।
2: কি বলো?
1: তোমার জিনিয়াকে নিয়ে আসবে?
2: আমার জিনিয়া? ওহ নন্দিনী, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই আমি। আচ্ছা এই কথাটা কতবার তোমায় বলতে
1: হবে? ওকে জোকস পাট বলো না, নিয়ে আসবে?
2: চেষ্টা করবো।
1: না না চেষ্টা নয়, আজই যত তাড়াতাড়ি পারো ওকে নিয়ে এসো না, প্লিজ প্লিজ।
2: কেন রানী, আজই কেন?
1: আরে দারুন দারুন একটা দরকার আছে, আমি একটা জিনিস করব, প্লিজ প্লিজ।
2: আচ্ছা বেশ বলো কখন নিয়ে আসবো?
1: চট 12:30।

0: জল মাপছি, মাটি মিলছে না। আজ আমার ছুটি, ঘুমের ওষুধগুলো গুঁড়িয়ে রেখেছি, শুধু জলে গুলে খেয়ে নেওয়া। তার আগে অবশ্য আকাশের চিনিয়ার হাতটা মিলিয়ে দিতে হবে। আকাশটাকে আমি যে বড্ড ভালোবাসি, ও একটা লতার মতো, কাউকে জড়িয়ে ওকে বাঁচতেই হবে। তাছাড়া আজকাল ওর চোখে মুখে আমি একটা ক্লান্তির ছাপ দেখতে পাই। সেবা করে, কর্তব্য করে, করে করে ও ক্লান্ত। শুধু শুধু ওর চোখে আলো জ্বলে ওঠে জিনিয়ার ফোন এলে। জিনিয়া, না, যত কষ্টই হোক আমাকে এই কাজটা করতে হবে, করতেই হবে, করতেই হবে।
1: জিনিয়া,
0: এসো ভাই, এসো, তোমাকে দেখার বড় ইচ্ছে ছিল। মরার আগে সেই ইচ্ছে আমার পূর্ণ হলো।
2: ওভাবে ভাবছেন কেন? আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন।
0: সান্ত্বনা দিও না জিনিয়া, আমার অসুখের স্টেজটা আমি খুব পরিষ্কার ভাবে জানি, পরিণতিটাও। খালি বোকারামটা ভাবে আমি কিচ্ছু জানি না। জিনিয়া, একটা বড় দায়িত্ব কিন্তু তোমায় দেবো ভাই, আমার এই বরটাকে তোমায় দেখতে হবে।
2: মানে?
0: না না না, কিছু না, কিছু না। এই আকাশ, ওকে রোগীর ঘরে বসিয়ে রেখেছো কেন? নিচে বাগানে একটু ঘুরিয়ে নিয়ে এসো।
1: আসছি, এসো এসো জিনিয়া।
0: অর্চনা দি, অর্চনা দি,
3: কি হলো, কি হলো দিদি, তোমার কোনো কষ্ট হচ্ছে?
0: না, আমাকে আমাকে একটু ধরে ধরে বাগানের জানলাটার কাছে নিয়ে চলো তো। জানো অর্চনা দি, ওই বাতাবি লেবুর গাছটা, ওটা আমার নিজের হাতে লাগানো। আমি বাগানে গেলেই না, ও যেন হাওয়ার তালে তালে হাত তালি দিত। আর ওই কামিনি গাছটা, ওর বানানো গাছতলাতে বসে আমাদের কত বিকেল কত সন্ধে কেটে গেছে, তুমি তো জানো অর্চনা দি, তাই না? আজ ওখানে কারা? আকাশ আর জিনিয়া, জিনিয়া। সেদিন দুজনে দুলিয়েছি।
3: মেয়েটা যে আবার দাদার হাত।
0: অর্চনা দি, তুমি এবার যাও, আর দিনিয়ার খাবারটা এখানে আমার ঘরের টেবিলে দিও।
3: তোমার ঘর? কিন্তু দাদা
0: আমাকে না খাইয়ে ও তো খাবে না, তুমি জানো, তুমি যাও, ব্যবস্থা করো। আর হ্যাঁ শোনো অর্চনা দি, বলছিলাম এবেলা তুমি বরং বাড়ি থেকে ঘুরে এসো, সন্ধ্যেবেলা এলেই চলবে।
3: বাড়ি যাব? তোমাকে একা ফেলে?
0: আরে বাবা, আজ তো আর আমি একা নই, তোমার দাদা আছে, জিনিয়া আছে, অনেকদিন বাড়ি যাওনি তুমি, কাছে তো বাড়ি, একটু ঘুরে এসো।
3: বেশ ঠিক আছে, যাচ্ছি।
1: আরে একি, বিছানা ছেড়ে চেয়ারে বসে আছে কেন নন্দিনী?
0: ভালো লাগছিল, তাছাড়া জিনিয়াকে যত্ন করে খাওয়াতে হবে না। এই আকাশ, শরবত জিনিয়াকে দাও না, দাও নাও জিনিয়া, নাও। রোদে গরমে অনেকক্ষণ বাগানে ঘুরেছো তো, শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। কেশর, বাদাম, এলাচ এসব দিয়ে তৈরি।

0: তো আয়োজন করলেন কেন? তাছাড়া আমি এত খেতেও পারি না।
1: না খেলে যে খুব কষ্ট পাবো ভাই। মৃত্যুপথ যাত্রী দিদি শেষ অনুরোধটুকু রাখবে না?
0: না না, এই তো আমি খাচ্ছি, খেয়ে নিচ্ছি। উফ মা গো,
2: কি হয়েছে জুনিয়া?
1: মুখটা ছেড়ে যাবে,
2: খাও।
1: কিন্তু আমার হাতে যাওয়ার সময় নেই আকাশ, খাও।
2: কেন, কি হয়েছে, কিসের সময় নেই? তোমার কি শরীর বেশি খারাপ হচ্ছে?
0: না না, আপনি টেনশন করবেন না, আমি খেয়ে নিচ্ছি।
2: জিনিয়া,
0: ও ও মরে গেলাম।
2: জিনিয়া,
0: আকাশ,
2: কি হয়েছে? জিনিয়া, কি হয়েছে তোমার? কি হয়েছে জিনিয়া? এরকম করছো কেন জিনিয়া?
1: কি ভেবেছি, কি ভেবেছি আকাশকে এত সহজে আমার কাছ থেকে কেড়ে নিবি, তাই না? এত সহজ, ওর জন্য আমি সব ছেড়েছি। মরার সময় ওকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি।
2: জিনিয়া, জিনিয়া, চোখ খুলো জিনিয়া, জিনিয়া, আমি জিনিয়া, জিনিয়া, জিনিয়া, চোখ ফেলে তাকো একবার। ও মাই গড, অ্যাম্বুলেন্স, ফোনটা কোথায় পেলাম? জিনিয়া, জিনিয়া, হ্যালো, হ্যালো, শিবানিকেতন।
1: ভালোবাসো,
2: এটা সবচেয়ে বড় ভুল। খুনি জাতি আগ্রি ওমেন,
1: দিঘির মতো শুধু তোমার ভালোবাসা দিব না, আমার একটু মন আছে
2: কি করবো আমি? আর অ্যাম্বুলেন্সটা তো এখনো আসছে না, মায়ের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। না না না, আমি আমি আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আমি জিনিয়াকে নিয়ে যাবো। আর একটু বেঁচে থাকো জিনিয়া, প্লিজ, আর একটু বেঁচে থাকো। আমি আমি আমি আমি কোলে কোলে আমি নিয়ে যাচ্ছি জিনিয়া, জিনিয়া।
1: সত্যি চলে গেল আকাশ। আচ্ছা, আমি কি খুব কুচিত হয়ে গেছি? খুব কুচিত, তাই কি আমাকে নিল না, নিল না? কিন্তু কিন্তু নিতে তো ওকে হবেই, তাই না? ওর কানে চড়ে তো শ্মশানে যাব আমি, ওই তো হাতে করে আমার ঘি মাখিয়ে দেবে, দেবে না? দেবে, দেবে, ঠিক দেবে, ঠিক ঠিক দেবে। আমি আমি আমি বাঁচতে চাই আকাশ, আমি বাঁচতে চাই। এত তাড়াতাড়ি আমি ফুরিয়ে যেতে চাইনি আকাশ, আমার আকাশকে নিয়ে আমি আমি বাঁচতে চাই আকাশ, আকাশ জানো আমি বাঁচতে চাই আকাশ, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই আকাশ, আকাশ।

0: উড়ো মেঘ নাটকটি শেষ হল। রচনা মৌসুমী চক্রবর্তী, অভিনয় করেছেন ডাক্তার অরুণাভ, অরূপ মান্না, অর্চনা জলি চট্টোপাধ্যায়, জিনিয়া শর্মিষ্ঠা রায় এবং
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 জন ভারতীয় সহ হাজারেরও বেশি নিখোঁজ। নেপালে ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ভারত আরও 37.5 টন মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। মার্কিন ইরান সংঘাত নিরসনে আলোচনার জন্য তিনি প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ভারতের বীর চত্রানি এবং ভেলাভান সেন্থিল কুমার পিএসএ বুদাপেস্ট কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ পরস্পরের মুখোমুখি হবেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 135 রানে এগিয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
2: হামারি সরকার ভারত মে 21ভি সদী কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায়, জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
1: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলোকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলো কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠারও শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়তা করবে।
2: तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूँ, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है, खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और দেশ কা গৌরব বাড়ানো।
1: উল্লেখ্য, মেরা যুব ভারত বা মাই ভারতের উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অংশ হিসেবে কর্মসূচিটি আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচিটি দেশজুড়ে পরিচালিত হয়। কাশ্মীরের 10টি জেলার হাজার হাজার শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং অন্যান্যরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত পিএম কে সাথ শীর্ষক ভার্চুয়াল মত বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, 300 জন ভারতীয় সহ 1000 জনেরও বেশি এখনও নিখোঁজ। এদিকে নেপাল পুলিশ জানিয়েছে, গতকাল ভোতেকোশী নদীর বন্যায় 3টি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের হিসাবে মৃতের সংখ্যা 162। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্ত অবস্থিত লেন্দে নদীর মাধ্যমে ত্রিশূলী নদীতে প্রবেশ করে। এরপর এই বন্যার জল নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপার্সিস ইস্টের মতন অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালে বন্যায় প্রাণহানিকর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশেই রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ এবং খাদ্য সামগ্রী রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি আজ নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তা চালিয়ে যাওয়া হবে। নেপালে হর্পাবানের প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিহারের 9টি এবং উত্তরপ্রদেশে 11টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে মোতায়েন করা হয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে NDRF-এর IG নরেন্দ্র সিং বুন্দেলা জানিয়েছেন, কেন্দ্রীয় জল কমিশন সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। নেপাল ও তিব্বত সীমান্তে হর্পাবানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, রাষ্ট্রসংঘ নেপাল সরকারকে উদ্ধার ও ত্রাণে সহযোগিতা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। তিনি গুজরাট বিদ্যাপীঠের 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আহমেদাবাদ হতে চলা অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের প্রস্তুতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ জব্বলপুরে ভেহিকেল ফ্যাক্টরিতে টি সিরিজ সাজোয়া গাড়ির সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। উত্তরপ্রদেশের কানপুরে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার ঘটনায় দুজন বিমান চালক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন প্রশিক্ষণরত ছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে, তবে বিমানটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি আজ তেহরানে পৌঁছবেন। সেখানে তিনি ইরানের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন কোন সামরিক আগ্রাসনের পরিকল্পনা ওয়াশিংটনের নেই। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, অভিবাসীদের জন্য নিয়ম কানুন আরও কঠোর করার লক্ষ্যেই এই পদক্ষেপ। জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করার অভিযোগে ইতালি, ব্রিটেন এবং আরও কয়েকটি দেশের 3টি সংস্থার উপর সন্ত্রাসবাদ বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই সমস্ত সংস্থার সঙ্গে মার্কিন নাগরিকরা কোনোরকম আর্থিক লেনদেন করতে পারবে না। আন্তর্জাতিক সংস্থা মেটা তাদের সমাজ মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের সুরক্ষার দাবিতে করা মামলার নিষ্পত্তিতে $18 বিলিয়ন ক্ষতিপূরণে সম্মত হয়েছে। ভারতের বীর চত্রানি ও ভেলাস্থান সেন্থিল কুমার PSA বুদাপেস্ট কোয়াশ ওপেনের সেমিফাইনালে আজ সন্ধ্যায় পরস্পরের মুখোমুখি হবেন। কোয়ার্টার ফাইনালে চত্রানি মিশরের মোহাম্মদ এল সেরেবিনকে 3-1 ব্যবধানে এবং ভেলাভান সেন্থিল কুমার মালয়েশিয়ার NAONG-কে 3-0 ব্যবধানে পরাজিত করেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত 7 উইকেটে 348 রান তুলেছে। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা এগিয়ে 135 রানে।

0: শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 300 ভারতীয় সহ হাজারের বেশি নিখোঁজ। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

শুরু করছি বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে রয়েছি আমি পঙ্কজ। আসলে বাংলা ব্যান্ডের নতুন প্রজন্মের কথা যখন ভাগ করতে বসি আপনাদের সঙ্গে, তখন মাথায় অনেক কিছু কিলবিল করে, আর বোধ করি সেটাই স্বাভাবিক। তবে নতুন প্রজন্ম মানে এখন খুব প্রচলিত জেন জি বা জেন আলফা, তাদের সঙ্গে যখন ব্যান্ডের গানের কথা ভাগ করি বিশেষ করে, তখন কিন্তু একটু পিছনের দিকে ফিরে তাকাতেই হয়। সালটা 2005 অগস্ট মাসই ছিল, কিন্তু কয়েকদিন আগে, হয়তো তারিখটা ছিল 14 তারিখ, একটা বাংলা সংবাদপত্রের আয়োজিত অনুষ্ঠান হয়েছিল। তার নামকরণ হয়েছিল ব্যান্ড এ মাতারম, আর সেই দিনই বোধন হয়ে গিয়েছিল বাংলার দুটি সেই সময়ের অন্তত পরবর্তীকালে যারা নাম করেছে সেরকম দুটি ব্যান্ডের বা ব্যান্ডের দলের, তাদের একটির নাম ছিল পৃথিবী আর একটির নাম ছিল ঈশান। আজকে ব্যান্ডের গানের অনুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাব সেই পৃথিবী ব্যান্ডের গান।

আসল কথাটা হলো, যে কথাটা বলছিলাম, সেই ব্যান্ডে মাতরম অনুষ্ঠান থেকেই বলা যেতে পারে লক্ষ্মী ছাড়া পরবর্তী যুগের সূচনা ঘটে গিয়েছিল। সঙ্গে বারুদ, বাংলাদেশ, মানবী, শ্যামাপ্রসাদ এই সব গানের সুরে সেদিনকার মঞ্চ উত্তাল হয়ে উঠেছিল। আর শুধু পৃথিবী বা ঈশান নয়, সঙ্গে আরও অনেকগুলো ব্যান্ড, ধূমকেতু, কিয়ক্স, তারা শিলিগুড়ির ব্যান্ড, হাইওয়ে, এলডোরাডো, আরও অনেক অনেক ব্যান্ড সেদিন নতুনভাবে বাংলা ব্যান্ডের নিয়মিত একটা শ্রোতা বা দর্শক বন্ধুদের সামনে উঠে এসেছিল এবং মন জয় করে নিয়েছিল অনেকের অজান্তেই। শুরু হয়েছিল একটা স্বপ্নের উড়ানের। 2007 পৃথিবীর প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিল, তারপর থেকে তাদের ফিরে তাকাতে হয়নি আর।

এতক্ষণ ধরে 2005 সালে পৃথিবী ব্যান্ডের গানের অনুষ্ঠানের কথা দিয়ে ব্যান্ডের গানের কথা বলছিলাম, পৃথিবী ব্যান্ডের দুটো গান শোনালাম পরপর। এবার যে ব্যান্ডের কথা বলবো বা গান শোনাবো, তাদের পথ চলা শুরু হয়েছিল আরেকটু আগে, 2003 সাল নাগাদ। তাদের সদস্য ছিল ব্যান্ডের পাঁচজন, বুবাই, পুলক, শুভাশিষ, সুপ্রতীক এবং সুবীর। ব্যান্ডের নামটা একটু পরে বলছি, আগে তাদের বিশেষত্বটা একটু বলি। নিজেদের গানের সঙ্গে বাংলা ফোক গানের সংমিশ্রণকে ঘটিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য এক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এই ব্যান্ডটি, এবং খুব উল্লেখযোগ্যভাবে অন্যান্য ব্যান্ডের গানের অনুষ্ঠানের পাশাপাশি সেই সময় 2017 সালে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটিতে বাংলা ফোক গানের উপরে অনুষ্ঠান করবার জন্য তারা আমন্ত্রণ পেয়েছিল, এবং সেই শোটি হাউসফুল হয়েছিল। সকলে সেই সময় থেকে এই ব্যান্ডের নাম একেবারে মনে করে রেখে দিয়েছে। ব্যান্ডের নাম কায়া। শোনাবো সেই কায়া ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:05। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: 194 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন পরিমাণ 75%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 9.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য জানানো হচ্ছে 27 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই, তবে 30 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন সমুদ্রে ঝোড়ো হাওয়া বজায় থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থাকতে পারে, সেটা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই 30 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর তিনটে বেজে ৩০ মিনিটে। দুপুর তিনটে বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর। বিকেল ৪টে বেজে ৫ মিনিটে মহিলাদের আসরে আজকের বিষয় সুরের ভুবনে। অতিথি অপরাজিতা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন সোমা মুখোপাধ্যায়। ৪টে বেজে ৩৫ মিনিটে শুনবেন ছায়াছবির গান। ৪টে বেজে ৫০ মিনিটে ক্যাম্পাস আড্ডা মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। বিকেল ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায় সঙ্গে থাকবেন যুথিকা নাজের। ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টস বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরুণ ময়রা। সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় বিকল্প চাষের সন্ধানে। আলাপচারিতায় থাকবেন সুদীপ্ত শেখর পাল, পবিত্র কুমার মণ্ডল এবং রামরঞ্জন দাস রায়।

সন্ধে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, সুগার থেকে চোখের ক্ষতি। এ বিষয়ে বলবেন ডাক্তার সাগনিক সূর্য দাস। সন্ধে 7:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় থাকবেন অহনা চক্রবর্তী, ক্ষমা করবেন অর্হনা চক্রবর্তী। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন শানাই। পরিবেশনায় গহার আলী খান ও সম্প্রদায়, রাগ মালকোষ এবং মিশ্র কাফি ধুন। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচী।

ঘড়ির কাঁটা 3টে বেজে 35 ছুঁই ছুঁই, তার মানে এই সময়টা অনুরোধের আসরের। আর আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরা ঠিক এই সময়ে মৈত্রীর খুলে বসে পড়েন অনুরোধের আসর শুনতে। আর আজ অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, মৈত্রী বন্ধু যুথিকা। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা সাধারণত আমাদের ফেসবুক পেজে কখনো চিঠির মাধ্যমে বা কখনো ইমেলের মাধ্যমে যে গান শোনানোর অনুরোধ করেন বা আপনজনকে শোনানোর যে অনুরোধ আসে, সেই সমস্ত অনুরোধ থেকেই আমরা সাজিয়ে নিয়ে বসি অনুরোধের আসর করতে। আর আজও তার অন্যথা হবে না। আজকের অনুরোধের আসরের প্রথম গানটি রেখেছি মান্নাদের কণ্ঠে। উলকুণ্ডা বীরভূম থেকে আমাদের শ্রোতা বন্ধুরা বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী, এরা সকলেই অনুরোধ করেছিলেন মান্নাদের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শোনানোর জন্য। আর মান্নাদের কণ্ঠের গান দিয়েই শুরু করছি আজকের অনুরোধের আসর।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, এই কুলে আমি আর ওই কুলে তুমি। এই জনপ্রিয় গানটি শোনানোর অনুরোধ করেছিলেন উলকুণ্ডা বীরভূম থেকে আমাদের শ্রোতা বন্ধুরা বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় শুভ্রা ও অহনা চক্রবর্তী। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধটি এসেছে দিগনগর পূর্ব বর্ধমান থেকে আমাদের তিন শ্রোতাবন্ধু শ্রীমন্ত নাথ, অনিমা নাথ ও হিমা নাথ। এরা সকলেই শুনতে চেয়েছেন দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি। রইল

আপনাদের পছন্দের গান আপনাদের জন্য শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে অনুরোধের আসর। এখন গানে গানে শ্যামল মিত্র, দেয়া নেয়া ছায়াছবি থেকে।

তোলে দোদুল তোলে ঝুলো না, গানটি শুনলেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে দেয়া নেয়া ছায়াছবি থেকে। দিগনগর পূর্ব বর্ধমান থেকে আমাদের শ্রোতা বন্ধুরা শ্রীমন্ত অনিমা এবং হেমা নাথ এরা শুনতে চেয়েছিলেন এই গানটি। পরের গানটি শুনবেন জাতিস্বর ছায়াছবি থেকে, রূপঙ্কর বাগচির কণ্ঠে। দীঘলগ্রাম বাঁকুড়া থেকে আমাদের দুই শ্রোতা বন্ধু অরুণ ব্যানার্জি এবং সুপর্ণা ব্যানার্জি এরা শুনতে চেয়েছেন এ তুমি কেমন তুমি, জাতিস্বর ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচির কণ্ঠে। এই গানটি রইল আপনাদের জন্য।

গানটি শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে জাতিস্বর ছায়াছবি থেকে। এ তুমি কেমন তুমি। দিঘলগ্রাম বাঁকুড়া থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু অরুণ ব্যানার্জি এবং সুপর্ণা ব্যানার্জির অনুরোধে। এখন ভাদ্র মাস, আর ভাদ্র মাস ভাদু পরবের মাস। এই ভাদু পরবের মাসে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে ভাদু আমার ছোট ছেলে এই লোকসঙ্গীতটি শুনতে চেয়েছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তী, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। রইল আপনাদের অনুরোধের গান আপনাদের জন্য। শুনছেন অনুরোধের আসর। আপনাদের করা অনুরোধের গান সাজিয়েই আমরা অনুরোধের আসরে বসি। এখন আপনাদের জন্য স্বপ্না চক্রবর্তী, ভাদু আমার ছোট ছেলে।

গানটি শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী ও কোয়েল চক্রবর্তীর অনুরোধে নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে। পরের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় একটি গান। গানটির অনুরোধ করেছেন মল্লারপুর বীরভূম থেকে আমাদের শ্রোতা বন্ধুরা। আমাদের শ্রোতা বন্ধুরা হলেন প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, লোপামুদ্রা ধাম, সুবল চন্দ্র ধাম ও সঞ্চারী ধাম। এরা সকলেই শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবং এই গানটির শোনানোর অনুরোধ এসেছিল মল্লারপুর বীরভূম থেকে প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, লোপামুদ্রা ধাম, সুবলচন্দ্র ধাম, সঞ্চারী ধাম, এরা সকলেই শুনতে চেয়েছিলেন এই গানটি। চলে যাব অনুরোধের আসরের পরের গানে। পরের গানটির অনুরোধ এসেছে কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের শ্রোতাবন্ধুরা মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান ও আরুষি প্রধান এবং তাপস গিরি, এরা সকলেই শুনতে চেয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীত। আজকে বাইরে মেঘরোত্তরের খেলা চলছে আর এখন শরৎকাল, যদিও বা ক্যালেন্ডারে শরৎকাল কিন্তু পরিবেশে এখনও বর্ষা রয়েছে। এবং ওই যে বললাম যে আজ এখনও অবধি মানে সারাদিন ধরেই প্রায় মেঘরোত্তরের খেলা চলছে, কিন্তু তাও মনটা ভীষণ শরৎ শরৎ করছে। আর সেই শরৎকাল উপলক্ষে আমাদের শ্রোতাবন্ধুরা শুনতে চেয়েছেন শ্রাবণী সেনের কণ্ঠে এই গানটি। রইল এখন আপনাদের জন্য।

আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, শরতের জন্য একদম সুন্দর একটি গান। গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের শ্রোতা বন্ধুরা মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি এবং তাপস গিরি, এদের সকলের অনুরোধে ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে অনুরোধের আসর থেকে। আপনারা আপনাদের পছন্দের গান, যে গান নিজে শুনতে চান অথবা প্রিয়জনকে শোনাতে চান, সেই সমস্ত গানের অনুরোধ আমাদের জানাতে পারেন। কিভাবে জানাবেন? আপনারা অনুরোধ করতে পারেন আমাদের আকাশবাণী মৈত্রী ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে, এছাড়াও আপনারা চিঠি লিখতে পারেন, আপনারা ইমেলের মাধ্যমে জানাতে পারেন। অনুরোধের আসর নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু জ্যোথিকা। মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী পূজার তরঙ্গে এখন মহিলাদের আসরে শুনবেন সুরের ভুবনে। আজকের অতিথি অপরাজিতা চক্রবর্তী এবং অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন সোমা মুখোপাধ্যায়।

নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে সোমা মুখোপাধ্যায় আমি চলে এসেছি মহিলাদের আসরে আপনাদের সঙ্গে সুরের ভুবনে নিয়ে। আর সুরের ভুবনে মানেই জানেন যে এইটুকুনি সময়ে আমরা সুরে সুরে আপনাদের

0: দের হাত ধরে এগিয়ে যাব। আর নিয়ে এসেছি আজকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও এসরাজ বাদক শ্রীমতী অপরাজিতা চক্রবর্তীর কথা। তিনি ভাগ করে নেবেন তার বিভিন্ন সময়ে গানের হাত ধরে কীভাবে তার এগিয়ে যাওয়া, সেই সব নানান দিকের কথা। তিনি আসলে শান্তিনিকেতনে গান নিয়ে পড়াশোনা করেছেন, এসরাজ বাদক হিসেবে সেখানেই তার হাতে খড়ি। আর বাকি সবটুকু চলুন শুনে নি তাঁর মুখ থেকেই। আকাশবাণী স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও এসরাজ বাদক শ্রীমতী অপরাজিতা চক্রবর্তী, আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: গানের সাথে সুরের সাথে আমাদের যেন একটা আত্মার সম্পর্ক, তাকে আপনি এত ভালো করে ছুঁয়েছেন, স্বাভাবিকভাবে এটাই বোধহয় শিল্প বা শিল্পীর সার্থকতা। তো সেখান থেকেই আমি শুরু করতে চাইব যে এই শিল্প জগৎ, এটা ছোট থেকেই যদি চারপাশে সেই পরিবেশ না থাকে কখনো তৈরি করা যায় না। হয়তো অনেকে আছে যারা অনেক বড় হয়েও বিভিন্ন শিল্প চর্চার সাথে যুক্ত হয়, কিন্তু কাজটা মনে হয় একটু সহজ হয় যদি বাড়িতে সেই পরিবেশ থাকে।
1: একেবারেই। আমি আসামে জন্মেছি, ছোটবেলা থেকেই আমি এই পরিবেশে বড় হয়েছি, আমরা জয়েন্ট ফ্যামিলি। আমাদের আমার বড় জেঠু, উনি কখনোই গান শেখেননি। আমার ধারণা, মানে আমি সেটা বিশ্বাস করি, উনি সব থেকে ভালো গান করেন এখন অবধি। ওনার 80 বছর বয়স, প্রায় 80। আমি কিছুদিন আগে শুনছিলাম, তখন আমার জন্ম হয়নি, 1985 সাল বা 1984 সাল নাগাদ বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়। আমি 96 জন্মেছি, তো সেটা আমার মেজো জেঠু উনি সংরক্ষণ করে রেখেছিলেন। সে রেকর্ডিংটা আমি আমার ফোনে আমি নিয়ে নিয়েছিলাম অনেকদিন আগে, সেটা খুঁজতে খুঁজতে পাই। আমি শুনছি ছিন্ন পাতায় পাতার সাজাই তরণী, এই গানটা বড় জেঠুর গলায় শুনেছি, শুনলাম নতুন করে। তখন বুঝতে পারলাম যে উনি তো প্রথম কথা কোনো তথাকথিত কোনো খানাননি, গান শেখেননি, কিন্তু সাবলীলভাবে এতটাই সুন্দর গাইতেন। এখন তো বয়স হয়ে গেছে, গাইতে কষ্ট হয়, আমি জানি না এটা কিভাবে হয়েছে সম্ভব। একমাত্র আমার বড় পিসি, যার যিনি আমার প্রথম সঙ্গীত গুরু, আমার বড় পিসি শ্রীমতী শুক্লা মজুমদার, উনি একমাত্র গান শিখেছেন, একদম প্রথাগত শিক্ষা উনি পেয়েছেন, তাছাড়া কেউ গান শেখেনি। আমার দাদু শুনেছি, আমার ঠাকুরদা, আমি শুনেছি যে উনি খুব ভালো খোল বাজাতেন, দুর্গাপূজা হলে ঢাক বাজাতেন, আমার ঠাকুমা গুনগুন করে গান গাইতেন। গাইতে আমি শুনিনি কখনো, কিন্তু সুর ছিল গলায়, আর বড় পিসি তো গাইতেনি। আমার বাবা, উনি মূলত অভিনয় করতেন, এখন সেই একই ব্যাপার, বয়সের জন্য একটু বাড়িতেই থাকেন। চর্চা চলে, চর্চা আছে আমাদের মধ্যে, চর্চাটা চলছে, নিজেদের মধ্যে করি। তারপর ছোটকা, ছোট কাকা, উনি ডাক্তার কিন্তু উনি তবলা বাজাতেন। আমার ছোট পিসিও গান করেন, উনি মূলত নাচ করতেন। তো পুরোটাই একটা আমার আমার মার মার কথা না বললেই নয়, আমার মা নিজে ব্যাচেলার্স করেছেন কি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, মাস্টার্সও তাই। মানে গান বাজনাটা আমাদের পরিবারে এমনি, যেমন আমরা খাই, আমরা ঘুমোই, আমরা স্নান করি, দৈনন্দিন যে কাজগুলো আমরা করি, গান এবং বাজনা। কারণ আমার দাদা, আমার পিস্তোতো দাদা, এখন উনি বিদেশে থাকেন, উনি ভায়োলিন বাজাতেন। আমার পিসে মশাই খুব ভালো গিটার বাজান, উনি গান করতেন কিন্তু কখনো শেখেননি কোথাও। তো এরমভাবেই চর্চা, সবার বয়স হয়ে গেছে, সবার 70-এর ওপরে বয়স, তো সেই উত্তেজনা এখন অনেকটাই কমে গেছে। ছোটবেলা থেকে দেখেছি যে ওর মানে একদম মানে উঠতে বসতে গান, কবিতা লেখা, তো আমার বেড়ে ওঠা এসব নিয়েই আর কি, সবটা মিলিয়েই আমার বেড়ে ওঠা।
0: আপনার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও সকতি,
1: অনেকটা অনেকটা সেরকম। কেননা এসরাজটা ওভাবেই পেয়েছি, অদ্ভুত ভাবে। তো আমি যখন এসরাজটা পাই, তার আগে 6 মাস আমি শান্তিনিকেতনে শুরু করে দিয়েছি এসরাজ শিক্ষা, আমার সাবসিডিয়ারি সাবজেক্ট হিসেবে। আর আমি নাছোড়বান্দা যে আমি নতুন এসরাজ কিনবই, এবার বাবা হঠাৎ বলে বসলেন যে বাড়িতেই তো একটা পুরনো এসরাজ আছে, সেটা নিয়ে নে। এবার আমি বলেছি না, আমি নতুনই চাই। তারপরে হস্টেলে ছুটির পর বাড়িতে গেলাম, আমার বড় জেঠু এবং মেজো জেঠু ওনারা এসরাজটা, বড় জেঠু বের করে দিলেন, মেজো জেঠু তখন এসরাজটা দিলেন, আমাকে দেখালেন, একদমই পুরনো, রং চটা, চামড়ার মধ্যে দাগ, এরকম একটা যন্ত্র, জৌলুস নেই কোনো, নতুন যন্ত্রে যে একটা চাকচিক্য থাকে সেটা নেই। আমার মনটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে গেল, এবং তারগুলো ঢিলে। আমি বললাম কি করে বাজাবো, এটা তো ঠিক নেই। ওরাই সারিয়ে আনলো, তারপরে শুনলাম

0: আমি আসল ঘটনা যে এসরাজটা বাড়িতে দীর্ঘদিন ধরে পড়েই ছিল, একটা কাপড়ের ব্যাগের মধ্যে ঢাকা দেওয়া। এবার যখন আমি পেলাম, বড় জেঠু আমাকে দিয়ে দিলেন এসরাজটা, মানে সেদিক থেকে দেখতে গেলে ছোট দাদুর হাত দিয়ে, বড় জেঠুর হাত দিয়ে আমার কাছে এসে পৌঁছালো। এবং মেজ জেঠু এবং আমার বাবা যখন সারিয়ে আনলেন যন্ত্রটি, এবং তখন আমি যখন গিয়ে ভবনে বাজালাম, আমার যিনি তখন গুরু ছিলেন শ্রী তাপস চ্যাটার্জি, উনি থ এসরাজটার আওয়াজ শুনে উনি বললেন, তুমি কোথায় পেলে? আমি বললাম, এটা তো বাড়িতেই ছিল। উনি বললেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র, এবং পরবর্তী সময় আরো রিসার্চ করার পর জানতে পারলাম শ্রী অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি যন্ত্রের যিনি মেকার, আর আমার সেই যন্ত্রের একই মেকার, সেম। তো এটি আমার কাছে একটা অদ্ভুত ভাবে, তুমি বললে না পতাকা দেওয়ার মতোই, একটা সত্যি আমি এসরাজটা এভাবেই পেয়েছিলাম। কিন্তু
1: এটাও তো একটা আশীর্বাদ স্বরূপ।
0: একদম,
1: ছোটবেলা থেকে যেহেতু চারপাশে শুনছো, কি সেই ভালো লাগাটাই ছিল ছোট থেকে?
0: আমি না ভালো লাগাটা না বুঝতেই পারিনি আলাদা করে, জানো তো, মানে গান শুনতাম, আমার গলায় যে সুর আসবে, কখনো গাইতে পারবো, এটাই কখনো বাড়ির লোকরা ভাবতে পারিনি। কারণ আমি যখন জন্মেছিলাম, আমার ল্যারিঙ্গো ম্যালেশিয়া বলে একটি সমস্যা, রোগ ঠিক বলা চলে না, আমার গলার ল্যারিংসটা ডেভেলপ ছিল না, কারণ আমি প্রিম্যাচিওর বেবি হয়ে জন্মেছিলাম। আমার অনেক সমস্যা ছিল, কথা বলতে কষ্ট হতো ভীষণ, এখনো একটু কথা বলি গলা বসে যায়, ভোকাল কর্ডে আমার একটা গ্যাপ রয়েছে সেই ওই জন্মগত কারণে, তো গলা ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার বরাবর আছে। কিন্তু তবুও দেখলাম যে গানের সুর, আমি আমার কত বয়স তখন, 2.5 বছর হবে এরকম হবে, তখন থেকে সুর অনায়াসে আমি বুঝতে পারতাম যে এই সুরটা এখানে লাগছে, হয়তো করতে পারতাম না কিন্তু আমি বুঝতে পারতাম। তারপরে তো আমার পিসি হঠাৎ করে একদিন আবিষ্কার করলেন যে আমি গান গাইতে পারি, উনিই আবিষ্কার করলেন, আমার বড় পিসি, না হলে আমার হয়তো হতোই না কিছু শেখা। উনি হারমোনিয়াম নিয়ে এসে বসলেন, এবং উনি আগে, তার আগে আমরা টোটাল 12টা ভাই বোন সব মিলিয়ে, আমি একা যদি সেরমভাবে দেখতে গেলে, তবে সবটা মিলিয়ে 12 জন, এবং 12 জনকেই গান শিখিয়েছেন একদম দায়িত্ব নিয়ে। তো যখন দিদিদের গান শেখাতেন, আমি শুনে শুনে না, আমি একদিন আপন মনে গুনগুন করছিলাম, তো বড় পিসি বলে, তোকে কে শিখিয়েছে রে গানটা? আমি বললাম, কেউ শেখায়নি, আমি নিজে নিজে শিখেছি। তখন উনি বুঝতে পারলেন যে সুর আছে বা এর হয়তো পারবে। তখন উনি একদম হারমোনিয়াম নিয়ে, তখন উনি ছুটি ছাটাতে বাড়িতে আসতেন, গরমের ছুটি এরকম বা কোনো ছুটি, পুজোর ছুটি, তখন উনি এরকম শুরু করলেন আমাকে নিয়ে বসে। কিন্তু আমি অত্যন্ত ফাঁকিবাজ ছিলাম, আমি মানে রেয়াজ, যে নিয়মিত রেয়াজ করে যাওয়াটা সেটা করিনি, তার ফল এখন আমি একদম ভোগ করছি। রেয়াজ করা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, গানকে এভাবেই দেখে এসেছি বরাবর।
1: আমি শান্তিনিকেতন পর্বটা জানতে চাইবো, শিলিগুড়ি তারপর আসাম, শান্তিনিকেতনে যাওয়াটা মানে ওটা কি প্ল্যান করেই যাওয়া হয়েছে নাকি
0: আগে? না, আমার আগে আসাম, তারপরে সোনারপুর কলকাতা, তারপরে দুর্গাপুর, তারপর শিলিগুড়ি, তারপর শান্তিনিকেতন, মানে একদম গেছো দাদার মতো হচ্ছে আমার জীবনটা, আজ এখানে কাল সেখানে, এভাবে করে করেই কেটেছে। শান্তিনিকেতনে আমার যাওয়ার ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল, এবং ইচ্ছেটি জুগিয়েছিল আমার ছোটকা এবং ছোটমা, কাম্মা, এরা দুজন মিলে ক্রমাগত বলে গেছে, বাড়ির লোক যাদের কথা বলছি, যে তুই একদিন শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের গান নিয়ে পড়াশোনা করবি। আর মূলত ছোট কাকা এবং ছোট কাকিমা দুজন মিলে, বাদবাকি সবাই হ্যাঁ ঠিক আছে। আমার বাংলা নিয়ে পড়ার ইচ্ছে ছিল আগে, ছোটবেলা ভাবতাম শান্তিনিকেতন বোধ হয় অনেক দূর, আমি আসলে একদমই কোথাও তেমন বেড়াতে যাইনি এখনো অবধি। তো আমি তখন, আমার ধারণা ছিল যে কোথাও গেলে বোধ হয় প্লেনে চেপে যেতে হয়, তো শান্তিনিকেতন আমি প্লেনে করে যাব, আমি এটা এরকম করে এই ধারণা ছিল যে শান্তিনিকেতনে, আচ্ছা তার মানে অনেক দূর, প্রায় বিদেশ। কালমৃগয়া হয়েছিল আমাদের বসন্ত উৎসবে, তখন ফোরে পড়ি, তখন ওটা দেখার পর কাম্মা বলেছিল, তোকে একদিন এই স্টেজে বসে আমি দেখতে চাই যে তুই গান গাইছিস ওই ওই স্টেজটাতে, আর একদিন আমি দেখবো তোর পেপারে নাম বেরোবে। তখন তো এগুলো আমার আমার মানে আমি কখনো ভাবিনি, এগুলো নিয়ে কখনো তেমন ভাবতাম না, ঠিক আছে যাব। তারপর আস্তে আস্তে শান্তিনিকেতনে সব ছোটকা ছোটমাই করলো, কাম্মাই করলেন সব ফর্ম, তখন তো অনলাইনে সবকিছু চলছে, নতুন শুরু হয়েছে, আমি খুব একটা সরগরম ছিলাম না, ছোটকা সব কাজ টাজ করে আমাকে একদম আমার লিস্টে নাম বেরোলো, মানে যাব পরীক্ষা দিতে। আমার বড় পিসে মশাই, বাবার মা প্রথমবার শান্তিনিকেতনে নিয়ে গেলেন।
1: তখন আপনার কত বয়স?
0: তখন আমি 14 উচ্চ মাধ্যমিক দিয়েছি, না 18 বোধ হয় হয়ে গেছে তখন, 18 বা 19-এর আগে, হ্যাঁ 19 তখনও হয়নি আমার। একদম আনকোরা নতুন মফস্বলের থেকে যাচ্ছি, তখন একটা কি বলবো, একটা মাটির তাল বলতে পারো তুমি, আমি কিছুই জানতাম না তখন। বাড়িতে আমার বড় পিসি আমাকে শিখিয়ে দিয়েছেন সিলেবাস আগের থেকে জোগাড় করে, যে কি কি আসতে পারে। আমার ছোটকা হসপিটাল থেকে ফিরে তবলা নিয়ে বসতেন, এক একার দিন ওটি থাকতো, উনি নিউরোসার্জেন, ওটি থাকতো, ওটি থেকে ফিরে এসে উনি তবলা

0: নি, মানে ওনার এতটাই এনার্জি থাকতো তখনও। একটা মেজর অপারেশন করে এসে উনি বাড়িতে, দেখি আমি তালে খুব কাঁচা ছিলাম, খুবই কাঁচা ছিলাম, এখন একটু একটু ধারণা তৈরি হচ্ছে প্র্যাকটিস করে রেয়াজ করে শিখে, তাও তাও কাঁচা, তখন আরও কাঁচা ছিলাম। তখন ছোটকা আমাকে খুব ধরে ধরে, ছোটকা এবং আমার বড় পিসি মুনুমা ধরে ধরে শিখেছে যে এটা তোকে এরমভাবে গাইতে হবে। তানপুরায় কখনো গাইনি, আর শান্তিনিকেতনে হারমোনিয়াম অ্যালাউড ছিল না, তানপুরাতে গাইতে হবে। তখন খুব ওরকম ভাবে ধরে ধরে আমাকে শেখানো হলো,
1: অনেক শক্ত, মানে তানপুরাতে সুর মেলানোটা খুব
0: শক্ত, মানে একদম কানটা সজাগ এবং পুরো মানে অ্যালার্ট থাকতে হবে আর কি। এটা তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল, তো এটা একদম ওদের জন্যই হলো। তারপর তো আমি পরীক্ষা দিতে গেলাম শান্তিনিকেতনে, গিয়ে পরীক্ষাতেও মস্ত বড় ভুল করেছি, সঞ্চারীর একটা লাইন ভুলে গেছিলাম, তো সেখানেও ম্যানেজ করেছি হামিং করে। আমি তো ভেবেছিলাম এসে বাইরে কাঁদছি যে আমি বোধহয় পাবো না বাবা, আমি সঞ্চারীর লাইন ভুলে গেছি। গিয়েছিলাম মোর পথিকে রে বুঝিয়ে এনেছো, এবার এই গানটি গেয়েছিলাম প্রথম গাওয়ার। আমি একটু প্রচণ্ড নার্ভাস প্রকৃতির মানুষ, কিন্তু যখন একবার স্টেজ পেয়ে যাই বা তখন আমি, তখন আস্তে আস্তে আমি একটু ধাতস্থ হই। বাবা বললো যে ঠিক আছে পরের বার করবি, পরের বার দিবি। আমরা বাবা তারপরে যদি না পাই ওটা তার পরের বার দিবি, মানে ওরা একবারও বললো না, কোনো রাগারাগি নেই, কিচ্ছু নেই। এটা ছোটবেলা থেকে আমি দেখেছি, মানে আমার প্রতি কোনো প্রেশারই দেওয়া হয়নি, আমার কেরিয়ার নিয়ে কি করব, আমি কি হতে চাই আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এই জন্য আমি এক এক সময় এক এক রকম কথা ভাবতাম। আমার খুব শিক্ষক হওয়ার ইচ্ছে ছিল, মানে আমি শিক্ষকতা করব, কোথায় করব জানি না, তবে আমি একদিন টিচার হব, আমি এই একটা আমার ইচ্ছে ছিল। গায়ক মানে গায়িকা বা এসরাজ, এসরাজ তো অনেক পরে এলো সেটা, তো আমি মনে প্রাণে জানতাম যে আমি শেখাবো, এটা জানতাম। তারপর তো গানটা তো বাংলা নিয়ে আমি ভর্তি হয়ে গেছিলাম কিন্তু শিলিগুড়ি কলেজে, কিন্তু তারপরে মানে ওটা হাতের পাঁচ বলা, বলতে খারাপ লাগছে যে আমি যদি না পাই বাই চান্স তাহলে আমি শিলিগুড়িতে বাংলা নিয়ে পড়ব, সেটাও ইচ্ছে ছিল, কারণ বাংলায় আমি স্কুলে সব থেকে হাইয়েস্ট নম্বর পেয়েছিলাম। তারপর তো 100 100 পেতে শুরু করলো, আমি 97 পেয়েছিলাম, সেটা নিয়েও বিরাট ইতিহাস আছে। মাল্টি ম্যাম ফোন করে বললেন তুই হাইয়েস্ট পেয়েছিস, আর সেই দিনটা আমি বল, আমি হয়তো ব্র্যাক করছি না বা কিছু না, কিন্তু আমাদের সময় জানো তো বাংলা নিয়ে পড়া বা বাংলায় কথা বলাটা পাপ ছিল স্কুলে, মানে স্কুলে বাংলা বলা যাবে না, আর আমি এটার বিরোধিতা করেছিলাম। আমি বাঙালির মেয়ে, আমার মাতৃভাষা বাঙালি মানে বাংলা, আমি কেন ইংরেজিতে কথা বলবো এত? ইংরেজি যখন ক্লাস হবে আমি ইংরেজিতে কথা বলবো, ঠিক আছে, হয়তো যাদের জন্য আমি ইংরেজিতেও খুব একটা সরগর হয়ে উঠতে পারলাম না, তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। কারণ আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে দেখবে মূলত এটা বাঙালিরাই মূলত করে, যে ইংরেজি যারা যতটুকু ইংরেজি জানে পরিধি অনুযায়ী তাদের, তারা কতটা শিক্ষিত সেটা নির্ভর করছে। এই এই মাপকাঠিটা যে কেন ওরা রেখেছে আমি জানি না। তো এই জন্য আরো জেদের বসে আমি বাংলাটা আরো ভালো করে ভালোবাসতে শুরু করলাম। এখনো দেখছি যে ওরে বাবা বাংলা, বাংলায় তো মানে ওরা খুব প্রাউড, মানে খুব গর্ব হয় ওদের কম নম্বর পেলে। আমার, আমি এটা দেখেছি জানো তো, মানে স্কুলে যাচ্ছি ধরো, তখন আমি 11-12 পড়ি, 5-6 এর বাচ্চার মা, ও ম্যাথসে 100-100 পেয়েছে, সায়েন্সে এত পেয়েছে, বাংলায় তো একদমই জাস্ট পাশ করেছে, মানে কত গর্বের ব্যাপার এটা। আমার এটার খুব রাগ ছিল, এটা নিয়ে
1: ওটাই গুরুত্ব না দিলেও চলবে।
0: হ্যাঁ, কিন্তু এই যে বাংলাটা আমি ভালোবেসেছিলাম, তাই জন্যই হয়তো রবীন্দ্রনাথের গান পরবর্তী সময়, কারণ রবীন্দ্রনাথ তো বাংলাতেই লিখেছেন, গীতাঞ্জলি বাংলাতে লেখা, পরে তো সং অফ ইন্ডিয়া, হ্যাঁ, এটা বাঙালিরা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তো তারপরে তো যাই হোক শান্তিনিকেতনে চান্স পেলাম, গেলাম শান্তিনিকেতনে, গান শিখতে শুরু করলাম, এসরাজটা তারপরে এলো, 6 মাস পর শিখলাম।
1: তো একটা মানে এই যে শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মানে শান্তিনিকেতনের যে পরিবেশ, আমরা সবাই যেটা যার টানে বারবার করে শান্তিনিকেতনে যাই, প্রত্যেক মানুষ বহু মানে দেশ বিদেশ থেকে মানুষ আসে, সে কোথায় সেইটা অন্য রকম?
0: আমি যাই দেখছি তাই ভালো লাগছে, মানে একটা গাছের পাতা দেখেও আমি খুশি হচ্ছি। আমি প্রথম দিনের অভিজ্ঞতা বলি, পরীক্ষা দিতে গেলাম, তার আগে পরীক্ষা দেওয়ার আগের দিন নিম্নচাপ চলছে, যথারীতি আমি ছাতা নিয়ে যাইনি, এই বদভ্যেস এখনো রয়ে গেছে আমার। ভিজতে ভিজতে একদম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সঙ্গীত ভবনের দিকে যাচ্ছি, মা বাবা আমি আর আমার বড় পিসে মশাই যাচ্ছি, হাঁটছি, বড় বড় গাছ, তার হঠাৎ করে আমার, আমি দাঁড়িয়ে পড়লাম, একদম আকাশটা তখন একদম ঘন নীল আকাশ এবং তাতে গাছের পাতা আরো সবুজ হয়ে উঠেছে, একটা খুব ধুলোর একটা মাটির গন্ধ, তীব্র একটা গন্ধ পাচ্ছি আমি, কারণ বৃষ্টির ওই
1: সোঁদা
0: যে গন্ধটা, পেট্রিকর যেটা, সেটা একদম মানে প্রবল ভাবে পাচ্ছি। এবং দূর থেকে ছায়া ঘনাইছে বনে বনে এই গানটি ভেসে আসছে, এবং আমি মন্ত্রমুগ্ধের মতো না আমার হাত পা যেন অসার হয়ে গেল, আর বুকটা মানে এখনো হু হু করে, মানে ওই দিনটা তো আর ফেরত পাবো না, কিন্তু যখন আমি স্মৃতিচারণ করি তখন আমার একদম নতুনের মতো লাগে। সেই শান্তিনিকেতনটাকে এখনো আমি মনের মধ্যে ধরে রেখেছি। তারপর তো অনেক পরিবর্তন এসেছে, অনেক কিছু, মানে দেয়াল ভাঙা হয়েছে, শান্তিদেব ঘোষের বাড়ি এখন আর দেখা যায় না, আমাদের তো উল্টো দিকে সঙ্গীত ভবনের উল্টো দিকে শান্তিদেব ঘোষের বাড়ি ছিল, বড় পাঁচিল দেওয়া। শান্তিনিকেতনকে এখন সেভাবে আমি ধরতে পারি না বা স্পর্শ করতে পারি না, তবে মনে মনে সেই যে ছুঁয়ে থাকাটা, ওই ছুঁয়ে থাকাটা এখনো রয়ে গেছে।
1: যে শিক্ষা পদ্ধতি এবং বাইরের যে শিক্ষা পদ্ধতি, তার মধ্যে কোন জায়গায় পার্থক্য পেয়েছেন?
0: আলাদা মনে হয়েছে যে মানে শেখানোর পদ্ধতিটাই আলাদা শান্তিনিকেতনে। আমরা যেমন ধরো, আমরা তো কলেজ বলি না, আমরা বলি ভবন, ভবন বলি সঙ্গীত ভবন, এই এই কথাটাই তো আলাদা একটা, কলা ভবন, শিক্ষা ভবন। তো সঙ্গীত ভবনে আমরা কি করে, আমরা দেখো কলেজে কি হয়, একটা ক্লাসরুম থাকে সাধারণ যে যে কোনো কলেজে, সেই ক্লাসরুমে শিক্ষক বা অধ্যাপক অধ্যাপিকারা এসে ক্লাস করান, ছাত্রছাত্রীরা ক্লাসেই বসে থাকে, টিচাররা আসেন, কিন্তু ভবনে আলাদা। ভবনে প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকাদের জন্য আলাদা ঘর রাখা থাকে, এবং সেই ঘরে আমরা ক্লাস করতে যেতাম, সেই ঘরে আমরা ক্লাস করতে যেতাম, এবং মাঝে মাঝে গাছের তলাতেও আমরা ক্লাস করেছি, যেটা আমরা যেটা মূলত পাঠ্যভবনে হয়ে থাকে, সঙ্গীত ভবনেও হয়েছে, সঙ্গীত ভবনে আমরা ক্লাস করেছি এভাবে। এবং রবীন্দ্রনাথের গান কতটা সাবলীলভাবে গাওয়া যায়, কোনো ম্যানারিজম না নিয়ে, ম্যানারিজম ছাড়া, সেটা আমি শান্তিনিকেতনে শিখেছি। কারণ অনেক জায়গায় আমি এটা বলতে বাধ্য হচ্ছি, ভুল ধারণা মূলত এই জেনারেশনে, যে দাঁত চেপে রবীন্দ্রনাথের গান গাওয়া হয়, নিশ্চয়ই তুমি শুনে থাকবে, এবং সেটা নিয়ে অনেক প্যারোডি হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু আমি এগুলোর বিরোধিতা করছি। কেননা শান্তিনিকেতনে এরকম একেবারেই হয়নি, গলা ছেড়ে মনের আনন্দে, মনে কোনো রকম দ্বিধা না রেখে, শুধুমাত্র রবীন্দ্রনাথের কথা ভেবে যে কিভাবে গাওয়া যায়, ওনার ফিলোসফিটা নিয়ে চলাটা তো খুব কঠিন, কারণ একটা জীবন পেরিয়ে যাবে আমার মনে হয় সেটা, তখন তো আমি এতটা সিরিয়াসলি নিইনি, ক্লাস হবে পরীক্ষা দেব এইভাবেই গানগুলো শিখেছিলাম, কিন্তু সেই শেখাটা এতটা ভালো হয়েছিল, শেখাটা মূলত কিছু কিছু শিক্ষক শিক্ষিকার ক্লাস এতটাই ভালো হয়েছিল যে সেই এখন সেটা পরবর্তী সময় যখন চর্চা করছি তখন কাজে খুব লাগছে। তো এই জন্য খুব আলাদা, মানে শান্তিনিকেতন কি বলতো, শান্তিনিকেতনে গেলে না আর ফিরে আসা যায় না, এটা খুব মুশকিল। তো যতদিন আমি বেঁচে থাকবো, শান্তিনিকেতনের এই প্রথম দিনের অভিজ্ঞতা, আমার প্রথম ক্লাসের অভিজ্ঞতা, কারণ প্রথম ক্লাসে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, 40 জন ছাত্রছাত্রী একটা ক্লাসে, এর আগে তো আমি খুব একটা ভালো করে গান শেখার সুযোগ পাইনি, দেবিকা গুহর কাছে শিখতে গেছিলাম, তবে যথারীতি ফাঁকি বাজছিলাম, তো আমি সুরটা মানে সবাই একসঙ্গে গাইছে তো খুব প্রবলেম হতো, আস্তে আস্তে আমিও ঠিকঠাক ঠিক করে নিতে শুরু করলাম, বিষয়টা মানিয়ে নিতে শুরু করলাম, ঠিক হলো তারপর অভ্যেস হয়ে গেল আমার। তো শান্তিনিকেতন বরাবরই আলাদা, এখন জানি না কেমন হয়েছে, এখন অনেক কিছু UGC-র জন্য অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু শান্তিনিকেতন তো শান্তিনিকেতনই অবশ্যই।
1: শিক্ষকতা করার স্বপ্ন ছিল, তো শিক্ষক হওয়া হলো, তো মানে গানের শিক্ষকতাও তো হচ্ছে, সেটাও তো একটা তৈরি করা নতুনদের। তো এই যে শান্তিনিকেতন পর্ব আপনার জীবনে, এবং পরবর্তী সময় এখন যখন ছাত্রছাত্রীদের তৈরি করছেন, সেই যে ভাবধারা, সেই যে শেখার পদ্ধতি, সেটা আপনিও নিশ্চয়ই আপনার ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন।
0: একদম, আমি যা শিখেছি গুরু পরম্পরায়, মানে গুরুমুখী বিদ্যে তো পুরোটাই, এবং এখন যার কাছে শিখছি, আমি যাদের কাছে শিখেছি প্রত্যেকেই খুব ভালো গুরু, একদমই ভালো গুরু। সুমিতা মজুমদারের কাছে শিখেছি, উনি শিলিগুড়িতে থাকাকালীন, তারপর নানান সমস্যার কারণে আমি সময় দিতে পারিনি, শেখা হয়ে ওঠেনি, তারপর এখন শিখছি শ্রী সুরঞ্জন রায়ের কাছে, ওনার কাছে গিয়ে, এবং শ্রীমতী সুস্মিতা পাত্রের কাছে, ওদের দুজনের কাছে যাওয়ার পর না একজনের কাছে অনলাইনে শিখি, সুরঞ্জনদার কাছে আমি অফলাইনে গিয়ে শিখি। রবীন্দ্রনাথের গানটা যেন আরো আপন হয়ে উঠলো আমার কাছে, মানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সুর কিভাবে লাগাতে হয় আরো যেন ডিটেলে আমি বুঝতে, এটা মনে হয় বয়সের সঙ্গে সঙ্গে মানে মানুষের এটা ডিপেন্ড করে, মানে যত আমার মনে হয় এখনো কিছু শিখিনি, আরো অনেক বাকি আছে, তবে চেষ্টা করি, যারা ধর আমি একদম ছোটদের শেখাই না, 15 বছর বয়সের পর থেকে আমি শেখাই, তো আমি চেষ্টা করি যে ওদের মধ্যে সেই আইডিয়াটা দিতে, সুরকে অনুভব করতে, কারণ সুর খুব বড্ড অভিমানী হয়, এটি আমার গুরুই বলেছেন, সুর একেবারে অভিমানী, নতুন বউয়ের মতো খুব যত্ন করতে হয়, খুব যত্ন করে সুরটাকে লাগাতে হয়, নাহলে বড্ড অভিমানী হয় সুর, যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে, তো এটি একদম আমি ওদেরকে এভাবেই বুঝিয়েছি এবং রবীন্দ্রনাথের গানকে আমি আমি ওদেরকে এটা বলেছি যে মনে কোনো দ্বিধা রাখবে না।

0: মনের আনন্দে গাইবে, মনের আনন্দে এসরাজ বাজাবে, কোনো কম্পিটিশনে নাম নেমো না এখন থেকেই। কারণ এখন থেকে প্রচন্ড কম্পিটিশন হয়ে উঠেছে, যে আমার কাছে অনেকে এসছে যে আমি কদিনের মধ্যে এসরাজটা শিখবো, অনুষ্ঠানে বাজাতে পারবো, হয়েছে এরকম। বা আমি কবে তোমার মতো বাজাতে পারবো, প্রথম দিনই যদি বলে আমার মতো বাজাতে পারবে, আমি বলি তুমি আমার থেকে অনেক ভালো বাজাবে, কিন্তু একটু দাঁড়িয়ে যাও, সময় লাগবে। আমারও এখনো সময় লাগছে, আমি তো পারফেক্ট নই, আমার এখনো গুরুর কাছে যাই, গুরুর কাছে এখনো আমি বকুনি খাই প্রচন্ড রকম ভাবে, কিন্তু সেই বকুনিটাও দরকার।
1: এই যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এখন রবীন্দ্রনাথের গান নিয়ে হচ্ছে, এবং আধুনিক প্রযুক্তি মানে AI এসে যাওয়ার পরে তো একটা ভীষণ রকমের থ্রেটনিং, এটা কতটা রবীন্দ্রসঙ্গীতকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে বলে আপনার মনে হয়?
0: আমার না AIটা একদম ভালো লাগে না জানো তো। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বলা মুশকিল, কারণ ক্ষতি করার মতো এখনো বোধহয় কেউ জন্মায়নি। রবীন্দ্রনাথের গান মানে ওটা নষ্ট হবে না, ওটা চিরকালীন থেকেই যাবে, তবে আমাদের কারোর অধিকার নেই সেটাকে বিকৃত করার। AIটা আমার একদম পছন্দের বিষয় নয়, বুঝিও না, খুব কম বুঝি, হয়তো অনেকের সুবিধে হচ্ছে, কিন্তু আমার মনে হয় গানে একটা হিউম্যান এরর থাকা খুব দরকার। পুরো পারফেক্ট, পারফেক্ট বলে তো কিচ্ছু হয় না, ওটা তো আপেক্ষিক, পারফেক্ট শব্দটাই তো আপেক্ষিক। AI তো একটা লিমিট তৈরি করে দিচ্ছে, একটা লিমিটেশন তৈরি করে দিচ্ছে, কিন্তু যে পারফেক্ট হচ্ছে বিষয়টা, তখন এই বিষয়টা লিমিটেড, একটা লিমিটেশনের মধ্যে চলে আসছে, সেই আপেক্ষিক বিষয়টা থাকছে না। রবীন্দ্রনাথের গান এভাবেই চলতে থাকবে, আর আমাদের এটা আমাদের উচিত যে নবীন প্রজন্মদেরকে আরো উৎসাহ দেওয়ার, যে তোমরা গাও, রবীন্দ্রনাথকে বোঝো, কারণ এটা থেকে যাওয়ার গান, উনি এতটাই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ, হাজার বছর পরেও মানে প্রাসঙ্গিকই থাকবে, আমার এটাই ধারণা।
1: অনেক ধন্যবাদ। একটা ছোঁয়া যে শান্তিনিকেতনের ছাত্রী,
0: হ্যাঁ আমি নিজের ব্যাপারে এটা ভাবতে ভালোবাসি,
1: ভালো লাগে ভীষণ। সেই সুগন্ধ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে আরো বেশি করে তুমি দিয়ে দিতে পারো, আরো বেশি করে তাদের মধ্যে পৌঁছে যাক, এই শুভেচ্ছা রইলো।

বিশ্বাস করুন, এই রেশটা না নষ্ট করতে ইচ্ছা করছে না। মানে এই যে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং অপরাজিতা চক্রবর্তী, তার নিজস্ব যে একটা উপলব্ধি, এখান থেকে সত্যি বেরোতে ইচ্ছে করছে না। আচ্ছা, না বেরোনোর একটা উপায় রয়েছে, যে আরও একটা রবীন্দ্রনাথের গান বোধহয় আমরা শুনে নিতে পারি, তবে এবার জয়তী চক্রবর্তীর কণ্ঠে আমরা একটা রবি ঠাকুরের গান শুনে নিই।

সুরের ভুবনে আজ সার্থক। সত্যি আজকের যিনি আমাদের অতিথি ছিলেন, তিনি যেমন সুন্দর করে শোনালেন তার অভিজ্ঞতার কথা, তার শান্তিনিকেতনে পড়াশুনো করার কথা, গানের চর্চার কথা এবং কিভাবে তার এসরাজের সঙ্গে পরিচয়, সবটুকু তিনি শোনালেন এবং আমরা মুগ্ধ হয়ে শুনলাম। আশা করি আমার শ্রোতা বন্ধুরা আপনাদেরও খুব ভালো লেগেছে শ্রীমতী অপরাজিতা চক্রবর্তীর এই পথ চলা, এবং আমরা এই সুরের ভুবন থেকে আজকে সময়ের কাটার জন্য বিদায় তো নিতে হচ্ছে। খুব ভালো থাকবেন, জীবনের প্রত্যেকটা সময়ে আমরা কিন্তু কোনো না কোনো সুরে বেঁধে থাকি, আর সেই সুরের যেন কোনো পতন না হয়, জীবনে যা ঝড়ই আসুক না কেন। আজকে বিদায় নিলাম, খুব ভালো থাকবেন। আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম আপনাদের সঙ্গে, নমস্কার।

মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথম গানটি রেখেছি মিশর রহস্য ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন মিশর রহস্য ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। পরের গানটি শুনবেন অন্তহীন ছায়াছবি থেকে, শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে। শুনছেন ছায়াছবির গান।

শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের দ্বৈত কণ্ঠে। পরের গানটি শুনবেন রাজবর্মন এবং প্রস্মিতার দ্বৈত কণ্ঠে নূরজাহান ছায়াছবি থেকে।

0: গানটি শুনলেন নূরজাহান ছায়াছবি থেকে রাজবর্মন এবং প্রস্মিতার কণ্ঠে। আর এই গানের সঙ্গেই শেষ হলো আজকের ছায়াছবির গানের আসর। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব ক্যাম্পাস আড্ডার। প্রথম পর্বে আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছিলাম মুড়াগাছা গভর্নমেন্ট কলেজে। আড্ডায় গানে গল্পে বেশ কেটেছিল সে পর্ব। সেই সঙ্গে কলেজের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠন নিয়ে আমরা কিছু কথা শুনে নিয়েছিলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রী বিনায়ক চন্দ্র স্যারের মুখ থেকে। ক্যাম্পাস আড্ডার দ্বিতীয় তথা অন্তিম পর্বে আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও কিছু নতুন বন্ধুদের। তাহলে চলো আবারও একবার আড্ডা জমানো যাক। প্রথমে একটা নজরুল গীতি শুনে নেব কলেজের ছাত্রী চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের থেকে।
2: নমস্কার, আমি চন্দ্রাণী ব্যানার্জি, মুড়াগাছা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী ইংলিশ ডিপার্টমেন্টে। আমি আজকে একটি নজরুল গীতি পরিবেশন করতে চলেছি।

0: নয়।
1: বাহ, সুন্দর। এবারে একটা লোকগান শুনে নেব কলেজের ছাত্র প্রত্যয় দত্তর থেকে।
2: আমি প্রত্যয় দত্ত, ফিজিক্স ডিপার্টমেন্টের 5th সেমের স্টুডেন্ট। আমি আজকে তোমার ঈদ মাজার রাখবো, এই গানটা শোনাতে চাই।

0: বেশ, এবারে একটা কবিতা শুনে নেব কলেজের ছাত্রী তানিয়া পারভিনের থেকে।
1: আমি তানিয়া পারভিন, আমি পঞ্চম সেমিস্টার বাংলা বিভাগের ছাত্রী। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা কবিতাটি আবৃত্তি করছি। সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে, গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা, মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে।
0: এবারে কবিতায় তানিশা রায়।
2: আমি তানিশা রায়, আমি পঞ্চম সেমিস্টারে হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রী। কবি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। হে মহাজীবন, আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতা স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজ ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
0: বেশ, আমরা আবার গানে চলে যাব, আর এবারে একটি অতুল প্রসাদী গান গেয়ে শোনাবে কলেজের ছাত্রী অস্মিতা দাস।
3: আমি অস্মিতা দাস, এডুকেশন ডিপার্টমেন্টের সেভেন সেমের ছাত্রী। আমি অতুল প্রসাদী একটা গান গেয়ে শোনাতে চাই।

0: গান কবিতা সবই তো শুনলাম, তবে ইদানিং কালে খেলার মাঠের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেম। আর এবারে এই বিষয়ে বিতর্কে মোবাইল গেমের পক্ষে বলবে সেলিম বিশ্বাস, অঙ্কুর কুমার দত্ত এবং প্রত্যয় দত্ত। অপরদিকে এর বিপক্ষে খেলার মাঠ নিয়ে বলবে অনুপ্রিয়া বিশ্বাস, সায়নী চট্টোপাধ্যায়, সানিয়া খাতুন এবং শুভঙ্কর সিংহ রায়। তাহলে চলো, যারা মোবাইল গেমের পক্ষে রয়েছে আগে তাদের কথাই শুনে নেওয়া যাক।
1: মোবাইল গেম খেলা শুধু যে মোবাইল গেমে মধ্যে ইনভলভ হয়ে থাকা সেটাও নয়, আমরা হয়তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত

0: কানেক্ট হতে পারছি দূর দূরান্তে দেশের লোকদের সাথে। গেমের মাধ্যমেই আমরা দূর দূরান্তে দেশের লোকদের সাথে কথাবার্তা বলা, তারা কিভাবে তাদের যে অ্যাপ্রোচ, কোনো কোনো গেম যদি স্ট্র্যাটাজিক্যাল গেম হয় সেই স্ট্র্যাটাজি কীরকম অ্যাপ্রোচ, কোনো স্পোর্টসের গেমে তারা কিভাবে খেলছে সেটা জানতে পারা, বা ইভেন তাদের সাথে কথাবার্তা বলার সময় তাদের ল্যাঙ্গুয়েজও জানতে পারা, বা যে কোনোভাবে কানেক্টেড থাকা, সব দিক থেকেই আমাদের মোবাইল গেমে যে শুধু গেম খেলো নাই এভাবে আমাদের হেল্প করে।
1: বেশ, মোবাইল গেমের পক্ষে তো শুনলাম, আর এবারে আসবো খেলার মাঠের পক্ষে যারা রয়েছে তাদের কথায়।
2: মোবাইল গেমে তো শুধুমাত্র তুমি একা খেলছো, বাড়িতে বসে চুপচাপ তুমি খেলে যাচ্ছ, কিন্তু তুমি যদি মাঠে যাও, মাঠে গেলে তো তোমার শরীরে ব্যায়ামটা হবে, তাই তুমি যাচ্ছ না কেন? এখানে যেমন তুমি নিজের পক্ষটা দেখছো, অপর পক্ষটাও দেখো, কারণ মাঠে গেলে তোমার শরীর চর্চা হবে, তুমি টিমের সাথে খেলবা, তোমার বন্ধুত্ব গড়ে উঠবে, তুমি এগুলো তো দেখছো না। দেখো, তুমি যদি মাঠে যাও, যেমনটা আগে বললাম যে টিম ওয়ার্কটা হবে, তেমনি তোমাদের সোশ্যালাইজেশনটাও তো হবে, সবার সাথে তুমি মিশতে পারবা, তুমি বুঝতে পারবা সবাইকে, এটাও তো একটা সমাজের একটা অঙ্গ। আমার তো মনে হচ্ছে মোবাইলে খেলে বা বাড়িতে থেকে ওই মোবাইলে সারাক্ষণ থেকে তো আমরা কত কোনো সময় মনে হচ্ছে না আনসোশাল হয়ে পড়ছি।
3: সবই তো বুঝলাম, কিন্তু এখনকার দিনে মানুষের হাতে সময় খুবই কম, মাঠে গিয়ে খেলার মতো সময় মানুষের হাতে আর নেই, তাই মানুষ বাসে ট্রেনে যেখানেই যাচ্ছে নিজের মোবাইলটা ফোন ব্যবহার করে একটু খানিক সময়ের জন্য খেলে নিচ্ছে, এতে তার নিজের সময়টাও কেটে যাচ্ছে, মনে একটু আনন্দ বিনোদনও পাচ্ছে।
4: আমার বিপক্ষ বন্ধু যেটা বলেছে সেটা কিছুটা আমি মানছি, কিন্তু মানুষের সময় বাঁচাতে গিয়ে নিজের চোখের ক্ষতি করে ফেলছে, ঘাড়ে পিঠের মতো ব্যথা শুরু হচ্ছে, আর এছাড়াও মানুষ খুব অসামাজিক হয়ে যাচ্ছে। কেউ যখন ট্রেনে বাসের মধ্যে গেম খেলে, সে গেমের প্রতি এতটাই আসক্তি থাকে যে পাশে যদি কেউ অসুস্থও হয়ে পড়ে তার দিকে তার নজর যায় না, তার নজর থাকে মোবাইল গেমের দিকে।
0: তোমার কথাটা সবই বুঝলাম, কিন্তু যে তুমি যে চোখের সমস্যার কথাটা বললে, এখন প্রযুক্তিগতভাবে যে মোবাইলে বিভিন্ন রকম মানে সেটিংস রয়েছে, যেরকম আই প্রোটেকশন সেটিংসটা রয়েছে, সেটা যদি তুমি অন করে খেলো তোমার চোখে সামান্য পরিমাণেও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই প্রায় বললেই চলে।
5: আমার বিপক্ষ বন্ধু বললো যে চোখের সমস্যা নেই বললো, কিন্তু মাঠে যদি কেউ না যায়, সে যদি না তার যদি ব্যথা না পায়, সে একটা বড় মানুষ হতে পারবে না, কিন্তু বাড়িতে বসে গেম খেলে সে কিন্তু সে উঁচু পর্যায়ে যেতে পারবে না। কিন্তু কেউ যদি মাঠে গিয়ে খেলে, সে যদি চোট পায়, সে বড় বড় প্লেয়াররাও চোট পেয়ে এসেছে, তারাও কিন্তু আজ বড় জায়গায় গেছে, সেই জন্য পরিশ্রম করতে হবে, দেহ থেকে ঘাম ঝরাতে হবে, তবেই সেটা বড় জায়গায় পৌঁছাতে পারবে। এমন কেউ নেই যে চোট পেয়েছে বড় হয়নি, চোট পেয়েই সবাই বড় হয়।
4: আমার বিপক্ষের বন্ধু যেটা বললো আমি সেটা শুনলাম, যে খেলার মাঠে গিয়ে কোনো প্লেয়ার যদি চোট না পায় সে বড় প্লেয়ার হতে পারে না, সেটা আমি মানছি, কিন্তু এটাও বুঝতে হবে এখন প্রযুক্তির যুগে মোবাইলে গেম খেলেও বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে অনেকজন তার লাইফে সাকসেসের মুখে পৌঁছাচ্ছে। তোমরা কি এটা জানো যে মানুষ শুধু গেম খেলে টাকা কামাচ্ছে না, এটা অনেক রকমভাবেই তারা টাকা কামাতে পারছে মোবাইলে গেমের সাহায্যে। যেমন তারা এই সব গেম খেলে সাকসেসের মুখে গেলেও তারা এই গেমটা বিভিন্ন ধরনের অ্যাপে সেটাকে প্রেজেন্ট করেও তারা টাকা কামাচ্ছে, মানে বিভিন্ন ধরনের দিক থেকে তারা সাকসেস হচ্ছে এবং টাকাও কামাচ্ছে। তাহলে কেন আমরা মোবাইল গেমটা খেলে টাকা কামাবো না, আর কেন এটাকে আমরা পেশা হিসেবে নেব না?
6: হ্যাঁ, মানলাম যে সাকসেস হচ্ছে, কিন্তু সাকসেস কজন হচ্ছে? 0.01% মাত্র সাকসেস হচ্ছে, বাকি 99.9% নিজের সময় নষ্ট করছে, নিজেদের পয়সা খরচ করছে, এবং আরও তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, যেমন পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা। আর এখনকার দিনে যেমন বাচ্চারা গেমের আইডি কেনার জন্য বাবা মায়ের থেকে টাকা খরচ করছে, হ্যাঁ সেই টাকাগুলো পুরো জলে যাচ্ছে।
3: তোমরা যেটা বলছো মাঠে খেলা করা সেটা ঠিক আছে, কিন্তু মাঠে খেলা করতে গেলে আমাদের সঙ্গী লাগবে, আর সঙ্গীর জন্য আমাকে একজনের বাড়ি আর একজনের বাড়ি সবার বাড়ি বাড়ি আমাকে ডেকে যেতে হবে, সেটা আমি ডাকবই বা কিসের জন্য? এখন বর্তমান দিনে মানুষ এখন সবাই আত্মনির্ভর হয়ে পড়েছে, আর এই অনলাইন গেমে এতে কিন্তু কোনো পরনির্ভরতা নেই।
2: দেখো, আত্মনির্ভরতা তো ভালোই, কিন্তু এতটা আত্মনির্ভর হও না যে একদম আনসোশাল হয়ে পড়ো। আরে খেলতে গেলে তো তুমি তো কোটা সিস্টেমের মধ্যে ঢুকতে পারবে, তুমি তো ভালো প্লেয়ার হও, ভালো একটা সার্টিফিকেট পাও, এখন পুলিশ আছে, রেল আছে, কত জায়গায় তুমি চাকরির সুযোগ পাবা, তোমাদের অনলাইনে কি সেই সুযোগ সুবিধা আছে কোনো চাকরির অবস্থা, তুমি বলো দেখি। দেখো, আমি বুঝতে পারছি এখনকার দিনে মোবাইল খুবই উপযোগী সবার লাগে, এবার মোবাইল গেমেও অনেকজন আসক্ত হয়ে পড়ছে, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে একটা প্লেয়ার কিন্তু ওই মোবাইল থেকে না, ওই মাঠ থেকে তৈরি হয়, সেখান থেকেই তার খেলার প্রথম জীবনটা শুরু হয়। আর আমাদের কিন্তু মাঠের দিকেই নজর দেওয়া উচিত, ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর দেওয়া উচিত, যাতে তারা সুষ্ঠুভাবে এবং স্বাভাবিক একজন ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে, আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ধুলো মাখা একটা শৈশব দিতে পারি।
1: একদমই তাই, মাঠের বিকল্প কিন্তু শুধুই মাঠ, তবে এটা অবশ্যই একটা ডিবেটেবল বিষয় এবং আমরা শুনলাম আমাদের বন্ধু

0: এর কথা আমরা আবার গানে ফিরে যাব, আর এবারে কলেজ প্রসঙ্গে দু এক কথায় এবং রবীন্দ্রসঙ্গীতে কলেজের প্রাক্তন ছাত্রী অঙ্কনা সরকার।
1: নমস্কার, আমি অঙ্কনা সরকার। 2021-2023 ব্যাচের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম আমি। তো কলেজ আসার পরে প্রথম আলাপ হয় আমাদের ডিপার্টমেন্টের দুজন স্যারের সাথে। তো ওনারা তো খুবই ফ্র্যাঙ্ক এবং ফ্রেন্ডলি ছিলেনই, তার সাথে কলেজের সাথে এঙ্গেজমেন্টটা বাড়ে হচ্ছে আমাদের কালচারাল যে প্রোগ্রামসগুলো শুরু হয়, সেখানে গার্গী ম্যাম, চন্দনা ম্যাম, যারা আমাদের উপর, মানে কিছু বছর আগে তো আমাদের সিনিয়র ছিলই, কিন্তু তারপরে যখন সিনিয়ররা চলে গেল, তারপরে যখন আমাদের হাতে প্রোগ্রাম আসলো, তখন পুরোটাই ওনারা আমাদের ওপর ভরসা করে ছেড়েছিলেন যাতে আমরা ঠিকঠাকভাবে প্রোগ্রামগুলোকে সাজাতে পারি। তো সেই জিনিসগুলো খুব মিস করি, কিন্তু এখন অ্যালুমিনি সদস্য হয়ে যাওয়ার পরেও কলেজ যেভাবে আমাদেরকে ডাকে, যেভাবে কিছুদিন আগেই একটা প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছিল, আমি সেখানে ওয়ার্কশপ করিয়েছি জীবনে যেটার আমি কিচ্ছু জানি না, এগুলো ভেবেই ভালো লাগে যে স্কুলের যে ইম্পর্টেন্সটা আমরা, সত্যি কথা বলতে স্কুলের লাইফের থেকেও কলেজ লাইফটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে যে ইম্পর্টেন্স আমরা পেয়েছি, মানে আমাদের ব্যাচের কিছু জন ছিল, তো সেটা আনফরগেটেবল। এখনও যখন গার্গী ম্যামের একটি মেসেজ আসে, যে আমার কাছে একটা টেক্সট আসে যে অঙ্কনা তোকে আসতে হবে, আমি, আমার এখন মাস্টার্সের এক্সাম চলছে, মানে সামনেই এক্সাম, কিন্তু তারপরেও সব কিছু ফেলে দিয়েই আমি এখানে এসেছি। তো দ্যাট ইজ ইট, একটি ছোট্ট রবীন্দ্রসঙ্গীতের অংশ ভানুসিংহের পদাবলী থেকে আমি শোনানোর চেষ্টা করছি।

0: বাহ সুন্দর। তবে দেখতে দেখতে সময় কিন্তু প্রায় শেষ। কেমন লাগলো তোমাদের ক্যাম্পাস আড্ডার আজকের পর্ব জানাতে ভুলো না আমাদের। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, আর সেখানে আজকের ক্যাম্পাস আড্ডার পোস্টারের নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত। কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। আজকের মতো টাটা। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
1: শুনছিলেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। মৈত্রী বোঝার তরঙ্গে এখন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যোধিকা নাজের।

শুভ বিকেল। দুই বাংলার শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডাতে। আজকের বাইরের আবহাওয়া বেশ টালমাটাল, কারণ সকাল থেকে ভীষণভাবে রোদ বৃষ্টির খেলা চলছে। আমি যখন স্টুডিওতে আজকে ঢুকছিলাম তখনই বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি, আবার যখন স্টুডিওতে ঢুকলাম তখন একেবারে খটখটে রোদ। তাই এই আবহাওয়ার টালমাটাল।

অবস্থাতে নিজেকে ভালো রাখা খুব দরকার, বিশেষ করে সুস্থ রাখা, কারণ এই সময়টাতেই জ্বর, সর্দি, কাশি এরকম নানান রকমের সমস্যা লেগেই থাকে। আর আমরা ঠিক বুঝতেও পারি না যে কখন কোনটা করলে কি হতে পারে, তাই এই সময়টাতে নিজের যত্ন নেওয়ার খুব দরকার। নিজেকে ভালো রাখার তো ভীষণ ভীষণই দরকার, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আর ঘড়ির কাঁটা 5:05, তার মানে সময়টা আজ সন্ধ্যার। আর আমি জানি যে আমার মৈত্রীর ওপারের দুই বাংলার বন্ধুরা রেডিও সাইট খুলে বসে পড়েছেন অনুষ্ঠান শুনতে, আর আজকের আজ সন্ধ্যার আড্ডা দিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৈত্রী বন্ধু যোথিকা। আর আমরা যেরকম প্রতিদিন নানান রকম বিষয় নিয়ে আসি আড্ডায়, আজও তার অন্যতা হবে না, আজও নানান রকমের বিষয় রয়েছে। আমরা একটু চেষ্টা করি একটু ভালো খবর দেওয়ার বা ভালো তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার, কারণ এতে যা হয় তা হচ্ছে আমাদের চারপাশে নানান রকমের ঘটনা প্রতিদিন ঘটে চলেছে, তার সবটা যে খুব ভালো হয় তা নয়। কিছু মন খারাপ করা, কিছু ভীষণ অদ্ভুত, কিছু আমাদের ভীষণ বিচলিত করে, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করি যে কিছু ঘটনা, কিছু তথ্য আপনাদের সামনে ভাগ করে নেওয়ার, যেগুলো আমাদের তো ইন্সপায়ার করেই, তার সঙ্গে সঙ্গে যেন আপনাদেরও ইন্সপায়ার করতে পারে, মোটিভেট করতে পারে, এবং সর্বোপরি যেন একটু মন ভালো করে দিতে পারে। ঠিক তেমনি আজ স্বপ্ন পূরণের কথা বলবো, তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে কথা বলবো, এবং বয়স এজ ইজ জাস্ট এ নাম্বার, বয়স ঠিক কিছুই নয়, বয়সকে তুড়ি মেরে মনের ইচ্ছে থাকলেই এবং মনের যদি জোর থাকে তাহলে যে সব ইচ্ছে পূরণ করা সম্ভব সেই গল্পও শোনাব। আর অবশ্যই থাকবে আবহাওয়ার খবর, এবং এই যে একটা অদ্ভুত ওয়েদার চলছে এবং তার সঙ্গে কাজের চাপ, তার সঙ্গে প্রতিনিয়ত নানান রকমের সমস্যা, এই সমস্ত কিছু পার করার পরে দিনের একটা সময় মনে হয় একটু ভালো কিছু খেতে, কারণ অনেক সময় কি হয় যে একটু ভালো কিছু মুখে গেলে আমাদের মনটা এমনি ভালো হয়ে যায়, তাই চট জলদি। আর যেহেতু হাতে বেশি সময়ও নেই, কারণ সারা দিনের ক্লান্তির পর আবার রান্নাঘরের ক্লান্তি ভালো লাগে না, তাই চট জলদি কীভাবে পেট পুজো করবেন এবং পেট পুজোর সঙ্গে সঙ্গে মন ভালো করবেন তার হদিশও বলবো আজকে। আর এই সব মিলিয়ে থাকবে আজকের আজ সন্ধ্যার আড্ডা, এবং তার সঙ্গে অবশ্যই থাকবে ভালো ভালো গান আর জনস্বার্থ সম্পর্কিত কিছু সতর্ক বার্তা। এই সমস্ত কিছু নিয়ে আজ সন্ধ্যার আড্ডা, আর শুরুতেই শোনাবো আপনাদের আনন্দী এবং আহিরির কণ্ঠে, দ্বৈত কণ্ঠে একটা সুন্দর মিষ্টি গান। আর এই গান দিয়েই শুরু করছি আজকের আজ সন্ধ্যার আড্ডা। আর শুরুতে আবারও একবার আমার দুই বাংলা শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। এখন গানে গানে আনন্দী আর আহিরি আপনাদের সঙ্গে, গানের ওপারেই ফিরে আসছি স্বপ্ন পূরণের গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনছেন আজ সন্ধ্যার আড্ডা।

বাইরে যখন চলছে মেঘরোদ্দুরের লুকোচুরি খেলা, তখন আড্ডার শুরুটা এমন একটা সুন্দর গান দিয়ে করলে সত্যিই ভালো হয়ে যায় মনটা, এমনি ভালো হয়ে যায়। গান শুনছিলেন আনন্দী এবং আহিরের কণ্ঠে। আর গানে যাওয়ার আগে আপনাদের সঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে আজকের আড্ডার শুরুটা করব একটা স্বপ্ন পূরণের গল্প বলে। আমাদের সকলের চোখে কত রকমের স্বপ্ন, কিছু স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি, কিছু স্বপ্ন আমরা জেগে দেখি, আর কিছু স্বপ্ন আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে আমরা যাপন করি। আর যে স্বপ্নগুলো আমরা যাপন করি, সেই স্বপ্নগুলো পূরণের তাড়া বোধহয় আমাদেরকে সব থেকে বেশি থাকে, আমাদের কুরে কুরে খায়, সেই স্বপ্নগুলো আমাদের ঘুমোতে দেয় না। ঠিক তেমনই অবস্থা হয়েছে অংশুমান নাগের। অংশুমান নাগকে বলবো, তার কথাই বলবো। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি তার গভীর আগ্রহ। তার বাবা নিজেও একজন সাঁতারু ছিলেন এবং বাবার হাত ধরেই সাঁতারের জগতে তার পথ চলা শুরু। সেই সাঁতারেই নজর কাড়া সাফল্য অর্জন করল বালির খুদে সাঁতারু অংশুমান নাগ। জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় 42তম সাব জুনিয়র অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে তৃতীয় গ্রুপে অংশ নিয়ে 2টি সোনা এবং 1টি রূপোর পদক জয় করেছে সে। এই সাফল্যে গর্বিত অংশুমানের পরিবার থেকে শুরু করে বালির ক্রীড়া প্রেমীরা, গর্বিত আমরাও। তার কারণ, এমন স্বপ্ন পূরণ হলে তাতে শুধু গর্ব হয় না, আনন্দ হয় এবং তার সঙ্গে সঙ্গে ইচ্ছে হয় সবার সঙ্গে ভাগ করে নেওয়ার। এবং সেই ইচ্ছে থেকেই আজকের আড্ডার শুরুতে এই তথ্যটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তার কারণ, স্বপ্ন যে কি জিনিস তা যারা দেখে, যারা পূরণের জন্য প্রতিনিয়ত দৌড়ায়, তারা জানে যে স্বপ্ন পূরণের আনন্দ কতটা। এবং তার সঙ্গে সঙ্গে একটা স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে আরেকটা স্বপ্ন ভীষণভাবে পিছনে লেগে থাকে এবং সেই স্বপ্নটাও পূরণ করার একটা জেদ, একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন পাওয়া যায় নিজের থেকেই। প্রতিযোগিতায় 100 মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হয়ে সোনা জয় করে অংশুমান এবং পাশাপাশি 40-50 মিটার ব্যাকস্ট্রোক রিলে দলেও প্রথম স্থান অর্জন করে সোনার পদক পায় সে। এছাড়া 40-50 মিটার ব্যাকস্ট্রোক ফ্রিস্টাইল ইভেন্টে দ্বিতীয় হয়ে রূপোর পদক জয় করেছে সে। অংশুমানের স্বপ্ন ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের সাঁতারু হওয়া, বাংলার পাশাপাশি দেশের নাম, ভারতের নামও আন্তর্জাতিক

সাহিত্যিক মঞ্চে উজ্জ্বল করতে চায় সে, এবং জাতীয় স্তরে সাফল্যের পর এখন তার লক্ষ্য আরও কঠোর অনুশীলন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। এটার কথাই বলছিলাম যে একটা স্বপ্নের সঙ্গে সঙ্গে পেছনের স্বপ্নটাও ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, একই সঙ্গে শুভেচ্ছা তোমার আগামী দিনের জন্য। আশা করি তুমি বাংলার সঙ্গে সঙ্গে আমাদের দেশের নামও আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করবে, এবং একদিন হয়তো আজ সন্ধ্যার আড্ডায় আবার তোমার সেই সাফল্যের কথা, তোমার সেই স্বপ্ন পূরণের কথা আমরা আমাদের দুই বাংলার শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব, এই আশাই রইল। এবং একই সঙ্গে মৈত্রী পরিবারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা তোমাকে। এই এমন সুন্দর তথ্যের পরে বোধহয় আর বেশি কথা বলা যায় না, ফিরে যেতে হয় গানে। দর্ণিবার সাহা, গানে গানে ছেড়ে গেলাম আপনাদের জন্য, এবং গানের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, তারপর আবারও ফিরে আসবো আড্ডায়। শুনছেন আজ সন্ধ্যার আড্ডা মৈত্রী প্রচার তরঙ্গে।

গানটি শুনলেন দূর্ণিবার সাহার কণ্ঠে। এবার গানের পর আপনাদের জন্য রয়েছে জনস্বার্থ সম্পর্কিত কিছু বার্তা, কারণ সচেতন করার

0: দায় রয়েছে আমাদেরও।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
3: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
4: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
5: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: ফিরে এলাম আবারও আড্ডায়। বালির পর এবার চলে যায় সোজা কার্শিয়া, একদম পাহাড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে সামনে রেখে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ডিএইচআর। ডিএইচআর এর ঐতিহ্যবাহী স্টেশনগুলির শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত স্টেশন মহোৎসবের অংশ হিসেবে বিশেষ ট্রেন চালানো হবে। আগামী 5ই সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে এআই কোডিং এক্সপ্রেস ট্রেন চালাবে তারা। ট্রেনটি কার্শিয়াং থেকে দার্জিলিং রুটে চলাচল করবে। উদ্দেশ্য হল শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক ও ভবিষ্যৎ প্রযুক্তির সমন্বয় ঘটানো। এই ট্রেন যাত্রার মাধ্যমে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হবে। ট্রেনের ভেতরেই চলবে কোডিং সেশন। পাহাড়ের স্নাতক, স্নাতকোত্তর এবং আইটিআই এর 90 জন পড়ুয়া সেখানে থাকবেন। ট্রেনের ভেতরে থাকা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হাতে কলমে কোডিংয়ে অংশ নেবেন তারা। থাকছে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে শিল্পকলা, আলোকচিত্র ও ইন্টারঅ্যাক্টিভ প্রতিযোগিতা। থাকবে সঙ্গীত ও ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন। দেখানো হবে দার্জিলিং স্টেশন নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি। সেপ্টেম্বরের ওই কর্মসূচির পরে ঘুম শীতকালীন উৎসব 2026 সময়ও এআই কোডিং কর্মসূচির আয়োজন করা হবে। এমন একটা অভিনব আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ হিমালয়ান, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজকে। সত্যি এখন এই সময় দাঁড়িয়ে এআই ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং যেভাবে এআইকে মান্যতা দেওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিষয়ে, সেটা বলাই বাহুল্য। আর এমন একটা ব্যবস্থা যে স্টুডেন্টের জন্য খুব ভালো হবে সেটা তো বোঝাই যাচ্ছে। যেহেতু দার্জিলিংয়ে এলাম এবং পাহাড়ের কথা বলছি, তাই দার্জিলিংয়ের গান শোনাবো না, এটা তো হতেই পারে না। আর দার্জিলিংয়ের গান মানেই আমাদের ছোটবেলা থেকে ভীষণ প্রিয় শিল্পী অঞ্জন দত্ত। এখন অঞ্জন দত্তর কণ্ঠে দার্জিলিং।

এবারে আপনাদের সঙ্গে ভাগ করে নেব একটা ইচ্ছে পূরণের গল্প। আর জানেন তো, আমরা অনেকেই না ভীষণ অজুহাত দিই, মানে কোনো একটা ইচ্ছে পূরণ করতে গেলে সেটার জন্য আমরা কোনো চেষ্টা করি না, এবং সেই ইচ্ছাটা পূরণ না হওয়ার জন্য আমরা বলি যে সেই বয়সটা আর নেই, এখন আর আমি পারবো না। এই ধরনের নানান রকমের নেগেটিভ কথা আমরা আমাদের চারপাশে শুনি। আসলে আমাদের মধ্যে সেই ইচ্ছেটা পূরণ করার তাগিদটাই কোথাও যেন হারিয়ে যায়, সেই কারণেই ইচ্ছেটা পূরণ হয় না। তার কারণ, যদি ইচ্ছে পূরণ করার জন্য মন যদি জোর থাকে এবং মনের যদি সেই ইচ্ছে থাকে যে আমি আমার একটা ইচ্ছে বা স্বপ্ন সেটা পূরণ করব, তাহলে সেখানে বয়সটা কোনো বাধার কারণে নয়। কারণ এজ ইজ জাস্ট এ নাম্বার। আমি বয়সটাকে কিভাবে দেখছি, কিভাবে সেটাকে ট্রিট করছি, সেটাই হচ্ছে আসল কথা। এখন যার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তিনি বয়সটাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। কারণ যে বয়সে মানুষ সাধারণত বাড়ি থেকে বেরোতে চান না, হয়তো তিনি অসুখের সঙ্গে ক্রমাগত লড়াই করেন, না হলে তার নানান রকমের সমস্যায় তিনি জর্জরিত থাকেন, না হলে তার সেই ইচ্ছে পূরণের তাগিজটাই হারিয়ে যায়, সেই রকম সময়, মানে সেই 75 বছর বয়সেই 50তম পর্বত অভিযানে লাদাখ হিমালয়ে রওনা দিচ্ছেন বিশিষ্ট পর্বতারোহী কিরণ মুখোপাধ্যায়। তার গন্তব্য চাকুলা শৃঙ্গ, 6,534 মিটার। হাওড়ার কদমতলার বাসিন্দা কিরণবাবু কলকাতার টেলিফোনের প্রাক্তন কর্মী। তিনি জীবন শুরু করেছিলেন ফুটবলার হিসেবে, কিন্তু সেই সময়ের কালে হঠাৎই পড়ে যান পাহাড়ের প্রেমে। একসময় ভবানীপুর এরিয়ানে খেলেছেন,

তারপরে 1975 সালে শুশুনিয়ার আরোহণের পরে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আগ্রহী হয়ে পড়েন। ব্যাস শুরু হল তার পাহাড়ের অভিযানের গল্প। প্রথমে দার্জিলিং HMI এবং পরে উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ নিয়ে পর্বতাভিযান শুরু করেন। কিরণবাবু তার 50টি অভিযানের মধ্যে 20টির মতন অভিযানে নেতৃত্বই দিয়েছেন, আর বাকি অভিযানগুলিতে ছিলেন হয় সহদলনেতা অথবা ম্যানেজারের দায়িত্বে। তার উল্লেখ্য অভিযানগুলোর মধ্যে রয়েছে কামেট, কেদারনাথ, গ্যাংস্তান, দেবাচন, চন্দ্র পর্বত, শ্রী কৈলাস, নন্দাঘুন্টি, ভাগীরথী সহ আরও অনেক নামি এবং অনামি শৃঙ্গ তিনি জয় করে ফিরেছেন। হিমালয়ের অসংখ্য পথে ট্রেকিং তো তিনি করেইছেন, এর সঙ্গে হিমালয়ের উদ্ধারকারী দলের সদস্য হিসেবে কিরণবাবুর বেশ সুনাম আছে। পাশাপাশি তিনি বেশ কিছু কোস্টাল এবং মরুভূমি ট্রেকিংও করেছেন। এখনও তিনি নিয়মিত নতুন পর্বতারোহীদের প্রশিক্ষণ দিতে শৈলারোহণ শিবিরে যান। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বুনে দিতে তিনি বারবার জুড়ে যান নবীনদের সঙ্গে। তিনি মনে করেন হিমালয় শুধুমাত্র একটা পাথর আর বরফের পাহাড় নয়, মায়ের মতন ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে, আর তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই দাবি নিয়েই হিমালয়ে ঘুরে বেড়ান তিনি। আর যেটা বললাম যে বয়সটা তার কাছে কোনো ম্যাটার করে না, বয়সটা তার কাছে শুধুমাত্র নাম্বার। তিনি জীবন বাঁচতে চান, জীবন বাঁচতে চান নিজের টার্মস এবং কন্ডিশনে। আরও এগিয়ে চলুন, আপনার অ্যাচিভমেন্টে আরও নতুন নতুন শৃঙ্গ যুক্ত হোক। আর আমরা যারা পাহাড় ভালোবাসি, আমরা যারা বারবার পাহাড়ের কাছে বিভিন্ন অবস্থাতে ফিরে যাই, আমাদের কাছে আপনি ইন্সপিরেশন। যারা নতুন করে ভাবছেন ট্রেকিং শুরু করবেন, ভাবছেন যে আপনি পারবেন কি পারবেন না, কি হবে, এত ভাববেন না, ব্যাস এগিয়ে যান। কিরণবাবু যখন করতে পেরেছেন, তখন আমরা ওনার মতো না হলেও কিছুটা তো করতেই পারবো, তাই না? চলে যাব আবারও গানে, কাঠমান্ডু ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং অনুপম রায়ের দ্বৈত কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে, আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে আবহাওয়া সংক্রান্ত নানান রকমের তথ্য। এখন অরিজিৎ সিং এবং অনুপম রায় গানে গানে।

মাঝে মাঝে মন খারাপ হলে হারিয়ে যান পাহাড়ের উদ্দেশ্যে। আরে দাঁড়ান দাঁড়ান, হারিয়ে যাওয়ার আগে তো একটু আবহাওয়ার খবরটা জেনে নিতে হবে, কারণ গতকালই আমরা দেখেছি নেপাল কিভাবে বন্যার কবলে পড়েছে, দুর্যোগের কবলে পড়েছে। আর আমাদের সমতলের আবহাওয়া তো খুব একটা ভালো না, তাই না? তাই চট করে একবার চোখ বুলিয়ে নে। দেখুন, ক্যালেন্ডারের পাতায় বর্ষা পেরিয়ে গিয়েছে ঠিকই, এসেছে শরৎ, তবে আনুষ্ঠানিকভাবে এখনও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি চলবে আরও কয়েকদিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ, সঙ্গে জেলায় জেলায় দমকা হাওয়াও বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় দমকা হাওয়া বইতে পারে, হতে পারে বজ্রপাতও। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে। রবিবারও উপকূলীয় দুই জেলা সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একেবারে উত্তরের পাঁচ জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে। কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি, শুক্রবার অর্থাৎ আগামীকাল জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর থেকে উত্তরের জেলাগুলিতে দুর্যোগ কিছুটা কমবে ঠিকই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি কিন্তু চলতেই পারে। তবে যা বোঝা গেল এবং সকাল থেকে যা দেখছি তা হলো শহরে আজ কিন্তু বর্ষা দিন। আর এখন গানে সোহম আপনাদের সঙ্গে থাকবে, আর গানের ওপারে থাকবে আরও কিছু জনস্বার্থ সম্পর্কিত ঘোষণা, তারপর আবারও আড্ডায়।

0: সৌমের গানের পর এখন রইল আপনাদের জন্য জনস্বার্থ সম্পর্কিত কিছু বার্তা, তারপর ফিরে আসছি আবারও আড্ডায়।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

চল এখন কমে গেছে ঘরে ঘরে, আর ছোটদের পছন্দের তালিকাতেও পড়ে না। কিন্তু এই সবজি যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সহজেই মাংসকে হার মানাতে পারে। আর ডুমুরের সঙ্গে সুস্বাদ মানে বাড়ানোর জন্য রেখে দিন, মানে দিয়ে দিন কয়েক কুচি চিংড়ি যোগ করুন, তাহলে দেখবেন স্বাদ আরও বাড়বে। তাই বর্ষার দিনে যদি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ডুমুর চিংড়ির ডালনা। ঝটপট করে বলছি, আপনি চটপট লিখে নিন আর তারপর আজকে রাত্রেবেলায় খিচুড়ির সঙ্গে বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগছে। ডুমুরগুলো প্রথমে বেছে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখতে হবে। অন্যদিকে চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিন। তারপর ওই তেলেই আলু ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে আবারও রেখে দিন। এবারে সেই কড়াইতেই পাঁচফোড়ন আর তেজপাতার ফোড়ন দিন। তারপর এতে হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। ভালো করে মশলা কষতে থাকুন। ঝাল পছন্দ হলে আরও কয়েকটি লঙ্কা দিতে পারেন এই রান্নায়। এবারে ওই ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিন। তারপর তাতে ডুমুরগুলো দিয়ে দিন, সঙ্গে অল্প গরম জল দিয়ে দিন। খুব বেশি দেবেন না কিন্তু, যাতে ডালনা শুকনো শুকনো হয় সেই পরিমাণ জলই দেবেন। জল শুকিয়ে গেলে, সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে শেষে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ডুমুর চিংড়ির ডালনা। আর এর সঙ্গে ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আড্ডা থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি মৈত্রী বন্ধু যুথিকা। আবারও আড্ডা হবে, কথা হবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রবোঝার তরঙ্গে এখন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য। বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বোধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর এপার বাংলা ও ওপার বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানি। শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রথমেই চলে যাব খেলাধুলোর নানান টুকরো খবর অর্থাৎ শিরোনামে এক নজরে।

শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরে চলে এসেছি আর এই মুহূর্তে কলম্বোতে তৃতীয় টেস্টে পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ন উইকেটে 429 রান করল এবং ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন মিচেল স্টার্ক। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উঠে এলেন মিচেল স্টার্ক, দ্বিতীয় স্থানে নেমে গেলেন যশপ্রীত বুমরা। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে ভারতীয় দলে নির্বাচিত হলেন।

আজ কলকাতা ফুটবল লীগে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও খিদিরপুর। ইস্ট বেঙ্গল 2-0 গোলে খিদিরপুরকে পরাজিত করেছে। এবছর সিএবির জীবনকীর্তি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়। মহিলাদের বিভাগে এই সম্মান পেতে চলেছেন পূর্ণিমা চৌধুরী। আসন্ন এশিয়াডি ক্রিকেটের সূচি ঘোষিত হয়েছে। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম ম্যাচ 28 সেপ্টেম্বর আর ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ম্যাচ 18 সেপ্টেম্বর। লা লিগায় রিয়াল ম্যাড্রিড 4-1 গোলে হারালো রিয়াল সোসিয়াডাডকে। দুরন্ত হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে, একটি গোল করলেন ভিনিসিউস জুনিয়র। লা লিগা আজ মুখোমুখি বার্সিলোনা ও বিলবাও। খেলা শুরু বাংলাদেশীয় সময় রাত 1টায়। একটি অনলাইন দাবা প্রতিযোগিতার সাপ্তাহিক ব্লিটজ টুর্নামেন্টে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছে 15 বছর বয়সী দাবারু বন্দন অলঙ্কার সোয়াল। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব আতুষ গাছের তলায়।
1: আতুষ গাছের তলায়,
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আতুষ গাছের তলায়। কলম্বো টেস্ট আজ কিন্তু অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জয়টা মনে হচ্ছিল ভারতের হাতের মুঠোয়। শ্রীলঙ্কার শেষ চার উইকেট তুলে নিয়ে শুভমান গিলের দলের হাতে ছিল পুরো দিন, পঞ্চম দিন অর্থাৎ শেষ দিন। কিন্তু কলম্বোয় আজ 81.2 ওভার চেষ্টা করেও পারল না ভারত। পারল না আসরে সোনাল দিনুসার কারণে। বাঁহাতি এই ব্যাটসম্যানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে এই টেস্টে দুটি পরপর ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন। আর সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল শ্রীলঙ্কা। আর তাই ম্যাচের শেষটা হল ভারতের জন্য হতাশার। স্বাগতিকদের ফলোঅন করানোর পরেও শুভমান গিলদের মাঠ ছাড়তে হলো ড্র নিয়ে। 133 রানে অপরাজিত থেকে সোনাল দিনুসা মাঠ ছাড়লেন নায়কের বেশি। গোল টেস্ট জিতে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ভারত আজ কলম্বো টেস্টের পঞ্চম দিন শুরু করেছিল সিরিজ 2-0 করার লক্ষ্য নিয়ে। আগের দিন ফলোঅনে পড়া শ্রীলঙ্কার স্কোরবোর্ড ছিল 6 উইকেটে 229 রান, 2 ইনিংস মিলিয়ে লিড মাত্র 16 রানে। সেখান থেকে দিনটা যেন একাই নিজের করে নিলেন ডিনুসা। আগের দিন 7 রানে অপরাজিত থাকা বাঁহাতি ব্যাটসম্যান আজ শুরু থেকেই ছিলেন অবিচল। ভারতের অধিনায়ক একের পর এক বোলার বদলেছেন, ফিল্ডিং বদলেছেন, চাপ তৈরি করেছেন, কিন্তু দিনুসার প্রতিরোধ ভাঙতে পারেননি। দিনুসার সোনাল দিনুসার সঙ্গে সপ্তম উইকেটে কেসারা নুয়ান্থার জুটিটাই এই দিনের যেন সুর বেঁধে দিয়েছিল। সপ্তম উইকেটে দুজনের 40.2 ওভার জুটিতে 150 বলই খেলেছেন নুয়ান্থা। 112 রানের জুটি ভাঙার সময় নুয়ান্থার রান ছিল 46। এরপর প্রবাদ জয়াসুরিয়া এসে টিকতে না পারলেও দিনুসাকে আরেকটি বড় জুটিতে সঙ্গ দেন লাহিরু কুমারা। এই দুজন ভারতকে হতাশ করে অবিচ্ছিন্ন কাটিয়ে দেন 28 ওভার, যার মধ্যে লাহিরু একাই খেলেছেন 15 ওভার অর্থাৎ 90 বল। এরই মধ্যে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয় দিনুসা। এই সিরিজে এটি তার তৃতীয় 100 রান। দিনুসা এরপরে অবশ্য থামেননি। লাহিরুকে জাদেজা তুলে নেওয়ার পর আসিতা ফার্নান্দোকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। আসিতা কোনো রান করতে পারেননি, তবে খেলে ফেলেন 24 বল। লিড ততক্ষণে 216 রান হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার হার এড়ানো নিশ্চিত হয়ে গেলে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারত ড্র মেনে নিলে খেলা থামে দিনের খেলা 17 ওভার বাকি থাকতে। ভারতীয় ক্রিকেটাররাই এগিয়ে এসে সোনাল দিনুসাকে অভিনন্দন জানান। মাঠে ছুটে এসে 25 বছর বয়সী এই ব্যাটসম্যানকে জড়িয়ে ধরেন শ্রীলঙ্কার কোচ গ্যারি কার্স্টেন। এক সময় যে ম্যাচে শ্রীলঙ্কার হার ছিল প্রায় নিশ্চিত, সেটি দিনুসার ব্যাটে হয়ে গেল স্মরণীয় ড্র। দুই টেস্টের সিরিজে তাই

শূন্য ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। ভারতকে শ্রীলঙ্কা পেল হার এড়ানোর পাশাপাশি নিজেদের এক নতুন এক টেস্ট নায়কের সন্ধান, যার নাম সোনাল দিনুসা।

আবারও ফিরে এসেছি আতসকাচের তলায়। আর এবছর সিএবির জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার বাংলার উৎপল চ্যাটার্জি। মহিলাদের বিভাগে এই সম্মানে ভূষিত হবেন বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার পূর্ণিমা চৌধুরী। সন্ধ্যায় উৎপল চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি সত্যিই ভাগ্যবান, বাংলার হয়ে অনেকেই খেলেছেন কিন্তু কজনই বা এমন সম্মান পেয়েছেন তার মতে। এটাই হয়তো তার জীবনের শেষ সেরা স্বীকৃতি, এমনটাও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, এত বছর ধরে যে খেলাটার জন্য তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন তার প্রকৃত মূল্যায়ন হল এই পুরস্কারের মাধ্যমে। জীবনকৃতি সম্মান আসলে পূর্ণতা দিল তার ক্রিকেট ক্যারিয়ারকে, এমনটাই অভিমত উৎপল চট্টোপাধ্যায়ের। আগামী 7ই সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন পেসার আশিস নেহরা। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সুদীপ ঘরামি। মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার তনুশ্রী সরকার। বছরের সেরা বোলারের পুরস্কার পাবেন মোহাম্মদ সামি।

হ্যাঁ, আতশকাচের তলায় রয়েছে শ্রোতা বন্ধুরা। আর এবার চলে যাচ্ছি আবারও ফুটবলের কথায়। অর্থাৎ আজ কলকাতা ফুটবল লিগে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও খিদিরপুর। ইস্ট বেঙ্গলের জন্য ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। তারা এই অষ্টম ম্যাচে কিন্তু জয়লাভ করলো খিদিরপুরের বিরুদ্ধে 2-0 গোলে। প্রথমার্ধের 27 মিনিট এবং দ্বিতীয়ার্ধের 68 মিনিটে গোল দুটি হয় ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। কিন্তু সংযোজিত সময় অর্থাৎ খেলার 94 মিনিটে ইস্ট বেঙ্গলের ফুটবলার পেনাল্টি মিস করেন। তা সত্ত্বেও কিন্তু জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। খিদিরপুর দলটির কোচ প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, তার দলের ছেলেরা যথেষ্ট লড়াকু ফুটবল খেলে। এই কলকাতা ফুটবল লিগেই তারা আটকে দিয়েছিল মোহনবাগানের মতো বড় দলকে। তাই আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলকে জয় পেতেই হতো, সেই জয় তারা তুলে নিল। তারা 8 ম্যাচে 6টি জয় নিয়ে তাদের পয়েন্ট 20 এবং তারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে ভবানীপুর 10 ম্যাচে 7টি জয় এবং 24 পয়েন্ট নিয়ে। মোহনবাগান 8 ম্যাচে 5টি জয় 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

64 খোপের লড়াইয়ে আরও এক ভারতীয় কিশোরের বাজিমাত। মস্তিষ্কের লড়াইয়ে সে হারিয়ে দিল বিশ্বসেরা দাবারু কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে। একটি অনলাইন সাপ্তাহিক ব্লিস টুর্নামেন্টে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমকে দিয়েছে 15 বছর বয়সী দাবারু বন্দন অলঙ্কার সোয়াই। সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেছিল 15 বছরের বন্দন, কিন্তু 50 চালের মাথাতেই কার্লসেনকে হারিয়ে দেয় সে। খেলার 26 চালের মাথায় নরওয়ের কিংবদন্তি দাবারুর একটি ভুল চালই তাকে পিছিয়ে দেয় বোর্ডে। উল্লেখ্য, 15 বছর বয়সে আর প্রজ্ঞানানন্দ প্রথমবার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিল। আর এই গত কয়েক বছরে কিন্তু ডি গুকেস এর মতো তরুণ দাবারুরা বিভিন্ন সময় কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছিল। তাই এ এক অনন্য কৃতিত্ব করে দেখালো কিন্তু বন্দন অলঙ্কার সোয়াই, যিনি ম্যাগনাস কার্লসেনকে একটি অনলাইন ব্লিটস দাবার প্রতিযোগিতায় হারিয়ে দিল।

শ্রোতা বন্ধুরা, এখন আমরা চলে যাব অ্যাডভেঞ্চার স্পোর্টসে। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে আজ শুনবেন দুঃসাহসিক আলপাইন স্টাইল অভিযানে 6000

0: 791 মিটার উচ্চতার মাউন্ট লিওপুরগিল জয় করল ডিকওয়েস্ট পর্বতারোহী দল। তারই দুজন সদস্য অভিষেক তুঙ্গ এবং সুমন সরকারের সাক্ষাৎকার শুনবেন আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। আসুন শুনি। দুঃসাহসিক আলপেনস্টাইন অভিযানে 6791 মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মাউন্ট লিওপুরগিল জয় করল ডিকুয়েস্ট পর্বতারোহী দল। সেই দলেরই অভিযাত্রী তথা প্রধান লিডার ছিলেন অভিষেক তুঙ্গ। তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শুনব মাউন্ট লিওপুরগিল জয়ের সেই রোমহর্ষক গল্প তার মুখ থেকেই।
1: গত 1 আগস্ট আমরা মানালি পৌঁছে কলকাতা থেকে বেরিয়ে, আমরা বলতে আমি, সুমন সরকার, ছোট্টু রায় এবং গৌরব মণ্ডল, এদের মধ্যে আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে তমলুকে, ছোট্টুর বাড়ি চন্দননগরের মানকুণ্ডুতে, সুমনের বাড়ি বহরমপুরে এবং গৌরবের বাড়ি আসানসোলে, এবং নাসওয়ান ইঞ্জিনিয়ার যে মানালি থেকে যোগদান করে ওর বাড়ি অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে। এই পুরো এক্সপিডিশনটি হয়েছিল মূলত ডিকোয়েস্ট অ্যাডভেঞ্চারের ব্যানারে। আমরা 2 আগস্ট মার্কেটিং করি মানালিতে, তারপরে 3 আগস্ট আমরা স্পিতি হয়ে নাকোতে পৌঁছই। 4 আগস্ট অ্যাকনোলাইজেশন ওয়াক করা হয়, যেখানে আমরা 4200 মিটার অবধি গিয়ে আবার ফিরে আসি। এর মধ্যে নাকোর হাইট 3600 মিটার। তারপরে আমাদের মূল অভিযানটি শুরু হয় এবং প্রথম দিন আমরা 3600 মিটার থেকে সোজা উঠে যাই আমাদের ট্রানজিট ক্যাম্প 4800 মিটার। তার পরের দিন প্ল্যান ছিল বেস ক্যাম্পে পৌঁছানোর, কিন্তু সেদিনটা অর্থাৎ 6 আগস্ট প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এই হাইটে এতটা বৃষ্টি আমরা এক্সপেক্ট করিনি। নর্মালি আমরা 4800 মিটার বা 5000 মিটারের মতো হাইটে স্নোফল হতে দেখেছি, কিন্তু এটা পুরোটাই বৃষ্টি চলে। ওয়েদার খারাপের ফোরকাস্ট আমরা দেখেছিলাম, কিন্তু এতটা ওয়েদার খারাপ হবে আমরা ভেবে উঠতে পারিনি, তাই আমরা আবার ওয়েদার রিপোর্ট চেক করলাম। এই যে এক্সপিডিশন অর্থাৎ মাউন্ট রিও এবং লিওপুরগিল, এই পুরো রুটেই মোটামুটি টাওয়ার পাওয়া যায়, কারণ এটি নাকো বা তার পার্শ্ববর্তী গ্রাম থেকে ভিজিবল, এর যে পিক এবং তার পুরো রুট। তো আমরা সেই নেটওয়ার্কে আমরা চেক করলাম ওয়েদার রিপোর্ট, তাতে দেখলাম যে 9 তারিখ অবধি ওয়েদার ভালো থাকবে, তারপরে আবার খুবই খারাপ হবে ওয়েদার। তো আমরা ট্রানজিট ক্যাম্পে বসে বসে ঠিক করলাম যে আমাদের কাছে যেহেতু মাত্র 3টে দিন আছে, তো আমরা 3 দিনের মধ্যে সামিট করার চেষ্টা করব। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল রিও সামিট করা, সেই মতো আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট, জিনিসপত্র, ইকুইপমেন্ট সব কিছু নিয়ে গিয়েছিলাম এবং প্ল্যানিং, প্রিপারেশন সব কিছু ছিল। কিন্তু 3 দিনের মধ্যে ট্রানজিট ক্যাম্প থেকে রিও সামিট করা প্রায় অসম্ভব ব্যাপার, এবং তারপরে যদি ওয়েদার খারাপের মধ্যে আমরা রিও সামিটের চেষ্টা করি বা সামিট ক্যাম্পের উপরে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। পাহাড়ে যে কোনো রিস্ক ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা ঠিক করলাম যে রিও নয়, আমরা লিওপুরগিল ক্লাইম্ব করব। লিওপুরগিলের হাইট প্রায় 6800 মিটারের থেকে একটু বেশি, সেখানে লিওপুরগিলের হাইট 6791, অর্থাৎ 6800 থেকে একটু কম। লিওপুরগিল হিমাচল প্রদেশের উচ্চতম পিক, সেখানে লিওপুরগিল হচ্ছে হিমাচল প্রদেশের তৃতীয় উচ্চতম পিক। তো আমরা লিওপুরগিল ক্লাইম্ব করার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। 7 আগস্ট আমরা পৌঁছলাম বেস ক্যাম্প, যার হাইট 5300 মিটার। পৌঁছেই আমরা অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে নিলাম, আমাদের ইকুইপমেন্ট ভাগ, উপরের ক্যাম্পের জন্য খাওয়ার দাওয়ার সব কিছু প্রিপারেশন নিয়ে নিলাম, কারণ বেস ক্যাম্প অবধি আমাদের মালপত্র পৌঁছে দিয়েছিল মিউ। এরপরে আমাদের নিজেদেরই মালপত্র ওঠাতে হবে, যেহেতু আমরা আলপাইন স্টাইলে ক্লাইম্ব করছি, এই স্টাইলে ঝুঁকি একটু বেশি থাকে, কোনো গাইড থাকে না রাস্তা দেখানোর জন্য, কোনো পোর্টার থাকে না আমাদের মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কোনো ফিক্স রোপ থাকে না সেফলি ওঠার এবং নামার জন্য। তাই সমস্ত প্ল্যানিং, সমস্ত ইকুয়েশন নিখুঁত হতে হয়, না হলে উদ্ধার করারও কেউ থাকে না হিমালয়ে। তো আমাদের পরের দিনের যাত্রা শুরু হলো 8 তারিখ সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। সামিট ক্যাম্পে পৌঁছই বিকালের দিকে এবং তারপরে খাওয়া দাওয়া করে আমরা রেস্টে চলে যাই। মাত্র 2-3 ঘন্টা ঘুমানোর পরেই রাত 1টার সময় উঠে পড়ি সবাই, এবং তারপরে সামিট মার্চে যাওয়ার প্রস্তুতি শুরু করি। ভোর 4:30 সময় আমরা সামিট মার্চের সময় বেরোই, সামিট মার্চে বেরোই।

0: তখনও প্রায় 1 ঘন্টা অন্ধকার। আমরা অন্ধকারের মধ্যেই গ্লেসিয়ার নেগোসিয়েট করতে করতে উঠতে থাকি, অর্থাৎ 5,900 মিটার থেকে আমাদের এদিন সামিট 6,791, প্রায় 800 মিটারেরও বেশি, প্রায় 900 মিটারের কাছাকাছি এদিন হাইট গেইন ছিল, এবং পুরোটাই গ্লেসিয়ার এবং স্নোয়ের মধ্যে নেভিগেশন করা। তো আমরা ম্যাপ দেখে দেখে গ্লেসিয়ার মার্চ করতে থাকি রাতের অন্ধকারে। আমরা সামিট রিজে যখন পৌঁছই তখন দুপুর 1টা বাজে, প্রচণ্ড রোদে। তখন ওই রিজের বরফ প্রচণ্ড রকম নরম হয়ে গেছে, প্রায়শই হাঁটু অবধি বরফে ডুবে যাচ্ছে। রিজে প্রায় পুরোটাই কর্নিস এবং দুদিকে প্রচণ্ড রকম এক্সপোজার ছিল, যেখান থেকে নিচের দিকে দেখা যাচ্ছিল না কোথায় শেষ। তো আমরা ঠিক করি যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না বরফ শক্ত হয়, কারণ নরম বরফে কোনোভাবে অ্যারেস্ট করা মুশকিল নিজেদের। তো আমরা যেহেতু রোপ আপ হয়ে এগোচ্ছিলাম, কেউ একজন ফল করলে পুরো টিমকে ঝুঁকির মধ্যে ফেলতো। আমরা ফের নেমে আসি রিস থেকে এবং সন্ধে অবধি অপেক্ষা করি সূর্য ডোবার। সূর্য ডুবে গেলেই সন্ধে ছটার সময় আমরা আবার রিজ ধরে সামিট মার্চ স্টার্ট করি, এবং সামিট তখন দেখা গেলেও প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের সামিটে পৌঁছতে, রাত 9:30টার সময়। তখন চারিদিকে অন্ধকার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমরা 9:30টার সময় সামিটে পৌঁছই। এতটাই ঠান্ডা ছিল যে সমস্ত ডিভাইস আমরা বের করছিলাম প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাটারি ড্রেন আউট হয়ে যাচ্ছিল। তার মধ্যে কোনো রকমে আমার মোবাইলে একটু চার্জ বেশি থাকায় আমি ছবি এবং ভিডিও নিতে পারি। তবে সামিটে গিয়েই শেষ নয় এক্সপিডিশন। ওই রাতের অন্ধকারে ফের ওই রিস্কি রিজ, যার কর্নিস খুবই বিপজ্জনক এবং দুদিকের ভিউ দেখা যাচ্ছে বহু নিচ অবধি, সেখান থেকে আমরা খুব সাবধানে আবার রিজ ধরে ধরে নামতে শুরু করি। একটি ভুল স্টেপ মানেই মৃত্যু অবধারিত, তো সেই কারণে খুবই সাবধানে আমরা নামতে থাকি রিজ ধরে ধরে, এবং আমরা শেষ অবধি প্রায় রাত 2টার দিকে আমাদের সামিট ক্যাম্পে ফিরে আসি। তার পরের দিন যখন আমরা আবার বেস ক্যাম্পে নামতে শুরু করি, অর্থাৎ 10 তারিখ, ততক্ষণে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, চারিদিকে কালো মেঘ, স্নোফল, সবকিছু শুরু। কিন্তু আমাদের মনের মধ্যে তখন উচ্ছ্বাস যে আমরা সামিট করে ফেলতে পেরেছি, সামিট অবধি পৌঁছতে পেরেছিলাম। আমি, ছোট্টু রায় এবং সুমন সরকার তিনজনেই খুব উচ্ছ্বসিত এবং পুরো টিমও উচ্ছ্বসিত যে আমাদের কালেক্টিভ এফোর্ট, কোনো রকম গাইড শেরপা ছাড়াই আমরা এই সামিটে পৌঁছতে পেরেছি। যদিও একটা মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল যে রিও পার্গিল আমরা ক্লাইম করতে পারলাম না বা অ্যাটেম্প নিতে পারলাম না, যেটা আরও বেশি টেকনিক্যাল এবং আরও বেশি মজা আসতো। কিন্তু হিমালয় তো এইরকমই যে আমাদের কি ইচ্ছে, আমাদের কি উচ্চাশা, তার উপর তো হিমালয় বা তার ওয়েদার সেটা ঠিক করে না। ফলে এই ধরনের এক্সপিডিশন, এই ধরনের ব্যর্থতা, এই ধরনের সাফল্য আসলে আমাদের জীবন দৃষ্টিভঙ্গিকে দেখাতে শেখে, কোনটা ছাড়া উচিত, কতটা যাওয়া উচিত, কতটা ঝুঁকি নেওয়া উচিত। জীবন নিয়ে এই সমস্ত ধারণাই যেন একটা এক্সপিডিশনে গিয়ে গড়ে ওঠে। সেই দিক থেকে আমরা সত্যি কৃতজ্ঞ হিমালয়ের কাছে, বারে বারে প্রকৃতির কাছে ফিরে যাব।
1: দারুণ একটা এক্সপিডিশনের গল্প বললেন, এরকম আরও অনেক অভিযানের গল্প আপনার ঝুলিতে যোগ হোক এটাই কামনা করি। আর আপনি একজন পেশায় ইঞ্জিনিয়ারিং শিক্ষক, নতুন প্রজন্মের সঙ্গে তো আপনার পরিচয় সবসময়ই ঘটে, তো তাদের উদ্দেশ্যে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কি বার্তা দিতে চান আপনার অভিজ্ঞতা থেকে?
0: আগামী প্রজন্ম যারা পাহাড় অ্যাডভেঞ্চার ভালোবেসে হিমালয়ে আসবে, বাণিজ্যিক এক্সপিডিশন এখন রমরমা চলছে বা 8,000-ই পিকের যে উন্মাদনা চলছে, তার বাইরেও হিমালয়ের যে নির্জন হিমালয়ের যে অ্যাডভেঞ্চার রয়েছে, যে ধরনের অভিজ্ঞতা তারা ঢেলে দিতে চায়, সেটা নিতে যেন পারে এবং নিতে যেন চায়, সেই মতো যেন তারা নিজেদেরকে প্রস্তুতি নেয়, সেই ইচ্ছে রইল। এবং এই ডিকোস্ট অ্যাডভেঞ্চার থেকে আশা করছি আগামী দিনে আরও আরও এক্সপিডিশন হবে, আরও নতুন টাইপের এক্সপিডিশন হবে। এবং আমি কৃতজ্ঞ আমার কলেজ মেঘনাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছেও, আমার কলিগরা, এই সাহায্য না করলে হয়তো এতদূর আমি এগোতে পারতাম না। ধন্যবাদ সবাইকে।
1: এই অভিযানের আরও একজন পর্বতারোহী তথা লিডার সুমন সরকার, তাঁর কাছে কোনগুলো চ্যালেঞ্জিং ছিল, তার অভিজ্ঞতা কেমন সেটা একটু শুনে নেব।
2: অ্যাজ এ অফিসিয়াল লিডার আমার সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয়েছিল, সেলফ সাপোর্টেডভাবে উইদাউট এনি সেরফা অ্যান্ড গাইড, কোনো ফিক্সড রোপ ছাড়া 6,800 মিটারের পিক ক্লাইম করা এবং টিমকে সেফলি নিচে নেমে নামিয়ে নিয়ে আসা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল। আমাদের কাছে ওয়েদার ফোরকাস্ট মাত্র 8 আর 9 তারিখেই ক্লিয়ার ছিল, অতএব আমরা যেদিনকে বেস ক্যাম্প অকুপাই করি তার পরের দিনই সামিট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই।

0: শেষ সিরিজে পৌঁছে সব থেকে বড় এটা আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল বা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রিজের স্নো অতিরিক্ত সফট হয়ে গেছিল। তার ফলে যেহেতু রিজের দুই দিকেই হাইলি খাড়া একদম খাদ, দুই দিকে ডান দিকে দেখা যাচ্ছে রিও পারগিল, বাদিকে আমরা যেদিক থেকে উঠে এলাম, তো এই রিজ বরাবর হাঁটতে হাঁটতে স্নো এতই সফট আমরা দেখছি, যদি কোনো প্রকার কেউ ফল করে তাহলে আমাদের পক্ষে অ্যারেস্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো আমরা ঠিক করলাম রিজে পৌঁছে যে যতক্ষণ না স্নো কম্প্যাক্ট হচ্ছে আমাদের পক্ষে মুভ করা ফিজিবল না। আমাদের দুজন মেম্বার ইতিমধ্যে নাসওয়ান এবং গৌরব ঠিক করলো এরা ব্যাক করবে বেস ক্যাম্প সামিট ক্যাম্প, তারা রূপ আপ হয়ে বেরিয়ে গেল সামিট ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা তিনজন মেম্বার, আমি, অভিষেক তুঙ্গ এবং ছোট্টু, রিজ থেকে জাস্ট একটু নিচে একটা গুহা করে সেখানে আমরা বসলাম এবং সেখানে আমরা বিউটেন বার্নার জ্বালিয়ে চা, কিছু ড্রিঙ্কস এবং ম্যাগি বানালাম, এবং ম্যাগি খেতে খেতে আমরা সামনের রিও পারগিলের অপরূপ দৃশ্য উপভোগ করছিলাম। ঠিক 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের মনে হলো যে স্নো যথেষ্ট মুভ করার জন্য মতো কম্প্যাক্ট হয়েছে, আমরা আবার রূপা হয়ে সামিটের উদ্দেশ্যে রওনা হলাম। 9:30 সময় আমরা সামিটে পৌঁছালাম, সেখানে পৌঁছে আমরা পুজো পার্বণ এবং ছবি ফবি তোলার পর্ব শেষ করলাম, এবং কোনো প্রকার টাইম নষ্ট না করে, যেহেতু ওয়েদার খারাপ হচ্ছিল, হোয়াইট আউট হচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমরা র্যাপিড ডিসেন্ডিং শুরু করলাম। আমরা অ্যাপ্রক্স 1টা থেকে 2টোর মধ্যে সামিট ক্যাম্পে আবার পৌঁছালাম।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজ শুনলাম মাউন্ট পুরগিল জয়ের কাহিনী, দুই পর্বতারোহী অভিষেক তুঙ্গ এবং সুমন সরকারের সাক্ষাৎকার শুনলাম, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন 6,791 মিটার উচ্চতার মাউন্ট লিও পুরগিল জয় করা ডিকুয়েস্ট পর্বতারোহী দলের দুজন সদস্য অভিষেক তুঙ্গ ও সুমন সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। চলে যাচ্ছি আজকের দিনে। 27 আগস্ট 1938 নিউ সাউথ ওয়েলসের অস্ট্রেলিয়ায় জন্মানেন একজন ক্রিকেটার। তিনি অস্ট্রেলীয়, তবে শুধু অস্ট্রেলীয় বলেই নয়, তিনি আজও বা বোধহয় যতদিন ক্রিকেট থাকবে বেঁচে থাকবেন তার অবিস্মরণীয় কীর্তির জন্য। তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। হ্যাঁ, তিনি স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। 1928 থেকে 1948 সাল অবধি ব্র্যাডম্যানের খেলোয়াড়ি জীবনের টেস্ট ব্যাটিং গড় ছিল 99.94, যা যে কোনো ক্রীড়াবিদের যে কোনো বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়ে আসছে। শেষ ইনিংসে যদি 0 রান না করতেন তাহলে হয়তো তার ব্যাটিং গড় 100-এ গিয়ে পৌঁছত। অবিশ্বাস্য বলতেই হয়। তার কেরিয়ারের পরিসংখ্যানের দিকে যদি তাকানো যায়, মাত্র 52টি টেস্ট খেলেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বলা যেতেই পারে যে তার কেরিয়ারে ছেদ পড়েছে, হয়তো আরও রান তিনি করতে পারতেন। যাই হোক, মাত্র 52টি টেস্টে তার রান সংখ্যা 6,996, ব্যাটিং গড় 99.94, 29টি শতরান ও 13টি অর্ধশতরান রয়েছে তার ঝুলিতে, এবং সর্বোচ্চ রান 334। তিনি বলও করতেন, 2টি উইকেটও নিয়েছেন। আর তার সম্পর্কে কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বিল উডফুলের ভাষায়, অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটসম্যানের সমতুল্য ছিলেন স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। আর তাকে কিন্তু তার সতীর্থরা বিভিন্ন নামে ডেকেছেন, কখনো দ্য ডন, কখনো দ্য বয় ফ্রম বোরেল, ব্রাবেলস ইত্যাদি। আর তার বিরুদ্ধে কৌশল সৃষ্টি করার জন্য ইংল্যান্ড দল বডি লাইন নামক বিতর্কিত কৌশল অবলম্বন করেছিল, কিন্তু তাও ব্র্যাডম্যানের কৃতিত্বকে ম্লান করে দেয়া যায়নি। আজ আমরা ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে জানিয়ে রাখছি ব্র্যাডম্যানের এই জন্ম।

আর ক্রীড়া জগতে আজ আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছিলেন আরও এক কিংবদন্তি। হ্যাঁ, তিনি কোনো ক্রিকেটার নন, তিনি কিন্তু ছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অর্থাৎ অ্যাথলেটিক্সের রাজা উসেইন বোল্ট। 2015 সালের আজকের দিনেই অর্থাৎ 27 অগস্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্স যেটি জ্যামাইকায় হয়েছিল সেখানে 200 মিটারে গোল্ড জিতেছিলেন, আর এই টুর্নামেন্টেই তিনি জিতেছিলেন 100 মিটারেও সোনা। তাই তিনি বলা যায় যে জোড়া সোনা জিতেছিলেন, কিংবদন্তি উসেইন বোল্ট। আজকের দিন আজকের মতো এই পর্যন্তই। আর ক্রীড়াঙ্গনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর যাবার আগে আমি আপনাদের দিয়ে দিচ্ছি একটি খেলার খবর। তারা দুজনই অর্থাৎ বীরেন্দ্র সেহবাগ এবং রাহুল দ্রাবিড় ক্রিকেট খেলতেন দুটি ভিন্ন ঘরানায়, তবে তারই ছেলে, দুই ছেলে, তারা কিন্তু অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলে একদিনের ক্রিকেটে চান্স পেয়েছেন। আর্যবীর সেহবাগ ও অন্নয় দ্রাবিড় তারা কিন্তু সুযোগ পেয়েছেন, আর আর্যবীর কিন্তু তার বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটসম্যান, আর অন্নয় দ্রাবিড় কিন্তু আগেও খেলেছেন জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে। দেখা যাক এই দুজন কতটা এগিয়ে যেতে পারেন, তারপর বাবার মতোই সুনাম গড়তে পারেন কিনা। ক্রীড়াঙ্গন কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই মেল করুন aarkolkatasports@gmail.com এবং নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন aarkolkatasports আর জানান আপনাদের মতামত। রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী বোঝা তরঙ্গে শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, রাম ভাইয়ের নমস্কার। এই অনুষ্ঠানে আপনাদের সামনে আজ উপস্থিত করতে চলেছি এমন একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে, যিনি নাকি পেশাগতভাবে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, বিজ্ঞানের স্নাতকতা সহ তার ঝুলিতে রয়েছে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। কিছুদিন বেসরকারি সংস্থায় কারিগরি বিভাগে কাজও করেছিলেন, পরবর্তী সময়ে আবার শিক্ষকতায় ফিরে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, আসুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি হলেন সুদীপ্ত শেখর পাল। নমস্কার সুদীপ্ত বাবু।
2: নমস্কার,
1: স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: আপনাকে নমস্কার, সেই সঙ্গে সকল শ্রোতা বন্ধুকে নমস্কার জানাচ্ছি।
1: প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি ঠিক কোথা থেকে এসেছেন আর শিক্ষকতার পাশাপাশি এই যে চাষের কাজে আপনি কিভাবে যুক্ত হলেন?
2: আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণনগর গ্রামে। এই জায়গাটা হল শিয়ালদা সাউথ সেকশন থেকে প্রায় ঘণ্টাখানেকের রাস্তা, এবং আমাদের বাড়ি হচ্ছে বলা যায় কলকাতা এবং সুন্দরবনের মাঝামাঝি। আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার মতন দক্ষিণে গেলে সুন্দরবনের আবহাওয়া পাওয়া যাবে, সুন্দরবনের গাছপালা দেখতে পাওয়া যায়।
1: তাহলে তো যেতে হয় একদিন আপনাদের বাড়ি। তাহলে নিশ্চয়ই আমরা সেই সুন্দরবনের কথা বললেই যেন আমাদের মনটাও কিরকম আনন্দে একটা প্রফুল্লতা আসে, কারণ সুন্দরবনের মধ্যে রয়েছে আমাদের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার, যা পৃথিবী বিখ্যাত আমাদের বন্ধুরা সকলেই জানেন। কিন্তু খুবই চিন্তার বিষয় আজকের দিনে যে আজকাল কিন্তু সেই বাঘের সংখ্যা কমে যাচ্ছে।
2: বাঘের সংখ্যা যেমন কমছে, তেমনি কমছে সুন্দরবনের গর্ব সুন্দরী গাছের সংখ্যাও।
1: ঠিক এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবনার উদ্রেক করে, কারণ আজকে যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু

0: বলা হচ্ছে যে এই পরিবেশকে ভারসাম্য বজায় রাখার জন্য, পরিবেশকে টিকিয়ে রাখার জন্য তো আমাদের কিন্তু সমস্ত রকম গাছপালা, জীবজন্তু এই সব কিছুকে রক্ষা করতে হবে। সকলেই যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আমরা সুস্থভাবে বাঁচব। কারণ আমরা চাষের ক্ষেত্রে দেখি, আপনি যেহেতু চাষের কাজে ভীষণভাবে আগ্রহী এবং যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু এটা দেখাই যায় যে আজকাল মৌমাছি
1: অনেক কমে
0: যায় না,
1: অনেক কমে গেছে,
0: অনেক কমে গেছে। তাহলে প্রজাপতি
1: সেও কমে গেছে।
0: তাহলে পরাগ মিলন হবে কি করে?
1: এখন কৃত্রিম ভাবে করছে বটে, কিন্তু এটাই তো শেষ কথা নয়, প্রকৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে।
0: ফিরে আসি মূল আলোচনায়, যে কথাটা বলছিলাম যে বন্ধুরা, সুদীপ্ত বাবু কিন্তু ভীষণ ভাবে আগ্রহী বিকল্প চাষে। আপনাদের মধ্যে আজকাল কর্মসূত্রে গ্রামে গঞ্জে যাতায়াতের ফলে দেখতে পাই অনেকেই কিন্তু বিকল্প চাষ নিয়ে ভাবনা চিন্তা করছেন আপনারা। কেউ কেউ আবার বিকল্প চাষ পদ্ধতি অবলম্বনও করেছেন, ঠিক বললাম তো সুদীপ্ত বাবু?
1: অবশ্যই ঠিক বলেছেন।
0: তাহলে কেন বন্ধুরা এইভাবে একটা যে প্যারাডাইম শিফট বলা যেতে পারে, যে একটা চাষ থেকে আমি বিকল্প ভাবনার ভাবিত হয়ে অন্য চাষ পদ্ধতিতে যাচ্ছি, কেন?
1: মূলত ধান চাষই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান চাষ, অন্তত আমি ছোটবেলা থেকে দেখে আসছি। পরবর্তীকালে কিছু কিছু চাষ যুক্ত হতে দেখেছি যেগুলো মূলত অন্যদিকে বর্ধমান সাইডে আমরা দেখেছি, যেমন আলু চাষ। এখন কিন্তু আলু এত পরিমাণে করছে আমাদের এলাকায়, এটাকে ঠিক বিকল্প চাষ এখন আর বলা যেতে পারে না, তবে একটা সময় এটাকে বিকল্প চাষ হিসেবে ধরাও যেত। এখন বিকল্প চাষ বলতে আমি ঠিক বুঝি এইটা যে প্রথাগত চাষটাকে না করে, যেমন ধান চাষ, ধান চাষ না করে ধানের বদলে কি চাষ করা যায় ওই সময়ে, এটাকেই মূলত আমি বিকল্প চাষ বলবো। সেটা হচ্ছে জমির চরিত্র বদল না করে। আরেক ধরনের বিকল্প হচ্ছে জমির চরিত্র পুরোপুরি বদল করে, মানে ইচ্ছা করলেও আর ধান চাষে ফিরতে পারবে না।
0: ও, মানে ধান চাষের জমিটাকে অন্য চাষের জন্য রূপান্তরিত
1: করা।
0: বেশ, আসলে বিষয়টা হচ্ছে, সুদীপ্ত বাবু আপনি আমাকে একটু বলবেন যে আমি ঠিক বলছি কিনা, যে আজকাল দেখা যাচ্ছে যে সাবেকি প্রথায় চাষ করে করে অনেকেই কিন্তু আগের মতো আর লাভ করতে পারছেন না, ঠিক তো?
1: অবশ্যই
0: লভ্যাংশ অনেকটাই কমে গেছে বলতে হয়। তো এই অবস্থায় যে সমস্ত কৃষক বন্ধুরা একটু বাড়তি খবরাখবর রাখেন আর কি, বা পত্রপত্রিকা বলতে পারা যায় যে রেডিও টিভি যে সমস্ত মাধ্যম রয়েছে তার মাধ্যমে কিন্তু জানতে পাচ্ছেন যে বিকল্প চাষের ভাবনার কথা, এবং অনেকে ভাবতেও শুরু করেছেন, জেনেছেন পত্রপত্রিকায় যে কিভাবে বিকল্প চাষ করা যায়। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ধারণাটা এখনো পরিষ্কার নয় যে বিকল্প চাষ করার মধ্য দিয়ে একটু বাড়তি রোজগারের সম্ভাবনা কিন্তু চাষি ভাইদের কাছে থেকেই যায়, ঠিক বললাম তো?
1: অবশ্যই।
0: তাহলে বিস্তারিতভাবে যদি আমরা ব্যাপারটা বলি, তাহলে আজকের আলোচনা কিন্তু নিশ্চয়ই আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন, চাষী বন্ধুরা রয়েছেন, তাদের নতুনভাবে ভাবিয়ে তুলবে। এই কথা নতুন করে বলার কিছু নয়, এখানেই কিন্তু রয়েছে আমাদের অনুষ্ঠান পরিবেশনের সার্থকতা।
1: অবশ্যই,
0: যে কথাটা বলছিলাম যে আমাদের আজকের বিষয় বিকল্প চাষ ভাবনা, আর এই আলাপচারিতার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন গ্রামীণ এলাকার একজন প্রাথমিক শিক্ষক ও বিকল্প ভাবনায় আগ্রহী বলা যেতে পারে একজন যুবা বন্ধু, যার কথা আমি আগেই বললাম যে সুদীপ্ত শেখর পাল, আর সঙ্গে রয়েছি আমি রামরঞ্জন দাস। তো বলছিলাম সুদীপ্ত বাবু, আপনার কাছে জানতে চাইব এই বিকল্প চাষ বলতে আপনি যেটা বললেন অনেকটাই বলেছেন, কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা অর্থাৎ কৃষক ভাইরা যদি এ বিষয়ে আর একটু বিস্তারিত জানতে চান তাহলে একটু যদি পরিষ্কার করে বুঝিয়ে বলেন।
1: মূলত একটা কথা না বললেই নয়, আমার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে আলাপচারিতার ফলেই আমার এই ভাবনাটা উদ্ভব হয়েছিল যে তারা কৃষিকাজে যুক্ত আছে কিন্তু আমাকে আক্ষেপ করে বলছে তেমন লাভ হচ্ছে না, শুধু পৈতৃক সম্পত্তিটাকে টিকিয়ে রাখার জন্য বছর বছর আমন ধানে চাষ করছে। এই রকম ভাবনা থেকে আমার ভাবনা হলো যে ধানের পরিবর্তে কি চাষ করা যায়। তখন আমি বিভিন্ন পত্রপত্রিকার সন্ধান করতে লাগলাম, এমনকি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও যোগাযোগ করলাম। তারা আমাকে বললেন, অনেক রকম চাষের কথাই বললেন, তাদের ভেষজ বাগান আছে, ভেষজ চাষেও আমি তৎকালীন সময়ে খুব আগ্রহী দেখিয়েছিলাম, ইন্টারেস্টেড হয়েছিলাম তখন। তো আমি বললাম কি, এ তো ভেষজ চাষের জন্য জমি আলাদা, উঁচু জমি দরকার, কিন্তু ধানের বদলে ঠিক ওই জলাভূমিতে কি চাষ হতে পারে? তো তারা বললেন যে এক কুলেখাড়া চাষ হতে পারে। এখন ভেষজ বিভিন্ন কোম্পানি যদি সে কুলে

0: তারা সংগ্রহ করেন তাহলে সেই চাষ করে চাষি কিছু পয়সা পেতে পারেন। পরবর্তীকালে আমি দেখেছি যে এই পাঁচ সাত বছর হবে আমাদের ওই আশপাশের এলাকায় যেটা শোলা চাষ হচ্ছে, যেটা থেকে আপনার বিভিন্ন রকম ডেকোরেটিভ জিনিস তৈরি হয়, এমনকি প্রতিমার সাজ তৈরি হয়, শোলা চাষ হচ্ছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রামই আছে লক্ষ্মীকান্তপুরের দিকে, সেখানে এই শোলা চাষ ঘর ঘর কুটির শিল্প, শোলা চাষ করেও চাষি লাভবান হচ্ছে।
1: তাহলে আপনি যে বিকল্প চাষের কথা বলছেন, এই চাষের ধারণা কি মোটামুটি ভাবে নির্দিষ্ট কোন জেলা বা এলাকার জন্য?
0: আমার বিভিন্ন এলাকা সম্বন্ধে ভাবি বটে, তবে আমি যে এলাকায় বাস করি সেই এলাকা এবং পাশাপাশি বাংলাদেশের বাগেরহাট খুলনা এই এলাকায় আমার আমাদের যাতায়াত রয়েছে, আমাদের পূর্বপুরুষ সেখানে বসবাস করতেন, তো সেই এলাকার জন্য আমার ভাবনা চিন্তা রয়েছে।
1: একটু যদি গুছিয়ে বলেন, আমরা যে অনুষ্ঠানটা মূলত পরিবেশন করছি আজকে, আমাদের কিন্তু প্রচুর বাংলাদেশের শ্রোতা বন্ধুরা রয়েছেন, আমাদের অনুষ্ঠান শোনেন এবং নিয়মিত আমরা তাদের সঙ্গে যোগাযোগেও আছি, কারণ ওনারা প্রায়শই চিঠি পাঠান আমাদের কাছে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করার জন্য। আর আমরা কৃষি বিভাগ থেকে সচেষ্ট থাকি আজকের দিনে যা প্রয়োজন, অর্থাৎ নিড বেস সার্ভিস বলা যেতে পারে। আমরা কিন্তু কৃষকদের আজকাল ঠিক তেমন একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সে আমাদের কৃষি কথার আসর রয়েছে বা এই ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানে আমরা কৃষি সংক্রান্ত এবং তৎসংলগ্ন যে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন মাছ চাষ বলুন কি প্রাণী পালন বলুন, অথবা বলা যেতে পারে যে সেরিকালচার বা মধুমক্ষিকা পালন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে, হাঁস মুরগি পালন তো রয়েছে, মাছ চাষ তো, নানা বিষয়ে যেগুলো হচ্ছে গ্রামীণ ক্ষেত্রে একটা অর্থকরী পথের সন্ধান দিতে পারে এবং কৃষকরা লাভবান হতে পারে। কিন্তু চাষ করতে গেলে তো বিভিন্ন ধরনের ঝুঁকি থাকেই, রোগ পোকা থেকে শুরু করে আবহাওয়া,
0: অবশ্যই
1: সমস্ত রকমের ঝুঁকিটা থাকে, তাই তো?
0: অবশ্যই।
1: তো এইগুলো নিয়ে বিভিন্ন সময়ে কৃষক বন্ধুরা সে আমাদের এপার বাংলায় হোক কিংবা ওপার বাংলা থেকে আমাদের লিখে পাঠান এবং আমরা চেষ্টা করি সেই সমস্ত অনুষ্ঠানগুলো করতে, যাতে করে তাদের এই যে সমস্যাগুলো থেকে তারা কিভাবে নিস্তার পেতে পারেন। যে কথাটা বলছিলাম যে এই এলাকার কথা, যে দক্ষিণ চব্বিশ পরগনার কথা আপনি বলছেন, যেখানে আপনি জন্মেছেন, বেড়ে উঠেছেন, আজকে একটা ভালো জায়গায় গ্রামীণ ক্ষেত্রে আপনি রয়েছেন, আপনি শিক্ষকতা করছেন, কিন্তু জমির টান, মাটির সোদা গন্ধ এখনো আপনাকে ছুঁয়ে যায়, তাই তো?
0: অবশ্যই।
1: তো ওই এলাকার সাধারণ মানুষ কি ভাববেন, যে সাধারণ যে জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে কি ধরনের চাষ করতে পারেন বলে আপনার ধারণা, যেহেতু বিষয়টা নিয়ে আপনি চর্চা করছেন?
0: আমি এরকম ভাবি যে প্রথমে নিজের প্রয়োজনটা আমি মেটাতে পারছি কিনা, আমার যেটুকু জমি আছে যার যেভাবেই থাকুক তার নিজের প্রয়োজনটা সেই জমি থেকে মেটাতে পারছি কিনা। আমাদের জমিতে ধান চাষের যে জমি তার এক পাশটা উঁচু করে হলুদ চাষ করা হচ্ছে, কারণ এই হলুদটা বেশি রোগ পোকার আক্রমণ হয় না, সহজেই চাষ করা যায়, তার পরিশ্রম বেশি হয় না, কিন্তু এই হলুদটার ফলে আমাদের সংসারের প্রয়োজন যেমন মিটছে তেমনি আমি অনেকে বিক্রিও
1: বাজারজাত,
0: কিন্তু আমার মূল লক্ষ্য কিন্তু বাজারজাত করা নয়।
1: আচ্ছা,
0: যিনি বাজারজাত করতে চাইবেন তিনি করতে পারেন, কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে নিজে খাঁটি জিনিসটা ব্যবহার করব এবং আমার পরিচিত সার্কেলে আমি সেই খাঁটি জিনিসটা তাকে দিতে পারবো, পৌঁছে দেবো, এটা আমরা নিজেরা করে থাকি, অনেকেই করতে পারেন। আমাদের এলাকায় করমচা চাষ এটা বিকল্প হিসাব চাষ হিসাবে গড়ে উঠেছে প্রায় 15-20 বছর হবে, ব্যাপক পরিমাণে হচ্ছে, মানে এই করমচার বাজার ভালোই আছে। এটা করতে গেলে কিন্তু পুরোপুরি জমির চরিত্র বদলাতে হচ্ছে, এবং বারিপুরের দিকে যে পেয়ারা চাষ বিখ্যাত এটাও আস্তে আস্তে দক্ষিণাঞ্চলে স্প্রেড করছে, এমনকি সুন্দরবন লাগোয়া, আমি খোঁজ নিচ্ছিলাম, সুন্দরবন লাগোয়া দু একজনও কিন্তু পেয়ারা চাষে আগ্রহী
1: হচ্ছে। কথা আপনার কাছে জানতে চাইবো, আমার কাছে যে খবর এসছে আমি জানি কতটা সত্যি মিথ্যে, যে আমরা কিন্তু আজকাল বাজারে গেলে, যে কুলের সময়টার কথা বলছি, সেই সময় কিন্তু আমাদের যে সাবেকি কুল ছোট ছোট এগুলোকে সেগুলো কিন্তু আজ টোপাকুল বা টক কুল সেগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। আর আজকাল বড় বড় যে ধরনের কুল
0: আপেল
1: জায়গা থেকে আপেল কুল এসছে, নানা ধরনের কুল এসছে, তো বাংলাদেশ থেকে নাকি সেগুলো অনেকটাই আমাদের মানে এই সমস্ত এলাকায় তৎসংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
0: এই জাতটা মূলত ভিয়েতনামের অনেক জাত চলে আসছে, তারা বাংলাদেশেও অ্যাকোয়ার করছে, ইন্ডিয়াতেও অ্যাকোয়ার করছে, বাংলাদেশে কিছু জাত সৃষ্টি করতে পারে আমার ঠিক জানা নেই, কিন্তু দেশি

0: কুলের যে স্বাদ, সে স্বাদ কিন্তু ভোলার নয়, সেই কুল কিন্তু এখনো পাওয়া যায় আমাদের গ্রামীণ এলাকায় পাওয়া যায়।
1: তো এই যে আপনি বিকল্প উৎপাদন নিয়ে এতটা ভাবছেন, একটু যদি ভাবনা চিন্তার কথা আমাদের সঙ্গে শেয়ার করেন, মানে আমাদের শ্রোতা বন্ধুদের।
0: যেমন ধরা যাক, জমির চরিত্র বদলে বহু রকম চাষ করা যায়, সবজি চাষ, করম চা চাষ ইত্যাদি, ফল চাষ ইত্যাদি ইত্যাদি, সে কথা আপাতত দূরে সরিয়ে রাখলাম।
1: আচ্ছা,
0: এবারে বলি যে যে চাষগুলো আছে সেখানে বিকল্প চাষ করা যায় সাথী ফসল হিসাবে, আবার বিকল্প উৎপাদনও করা যায়। বিকল্প উৎপাদন কথাটা বলেনি, হয়তো ভুলে যাব পরে, সে হচ্ছে যেমন আমরা নারকেল চাষ করছি, নারকেল চাষ হোক কিংবা বাড়িতে দু চারটে গাছ নিজেদের প্রয়োজনে আছে সেভাবেই হোক। কেরালার দিকে প্রচুর নারকেল বাগান আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তেমন নারকেল বাগান দেখি না, কিন্তু নারকেলের যে ফলন তাতে বাগান করলেও করা যেতে পারে।
1: ঠিক বলেছ।
0: এই নারকেলের সঙ্গে গোলমরিচের চাষ হতে পারে, খুবই কস্টলি একটি মশলা, আমি নিজেও লাগিয়েছি, ফলন কিছু কিছু হয়েছে, আরো ভালোভাবে চাষ করলে আরো ভালো ফলন পাওয়া যাবে। তো এই গোলমরিচ কিন্তু নারকেল চাষের কোন ক্ষতি না করেই করা সম্ভব। আবার বিকল্প উৎপাদন যেটা বলছি সেটা হচ্ছে নারকেলের রস, যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার প্রচলিত না হলেও হুগলির কোন কোন সাইডে কিন্তু এটা নারকেলের রস উৎপাদন করছে, তখন কিন্তু আর নারকেলটা পাওয়া যাবে না। নারকেলের রস
1: ফুলে,
0: হ্যাঁ, নারকেলের যে ফুলটা বেরোচ্ছে সেটাকে কেটে তাতে ভাঁড়, মাটির ভাঁড় বা ওই জাতীয় কিছু জিনিস পেতে রাখলে আমরা রস পেতে পারি, সেই রস পানীয় হিসেবে ব্যবহার করা যায় এবং তার থেকে গুড় তৈরি হয়। যেমন তালের গুড় তৈরি হয়, খেজুর গুড় তৈরি হয়। এবং খেজুরের কথা এলোই যখন বলি, তা আমাদের এলাকায় খেজুর তো স্বাভাবিক উদ্ভিদ, এবং এই স্বাভাবিক উদ্ভিদের উপরে ভিত্তি করেই একটা বিশাল মোয়া শিল্প চলছে, জয়নগরের মোয়া বিখ্যাত।
1: মানে ওই তাল গাছের,
0: না তাল গাছ নয়,
1: ওই খেজুর গাছের রস থেকে আসে,
0: খেজুরের রস থেকে।
1: কিরকম যদি একটু বুঝিয়ে বলেন আর কি, আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনেকেই ব্যাপারটা সম্পর্কে অবহিত নয়।
0: মোয়া তৈরির মূল উপাদান খই, এই খই তৈরি হয় কনকচুর নামক এক ধানের খই থেকে। এই ধান চাষ হয় দক্ষিণ চব্বিশ পরগনার মোটামুটি নদী খাঁড়ি বেষ্টিত এলাকা, যেটা এখন ওই রায়দিকি এলাকা বলা হয়, ওই ওই এলাকায় এই ধানটা চাষ হয়। খড় খুব লম্বা লম্বা হয় এবং মানে যখন ধান হয়ে যায় তখন দেখা যায় যে জমিতে জল রয়ে গেছে, এরকম জায়গায় কনকচুর ধানটা চাষ হয়। মরিচ চাষের জন্য ভাষা মানিক একটা ধান আছে, কবিরাজশাল আছে, আর খইয়ের জন্য কনকচুর আছে। যদিও অন্যান্য ধানেও খই হতে পারে, তবে মোয়ার যে খই সেটা কনকচুর ধানে তৈরি হয়। এই চাষগুলো করা যেতে পারে। আর তুলাইপঞ্জি মূলত উত্তরবঙ্গের ধান, উত্তরবঙ্গের সুগন্ধি ধান, তবে এখানেও অনেক সুগন্ধি ধান চাষ হতে পারে। এই যে বিকল্প বলছিলাম, তার আমন ধানের যে পরিচিত জাতগুলোর পরিবর্তে এই সুগন্ধি ধান চাষ করেও কৃষক অনেক লাভবান হতে পারে।
1: এটাও কি বিকল্প চাষ হিসেবে?
0: অবশ্যই অবশ্যই, এটাও বিকল্প চাষ হিসেবে ধরা যায়।
1: একজন চাষি কিভাবে ঠিক করবে যে কোন বিকল্প চাষে তার সাফল্য আসবে বা অধিক মুনাফা পেতে পারেন?
0: এটা নির্ভর করবে মূলত তার বৈশিষ্ট্যের উপরে। সবাই চাষ করলেও প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আছে, এবং তিনিই এক্সপেরিমেন্ট করতে পারেন, নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন যার অর্থনৈতিক ভাবনাটা ততটা নেই। তিনি কিন্তু একটা জিনিস নিয়ে গবেষণা করতেই পারেন। যেমন আমাদের জমিতে, আমাদের এলাকার মধ্যে প্রথম বাদাম চাষ করি,
1: আপনাদের নিজস্ব
0: জমি, এটা এক্সপেরিমেন্ট হিসাবে করেছি, এবং আমার দেখা দেখি আশপাশের জমিতেও বাদাম চাষ করছে।
1: বাহ, এটা একটা ভালো কথা বলেছেন যে আপনার দেখা দেখি, কারণ কথায় বলে যে পাশাপাশি বাস আর দেখা দেখি চাষ, ঠিক তো?
0: অবশ্যই
1: বলুন।
0: তো এটা আমাদের দেখা দেখি কিন্তু হয়েছে। আর একটা মজার কথা বলি, আমরা যখন প্রথম বাড়ি তৈরি করি তখন বাস্তুভিটের একপাশে কয়েকটা বাঁশ গাছ লাগাই, যে আমাদের নিজস্ব প্রয়োজনে লাগানো। বাঁশের চাষ কিন্তু হতে পারে, ত্রিপুরায় আসামে বহু প্রজাতির বাঁশ চাষ হয়, কিন্তু আমাদের এলাকায় কিন্তু বাঁশ চাষ হচ্ছে না, যদিও এটা বিকল্প চাষের ভাবনায় আমার রয়েছে।
1: একদম
0: ঠিক বলেছেন। আমাদের দেখা দেখি কিন্তু আশপাশে অনেক বাড়িতেই অল্প বাঁশ চাষ করে রেখেছে, তাদের নিজস্ব প্রয়োজন।
1: আপনার কথায় যখন এসেই গেলেন, তাহলে এতক্ষণ যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা কিন্তু শোনার জন্য আগ্রহ আগে থেকেই প্রকাশ করছেন হয়তো, যে কেন আপনাকে আমি জিজ্ঞেস করছি না যে আপনার এই বিকল্প চাষের ধারণা বা আপনার জমির কথা তো বলছেন না, বলুন আপনার গল্প একটু শুনি।
0: হ্যাঁ, তো এই জিনিসগুলো, এগুলো মূলত আমরা করেছি যে আমাদের নিজস্ব প্রয়োজন মেটাতে, এবং এর উপরে ভিত্তি করে যদি কেউ ইকোনমিক দিক থেকে লাভবান হওয়ার জন্য চাষ করতে পারেন তো করতেই পারেন। আরেকটি বলি, আরেকটি ক্রিপার গাছ, যেটা গোলমরিচের কথা বলছিলাম,
1: ক্রিপার মানে যেগুলো

0: রতানি গাছ,
1: রতানি গাছ। তো গোলমরিচের চাষ যেমন সম্ভব, তেমনি এখানে চই ঝাল বা চুই ঝাল বলে, এটা ভেষজ উদ্ভিদ, এটারও চাষ সম্ভব। বাংলাদেশে খুলনা মার্কেটে দেখেছি 400 টাকা থেকে শুরু করে আর 1200 টাকা পর্যন্ত কেজি ওই চই ঝাল বিক্রি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন তেমন ব্যবহার এটা করতে চায় না। যারা পূর্ববঙ্গের লোক আছেন তারা এটা ব্যবহার জানেন। এটা কিন্তু বাংলাদেশে খামার হিসাবে মানে গাছেও যেমন তুলে দিচ্ছে, বিভিন্ন গাছে, আম গাছে বা অন্যান্য ফলের গাছে যেমন তুলে দিচ্ছে, নারকেল গাছেও হতে পারে চই গাছ, আমাদের বাড়িতে আছে নারকেল গাছে, এমনি মাঠে চাষ করছে চই গাছ, এবং এটা বিশাল একটা অর্থকরী ফসল। কিন্তু যেহেতু এখানে সেই বাজারটা হয়তো পাবে না, সেহেতু এখানে সেই চাষটা এখন দেখা যাচ্ছে না।
0: আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি, বলতে যে অনুষ্ঠান করার আগে যখন আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আপনার বাড়ির এই চাষের কাজ আপনার মা দেখাশোনা করেন।
1: হ্যাঁ, মেইনলি
0: মাশাল ব্যাপার। তো আজকের দিনে যেখানে বলা হচ্ছে নারী সশক্তিকরণের কথা, উইমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের মধ্যে যে একটা জাগরুক মানে চেতনা গড়ে তোলা, যাতে করে তারা আর্থিক দিক থেকে স্বয়ম্ভর হতে পারে, একটা কথা মনে রাখতে হবে যে চাষের কাজে আমাদের তো মহিলারা ভীষণ ভাবে যুক্ত হয়েছে, মহিলা ছাড়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে মহিলারা যদি যে উপার্জনটা করেন তারা যদি নিজের কাছে জমিয়ে রাখতে পারেন, অর্থাৎ তাদের হাতে যদি দু চার পয়সা থাকে, তাহলে কিন্তু গ্রামগঞ্জে সেটা ব্যয়িত হয় যে নিজের ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে স্ল্যাব পেন্সিল কিনে দেওয়ার জন্য কি একটু দাদু দিদা রয়েছেন তারা কাজ করছেন, এইবারে নাতি নাতগানকে কিছু একটা খাওয়ার জিনিস হোক, টিফিনের জন্য হোক, মানে সেইভাবে কিন্তু ওনার রোজগারটা অর্থাৎ উপযুক্ত কাজে ব্যয় হয়। কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় যে পুরুষরা হয়তো নানাভাবে নেশা করে বা নানা রকম কাজে যুক্ত হয়ে তাদের পয়সাটাকে ফালতু খরচ করে দেন এবং সংসারে সেভাবে কাজে আসে না। তো সেদিক থেকে আপনার এখানে কিরকম ভাবে দেখছেন মহিলারা কি কতটা কাজের সঙ্গে যুক্ত?
1: আমাদের এলাকায় অনেক মহিলাই চাষের সঙ্গে যুক্ত আছেন, তারা চাষ করেন। আমার মা তো মূলত অর্থের জন্য করেন না, মা করেন শখের জন্য।
0: আচ্ছা,
1: এবং তার শরীরও যথেষ্ট ভালো এই চাষবাসের জন্য, এবং প্রতিনিয়ত মা গবেষণা করেন। আমাদের জমিতে আপনি গুনে শেষ করতে পারবেন না যে কত ধরনের সবজি আছে, এক কচুই আছে তিন চার রকমের।
0: আচ্ছা,
1: শুধু কচু
0: শুনি ভালো করে।
1: একটা হচ্ছে ভোট কচু বলে, ভোট কচু, এই জাতটা প্রায় হারিয়ে যেতে বসেছিল, মা অনেক কষ্টে একটু একটু একটু একটু করে জাতটাকে আবার পুনরুদ্ধার করেছে। মানে আজকে যে বিভিন্ন বিজ্ঞানীরা যে জাত সংরক্ষণ করেন, আমি বলবো মাও সেই পর্যায়ের একটি কাজ করেছেন, এই জাতটাকে বাঁচিয়ে রেখেছেন। তো এভাবে বিভিন্নভাবে জমির চরিত্র খানিকটা বদল করে খানিকটা তেমনি আছে, ধান চাষের উপযোগী করে মা কিন্তু করে যাচ্ছেন। এবং
0: তাহলে কি আপনারই চেতনা বা ধারণা বা অনুপ্রেরণা আপনার মা?
1: অবশ্যই,
0: একটু যদি মায়ের কথা
1: অবশ্যই
0: আমাদের কিন্তু ভীষণ আগ্রহ সহকারে শুনছেন।
1: হ্যাঁ, তো মা চাষে খুবই আগ্রহান্বিত ছিলেন। তো ছোটবেলায় যখন আমাদের জমি ছিল না, আমাদের বাড়ির উঠানে যতটুকু জমি ছিল সেখানে মা তার মতন করে চাষ করতেন। পরবর্তীকালে জমি কেনা হলে সেখানে মা পূর্ণ শক্তি নিয়োজিত করেন এবং যতদূর সম্ভব জৈব চাষে মা আগ্রহী। মা ট্রেনিংও নিয়েছে, বাড়িতে জৈব বিষ তৈরি হয়, গরুর মূত্র, বেসন, ঝোলা গুড় ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি হয়, এবং আমরাও সে কাজে যতদূর সম্ভব সাহায্য করি, আমাদের কাজের ফাঁকে সে বিষ জমিতে দিয়ে আসি।
0: সেটা কি কিন্তু আমরা বিষ বলতে পারি না?
1: না,
0: আপনি শব্দটা বিষ প্রয়োগ করেছেন বলে, কিন্তু
1: কীটনাশক,
0: গোমূত্র, গোচানা, এই যে পঞ্চগব্য রয়েছে, এটা কিন্তু আজকাল বিজ্ঞান মেনে নিয়েছে। আমাদের মানে অনেক কাল আগে আমাদের কিন্তু চাষবাসে এই পদ্ধতিটাই ছিল। আজকে কিন্তু যখন জৈব চাষের ভাবনা এসছে, যখন প্রাকৃতিক চাষের কথা আমরা বলছি, অর্থাৎ ন্যাচারাল ফার্মিং শব্দটা ভীষণ ভাবে চারদিকে আলোড়ন তৈরি করেছে, তো এই সময়ে কিন্তু আমাদের সেই সাবেকি যে মানে মা বলবো না, দিদিমার, ঠাকুমা, তারা বা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে সেগুলো কিন্তু আবার একটা সাইকেল ফিরে আসছে। সেখানেই কিন্তু আমরা জৈব চাষের ভাবনা থেকে যে কি করে জৈব উপায়ে চাষবাসটাকে উন্নয়ন করা যায় এবং কীটশত্রু বলুন বা রোগ বলুন তার থেকে মুক্ত করা সম্ভব, সেটা কিন্তু বিজ্ঞানীরা আজকে আবার তুলে ধরেছেন, তাই তো?
1: অবশ্যই।

0: মা যেমন ইন্টারেস্টেড, আমার দাদাও তেমনি নানা রকম বৈজ্ঞানিক মানে এই চাষ সম্বন্ধে ভাবনা চিন্তা করেন, যেমন স্ট্রবেরি এনে লাগাচ্ছে বাড়ি হচ্ছে কিনা দেখছে, হ্যাঁ, তারপরে এরকম ব্রকলি চাষ হলো এবার নতুন আমাদের জমিতে।
1: আমাদের হাতে খুব বেশি সময় পাবো না, আপনি তো বিভিন্ন পত্র পত্রিকায় এই কৃষি সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য যে পরিবেশ চেতনা এই ধরনের গল্প বা মানে মানুষের মধ্যে একটা সাড়া জাগানোর জন্য এইসব জিনিস পরিবেশ সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা করেন, সেরকম কি কোনো উদাহরণ ছোট্ট করে আমাদের বলা যাবে?
0: হ্যাঁ, একটা গল্প লিখেছিলাম, গল্পটা হচ্ছে গুলতির চাঁদ মারি। গুলতির চাঁদমারি,
1: ও গুলতি মানে আমরা গুলতি খেলি, হ্যাঁ খেলতাম।
0: ভাবনাটা গেল এই যে গুলতি দিয়ে কি চাঁদমারি লক্ষ্য করা যায়, করা যায় এরকম প্রতিযোগিতা যদি করা যায় আর কি। তো সেইখান থেকে ভাবনাটা এসেছে যে একটা স্কুলে গরমের ছুটির পরে এক ছাত্র গুলতি নিয়ে গেছে, এটা এক শিক্ষক মহাশয়দের কাছে ছাত্ররা ধরে নিয়ে গেছে তাকে, যে তার বিচার করতে হবে, কারণ সে গুলতি দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, যদিও মানে ইট কিছু ছড়েনি তবু ভয় দেখাচ্ছে। তো শিক্ষক মহাশয়রা বিচার করছেন, তো এটা প্রথমে দেখা গেল এটা কোন আন্ডারে যাবে, তো দেখা গেল জীবন বিজ্ঞানের আন্ডারে নিয়ে চলে গেল। হ্যাঁ, তো জীবন বিজ্ঞানের স্যার বলছেন যে আমি এটাকে জীবন বিজ্ঞানের অঙ্গ করেই ছাড়বো। বলে উনি করলেন কি, মাটির ঢেলা করলেন, তার ভিতরে বিভিন্ন রকমের বীজ দিলেন, এবং এই বীজ তিনি ওই গুলতি সবাইকে বললেন তোমরা তোমাদের শাস্তি এই জোরে জোরে ছোড়ো। আরো কয়েকটি গুলতি কেনা হয়েছে
1: মাটির গোলার মধ্যে বীজ ঢুকিয়ে
0: দূরে যাবে। হ্যাঁ, উনি শিক্ষকদের সেটা বললেন না, অন্য শিক্ষকদের সেটা বললেন না, এটা সারপ্রাইজ রাখলেন। এখানে গল্পের পরিসমাপ্তি যে এটা এই গুলতিটাকে কিভাবে আমি জীবন বিজ্ঞানের অন্তর্গত করছি, আর কিছুদিন পরেই বর্ষা নামবে, তখন যখন ফুটে উঠবে কুমড়োর দানা,
1: তখনও কিন্তু আমাদের সময়টা ঠিক।
0: আমি চাষটাকে এমন ভাবে জীবনের অঙ্গ করে নিতে চেষ্টা করি, আমার কাছে আপনি এখনো বক ফুলের দানা পাবেন, আমার মানিব্যাগে রেখে দিয়েছি, যখন যাকে সুযোগ পাই আমি বীজ সরবরাহ করি। কোথাও হয়তো দেখলাম শুকনো গাঁদা ফুলের বীজ সংগ্রহ করে নিলাম, ছড়িয়ে দিলাম কারো জমিতে। আমার স্কুলে দুপুরমণি বলে একটা ফুল ফোটে, সেই বীজ আমি সংগ্রহ করে রাস্তায় সাইকেল চালাতে চালাতে অনেক জায়গায় ছড়িয়েছি, পরে দেখা গেল সেখানে সুন্দর ফুল ফুটেছে। এটাকে আমি জীবনের অঙ্গ করে নিতে চাই, যে চাষ শুধুমাত্র মাঠের অঙ্গ নয়, এটা জীবনের অঙ্গ।
1: একদম সত্যি কথা বলেছেন। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন মানে এই যে আজকে আমরা কথা বলছি বিকল্প চাষের ভাবনা বা বিকল্প চাষের এই যে একটা চিন্তনের মননে আসা দরকার, কারণ তা যদি না হয় তাহলে কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক জীবনযাত্রায় হয়তো জয়ী হব না। যে একটা টেকসই চাষ পদ্ধতি গড়ে তুলতে হবে, এবং যাতে করে আমাদের সংসার প্রতিপালনে কোনো অসুবিধা না হয়। আর এই যে সুদীপ্তবাবু বললেন যে চাষ শুধু চাষ নয়, চাষকে যখন জীবনের অঙ্গ করে তোলা হয় তখন কিন্তু প্রকৃতির শোভা বৃদ্ধি পায়, তাই তো?
0: অবশ্যই।
1: একটু আপনার কাছে জানতে চাইব যে এই অনাবাদি বা পতিত জমিতে অল্প আয়াসে চাষ করে কিভাবে লাভ করা সম্ভব?
0: যেমন ধরা যাক কালমেঘ অত্যন্ত ছায়াযুক্ত স্থানে আপনা আপনি জন্মাতে পারে।
1: আচ্ছা,
0: তারপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 10-12টা ভেষজ গাছ আর কি হতে পারে, তার ভিতরে বচ আছে, তারপর কুলেখাড়ার কথা তো আগে বললাম, এরকম অল্প আয়াসে এগুলো চাষ সম্ভব। আদা চাষ
1: একদম
0: ছায়াযুক্ত স্থানে বাঁশ গাছের নিচেও হতে পারে, নাকি গাছের নিচেও হতে পারে।
1: আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেহেতু জমি নিচু, আজকাল কিন্তু বস্তায় চাষ, এটা
0: বস্তায় চাষ হচ্ছে,
1: তাই না? জমির মধ্যে বস্তায় সবজি আনাজ কিছু পুঁতে দিলে সেটা একটা ছাউনি বা কি বলে এটাকে মাচা করে দিলেন, সেইখানে কিন্তু তলায় ইয়েও হচ্ছে, ধানও হচ্ছে, আবার ওপরে নাকি আমরা অন্যান্য ধরনের সবজিও পাচ্ছি, কথা ঠিক?
0: অবশ্যই অবশ্যই। আর দক্ষিণ চব্বিশ পরগনা একদম সুন্দরবন লাগোয়া অঞ্চলে ওই জমির খানিকটা উঁচু করে টমেটো বরবটি এগুলো ব্যাপক চাষ হচ্ছে, এবং চাষি ব্যাপক লাভবান হচ্ছে।
1: আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছিলেন বা যে সমস্ত কৃষক বন্ধু আজকের অনুষ্ঠান শুনলেন, কি মনে হচ্ছে তো যে বিকল্প চাষের কথা এই যে আমরা বললাম, এই যে আমরা কথোপকথনে আমরা দেখালাম যে বিকল্প চাষের মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা নতুন রাস্তা খুলে যেতে পারে, তাই তো?
0: অবশ্যই।
1: আমাদের হাতে সময় আর একদম নেই। আশা করি যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনেছেন, নিশ্চয়ই আপনারা একটা বিকল্প পথেরও সন্ধান

0: প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
0: মজিবোচা তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন সুগার থেকে চোখের ক্ষতি, বলছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ সাগনিক সূর্য দাস।
3: তো ডায়াবেটিসে সুগারে তিনটে জিনিস হয়। 1 নম্বর, পাওয়ার আপ ডাউন করে, যে জন্যে আপনার অনেক সময় যখনই সুগার একটু বেড়ে যায় তখনই কিন্তু একটু ঝাপসা ভাব মনে হবে, তখন নিশ্চয়ই আপনি আপনার সুগার লেভেলটা দেখবেন। যদি কাছে একজন আশেপাশে যদি কোনো ট্রেন্ড ডক্টর আছেন, মেডিকেল পার্সোনাল গিয়ে দেখাবেন। বাড়িতেও আজকাল তো অনেকেই সুগার মেজার করার মেশিন পাওয়া যায়, গ্লুকোমিটার, সেটা নিয়েও আপনি কিন্তু টেস্ট করতে পারেন। 2 নম্বর হলো চোখে ছানি তাড়াতাড়ি পড়ে, যেটা ক্যাট্রাক্ট, ডায়াবেটিক ক্যাট্রাক্ট বলি আমরা। এটা কিন্তু একজন নর্মাল কেসে, যদি একজন নর্মাল পেশেন্টের যা ক্যাট্রাক্ট হয় বয়সের জন্য, সেটা কিন্তু আপনার সুগারের ক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। আর 3 নম্বর হলো আমাদের রেটিনা, অর্থাৎ চোখের পর্দা যেটা আছে সেখানে এফেক্ট হয়, তো সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই তিনটেই কিন্তু চোখের দৃষ্টি কমিয়ে দেয়। সো আমাদের এটার জন্য কিভাবে আমাদের সচেতন থাকতে হবে, যে রেগুলারলি আমরা সুগার লেভেল মেজার করতে থাকব। যারা ডায়াবেটিক পার্সোনাল আছেন, যারা ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিসের ওষুধ খান, আপনারা কিন্তু 6 মান্থলি একটা করে চোখের চেক আপ করতে থাকবেন, বাড়িতে সুগার লেভেলটা মাপতে থাকবেন। আর চোখের পাওয়ার অ্যান্ড রেটিনা চেক আপ কিন্তু এভরি 6 মান্থলি করা উচিত। এছাড়াও আমাদের সুগার লেভেল কমাবার জন্য আপনার ডায়াবেটোলজিস্ট যারা ডক্টররা আছেন, ওনারা আপনাকে বলে থাকবেন যে একটু ব্রিস্ক এক্সারসাইজ করা দরকার। সব স্ট্যাগনেশন হয়ে যাতে না থাকি, আমরা এক নাগাড়ে এক জায়গায় বসে থাকি, সেটাই আমাদের আজকাল কাজের সবচেয়ে মেন সমস্যা। সো স্পেশালি IT পার্সোনাল বলুন, ব্যাংকে যারা আছেন বলুন, সবে আমরা এক জায়গাতে বসে থেকে থেকে আমরা কাজ করি, দ্যাট অলসো লিডস টু অল হেলথ ইস্যুস। তো যাদের সুগার আছেন এই জিনিসটা একটু খেয়াল করবেন, যে মর্নিং আর ইভিনিং ওয়াকস যদি একটু হয়, একটু এক্সারসাইজ যদি হয়, এগুলো যাতে হতে থাকে। আর সুগারের জন্য আমাদের চোখে ইভেন আজকাল পলিউশন বলুন, যেটার জন্য আমাদের মাল্টিফ্যাক্টোরিয়াল কজের জন্য কিন্তু ড্রাইনেস হয়, এটাও একটা আছে, যে দিস ইজ অলসো ওয়ান অফ দ্য কজেস। সুগারের জন্য যদি আপনার ছানি

0: হয় তাহলে কিন্তু সে ছানি কিন্তু একটু তাড়াতাড়ি করে নেওয়া উচিত। ওই ছানি আমরা কিন্তু ম্যাচিওর হবার জন্য ওয়েট করি না। সিমিলারলি যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার ধরা পড়ে, তাহলে সেগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যাতে শুরু করে দিই। সেটার অন্যান্য অনেক ট্রিটমেন্ট আছে, ইঞ্জেকশনস আছে, লেজার আছে। আর আমরা প্রথমেই অপারেশনের দিকে যাই না, আমরা চেষ্টা করি যতটা ওষুধ ইঞ্জেকশন লেজার দিয়ে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, ট্রিটমেন্টটাকে কন্ট্রোলে রাখতে পারি, সেটাই বেটার। ছানি অপারেশনের পর আপনার ছানি সরে গেল, লেন্স বসিয়ে দিলেন, তারপর আপনি ভালো দেখছেন, সেই সেম জিনিসটা কিন্তু সুগারের জন্য রেটিনা এফেক্ট হয়, সে অত ইজি ব্যাপারটা নয়, এটা একটু প্রসেসটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাই বলে আমাদের যাতে একটু অ্যাওয়্যার থাকি এই ব্যাপারটা নিয়ে। আর আপনার যদি রিলেটিভস আছে, বাড়ির বাবা মা আছেন, দাদু দিদা আছেন, ইভেন ইয়াং পেশেন্টস, আজকাল অনেক ইয়াং ডায়াবেটিক্স ধরা পড়ছেন, ওনারাও কিন্তু একটু এভরি 6 মান্থলি চেক আপ করা দরকার।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুগার থেকে চোখের ক্ষতি, বললেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক শাগনিক সূর্য দাস। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। অনুষ্ঠানটি এখানে শেষ হল। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর 27 আগস্ট অর্থাৎ আজকের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। সন্ধ্যে 7টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় থাকবেন অহর্ণা চক্রবর্তী। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় কথায় গানে অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে থাকবেন অরিজিৎ ঘোষ। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সানাই। পরিবেশনায় থাকবেন গহর আলী খান ও সম্প্রদায়, রাগ মালকোষ এবং মিশ্র কাফিধুন। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অরিজিৎ ঘোষ। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানসূচী।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে।

0: ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় থাকবেন অর্হণা চক্রবর্তী।

দিনভর কত কথা, কত ব্যস্ততা, কত শব্দ আমাদের চারপাশে, কিন্তু দিনের শেষে এমন কিন্তু একটা সময় আসে যখন মন আর কোনো কথা শুনতে চায় না, শুধু একটু সুরের মধ্যে হারিয়ে যেতে চায়। কারণ সুর আমাদের সঙ্গে তর্ক করে না, কোনো প্রশ্ন করে না, শুধু নিঃশব্দে এসে আমাদের মনের কথাগুলোকে আরও নিজের মনের মতো করে ছুঁয়ে যায়। আর সুরের জগতে এমনই এক অনন্য অধ্যায় হল শাস্ত্রীয় সঙ্গীত। এই সুরের পথ ধরেই আজকের অনুষ্ঠান গানের সুরে। শুভ সন্ধ্যা বন্ধু, আমি তোমার যুববাণীর বন্ধু অর্ভনা রয়েছি তোমার সঙ্গে, তুমি শুনছো যুববাণী। আর আজ তোমায় নিয়ে চলেছি এমন এক সুরেলা সফরে যেখানে আমার সঙ্গে রয়েছে যুববাণীর দুই শিল্পী বন্ধু, শিল্পী আকাশ রায়চৌধুরী ও শিল্পী অরিত্র বসাক। প্রথমেই শুনে নেব রাগ শ্যাম কল্যাণ, সঙ্গে নিয়ে যুববাণীর শিল্পী বন্ধু আকাশ রায়চৌধুরী।

সত্যি এইরকম রাগ শুনলে মনে হয় যেন শান্ত মায়াময় একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে আমাদের চারপাশে। সুর যেন কথা বলছে আর আমরা নীরবে সেই কথাগুলো শুনে চলেছি। আমাদের আজকের এই সুরেলা সফরকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করেছে আমাদের যন্ত্রাণুর সঙ্গে যে সকল শিল্পী বন্ধুরা ছিলেন, তাদের নাম হারমোনিয়ামে পরম শিবম ঘোষ, কিবোর্ডে উজ্জ্বল কুমার মজুমদার, তবলায় প্রীতম চক্রবর্তী, পারকাশনে গৌতম পাল এবং দোতারায় নবনীল সরকার। সুর যদি হয় সঙ্গীতের প্রাণ, তাহলে তাল তার চলার ছন্দ, আর সেই ছন্দকে আরও জীবন্ত করে তোলে তবলার বোল। এখন তবলায় তিন তালে যুববাণীর শিল্পী বন্ধু অরিত্র বসাক। তবে বন্ধু, সময়ের ঘড়ির কাঁটা বলছে এখন বিদায় নেবার পালা। সুর থেমে গেলেও তার রেশ তো থেকে যায় মনে মগজে আর কোথাও যেন অদৃশ্য এক ছন্দে। সুরের এই রেশটুকু সঙ্গে নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আমি তোমার যুববাণীর বন্ধু অর্হনা। আবারও ফিরব নতুন কোনো এক সুরের গল্প নিয়ে। ভালো থেকো, যুববাণীর সঙ্গে থেকো। এখন তবলায় তিন তালে যুববাণীর শিল্পী বন্ধু অরিত্র বসাক।

মৈত্রী ভাষার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় ছিলেন অর্হণা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর, ফোন নম্বর ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026।

0: ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: মৈত্রী পূজার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200 বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 21 জন তামিলনাড়ুর পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত 1 দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 359 দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা বা হড়পাবান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফেলের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রসুয়ায় 17টি, পশ্চিম নাওয়ালপরাশিতে 15টি, নুয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি মৃতদেহ রয়েছে। তিব্বত ও নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 1300 বেশি মানুষ নিখোঁজ, এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। জানা গিয়েছে 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, এদের মধ্যে প্রধানত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া দেশের নাগরিকদের উদ্ধারের জন্য ভারত জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিপর্যয়ের সময় নেপালে অবস্থানরত 288 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এর মধ্যে ত্রিশুলী 1 বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 73 জন ভারতীয় নাগরিক রয়েছেন। বিদেশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তথ্য সংগ্রহের জন্য কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল বলেন, তামিলনাড়ু থেকে 2টি পৃথক দলে 37 ও 49 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 32 জন নাগরিক মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। এর মধ্যে তামিলনাড়ুর 21 জনকে উদ্ধার করা হয়েছে। কেরালার 33 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
1: हमारी एम्बेसी वहां के सरकार से बातचीत कर रही है कि किस प्रकार से वहां से निकाला जाए। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं, उनको रेस्क्यू कर लिया गया है और ये लोग वहां से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे।
0: শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের হড়পাবান বিপর্যয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের 32 জন নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের সকলের একটি পর্যটন সংস্থার সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে।

0: এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে গত রাত থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, নেপালের বন্যা দুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখছে। ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নেপালের কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে চলেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, রাষ্ট্রসংঘ জরুরি সহায়তা কার্যক্রমে সব রকম সহায়তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল পদক জয়ের জন্য নয়, বরং একটি উন্নত ভারত গঠনে দেশের যুবশক্তিকে একত্রিত করার অভিযান।
1: হামারি সরকার ভারত মে 21বিং সদী কা আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম বানানে কে লিয়ে পুরি তরহ প্রতিবদ্ধ হ্যায়। আজ স্পোর্টস ইউনিভার্সিটি সে লেকর আধুনিক ট্রেনিং সেন্টার্স তক দেশ মে এক এসি ব্যবস্থা বনাই যা রহি হ্যায়, জিসমে প্রতিভা কো পহচাননে সে লেকর উসে দুনিয়া কে মঞ্চ তক পৌঁছানে তক হর স্তর পর সহযোগ মিলে।
0: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠার শিক্ষাও দেয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তির কাছ থেকে পাওয়া নতুন চিন্তাভাবনাগুলি এমন এক শক্তিতে পরিণত হবে যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগের ফলে ভারতের ক্রীড়া ব্যবস্থা এখন পরিকাঠামো পদক জয়ের গুণ্ডি পেরিয়ে নাগরিকদের দৈনন্দিন জীবনে শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আগামী বারো বছর পূরণ করতে চলেছে। ভারতের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। 2014 সালের 28শে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। অর্থমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মোট জমা অর্থের পরিমাণ 3,17,000 কোটি টাকা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, আজকের ছাত্ররা আগামী দিনে গণতন্ত্রের মশালবাহকের ভূমিকা পালন করছে। আজ চেন্নাইয়ে আয়োজিত ইলেকট্রাল লিটারেসি ক্লাব এবং ইসিআই নেটের এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী সাক্ষরতা সম্পর্কিত দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ক্লাবগুলি দেশের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তরকে আরও মজবুত করতে সাহায্য করছে। দেশের নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানটির মূল ভাবনা ছিল, গণতন্ত্র সম্পর্কে জানুন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকল ফ্যাক্টরি জবলপুরে টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত ও সংস্কারের জন্য 472 কোটি টাকার এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী সিং জানান, সরকার 2028-29 অর্থবর্ষের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, ভারত কেবল দেশীয়ভাবে অস্ত্র উৎপাদনই করছে না, বরং সেগুলির রক্ষণাবেক্ষণ, সংস্কার ও আধুনিকীকরণের সক্ষমতাও গড়ে তুলছে। আগামী মাসগুলিতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নীতি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রা সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি ৩৫ টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: হর বর্ষ হাম লোক কোশিশ করতে হ্যাঁ কি পেঁয়াজ মে আগর কোই কিমতো কি বড়োত্তরি হতি হ্যায় তো উসমে

0: रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
1: উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে 2025-26 সালে 307 লক্ষ মেট্রিক টনেরও বেশি উৎপাদনের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী মাসগুলিতে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুত করা সম্ভব হবে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, গোটা বিশ্ব আজ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ভারতের অগ্রগতি ও সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি জানান, চলতি বছরের 2-5 নভেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্মেলন ও প্রদর্শনী 2026-এ প্রায় 8-10 দেশ সহযোগী হিসেবে অংশগ্রহণ করবে। আসন্ন আয়োজনের মুম্বাই পর্বে রোড শোতে বক্তব্য পেশ করার সময় তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে সক্ষমতা বৃদ্ধি, প্রতিশ্রুতি, গুণমান, নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী মূল্যের উপর গুরুত্ব আরোপ করেন। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিলনিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্টে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ পঞ্চম দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান করেছে। সোনাল দিনুশা 133, কেশরী নুয়ান্তা 46 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাবেন। সফর চলাকালীন তিনি বিশকেকে ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশজুড়ে ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। আজ তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গান। প্রথম গানটির শিল্পী শ্রাবন্তী মজুমদার, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ভি ভালসারা।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটির সুরকার সুমিত সমাদ্দার, গীতিকার চিরদীপ দাশগুপ্ত, গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়।

0: আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী,
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ

0: প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ৩০শে অগস্ট রবিবার ঠিক সকাল ১১টায়।
1: এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, প্রথম ব্যান্ড ক্যাকটাস।

0: শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। বলে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তাঁর বিশ্ব জয় করা বক্তৃতার শুরুতেই উপস্থিত হাজার হাজার দর্শক শ্রোতাদের ভাই ও বোন বলে সম্বোধন করে এক লহমায় তাঁদের হৃদয় জয় করেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আবহে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার অগণিত নারী পুরুষ একে অপরকে রাখি পরিয়ে হয়ে উঠেছিলেন পরস্পরের ভাই কিংবা বোন। আজ রাখি পূর্ণিমা উপলক্ষে হারানো দিনের গান অনুষ্ঠানে একই মাতৃগর্ভজাত ভাই বোনের সম্পর্কের পাশাপাশি খানিক বিস্তৃত পরিসরে শুনবেন ভুবন ভরা ভাই বোনেদের কথা ও কিছু ভালো লাগা গান। শ্রবণসঙ্গী আমি অরিজিৎ ঘোষ। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে

0: বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই খবর।

দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 9:11, বাংলাদেশ সময় রাত 9:30 হয়ে 18 সেকেন্ড। শুরু করছি কথায় গানে। আজকের বিষয়, নানা রূপে জননী। প্রতিটি মানুষেরই জন্ম হয় মাতৃগর্ভ থেকে। মায়ের স্নেহ মায়া মমতায় ভালোবাসায় ও শিক্ষায় বেড়ে ওঠে মানুষ। সেই জন্মদাত্রী মা আমাদের কাছে হলেন পরম ভালোবাসার জন, পরম আপনার জন, পরম শ্রদ্ধেয়া ও পরম পূজনীয়া। একসময় জন্মদাত্রী মা আর ঠাকুর ঘরে থাকা মাতৃ প্রতিমার মধ্যে কোনোই তফাৎ থাকে না।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। ঠাকুর ঘরের আরাধ্যা মায়ের মধ্যে যখন জন্মদাত্রী মাকে প্রত্যক্ষ করা যায়, তখন সেই দেবতা অর্থাৎ আরাধ্যা দেবী তথা বিশ্বজননীকে পাওয়ার আকাঙ্ক্ষা আরোই তীব্র হয়ে ওঠে, যেমন হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের, বামাখ্যাপার কিংবা রামপ্রসাদের। সেই মায়ের রাঙাচরণেই পাওয়া যায় জীবনের পরম ঐশ্বর্য।

গানটি শুনলেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। জন্মদাত্রী হোক বা পরম আরাধ্যা বিশ্বজননী, মাতৃস্বরূপের শেষ নেই। জননীর এক বিশেষ ও বিশাল রূপ হলেন দেশমাতৃকা, যার মাটিতে জন্ম নেয়ার মুহূর্ত থেকেই আমরা তাঁর কাছে চিরঋণী। আর সেই জন্যই দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে শত সহস্র বীর বিপ্লবী হাসি মুখে আত্মবলিদান দিয়েছিলেন দেশমাতৃকার চরণে।

0: দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। শেষ হল কথায় গানে। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে পোস্ট করে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপাল থেকে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা। 290 জন ভারতীয়ের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
1: নেপালে ভয়াবহ হরপাবানে আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, নিখোঁজ 1300 বেশি মানুষ।
0: একবিংশ শতাব্দীর জন্য আধুনিক ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বলেছেন প্রধানমন্ত্রী।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে আগামী শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে রওনা দিচ্ছেন।
0: প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটিতে পৌঁছেছে, যা দেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
1: মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনায় প্রস্তুত বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
0: বালুচ ইয়াকজেতি কমিটি বালুচিস্তানের সাদিকোর এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোর করে গুম, বেআইনি আটক এবং উচ্ছেদের অভিযোগ তুলেছে।
1: ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
0: বিস্তারিত খবর, বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে আটকে পড়া তামিলনাড়ুর 21 জন এবং ত্রিশুলি ওয়ান বিদ্যুৎ প্রকল্পের 63 জন কর্মী। এদিকে আকস্মিক বন্যায় নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের খুঁজে বের করা ও উদ্ধারের প্রচেষ্টা জোরদার করেছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 290 জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এখনও সম্ভব হয়নি।
2: हमारी एम्बेसी वहां के सरकार से बातचीत कर रही है कि किस प्रकार से वहां से निकाला जाए। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं उनको रेस्क्यू कर लिया गया है और ये लोग वहां से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे।
0: তিনি বলেন, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ বজায় রাখছে। শ্রী জয়সওয়াল জানান, নেপাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রী জয়সওয়াল আরও জানান, নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে ভারত 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। উদ্ধার কাজ সহজ করতে ভারত বেইলি ব্রিজ পাঠানোর ব্যবস্থাও করছে। তিনি জানান, বিদেশ মন্ত্রকে 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া কাঠমান্ডু ও বেজিং এর ভারতীয় দূতাবাসেও 24 ঘন্টার হেল্পলাইন চালু হয়েছে। নতুন দিল্লিতে 24 ঘন্টার চালু একটি কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর 9111230887 18 এবং 9111230887 19। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেল situationroom@mea.gov.in। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসে জরুরি যোগাযোগের নম্বরগুলো হল 9779851316807 9779709107500 এবং 9779810326117। শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আশ্বাস দেন যে ভারত নেপালের জনগণের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
2: Prime Minister yesterday spoke to the Prime Minister of Nepal, conveyed our deepest condolences, conveyed that India stands in solidarity with people of Nepal, as also offered all possible humanitarian

0: And assistance from our side. As per information currently available, there are 288 Indian nationals who remain uncontactable.
1: চীন সীমান্তে আটকে পড়া ভারতীয়দের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, তাদের নিরাপদে সরিয়ে আনার জন্য বেজিং এর ভারতীয় দূতাবাস সব রকম চেষ্টা চালাচ্ছে। সেখানে প্রায় 200 জন ভারতীয় নাগরিক উদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন। এই আটকে পড়া ভারতীয়দের মধ্যে 95 জন দার্চেনে রয়েছেন এবং তারা নেপালে প্রবেশের জন্য হিলসার দিকে এগোচ্ছেন। এছাড়া 4 জন গিলং শহরে, 13 জন জুতুলপুকে রয়েছেন এবং তারা সাগার শহরের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে আরও 60 থেকে 70 জন সাগার দিকে এগোচ্ছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে ভারতীয় মিশন সার্বিক যোগাযোগ রাখছে এবং তাদের উদ্ধার ও সরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
2: The Chinese side, the number of Indians who had gone on the Kailash Mansarovar Yatra are currently stranded on the Chinese side. Our embassy in Beijing is making all efforts for their safe evacuation. There are approximately 200 Indian nationals there who have sought our assistance for evacuation. Of them, 95 are in Darchen and currently proceeding to Hilsa to cross over into Nepal. 4 are in Geelong city, 13 Zutulpuk, and they are en route to the town of Saga, and 60-70 others who are also heading towards Saga. Our mission is in touch with local authorities and they are doing their best for their rescue and evacuation.
3: নেপালে ভয়াবহ হরপাবনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359। সাম্প্রতিককালের অন্যতম মারাত্মক এই প্রাকৃতিক দুর্যোগে 290 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে নেপাল কর্তৃপক্ষ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। গতকালের আকস্মিক বন্যায় নেপালের 3টি জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তিব্বত ও নেপালের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আজ পর্যন্ত 1300 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, রাশিয়া সহ 30টিরও বেশি দেশের বাসিন্দা। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে আরও জানিয়েছেন, দুর্গত এলাকাগুলি থেকে এ পর্যন্ত আহত সহ 800 বেশি আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। ভোটকশির উপনদী লেনদের প্রবাহ একটি তুষারধসে অবরুদ্ধ হয়ে পড়ার পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। রোশুয়াগড়িতে চীন সীমান্তের কাছে অবস্থিত তিমুর এলাকায় এই বন্যা প্রথম আঘাত হানে। নেপালের ছোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলের কাছে গঠিত একটি প্রাকৃতিক বাঁধের হ্রদ আগামী 3 দিনের মধ্যে ভেঙে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত এই হ্রদে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল এবং এটি ইতিমধ্যে উপচে পড়তে শুরু করেছে। মন্ত্রক আরও সতর্ক করেছে যে আগামী 3 দিনে হ্রদে আরও 30 লক্ষ ঘনমিটার জল ঢুকতে পারে, যার ফলে বাঁধ ভেঙে যাওয়ার মারাত্মক সম্ভাবনা। চীনের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বাঁধ ভাঙা মোকাবিলা এবং জরুরি উদ্ধারকাজ সহজতর করার জন্য কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে।
1: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ তিব্বত নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ পরিদর্শন করেন। আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি এখনও পর্যন্ত 558 জন নিখোঁজ। হরপাবানের ফলে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল গিরং সম্পূর্ণভাবে বদ্ধ হয়ে পড়েছে।
3: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালের বন্যাদুর্গত এলাকায় অবস্থানরত সব ভারতীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেপালের বন্যা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব এবং কাঠমান্ডু ও বেজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন ডক্টর জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এই বিষয়ে বিদেশ মন্ত্রক, অন্যান্য মন্ত্রক, বিভিন্ন রাজ্য সরকার, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখছে। ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার নেপালের কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।
1: ভারত নেপালের ভয়াবহ পরিস্থিতিতে দ্বিতীয় দফায় প্রায় 37.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী, ওষুধ এবং খাদ্য সামগ্রী রয়েছে। গতকালও নতুন দিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ প্রায় 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, ত্রাণ সামগ্রী নিয়ে দ্বিতীয় বিমানটি আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রতি মুহূর্তে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত রকম সহায়তা চালিয়ে যাওয়া হচ্ছে।
3: নেপাল ও তিব্বত সীমান্তে হরপাবানে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, রাষ্ট্রসংঘ নেপাল সরকারকে উদ্ধার এবং ত্রাণ কাজে সহযোগিতা করছে। গুতেরেস ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
1: বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ আকাশপথে বাল্মীকিনগর গণ্ডক ব্যারেজ পরিদর্শন করেছেন। নেপালে আকস্মিক বন্যার জেরে উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা

0: করেন তিনি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিহারে এনডিআরএফ এর 9টি দল মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত 4টি উদ্ধারকারী দলকেও প্রস্তুত রাখা হয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপাল, উত্তরপ্রদেশের প্রশাসন সেখানে আটকে পড়া রাজ্যের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং তাদের জরুরি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। উল্লেখ, নেপালে ত্রাণ সহায়তা উদ্ধার কাজের জন্য রাজ্য সরকার এসডিআরএফ এর একটি প্লাটুন পাঠিয়েছে। এই প্লাটুনে 32 জন সদস্য রয়েছেন।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনা আগামীকাল 12 বছর পূর্ণ করতে চলেছে। ভারতের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে এটি মনে করা হচ্ছে। 2014 সালের 28শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। অর্থমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। মোট অর্থ পরিমাণ 3,17,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভার্চুয়ালি খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পান।
2: हमारी सरकार भारत में 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
1: শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরো ভালো প্রতিযোগী হয়ে ওঠারও শিক্ষা দেয়।
2: जब मैं स्पोर्ट्स की बात करता हूं तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है। ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है। मैं हमेशा कहता आया हूं, जो खेले वो खिले, और खेल में खिलना सिर्फ मैदान पर जीतना नहीं है। खेल में खिलना मतलब व्यक्तित्व का खिलना और देश का गौरव बढ़ाना।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং সানডে অন সাইকেলের মতো উদ্যোগ দেশের ক্রীড়া পরিকাঠামোকে উৎসাহিত করছে।
3: ভারত কা স্পোর্টস ইকোসিস্টেম কেবল ইনফ্রাস্ট্রাকচার আর মেডলস তক সীমিত নাহি হ্যায়। ফিট ইন্ডিয়া সে করোড়ো যুবাওকে জোড়নে সে লেকর সানডে অন সাইকেল জেসি পহলো তক আপনে ফিটনেস কো লাইফস্টাইল আর স্পোর্টস কো ন্যাশনাল মুভমেন্ট বনা দিয়া হ্যায়। প্রধানমন্ত্রী জি, সিফ ইতনা হি নাহি, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট কে মাধ্যম সে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আর ফেয়ার অপরচুনিটি কো মজবুত করনে কা প্রয়াস ইয়া সুনিশ্চিত করতা হ্যায় কি প্রতিভা को अपना टैलेंट साबित करने का समान मंच मिले।
1: ক্রীড়া ঐতিহ্যকে দেশের একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতিকে রূপান্তরের উপর জোর দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
4: इंटरनेशनल लेवल में हमारा मेडल्स बढ़ रहे हैं। पहले तो हम एक मुश्किल से 2 मेडल मिलते थे, अब तो हम हर कंपटीशन, चाहे वो कॉमनवेल्थ हो, चाहे ओलंपिक्स हो, एशियन गेम्स हो, अब तो मल्टीपल मेडल्स जीतते हैं इंडियन प्लेयर्स। ये तो बहुत फख्र की बात है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, শনিবার তিনি দুদেশ সফরের উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের তাশকান যাবেন। সফরকালে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে উভয় নেতা প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।
5: Discussions are expected to cover a wide range of areas of mutual interest and identify new avenues for strengthening bilateral cooperation, including trade and investment, critical and minerals, healthcare, business-to-business engagement, education, space, technology, culture, and people-to-people exchanges. This engagement will provide an opportunity to highlight the long-standing cultural ties between India and Uzbekistan, as well as the important role of academic and people-to-people exchanges in further strengthening bilateral relationship.
0: তাশকান থেকে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশকেকে শুরু হতে চলা 26তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। এছাড়াও তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন স্বরূপ 6ষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন।

0: George.
1: Honorable Prime Minister will be visiting Uzbekistan on August 29 to 30 at the invitation of the President of Uzbekistan.
2: Prime Minister will have bilateral engagements with the President, followed by a banquet lunch hosted by the President in honor of the Prime Minister. The Prime Minister will also pay tribute at the Shastri Memorial in Tashkent.
0: বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ ভিয়েতনামের হ্যানয়ে সেদেশের প্রধানমন্ত্রী লে মিন হুঙের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্গারিটা জানান, বৈঠকে উভয় নেতা ভিয়েতনামের জেনারেল সেক্রেটারি তথা প্রেসিডেন্ট তো লামের সফল ভারত সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত ও সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার বিষয়ে কথা বলেছেন। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা। গত এক দশকে দেশের প্রতিরক্ষা উৎপাদন প্রায় চার গুণ বেড়ে 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জবলপুর এ টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত ও সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।
3: आज का यह प्रोजेक्ट आत्मनिर्भरता की एक मजबूत कड़ी है और हमारा लक्ष्य है कि आने वाले वर्षों में भारत दुनिया की लीडिंग डिफेंस मैन्युफैक्चरिंग और एक्सपोर्ट्स हब में अपनी मजबूत पहचान बनाए और इस नेशनल मिशन में जबलपुर जैसी फैसिलिटीज इम्पॉर्टेंट रोल प्ले करेंगी और मुझे पूरा विश्वास है कि इस प्रोजेक्ट से जुड़े सभी स्टेक होल्डर्स इस रेस्पॉन्सिबिलिटी को पूरी एफिशिएंसी के साथ पूरी सिंसियरिटी के साथ निर्वाह करेंगे।
0: নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, বিশ্ব পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি এবং সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই ক্ষেত্রে বিনিয়োগ করতেও আগ্রহী। 2-5 নভেম্বর নতুন দিল্লিতে শুরু হতে চলা ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্মেলন এবং প্রদর্শনী 2026-এ প্রায় 8-10টি সহযোগী দেশ অংশ নেবে বলেও তিনি জানিয়েছেন।
4: রাখীবন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, এই উৎসব প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। ভাইয়ের হাতে বাঁধা বোনেদের রাখীর সুতোটি সুরক্ষার এক পবিত্র বন্ধন। এটি কেবল ভাই বোনের মধ্যেই নয়, পরিবার বন্ধু বান্ধব এবং সমাজের মধ্যেও স্নেহ শ্রদ্ধা ও পারস্পরিক দায়িত্ববোধের প্রতীক।
0: বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। প্রয়োজনে ভারতীয় নাগরিকরা যাতে সবসময় ভারতীয় মিশনগুলির সহায়তা পান, তরুণ কূটনীতিকদের তা নিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। ভারতীয় বিদেশ সেবার শিক্ষানবিশ আধিকারিকরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আধিকারিকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তারা কেবল সরকারের প্রতিনিধিত্ব করেন না, বরং তারা 140 কোটি দেশবাসীর আশা আকাঙ্ক্ষারও প্রতিনিধিত্ব করছেন।
4: বিবেকানন্দ শিলা স্মারক ও বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সভাপতি শ্রী এ বালাকৃষ্ণন প্রয়াত, বয়স ছিল 88 বছর। পড়াশোনা শেষ করে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন। অবসর গ্রহণের পর 1973 সালে বিবেকানন্দ শিলা স্মারকের স্থপতি একনাথ রানারের আহ্বানে সাড়া দিয়ে বিবেকানন্দ কেন্দ্রে যোগদান করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, তার জীবন স্বামী বিবেকানন্দের আদর্শ এবং সেবার মাধ্যমে জাতি গঠনের ব্রতে উৎসর্গীকৃত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গভীর শোকবার্তায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা স্মরণ করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন পর্বের জন্য আগামীকাল পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
4: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যে কোনো আলোচনা করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সুবিধাজনক অবস্থানে থাকলেও ইরান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলি থানি আজ তেহরানে পৌঁছবেন। সেখানে তিনি ইরানের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো নতুন সামরিক আগ্রাসনের পরিকল্পনা ওয়াশিংটনের নেই। যদিও মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, তেহরান যদি আগে হামলা চালায় তবে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি।

0: ভাবা হবে। জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা করার অভিযোগে ইতালি, ব্রিটেন এবং আরও কয়েকটি দেশের তিনটি সংস্থার উপর সন্ত্রাসবাদী বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই সমস্ত সংস্থার সঙ্গে মার্কিন নাগরিকরা কোন রকম আর্থিক লেনদেন করতে পারবে না। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, কোন রকম রাজনৈতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।
1: বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, অভিবাসীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করার লক্ষ্যে এই পদক্ষেপ। বিদেশ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের কাজে যুক্ত আধিকারিকদের জন্য বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। যতদিন এই কর্মসূচি চলবে ততদিন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন ভিসা নীতিতে তিনি পরিবর্তন আনবেন, সেই মতো পদক্ষেপও করা হয়।
0: বালুচ ইয়াকজেয়েতি কমিটি আজ বালুচিস্তানের সাদিকোর এলাকার অপহরণ, নির্বিচারে আটক, জোরপূর্বক উচ্ছেদের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে। এক বিবৃতিতে এই মানবাধিকার সংস্থার অভিযোগ, চলতি বছরের মে মাসে পাক সেনাবাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা স্থানীয় বাসিন্দাদের জড়ো করে বিপুল সংখ্যক মানুষকে আটক করে। বিআইসির দাবি, খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে চেকপয়েন্ট মানুষকে আটকে দেওয়া হচ্ছে। সড়ক অবরোধের কারণে বাসিন্দাদের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে। এবার খেলার খবর।
1: ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহানি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আজ পঞ্চম দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান করেছে। সোনাল দেনুশা 133, কেশরি নুয়ান্থা 46 রান করেছেন। ভারতের হয়ে মানব সুথার, রবীন্দ্র জাদেজা 3টি করে উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র হওয়ার পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। 68 পয়েন্ট ও 51.52% পেয়েছে ভারত। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, 5টিতে জয়ী হয়েছে, 4টিতে পরাজিত হয়েছে, 2টি ড্র করেছে।
0: দুবারের ফুটবল বিশ্বকাপ বিজয়ী উরুগুয়ের সঙ্গে আগামী 6 অক্টোবর একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। পশ্চিমবঙ্গের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে। আগামী মাসের 26 তারিখে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে। 3 অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হবে।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 2-0 খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 এগিয়ে ছিল। ইস্টবেঙ্গলের পক্ষে আকাশ হেমব্রাম ও মোহাম্মদ বিলাল গোল করেছেন। এখন দৃষ্টিকোণ। চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জির প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: সময়টা পাঁচের দশকের শেষ। চিরাচরিত বাণিজ্যিক ছবি আর নির্ভেজাল শিল্পধর্মী বলে খ্যাত সমান্তরাল সিনেমা বা আর্ট ফিল্মের মাঝামাঝি একটি তৃতীয় ধারার উদ্ভব হয় ছবির দুনিয়ায়। বেশ কয়েকজন পরিচালকের হাত ধরে উঠে আসে মিডল সিনেমা। রুচিশীল শিক্ষিত সাধারণ দর্শককুল পান পরিষ্কার ঝকঝকে নির্মল বিনোদনের ছবি, যেখানে বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই শিল্পবোধ আর সামাজিক বার্তাকে ছাপিয়ে যায় না। দর্শক পান এক নিটোল গল্প, এই মধ্যধারার অন্যতম পথিকৃৎ ঋষিকেশ মুখার্জি।
1: 1, 2, 3,

0: জন্ম ১৯২২-এর ৩০শে সেপ্টেম্বর। প্রথমে ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু, পরে চিত্র সম্পাদক, তারপর ছবির সহ নির্দেশক। নিজের পরিচালনায় প্রথম ছবি ১৯৫৭-এ মুসাফির।
1: রাজা ও ফুল খেলতা হ্যাঁ বাদল মিলতা হ্যাঁ।
0: প্রথম ছবি বাণিজ্যিক নিরিখে তেমন সফল না হলেও বেশ প্রশংসিত হয় তার দ্বিতীয় ছবি আনাড়ি ১৯৫৯-এ। এই ছবির কুশীলব্দ বটেই, ছবিটিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। ছবিটির ভাণ্ডারে আসে মোট ৫টি পুরস্কার, রাষ্ট্রপতির রৌপ্য পদকও পায় এই ছবি। তারপর থেকে এই ধারা অব্যাহত। তার ছবির স্বাতন্ত্র ফুটিয়ে তুলত তার ঘরানার পরিচয়। সেরা কাহিনী চিত্রের জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পায় অনুরাধা।
2: অল ইন্ডিয়া রেডিও বম্বাই হ্যায়, আব হাম আপকো কুছ পুরানে গানো কে রেকর্ড সুনায়েঙ্গে। আজ সে ১০ সাল পহলে ইন গানো নে ধুম মচা দি থি। পহলে সুনিয়ে সাঁওরে সাঁওরে, গায়িকা অনুরাধা রায়।

0: জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার এসেছে আরো অনেক। হাসি কান্না জীবনের নানান রসরঙে মোড়া তার কিছু ছবি দর্শক মননে কালজয়ী হয়ে রয়ে গেছে, তার মধ্যে অন্যতম অভিমান। খুবই জনপ্রিয় হয় তার কমেডি ছবি গোলমাল, চুপকে চুপকে, খুবসুরত। একেবারে অন্য ধারায় জীবনের আর এক দিকের ছবি সত্যাকাম। শুধু পুরস্কারের নিরিখে নয়, জীবন মৃত্যুর আরেক গল্প হয়ে চিরকালীন আবেদন রেখে গেছে তাঁর আনন্দ।
1: জিন্দগি ওর মৌত উপর ওয়ালে কে হাতে জহাঁ পড়া উসে না তো আপ বদল সকতে না মে হম সব তো রঙ্গমঞ্চ কি কঠপুতলিয়া।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপাল থেকে এপর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রিশূলি ওয়ান প্রকল্পে 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা। 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
3: নেপালে ভয়াবহ হরপাবানে আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, নিখোঁজ 1300 বেশি মানুষ।
2: একবিংশ শতাব্দীর জন্য আধুনিক ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বলেছেন প্রধানমন্ত্রী।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে আগামী শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে রওনা দিচ্ছেন।
2: প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটিতে পৌঁছেছে, যা দেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
3: মার্কিন ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে যেকোনো আলোচনায় প্রস্তুত বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
2: বালুচ ইয়াংচেতি কমিটি বালুচিস্তানের সাদিকোর এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপহরণ, বেআইনি আটক এবং উচ্ছেদের অভিযোগ তুলেছে।
3: ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
2: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
3: নমস্কার। আকাশবাণী।

মৈত্রী এখন ছায়াছবির গান, প্রথম ছায়াছবি আশা ও ভালোবাসা। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার বাপ্পী লাহিড়ী। গানটি গেয়েছেন কিশোর কুমার ও সহশিল্পীবৃন্দ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1300 বেশি মানুষ। বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200 বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত মানুষদের সহায়তার জন্য বিদেশমন্ত্রক নতুন দিল্লিতে একটি 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে

অজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে চার দিনের সফরে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় চার গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতে নিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ক্রিকেট টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 359-এ দাঁড়িয়েছে। 288 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষকে উদ্ধারে কর্তৃপক্ষ জোর তৎপরতা চালাচ্ছে। গতকাল নেপালের 3টি জেলায় এই আকস্মিক বন্যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপাল পুলিশ জানিয়েছে, আজ আরও 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে চিতওয়ানে 108টি, পূর্ব নাওয়ালপরাশিতে 62টি, ধাদিংয়ে 27টি, গোর্খায় 20টি, রাসুয়ায় 17টি, পশ্চিম নাওয়ালপরাশিতে 15টি, নোয়াকোটে 12টি এবং তানাহুনে 9টি রয়েছে। তিব্বত ও নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 1,300-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক। উভয় কর্তৃপক্ষই জানিয়েছে, 30টিরও বেশি দেশের মানুষ নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে প্রধানত ভারত, গ্রেট ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার নাগরিকরা রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এ পর্যন্ত আহত সহ 8 শতাধিক আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। ভোটে কোশী নদীর উপনদী লেনদের প্রবাহ তুষার ধসের কারণে বাধাগ্রস্ত হওয়ার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যাটি প্রথমে চীন নেপাল সীমান্তের রাসুওয়াগাদির কাছে অবস্থিত তিমুর এলাকায় আঘাত হানে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে হড়পাবান বিপর্যয় নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এরা সকলেই একটি পর্যটন সংস্থার সঙ্গে সেদেশ ভ্রমণ করছিলেন বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করছে। এদিকে দুর্গতদের পরিবারগুলিকে সাহায্যের জন্য নবানে গতরাত থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলছে। নেপাল সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে রাজ্য সরকার। দুর্গত মানুষের সহায়তার জন্য ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে 9111230887 18 এবং 9111230887 19 নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করা সম্ভব। নেপালের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে সৃষ্ট ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক বাঁধ সৃষ্ট হ্রদটি আগামী 3 দিনের মধ্যে ভেঙে পড়ার উচ্চ ঝুঁকির মুখে রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, আজ সকাল পর্যন্ত হ্রদটিতে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল। হ্রদটির ধারণ ক্ষমতা থেকে তা অনেকটাই বেশি হওয়ায় জল উপচে পড়তে দেখা যায়। মন্ত্রক আরও সতর্ক করে বলেছে যে আগামী 3 দিনে হ্রদটিতে আরও 30 লক্ষ ঘনমিটার জল প্রবেশ করতে পারে, এর ফলে ভেঙে পড়ার ঝুঁকি আরও বাড়বে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং আজ তিব্বতের নেপাল সীমান্ত সংলগ্ন গিরং টাউনশিপ পরিদর্শন করেছেন। সেখানে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি 558 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং টাউনশিপে এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল ওড়িশা ও বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে নেপালের আকস্মিক বন্যার দিকে তাকিয়ে প্রশাসনিক মহলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক সহ পশ্চিমবঙ্গ এবং সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে চার দিনের সফরে যাচ্ছেন। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সি বি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাসখন্দে দুদিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে
প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জন

0: উন্নয়নের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদিক জাপারভের আমন্ত্রণে এই মাসের 31 তারিখে বিশকেকে অনুষ্ঠিতব্য 26তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা খাতে দেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বেড়ে 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে। মধ্যপ্রদেশের 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জব্বলপুর 80 সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত এবং সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়।
1: हमारी सरकार भारत में 21वीं सदी का आधुनिक स्पोर्ट्स इकोसिस्टम बनाने के लिए पूरी तरह प्रतिबद्ध है। आज स्पोर्ट्स यूनिवर्सिटी से लेकर आधुनिक ट्रेनिंग सेंटर्स तक देश में एक ऐसी व्यवस्था बनाई जा रही है जिसमें प्रतिभा को पहचानने से लेकर उसे दुनिया के मंच तक पहुंचाने तक हर स्तर पर सहयोग मिले।
0: আগামী মাসগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মৌসুমী মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। আজ নতুন দিল্লির কৃষি ভবন থেকে ভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজবাহী ভ্যানগুলো যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, নাফেড ও কেন্দ্রীয় ভান্ডারের আউটলেট এবং দিল্লি জুড়ে ভ্রাম্য ভ্যানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
2: हर वर्ष हम लोग कोशिश करते हैं कि प्याज में अगर कोई कीमतों की बढ़ोतरी होती है तो उसमें रिटेल इंटरवेंशन के माध्यम से सब्सिडाइज दर पर प्याज की उपलब्धता सुनिश्चित की जाती है। प्याज की जो प्रोडक्शन है या अवेलेबिलिटी है उसमें किसी प्रकार की कोई किल्लत नहीं है। एक्सपोर्ट को भी देखें तो वो पिछले वर्ष के मुकाबले भी सामान्य है।
0: রাখী পূর্ণিমা আগামীকাল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, প্রাচীনকাল থেকেই রাখী ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদযাপিত হয়ে আসছে। বিজেপি সভাপতি নীতিন নবীন আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রথম সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র ও বিবেকানন্দ শিলা স্মারকের সভাপতি এ বালাকৃষ্ণন প্রয়াত হয়েছেন। আজ ভোর রাতে কন্যাকুমারীতে সংগঠনের মূল কার্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুরুষদের ক্রিকেটে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 429 রান তুলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, এখনও নিখোঁজ রয়েছেন 1,300-এরও বেশি মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে থাকা 200-এরও বেশি ভারতীয় পর্যটকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে 84 জনকে উদ্ধার করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল অর্থাৎ শুক্রবার 28শে আগস্ট 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। সকাল 6:05 সুচিন্তন, মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে বৈরাগী ও জৌনপুরী রাগে শরদ, শিল্পী।

রাজীব চক্রবর্তী। এই মহাজীবন 6:30 নন্দলাল বসুর জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, 6:55 কৃষক বন্ধুদের জন্য ফুল থেকে সুগন্ধি তেল তৈরি, এ বিষয়ে বলবেন ডক্টর জয়তী মজুমদার, লোকগীতি 7:05, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান দেবরিগড় অভয়ারণ্য উড়িষ্যা, 7:35 সকালের আড্ডা, 8:30 কলকাতার ডায়েরি, ডালিয়া রায়ের সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়, শুনবেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি টোরির আগে সেতার পরিবেশনে শিল্পী দেবজিৎ চক্রবর্তী, মনের মতো গান 9:30 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, সকাল 10:30 রামধনু, প্রথমে ভজন শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, এরপর আধুনিক শিল্পী সুচরিতা সাহা, 11:00 বিকাশ পথ উপস্থাপনায় লাকি বণিক, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়, 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ সিনহা, রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সৌরিক ঘোষ, সাঁওতালি গান 12:30, দুপুর 1:00 নাটক সড়ক, রচনা অমিতাভ চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর, দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:00, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, টেকসই সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্রের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। আপনার স্বাস্থ্য শুনবেন সন্ধ্যা 6:50, বিষয় সার্জারিতে এআই এর ব্যবহার, বলবেন ডাক্তার রাকেশ খান, সন্ধ্যা 7:00 সড়ক নাটকটি পুনঃপ্রচারিত হবে, 7:45 হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহার সাক্ষাৎকার গ্রহণে রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, রাত 8:15 মহিলাদের আসর, রোজ নামচা, অতিথি ডক্টর সুপর্ণা চট্টোপাধ্যায় দত্ত, উপস্থাপনায় অঙ্কিতা পাল, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, বিশ্ব পরিক্রমা রাত 9:15, রাত 9:45 সঙ্গীত শিক্ষার আসর, খেয়াল রাগ ইমন, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী রাগে বেহালা, শিল্পী দেবাশিস চন্দ, উপমহাদেশের খবর রাত 10:45, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ শুক্রবার 28 আগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন সানাই, পরিবেশনায় গওহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। প্রথমে রাগ মালকোষ ও পরে মিশ্র কাফি ধুন।

সানাইতে প্রথমে রাগ মালকোষ ও পরে মিশ্র কাফি ধুন শুনলেন। বাজিয়েছেন গওহর আলী খান ও সহশিল্পীবৃন্দ। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপাল থেকে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ত্রিশুলি ওয়ান প্রকল্পে 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা।

0: 290 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। নেপালে ভয়াবহ হড়পাবানে আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, নিখোঁজ 1300 বেশি মানুষ।
1: একবিংশ শতাব্দীর জন্য আধুনিক ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বলেছেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে আগামী শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে রওনা দিচ্ছেন।
1: প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটিতে পৌঁছেছে, যা দেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
0: বালুচ ইয়াকজেহতি কমিটি বালুচিস্তানের সাদিপুর এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোর করে গুম, বেআইনি আটক এবং উচ্ছেদের অভিযোগ তুলেছে। বিস্তারিত খবর। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর 21 জন এবং ত্রিশুলি 1 বিদ্যুৎ প্রকল্পের 63 জন কর্মী। এদিকে আকস্মিক বন্যায় নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের খুঁজে বের করা ও উদ্ধারের প্রচেষ্টা জোরদার করেছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, 290 জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
2: हमारी एम्बेसी वहां के सरकार से बातचीत कर रही है कि किस प्रकार से वहां से निकाला जाए। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं उनको रेस्क्यू कर लिया गया है और ये लोग वहां से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे।
0: তিনি বলেন, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ বজায় রাখছে। শ্রী জয়সওয়াল আরও জানান, নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে ভারত 47 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। উদ্ধার কাজ সহজ করতে ভারত বেইলি ব্রিজ পাঠানোর ব্যবস্থাও করছে। তিনি জানান, বিদেশ মন্ত্রকে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে 24 ঘণ্টা চালু কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর 9111230887 8 এবং 9111230887 19, হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য 9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেল situationroom@mea.gov.in। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বরগুলি হল 9779851 3167 9779701075 00 এবং 9779810326117। শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। চীন সীমান্তে আটকে পড়া ভারতীয়দের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, তাদের নিরাপদে সরিয়ে আনার জন্য বেজিংয়ের ভারতীয় দূতাবাস সব রকম চেষ্টা চালাচ্ছে।
3: The Chinese side, the number of Indians who had gone on the Kailash Mansarovar Yatra are currently stranded on the Chinese side. Our embassy in Beijing is making all efforts for their safe evacuation. There are approximately 200 Indian nationals there who have sought our assistance for evacuation. Of them, 95 are in Darchan and currently proceeding to Hilsa to cross over into Nepal. 4 are in Geelong city, 13 Zutulpuk, and they are en route to the town of Saga, and 60-70 others who are also heading towards Saga. Our mission is in touch with local authorities and they are doing their best for their rescue and evacuation.
1: নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359। সাম্প্রতিককালের অন্যতম মারাত্মক এই প্রাকৃতিক দুর্যোগে 290 জন ভারতীয় পর্যটক সহ নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে নেপাল কর্তৃপক্ষ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গতকালের আকস্মিক বন্যা নেপালে 3টি জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। তিব্বত ও নেপালের কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী আজ পর্যন্ত 1300 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই বিদেশি নাগরিক। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে আরও জানিয়েছেন, দুর্গত এলাকাগুলি থেকে এ পর্যন্ত আহত সহ 800 বেশি আটকে পড়া মানুষকে উদ্ধার করা গেছে। নেপালের ছোচেন খোলা এবং পুরেপো সাংপো নদীর সঙ্গমস্থলের কাছে গঠিত একটি প্রাকৃতিক বাঁধের হ্রদ আগামী 3 দিনের মধ্যে ভেঙে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। চীনের জলসম্পদ মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত ওই হ্রদে আনুমানিক 20 লক্ষ ঘনমিটার জল জমা ছিল এবং এটি ইতিমধ্যে উপচে পড়তে শুরু করেছে। মন্ত্রক আরও সতর্ক করে দিয়েছে যে আগামী 3 দিনে হ্রদে আরও 30 লক্ষ ঘনমিটার জল ঢুকতে পারে, যার ফলে বাঁধ ভেঙে যাওয়ার মারাত্মক সম্ভাবনা। চীনের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য বাঁধ ভাঙা মোকাবিলা এবং জরুরি উদ্ধার কাজ সহজতর করার জন্য কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

0: পাণ্ডব ব্যারেজ পরিদর্শন করেছেন। নেপালে আকস্মিক বন্যার জেরে উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিহারে এনডিআরএফ এর 9টি দল মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত 4টি উদ্ধারকারী দলকেও প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।
1: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত নেপাল, উত্তরপ্রদেশের প্রশাসন সেখানে আটকে পড়া রাজ্যের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং তাদের জরুরি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সহ ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। উল্লেখ্য, নেপালে ত্রাণ সহায়তা উদ্ধার কাজের জন্য রাজ্য সরকার এসডিআরএফ এর একটি প্লাটুন পাঠিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে একটি আধুনিক ক্রীড়া পরিকাঠামো বা স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিভাবানরা প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা পায়। শ্রী মোদী বলেন, বর্তমানে দেশে অনেকেই খেলাধুলাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, খেলাধুলা কেবল সেরা হয়ে ওঠার শিক্ষাই দেয় না, বরং আরও ভালো প্রতিযোগী হয়ে ওঠার শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে যে ট্যালেন্ট হান্ট অভিযানের কথা ঘোষণা করেছিলেন, তার লক্ষ্য সম্পর্কেও এদিন স্পষ্ট ধারণা দেন।
2: লাল কিলে সে মানে 5 সাল কি উমর সে 15 সাল কি উমর কে খিলাড়িও কি পহচান করনে কে লিয়ে এক বড়ে ট্যালেন্ট হান্ট অভিযান কা এলান কিয়া হ্যায় আর ইসমে ভি হামে কেবল ইয়ে নাহি দেখনা হ্যায় কি কিস বচ্চে কি কিস খেল মে রুচি হ্যায়, বল্কি ইয়ে ভি দেখনা হ্যায় কি কোন সা বচ্চা কিস খেল কে লিয়ে ফিট হ্যায়, হামে উস হিসাব সে হি উস বচ্চে কো ট্রেনিং দেনি হোগি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, শনিবার তিনি দুদেশ সফরের উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের তাসকান্দ যাবেন।
3: Discussions are expected to cover a wide range of areas of mutual interest and identify new avenues for strengthening bilateral cooperation, including trade and investment, critical and minerals, healthcare, business-to-business engagement, education, space, technology, culture, and people-to-people exchanges. This engagement will provide an opportunity to highlight the long-standing cultural ties between India and Uzbekistan, as well as the important role of academic and people-to-people exchanges in further strengthening bilateral relationship.
1: তাশখান থেকে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশকেকে শুরু হতে চলা 26তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। সিবি জর্জ জানান, দুদিনের এই সফরকালে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনে তার ভাষণে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন।
3: Honorable Prime Minister will be visiting Uzbekistan on August 29 to 30 at the invitation of the President of Uzbekistan. Prime Minister will have bilateral engagements with the President, followed by a banquet lunch hosted by the President in honor of the Prime Minister. The Prime Minister will also pay tribute at the Shastri Memorial in Tashkent.
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: গত এক দশকে দেশের প্রতিরক্ষা উৎপাদন প্রায় চার গুণ বেড়ে 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি বেড়ে প্রায় 39,000 কোটি টাকা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। মধ্যপ্রদেশে 57 বছরের পুরনো ভেহিকেল ফ্যাক্টরি জবলপুর টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্ক মেরামত সংস্কারের জন্য 472 কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।
1: आज का यह प्रोजेक्ट आत्मनिर्भरता की एक मजबूत कड़ी है और हमारा लक्ष्य है कि आने वाले वर्षों में भारत दुनिया के लीडिंग डिफेंस मैन्युफैक्चरिंग और एक्सपोर्ट्स हब में अपनी मजबूत पहचान बनाए और इस नेशनल मिशन में जबलपुर जैसी फैसिलिटीज इम्पॉर्टेंट रोल प्ले करेंगी और मुझे पूरा विश्वास है कि इस प्रोजेक्ट से जुड़े सभी स्टेक होल्डर्स इस रेस्पॉन्सिबिलिटी को पूरी एफिशिएंसी के साथ पूरी सिंसियरिटी के साथ निर्वाह करेंगे।
0: প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতীয় সেনাবাহিনীর প্রতি বছর প্রায় 230টি ট্যাঙ্ক সংস্কারের প্রয়োজন হয়। বর্তমানে আবাডির হেভি ভেহিকলস ফ্যাক্টরি বছরে প্রায় 150টি ট্যাঙ্কের সংস্কার করে থাকে। ভিএফজির নতুন এই কেন্দ্রটি অবশিষ্ট ঘাটতি পূরণে সহায়তা করবে। 1969 সালে প্রতিষ্ঠিত ভিএফজি শুরুতে জার্মানির ম্যানের সহযোগিতায় শক্তিমান 3 টন গাড়ি এবং জাপানের নিশান মোটর

0: কং এর সহযোগিতায় নিসান এক টন এবং জোঙ্গা গাড়ি উৎপাদন করত।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির পর্যালোচনার সময় ভারত জাপানে বাসমতি চালের জন্য আরও বেশি বাজার সুবিধা পাওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেবে। পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবে। আজ ওসাকায় আয়োজিত বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী জাপানে বাসমতি চাল রপ্তানি বৃদ্ধির কথা বলেন। জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
0: নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, বিশ্বে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি ও সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে এবং এই ক্ষেত্রে বিনিয়োগ করতেও আগ্রহী। 2-5 নভেম্বর নতুন দিল্লিতে শুরু হতে চলা ভারত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্মেলন ও প্রদর্শনী 2026-এ প্রায় 8-10 সহযোগী দেশ অংশ নেবে। মন্ত্রী এদিন এক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, প্রতিশ্রুতি, গুণমান, নির্ভরযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্যের উপর গুরুত্ব আরোপ করেন।
1: ভারতের পৌরোহিত্যে আগামী মাসে ব্রিক্স শিখর সম্মেলনের আগে ব্রিক্স গোষ্ঠীর পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশে 25টিরও বেশি শহরে 350টিরও বেশি বৈঠক ও উচ্চ পর্যায়ের বার্তালাপ অনুষ্ঠিত হয়েছে। মূলত রাজনীতি ও নিরাপত্তা, অর্থনীতি ও অর্থ ব্যবস্থা এবং সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ে সেখানে কথা হয়েছে।
0: রাখি বন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, এই উৎসব প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। এদিকে উত্তরপ্রদেশ সরকার রাখি বন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করেছে।
1: বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক দেশের স্বার্থের জন্য সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন। প্রয়োজনে ভারতীয় নাগরিকরা যাতে সবসময় ভারতীয় মিশনগুলি সহায়তা পান তরুণ কূটনীতিকদের তা নিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। ভারতীয় বিদেশ সেবা শিক্ষানবিশ আধিকারিকরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।
0: ইয়াক জেহতি কমিটি আজ বালুচিস্তানের সাদিকোর এলাকায় অপহরণ, নির্বিচারে আটক এবং জোরপূর্বক উচ্ছেদের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে। এক বিবৃতিতে এই মানবাধিকার সংস্থাটি অভিযোগ, চলতি বছরের মে মাসে পাক সেনাবাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা স্থানীয় বাসিন্দাদের জড়ো করে বিপুল সংখ্যক মানুষকে আটক করে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপাল থেকে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা। 290 জন ভারতীয়দের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
0: নেপালে ভয়াবহ হরপাবানে আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 359, নিখোঁজ 1300 বেশি মানুষ।
1: একবিংশ শতাব্দীর জন্য আধুনিক ক্রীড়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বলেছেন প্রধানমন্ত্রী।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে আগামী শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে রওনা দিচ্ছেন।
1: প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকের উপমহাদেশের খবর এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:16, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 22 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান, সঙ্গে আছি অরিজিৎ ঘোষ।

যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকে স্বাগত জানাই। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, হ্যাঁ, 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাঁর বিশ্ব জয় করা বক্তৃতার শুরুতেই উপস্থিত হাজার হাজার মানুষকে ভাই ও বোন বলে সম্বোধন করে

এক মুহূর্তেই তাদের হৃদয় জয় করে নিয়েছিলেন। এরপর সেই উপস্থিত দর্শক শ্রোতারা প্রায় দু মিনিট ধরে স্বতঃস্ফূর্ত করতালি দিয়ে স্বামীজিকে অভিবাদন জানান। বাকিটুকু ইতিহাস। স্বামীজির বলা সেই কয়েকটি শব্দ আজও বিশ্ববাসীকে অনুপ্রেরণা যোগায়। ওই কয়েকটি কথা বলে তিনি যেন আমাদের শিক্ষা দিয়েছিলেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর যে কোনো দেশের মানুষকে ভাই বা বোন বলে সম্বোধন করলেই আমরা এক মুহূর্তেই সেই মানুষটির মনকে ছুঁয়ে ফেলতে পারি। তাই আজ রাখি পূর্ণিমা উপলক্ষে হারানো দিনের গানে একই মাতৃগর্ভজাত ভাই বোনের সম্পর্কের পরিধি ছাড়িয়ে খানিক বিস্তৃত পরিসরে এই বিশ্বভুবন ভরা ভাই বোনেদের কথা বলবো আর শোনাবো কিছু ভালো লাগা গান।

মণি ছায়াছবির গান শুনলেন শিল্পী আরতি মুখোপাধ্যায়। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আইন বিরোধী আন্দোলনের পটভূমিকায় রাখি বন্ধনকে বাংলার প্রতিটি মানুষের মৈত্রী ও ঐক্যের বন্ধন হিসাবে নবরূপে নির্মাণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন তখন শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের বন্ধন ছিল না, বরং তা হয়ে উঠেছিল মাতৃভূমির সম্মান রক্ষার্থে অত্যাচারী শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে জাতীয় সংহতির এক স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে বাংলার অগণিত মানুষ একে অপরকে রাখি পরিয়ে সেদিন রাখি বন্ধনকে একই সঙ্গে প্রতিবাদের ভাষায় পরিণত করেছিলেন। রবি ঠাকুরের গানে ধ্বনিত হয়েছিল বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। রাখি বন্ধন সেদিন হয়ে উঠেছিল একতার বন্ধন প্রতীক। এবারে আলো আমার আলো ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত শুনুন, যেটি ছবির নায়িকা সুচিত্রা সেন তার ছোট ভাই বোনেদের সঙ্গে নিয়ে গেয়েছিলেন।

আলো আমার আলো ছায়াছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুমিত্রা সেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের অন্যতম সেরা জার্মান বংশোদ্ভূত ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী স্যার ফ্রেডরিক উইলিয়াম হার্শেল ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছেন ইউরেনাস গ্রহ ও তার দুটি উপগ্রহ, শনি গ্রহের দুটি উপগ্রহের আবিষ্কর্তা রূপে ও আরও নানান বৈজ্ঞানিক আবিষ্কার ও কর্মকাণ্ডের জন্য। তিনি সুরকারও ছিলেন। তাঁর বৈজ্ঞানিক কর্মকাণ্ডে প্রথমে তার সহকারী আর পরবর্তী সময়ে তাঁর সবচেয়ে বড় সহযোগী ছিলেন তাঁর বোন ক্যারোলিন হার্শেল। উইলিয়ামের গবেষণা ও পর্যবেক্ষণ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা বা লিখে রাখা থেকে শুরু করে নানাভাবে উইলিয়ামের বৈজ্ঞানিক জয়যাত্রার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠেন

বোন ক্যারোলিন। ক্যারোলিন নিজেও বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কার করেছিলেন। দাদার কাছে শুরুতে কাজ শিখলেও পরবর্তী সময় ক্যারোলিন নিজ গুণেই ইংল্যান্ডে সরকারি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা ও ইংল্যান্ডের প্রথম সরকারি বেতনভোগী মহিলা জ্যোতির্বিজ্ঞানী রূপে মর্যাদা লাভ করেছিলেন। একেই বলে যোগ্য দাদার যোগ্য বোন।

অজয় দাসের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মিলন তিথি ছায়াছবির এই মিষ্টি গানটি শুনলেন শিল্পী পরিমল ভট্টাচার্য। রাখি পূর্ণিমা উপলক্ষে আজ হারানো দিনের গানে বলছি ভুবন ভরা ভাই বোনেদের কথা। শুরুতেই বলেছিলাম শিকাগোতে স্বামীজির বিশ্বজয়ের কথা। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সাগরপারের যে বিদেশিনী কন্যা জনসেবার ব্রত নিয়ে ভারতে এসে এই ভারতবর্ষ ও সমগ্র ভারতবাসীকে আপন করে নিয়েছিলেন, দেখুন সেই নিবেদিতাও আমাদের কাছে সিস্টার বা ভগিনী রূপেই চিরশ্রদ্ধেয়া হয়ে আছেন। জনসেবার কথাই যখন বললাম, তখন

একবার ভেবে দেখুন তো, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের অন্যতম চালিকা শক্তি নার্সদের কথা, নার্সদেরও আমরা সিস্টার বলেই সম্বোধন করি। চিকিৎসকরা দিনে কয়েকবার এসে রুগীকে দেখে যান ও প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দিয়ে যান, তবে রুগীকে সেই ওষুধপত্র সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খাওয়ানো ও তার চিকিৎসার অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলি খেয়াল রাখেন নার্সরা অর্থাৎ সিস্টাররা। করোনা অতিমারীর নিদারুণ অবরুদ্ধ সময়ে পৃথিবী জুড়ে অগণিত নার্স, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা প্রায় শ্বাসরোধকারী পিপিই কিট পরে, ঘেমে নেয়ে অনিদ্রায় অর্ধভুক্ত কিংবা অভুক্ত থেকেও রুগীদের সেবা করে গেছেন। এ প্রসঙ্গে মনে পড়ছে, আনন্দ ছবিতে নার্স ললিতা পাওয়ারকে রাজেশ খান্না বলেছিলেন, তোমাকে সিস্টার না বলে মাদার বা মা বলা উচিত।

0: বলো তো কে?
1: সিস্টার?
2: আমাদের মা সিস্টার?
0: না না, দেশমাতা ভারতবর্ষ।
2: হ্যাঁ

0: সবিতা চৌধুরী ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে সিস্টার ছায়াছবির গান শুনলেন। গানটির কথা ও সুর সলিল চৌধুরী। এই গানটিতে শেষের দিকে বাচ্চারা বলেছিল, হ্যাঁ সিস্টার, আমাদের মা সিস্টার। ঠিক তাই, সুপ্রিয়া দেবীকে বাচ্চারা সিস্টার বলে এ ছবিতে ডাকলেও তিনি সেই বাচ্চাদের কাছে ছিলেন স্নেহ মায়া মমতাময়ী, মায়েরই সমান। প্রকৃত অর্থেই তিনি ছিলেন সেই বাচ্চাদের মা। এখানেও দেখুন, ভগিনী আর মাতা একাকার হয়ে গিয়েছিলেন। আমরা জানি শহীদ ক্ষুদিরাম বসু তাঁর বড় দিদি অপরূপা দেবীর কাছে মাতৃস্নেহে মানুষ হয়েছিলেন। একবার বিদায় দে মা ঘুরে আসি, বন্ধু এই গানটিকে আমি আর আপনি একবার যদি চোখ বন্ধ করে ক্ষুদিরামের কণ্ঠে কল্পনা করি, তাহলে দেখব মা বলতে এখানে শুধু ক্ষুদিরামের জন্মদাত্রী বা দেশমাতৃকাই নয়, তার মাতৃসমা দিদির প্রতিচ্ছবি। এখনও তো এমন কত সংসারেই দেখা যায় যেখানে বড় দাদা বা বড় দিদি তাদের ছোট ভাই বোনেদের কাছে হয়ে উঠেছেন পিতৃসম অথবা মাতৃসমা। কিছুক্ষণ আগে নার্সদের কথা বলছিলাম, এবারে শুনুন মান্না দে জনৈক নার্সের উদ্দেশ্যে কি বলছেন।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। সিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল যে দাও।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় সুরে, মান্নাদের কণ্ঠে শুনলেন দীপ জেলে যাই ছায়াছবির গান। আপনি শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনার প্রতি রাতের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান। এখন বলে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। গ্রামোফোনের কালো চাকতিতে বন্দী থাকা গান আসলে শুধু গান নয়, একটি সময়ের দলিল। গ্রামোফোন রেকর্ডের খাঁজে খাঁজে ধরা আছে বাংলা গানের রূপ বদলের ইতিহাস আর বাঙালির শ্রবণ সংস্কৃতির দীর্ঘ যাত্রাপথ। গত শতকের দ্বিতীয় দশকের শেষে ইথার তরঙ্গে তার সঙ্গে জুড়ে গেল এক আশ্চর্য মাধ্যম, রেডিও।

গান পৌঁছে গেল বাঙালির ঘরে ঘরে। আসুন আগামীকাল রাত ১১টায় আবার একবার রেডিওর নব ঘুরিয়ে দিই। ভেসে আসবে কোনো পুরনো গান, পরিচিত কোনো কণ্ঠ, আর তার সঙ্গে ফিরে আসবে আমাদের হারানো সময় ও স্মৃতি। সেই স্মৃতির হাত ধরে হারানো দিনের গানের সাম্পানে চড়ে গ্রামোফোন থেকে রেডিও বাংলা গানের ১০০ বছরের বিবর্তনের গল্প। আপনাদের সফর সঙ্গী হিসেবে থাকবেন কেয়া মুখোপাধ্যায়। বলে দিলাম আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। আবারও ফিরে আসি আজকের বিষয়ে। এমন বহু সংসারেই দেখা যায় যে বেশ কয়েকজন দিদি বা বোনেদের ভাই হলেন মাত্র একজন, আবার উল্টোটাও হয়, অর্থাৎ বেশ কয়েকজন দাদা বা ভাইয়ের একজন মাত্র দিদি বা একটি মাত্র বোন। এই একমাত্র ভাই কিংবা একমাত্র বোন হন ভীষণই ভীষণই আদরের। এমন পরিবারে রাখি বন্ধন কিংবা ভাই ফোটার দিন হয়ে ওঠে অতীব বিশেষ।

জয় পরাজয় ছায়া ছবি থেকে এই মর্মস্পর্শী গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। গানটির কথা ও সুর রবীন বন্দ্যোপাধ্যায়।

ছয় ভাইয়ের এক বোনের গাওয়া গান শুনলেন। এবারে আপনাকে শোনাবো সাত ভাইয়ের এক বোনের গাওয়া গান। হ্যাঁ, সাত ভাই চম্পা ছায়াছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রঘুনাথ দাস।

আমাদের দেশে অর্থাৎ ভারতে বেতারের নিয়মিত সম্প্রচার শুরু হয়েছিল 1927 সালে। স্বর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্ম হয়েছিল এর দুবছর পর 1929। তাই লতাজি রেডিও বা বেতার অর্থাৎ আকাশবাণীর চেয়ে নিজেকে দুবছরের ছোট বলতেন, আর আকাশবাণী বা রেডিওকে তাঁর বড় বোন বলতেন। খুবই ছোটবেলায় সংসারের হাল ধরা লতা মঙ্গেশকর বাস্তব জীবনেও তাঁর তিন বোন ও এক ভাইয়ের কাছে শুধু বড় দিদিই নন, বরং ছিলেন মাতৃস্বরূপা। ইন্ডাস্ট্রির সকলের কাছে তিনি জনপ্রিয় ও সম্মানীয় হয়েছিলেন, হয়ে আছেন এবং চিরকাল থাকবেন লতা দিদি রূপে। এবার ভেবে দেখুন অশোক কুমারের কথা। অশোক কুমার শুধুমাত্র তাঁর দুই ভাই ও এক বোনের কাছেই নন, ইন্ডাস্ট্রির সকলের কাছে, এমনকি ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের কাছেও চিরকালের জন্যই

দাদামণি ছায়াছবির এই চির মিষ্টি গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায় ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অজয় দাস। রাখি পূর্ণিমা উপলক্ষে আজ হারানো দিনের গানে বলছি ভুবন ভরা ভাই বোনেদের কথা, আর শোনাচ্ছি কিছু ভালো লাগা গান। অনেক সময় সম্বোধনের মধ্যে দিয়ে, হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন, আমি বলছি সম্বোধনের মধ্যে দিয়েও অন্যান্য সম্পর্কের মধ্যে ভাই বোনের সম্পর্কের খানিক ছোঁয়া পাওয়া যায়। যেমন ধরুন দাদু দিদা বা ঠাকুমা ঠাকুর দাদার সঙ্গে নাতি বা নাতনিদের মিষ্টি মধুর সম্পর্ক, সেখানে দাদু ভাই বা দিদি ভাই সম্বোধনের মধ্যেও দেখুন সেই ভাই বোনের পরশ। শিক্ষকদের দাদা বলে ডাকাটা খানিক বিরল, তবে বাঙালি ছাত্রছাত্রীরা শিক্ষিকাদের দিদিমণি বলে সম্বোধন করে। এভাবেও গুরু শিষ্য সম্পর্কের মধ্যেও দেখা যায় ভাই বোনের সম্পর্কের এক খণ্ডচিত্র।

প্রতিশোচ্ছা ছবির গান শুনলেন অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অজয় দাস। এবারে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের গাওয়া ভাই বোনের ভালোবাসার চিরন্তন ছবি ফুটিয়ে তোলা সেই অবিস্মরণীয় গানখানি।

এই গান যতবার শুনি চোখ ছলছল করে ওঠে। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান মৈত্রী বন্ধু 23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার পোস্ট করে। 1969 সালে এক দক্ষিণ ভারতীয় গায়িকা এই কলিকাতায় আসেন। তারপর গায়িকা রূপে তিনি ভারত বিখ্যাত হয়েছেন ঠিকই, তবে তিনি হয়ে উঠেছেন পুরো বাঙালি, এই কলকাতারই একজন। আর কলকাতাবাসী বা দেশ বিদেশের সকল বাঙালিদের কাছে হয়ে উঠেছেন তাদের প্রিয় দিদি। তাই তিনি বাঙালিদের উদ্দেশ্যে গিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো। বিদেশে যখন কেউ হঠাৎ ডাকে দিদি, আমার গানের কোনো ফাংশনে ভালো লাগা কিছু গান শুনে, ফুল হাতে নিয়ে কেউ যখন ডাকে দিদি, যখন দাঁড়িয়ে থাকি বাসস্টপে, বৃষ্টি নামে তখন খুব ঝেঁপে, ছাতাটা ধরে কেউ যখন ডাকে দিদি, বই মেলাতে কি খেলার মাঠে যখন অবসর সময় কাটে, অটোগ্রাফের খাতা ধরে কেউ ডাকে দিদি দিদি গো। তিনি গিয়েছেন, তিনি বড় খুশি হন। তারপর তিনি গিয়েছেন বম্বে ছেড়ে এসে বাংলাতে, ভাবিনি স্বজন এত পাব যে, ঘরে ও বাইরে লোকে যখন ডাকে দিদি দিদি গো। তিনি বলেছেন তিনি ধন্য হন, তাকে পেয়ে আমরাও ধন্য হয়েছি। তিনি জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। আসলে বাঙালিরা পরিচিত কিংবা অপরিচিত, অনাত্মীয় বা অনাত্মীয়াকে অমুকদা বা তমুকদি বলে সম্বোধনে তাদেরকে প্রথম পরিচয় ভাই কিংবা বোনে পরিণত করেন। সম্বোধন ও ভাষার ভাই বোনের সম্পর্ক গড়ে তোলার এমন স্বকীয়তা সত্যি বিরল। জয় জয়ন্তী ছবিতে উত্তম কুমারের 5 ভাগ্নে ভাগ্নী, লিলি, ডলি, বাপ্পা, ইমলি আর খোকন। শেষের দিকে লিলি তার মাসিমণি অপর্ণা সেনকে বলেছিল, আমি তো ভাই বোনেদের মধ্যে বড়, তাই ওদের দেখাশোনা আমাকেই করতে হবে। এই সংলাপটি ভাই বোনের সম্পর্কের গভীরতাকে এক অন্য মাত্রা যুগিয়েছিল। আজ সেই ভাই বোনেদের গাওয়া জয় জয়ন্তী ছবির এই মিষ্টি গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করব। কথা শ্যামলগুপ্ত, সুর মানবেন্দ্র মুখোপাধ্যায়, শিপ্রা বসু ও সহশিল্পীদের গাওয়া এই গানটি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:58 হয়ে 35 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 40 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:32। আজ 28 আগস্ট 2026 শুক্রবার। এখন থেকে রাত 2 অবধি শুনবেন বাংলা আধুনিক গান, তারপর রাত 2 থেকে 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান, এবং রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুনবেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই অনুষ্ঠানে প্রথমে পরপর কয়েকটি গান শুনে নিন। অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গানটির কথা লিখেছেন কল্যাণ দাশগুপ্ত, সুর দিয়েছেন।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 1 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, এবারে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:45 হয়ে 8 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন মান্না দের কণ্ঠে।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মান্নাদের কণ্ঠে গান। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:11 হয়ে 32 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন মান্নাদের কণ্ঠে। গান শোনার পর এবারে পরপর কয়েকটি গান শুনে নিন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:29:40। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান শোনার পর এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনে নিন।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে ভূপেন হাজারিকার কণ্ঠে গান শোনার পর এবারে উষা মঙ্গেশকরের কণ্ঠে পরপর কয়েকটি গান শুনে নিন।

উষা মঙ্গেশকরের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:46। শুরু হচ্ছে এখন বাংলা আধুনিক, বাংলা ছায়াছবির গান, আধুনিক আধুনিক গান শেষ হওয়ার পর শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকে প্রথম কয়েকটি গান শুনে নিন কুমার শানুর কণ্ঠে। প্রথম গানটির ছায়াছবি হিংসা।

বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে এখন শুনছেন কুমার শানুর কণ্ঠে গান। প্রথম গানটি হিংসা ছায়াছবি থেকে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি দ্বৈত কণ্ঠে গান শোনার পর এবারে শেষ প্রতীক্ষা ছায়াছবি থেকে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:32 হয়ে 15 সেকেন্ড। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কুমার শানুর কণ্ঠে গান, এবারে আশা ভোসলের কণ্ঠে প্রথম গান কথা দিলাম ছায়াছবি থেকে।

বাবা, বাতাসা খাও বাবা, কথা বলো। বাতাসা খাও বাবা, কথা বলো। বাতাসা খাও বাবা, কথা বলো।

আশা ভোসলের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:20। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথম কয়েকটি গান শুনে নিন লোকগীতি, প্রথমে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:22 হয়ে 5 সেকেন্ড। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন লোকগীতি, এবারে শুনে নিন কয়েকটি নজরুল গীতি। প্রথমে রামানুজ দাশগুপ্তের কণ্ঠে।

অনুসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

পরিষেবায় এবং নিউজ অন এআই আরবে। স্টুডিওগুলিতে এখন সময় রাত 3:59 হয়ে 42 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুপ ঘোষালের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হল আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘটিতে এখন সময় ভোর 4 বেজে 2 মিনিট হয় 2 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে শুনবেন রাগ তোড়ি এবং তারপর রাগ গুজ্জাড়ি তোড়ি। তোড়ি রাগে সারেঙ্গিতে তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী পঙ্কজ মিশ্র এবং তারপর সেতারে গুজ্জাড়ি তোড়ি রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

107 FM রেইনবোয়ে চিরন্তনীর আসরে আজ সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী আমি সৌম্য। আসলে আমাদের এই চিরন্তনী একটা মন খারাপের ওষুধের মতন, সেই মন খারাপ থেকে ধীরে ধীরে মন ভালোর দিকে যাওয়ার একটা পথ এই চিরন্তনী। শুধুমাত্র চিরন্তনীর কথা তো নয়, চিরন্তনীর গল্পের সঙ্গে সঙ্গে আসে গানও, আর সেই সুরের সঙ্গে আমরা বয়ে চলি এক এক দিন এক এক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে। আজও তার কোনো ব্যতিক্রম হবে না, গল্পে গানে আমরা এই কিছুটা সময় একসঙ্গে কাটাব। আমি জানি আপনারা সঙ্গে আছেন, সঙ্গে আছেন বলেই এই বিশ্বাসটুকু এই ভরসাটুকু আছে বলেই বারবার আমরা ফিরে ফিরে আসি। আর সেই সঙ্গে আপনারা তো থাকেনই, জানান আপনাদের মতামত, ভালো লাগা খারাপ লাগা

9365992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে চলুন আজকের সফর শুরু করা যাক। বলবো না, শুরু তো হয়েই গেছে, আরো কিছুটা পথ এগোই আমরা। অতুল প্রসাদ সেনের গান

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আশালতা দেবী গাড়ির জানলার বাইরে চোখ রেখে বসে আছেন। অচেনা পথে গাড়ি চলছে, ড্রাইভার চালাচ্ছে, পাশে মেজ ছেলে অর্পণ। চোখ বন্ধ করলেন আশালতা। হাজার স্মৃতি ভিড় করে এলো। সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে যেখানে গৃহপ্রবেশ করেছিলেন সেখানে ছিলেন এতকাল, কোথাও যাওয়ার কথা কোনোদিন ভাবেননি। 3 ছেলে, অর্ণব, অর্পণ, অর্চক আর 1 মেয়ে অর্ণা। 4 জনের জন্ম এই 4 পুরুষের ভিটে। ছোট থেকে বড় হওয়া, 4 জনেই স্কুল শেষ করে এই গ্রামের বাড়ি থেকেই। তারপর আরো পড়াশোনার জন্য একে একে বাড়ি জমায় বাইরে। তখন তারা কর্তাগিন্নি আর কাজের মানুষ।

বাস, গরু, হাঁস, মাছ এসব নিয়ে কাটিয়ে দিতেন দিনগুলো। ছুটির সময় ছেলেমেয়েরা আসত, আনন্দে ভরে উঠত সংসার। উচ্চশিক্ষা জন্ম দেয় উচ্চাশার, আর সেই উচ্চাশার কাজল পরিয়েই তো ছেলে মেয়েদের একদিন হোস্টেলের ঘরে রেখে এসেছিলেন তাঁরা। তার দাম দিয়েছে প্রত্যেকে। বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে আসীন। কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। তার স্ত্রী কলেজে পড়ায়, এক ছেলে ক্লাস সেভেনে পড়ে। মেজ ছেলে MBA করে উচ্চপদস্থ আধিকারিক একটি MNC-তে, থাকে জামশেদপুরে। তার স্ত্রী সোশ্যাল ওয়ার্কার, একটা ফুটফুটে মেয়ে আছে। আর ছোট ছেলে থাকে বেঙ্গালোরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই এক বছর হলো বিয়ে হয়েছে দক্ষিণী মেয়ের সঙ্গে। আর মেয়ে অর্ণা MA পাশ করে বিয়ে করতে চায় ওর কলেজের এক সিনিয়রকে। আপত্তি করেননি আশালতা বা কর্তা মশাই, খুব ধুমধাম করেই বিয়ে দেন একমাত্র মেয়ের। অষ্টমঙ্গলার পরের দিনই ওরা চলে যায় সুদূর কুয়েতে। বেশ নিজের ছন্দেই চলছিল জীবনটা। হঠাৎ তাকে কোনো চিকিৎসার সুযোগ না দিয়েই চলে গেলেন কর্তামশাই। শ্রাদ্ধের পর ছেলেরা বলেছিল তাদের কাছে গিয়ে থাকতে। রাজি হননি আশালতা দেবী। কাজের মানুষদের নিয়ে দিব্যি কাটছিল তাঁর জীবন এই গ্রামের বাড়িতেই। হঠাৎ মহামারী সব লণ্ডভণ্ড করে দিল। যখন ঘোষণা হলো সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের, তখন কাজের মানুষেরা সবাই তাকে ছেড়ে চলে গেল যে যার বাড়িতে। একা থাকবেন কি করে? তাই বড় ছেলে কলকাতা থেকে তড়িঘড়ি এসে মাকে নিয়ে গেল তার নতুন ফ্ল্যাটে। মায়ের মুখ দেখে মায়ের কষ্টের কথাটা বুঝতে পেরে অরু বলেছিল লকডাউন উঠে গেলেই আবার ফিরিয়ে নিয়ে যাবে। কলকাতায় আগে গেলেও অরুর বাড়ির এই রাস্তায় কখনো আসেননি তিনি। চতুর্দিকে মহামারীর তীব্র আতঙ্কের স্রোত, তার মধ্যে আশালতা দেবীর গৃহপ্রবেশ ঘটল বড় ছেলে অর্ণবের ছবির মতো সাজানো নতুন ফ্ল্যাটে। গ্রামের বাড়িতে হাত পা ছড়িয়ে হাঁকডাক করা আশালতা দেবী হঠাৎ এমন একটা ছবির বইয়ের মতো সংসারে এসে কেমন যেন বিহ্বল হয়ে পড়লেন। সবাই যেন কেমন যন্ত্রের মতো, কারণ কোনো সময় নেই। এমনকি ক্লাস সেভেনে পড়া নাতিটারও সারাদিন নানান রকম ক্লাস, তার সারাদিন ল্যাপটপ নিয়ে ওরা তিনজন তিনটে ঘরের দরজা বন্ধ করে থাকে। নাতিবাবু এক রোববার তার ঠাম্মিকে বলেছিল অনলাইন না কি যেন একটা ক্লাস হয় ওদের। আর ওর মা বাবার অফিস আর কলেজের কাজ, এইসব দেখে শুনে উনি গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। গ্রামের পরিবেশে উদাত্ত কণ্ঠে হাঁক ডাক করা একজন মানুষ, এই দ্বিতীয়বার গৃহপ্রবেশের পর প্রথম অনুভব করেছিলেন যে ওরও একটা শামুকের মতো খোল রয়েছে।